0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা ইব্রাহিমের 10 ও 11 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তাদের রসুলগণ বলেছিলেন, আল্লাহ সম্পর্কে কি কোনো সন্দেহ আছে, যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা? তিনি তোমাদেরকে ডাকছেন যেন তোমাদেরকে তোমাদের গুনাহ মাফ করে দেন এবং এক নির্দিষ্টকাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন। তারা বলে, তোমরা তো শুধু আমাদেরই মতো মানুষ, তোমরা তো চাচ্ছ আমাদের বিরত রাখতে তা থেকে যার উপাসনা করত আমাদের বাপ দাদারা, সুতরাং নিয়ে এসো আমাদের কাছে কোনো স্পষ্ট মুজিজা। তাদের রাসূলগণ তাদেরকে বললেন, প্রকৃতপক্ষে আমরাও তোমাদেরই মতো মানুষ, কিন্তু আল্লাহ স্বীয় বান্দাদের মধ্য থেকে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করে থাকেন, আর আল্লাহর নির্দেশ ছাড়া তোমাদেরকে কোনো মুজিজা দেখানো আমাদের কাজ নয়, আর আল্লাহরই উপর মুমিনদের ভরসা করা উচিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয়, নামাজের রাকাত ভুলে গেলে করণীয়, এ সম্পর্কে বলছেন মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম অনিচ্ছাকৃত ভুল ও বিস্মৃতির ক্ষেত্রে মানুষের প্রতি সহজতা প্রদর্শন করেছে। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের প্রতিপালক, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে পাকড়াও করবেন না। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজালি আন উম্মতি আল খতআ ওয়ান নিসিয়ানা ওয়া মাস্তুকরিহু আলাইহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের অনিচ্ছাকৃত ভুল, ভুলে যাওয়া এবং জবরদস্তিমূলক কাজে সংগঠিত বিষয় ক্ষমা করে দিয়েছেন। ইবনে মাজা, হাদিস নম্বর 2045। নামাজ ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদতগুলোর অন্যতম, কিন্তু নামাজেও মানুষ ভুলে যেতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য নামাজে ভুল হলে সিজদায় সাহু করার বিধান দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, ইদা নাসিয়া আহাদুকুম ফি সলাতিহি ফালইয়াসজুদ সাজদাতাইন। অর্থাৎ তোমাদের কেউ নামাজে ভুলে গেলে সে যেন দুটি সেজদার মাধ্যমে সিজদায় সাহু আদায় করে নেয়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 572। অনেক নামাজি ব্যক্তি অধিকাংশ সময় একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, যে মাঝে মধ্যেই তিনি নামাজের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহে পড়ে যান। আদায়কৃত নামাজ 3 রাকাত হল না 4 রাকাত হল, বিষয়টি মনে করতে পারে না। আবার অনেকের নামাজের ভেতরেই সন্দেহ তৈরি হয়ে থাকে, ফলে কেউ এরকম সন্দেহ নিয়েই নামাজ শেষ করে ফেলেন, আবার কেউ নতুন করে নামাজ আদায় করে থাকেন। এই অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে এর বিধান ইসলামী শরিয়া আমাদেরকে প্রদান করেছেন। হাদিসে জিব্রাইলে এরশাদ হয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এমন ভাবে যেন তাকে তুমি দেখতে পাচ্ছ, আর যদি দেখতে না পাও তবে তিনি যেন তোমাকে দেখছেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 50। একগ্রতার সাথে নামাজের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, তবে অনেক ক্ষেত্রে নামাজের রাকাত নিয়ে সন্দেহ তৈরি হয়। এমন সমস্যার ক্ষেত্রে নামাজের প্রথম কাজ হল চিন্তা করে দেখবেন যে তিনি আসলে কত রাকাত নামাজ পড়েছেন। তখন প্রবল ধারণা যেটির পক্ষে সায় দেয় তার উপর ভিত্তি করে বাকি নামাজ পূর্ণ করে ফেলবেন। আর যদি নামাজের রাকাতের সংখ্যার ব্যাপারে প্রবল ধারণা না হয়ে থাকে তাহলে কম সংখ্যাটা ধরবেন এবং এই হিসাবে বাকি নামাজ পূর্ণ করে ফেলবেন। শেষ বৈঠকে সাহু সেজদা আদায় করতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, তোমাদের কারো যদি নামাজের মধ্যে সন্দেহ হয় ফলে সে জানে না যে 1 রাকাত পড়ল নাকি 2 রাকাত, তাহলে সে যেন 1 রাকাত ধরে নিয়ে নামাজ পড়ে, আর যদি 2 রাকাত পড়ল না 3 রাকাত পড়ল এ নিয়ে সন্দেহে পড়ে তাহলে সে যেন 2 রাকাত ধরে নামাজ পড়ে এবং সালাম ফেরানোর পূর্বে 2টি সেজদা আদায় করার মাধ্যমে সাহু সেজদা আদায় করে নেয়। তিরমিজি, হাদিস নম্বর 398। নামাজ পড়ার সময় রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে এবং এই সন্দেহ প্রথমবারের মতো হলে ওই নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ পুনরায় পড়া আবশ্যক। মুসান্নাফে ইবনে আবি শাইবা। যদি এই সন্দেহ নামাজের পরে হয় তাহলে আপনি ক্ষেত্রবিশেষ যদি নামাজ শেষ করার পর সন্দেহ হয় নামাজ এক রাকাত কম হয়ে গেল কিনা, তাহলে এই সন্দেহের কোনো মূল্য নেই, বরং নামাজ পূর্ণ হয়ে গেছে বলে ধর্তব্য হবে। আর যদি সঠিকভাবে স্মরণে আসে যে এক রাকাত কম হয়েছে, তাহলে দাঁড়িয়ে আরও এক রাকাত নামাজ পড়ে নিবে এবং সেজদায় সাহু আদায় করে নিবে। কিন্তু ইতিমধ্যে যদি এমন কোনো কাজ করে থাকেন যাতে নামাজ ভঙ্গ হয়ে যায়, যেমন কেবলা থেকে ঘুরে বসে থাকা অথবা কথা বলা, তাহলে নতুন নিয়ত ভেদে সম্পূর্ণ নামাজ পুনরায় আদায় করতে হবে। রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ পড়ার পর কেউ যদি চিন্তা করতে গিয়ে তিন তাসবি পরিমাণ সময় বিলম্ব করে ফেলে, তাহলে সাহু সেজদা দেওয়া ওয়াজিব। খুলাসাতুল ফাতাওয়া। অতএব ইসলাম ভুলে যাওয়াকে মানবীয় দুর্বলতা হিসেবে বিবেচনা করলেও ইবাদতের ক্ষেত্রে ভুল সংশোধনের বিধানও শিক্ষা দিয়েছে। তাই নামাজে ভুলে যাওয়া মাসালা জানা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ, যাতে সে শরীয়তের নির্দেশনা অনুযায়ী নিজের নামাজ শুদ্ধ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামী শরিয়া মোতাবেক নামাজ আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল নামাজের রাকাত ভুলে গেলে করণীয়। এই সম্পর্কে বললেন মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ হামদ পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন শঙ্কর কুমার মিস্ত্রি।
2: ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম ইয়েন সরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পূর্ণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নমঃ। ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতা দশম অধ্যায় বিভূতি ইয়োগ শ্রী ভগবানুবাস। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজতে মাম বুধা ভাব সমন্বিতা। বঙ্গানুবাদ। আমি বাসুদেব সমস্ত জগতের উৎপত্তির কারণ এবং আমা হতেই সমস্ত জগৎ পরিচালিত হয়। পণ্ডিতগণ আমাকে এরূপ জেনে শ্রদ্ধা ভক্তি সহকারে নিরন্তর আমাকেই ভজনা করেন। সমগ্র জগৎ ভগবান থেকে উৎপন্ন, ভগবানের যোগ বলেই এই সৃষ্টিচক্র আবর্তিত হয়। তারই শাসন শক্তি দ্বারা চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবী পরিচালিত হয়। তারই শাসনে সমস্ত প্রাণী নিজ নিজ কর্ম অনুসারে ভালো মন্দ জন্ম ধারণ করে, নিজ নিজ কর্মফল ভোগ করে। তাই ভগবান সকলের নিয়ন্তা ও প্রবর্তক। সাধকের দৃষ্টি প্রাণীদের ভাব আচরণ ক্রিয়াদির দিকে না দিয়ে তার মূলে যিনি অবস্থিত সেই ভগবানের দিকে হওয়া উচিত, মূল তত্ত্বের দিকে লক্ষ্য থাকা উচিত। ভগবানকে জগতের কর্তা ও বিধাতা জেনে শ্রদ্ধা ও প্রেমপূর্বক ভগবানের নাম জপ কীর্তন করা, ভগবানের রূপ চিন্তা ও ধ্যান করা, শাস্ত্র পাঠ, ভগবানের স্মরণ ও সেবা করা, সাধুসঙ্গ করা, উপবাস, এসবই ভগবানের ভজনা। কিন্তু আসল ভজনা হলো তাই যাতে হৃদয় ভগবানে আকৃষ্ট হয়, কেবলমাত্র ভগবান কি প্রিয় মনে হয়, গোবিন্দ ছাড়া আর এক মুহূর্ত মনে শান্তি থাকে না, ভগবানের দর্শন লাভের জন্য হৃদয়ে উৎকণ্ঠা পিপাসা ব্যাকুলতা থাকে, ভগবানের এই রূপ হওয়াই হল প্রকৃত ভজনা। মত চিত্তা মদগত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্ত চ নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতেই অর্পণ করেছেন, এরূপ ভক্তগণ একে অপরকে আমার গুণ প্রভাব আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝান। তারা সর্বদা আমার কীর্তন করে পরম সন্তোষ লাভ করেন। যিনি ভগবানকে নিজের পরম আশ্রয়, পরম গতি, পরম আত্মীয়, সর্বশক্তিমান এবং নিজের সর্বস্ব মনে করায়, যার চিত্ত অনন্যভাবে ভগবানে নিবিষ্ট, ভগবান ব্যতীত অন্য কোনো বস্তুতে যার প্রীতি বা আসক্তি নেই, যারা যজ্ঞ দান ও তপস্যা এসব কর্ম করার সময় ভগবানকে ভোলেন না, এরূপ নিত্য নিরন্তর চিন্তাকারী ভক্তকে মৎসিত্ত ভক্ত বলে। সব কিছু যিনি ভগবানের জন্য করেন এরূপ ভক্তকে মদগত প্রাণা ভক্ত বলে। ভগবানের স্বরূপ চিন্তা ও লীলাসাগরে মহানন্দে কৃষ্ণসাগরে বিহার করেন, তারা পরস্পর ভগবানের বিষয় আলাপ করে পরমানন্দ অনুভব করেন, ক্রমে শ্রীকৃষ্ণই তাদের নিকট মধুময় হন। বেদশান্তিবাণী। ওম সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভগভবেত্। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সকলেই নিরাময় লাভ করুক, সকলের দৃষ্টি মঙ্গলময় হোক, জগতের কেহ যেন দুঃখ না পায়। ওম শান্তি শান্তি শান্তিহি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন শঙ্কর কুমার মিস্ত্রি।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর 9 সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:20, সূর্য অস্ত যাবে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 ও FM 102 মেগাহার্সে। প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10:00। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্সে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:00। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স ও FM 106 মেগাহার্সে। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশনের সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে প্রচার হবে।
5: সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, ভ্রমণ ও পর্যটন বিষয়ক অনুষ্ঠান মন ছুটে যায় সকাল 9:05। বিএনসিসির অনুষ্ঠান দৃপ্ত শপথ বেলা 11:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। যাত্রা অনুষ্ঠান খ্যাতির মহ শুনবেন রাত 10:00। মূল রচনা কবি ফারুক আহমেদ, বেতার নাট্যরূপ সাইদ সিদ্দিকী, প্রযোজনা এস এম সরোয়ার হোসেন।
4: 92.5 MHz-এ সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz-এ বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz-এ সকাল 6টা থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন ভক্তিমূলক দেশাত্মবোধক গান শুনবেন শিল্পী বশির আহমেদ, গীতিকার ইসহাক ওবায়দী, সুরকার শিল্পী নিজেই।

0: ভক্তিমূলক দেশাত্মবোধক গানটি শুনলেন বশির আহমেদের কণ্ঠে, গীতিকার ছিলেন ইসহাক ওবায়দী।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে ভক্তিমূলক নজরুল সঙ্গীত, প্রথম শিল্পী ফেরদৌসী রহমান।

0: স্টুডিও রেকর্ডে। দুখানি ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন ফেরদৌসী রহমান ও খালিদ হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানের শিল্পী ইসমত আরা ও খুরশিদ হাসান খান, গীতিকার আল কামাল আব্দুল ওয়াহাব, সুরকার কাদের জামিরি।

0: ভক্তিমূলক গান শুনলেন এম এ মান্নানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: বাংলাদেশের কৃষি পার হয়ে এসেছে এক দীর্ঘ ও গৌরবময় পথ। একসময়ের খাদ্য ঘাটতির দেশ আজ ধান, সবজি, মাছ ও ফল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে। উচ্চ ফলনশীল জাতের প্রবর্তন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকের নিরলস পরিশ্রমে আজ আমরা খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। তবে এই অর্জন যথেষ্ট নয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, সেচের পানির সংকট এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করাই এখন সময়ের বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের কৃষি অর্থনীতি শক্তিশালী হবে, এমন প্রত্যাশায় শুরু করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠান। বাংলাদেশের কৃষি আজ আর কেবল খাদ্য নিরাপত্তার সীমানায় বন্দী নেই। আম, কাঁঠাল, সবজি, মশলা কিংবা মাছ, আমাদের মাটির ফসল আজ পাড়ি জমাচ্ছে দূর দেশের বাজারে। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন কৃষক, ব্যবসায়ী ও রপ্তানিকারক, এই তিন পক্ষের সমন্বিত প্রচেষ্টা। এই তিন পক্ষ যদি পারস্পরিক আস্থা ও সমন্বয়ের মধ্য দিয়ে কাজ করে, তবে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি খাত আগামী দিনে আরও বড় সাফল্যের মুখ দেখবে এবং তার সুফল সরাসরি পৌঁছাবে মাঠের কৃষকের ঘরে। কৃষি বিষয়ক কার্যক্রমের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের শুরুতেই আমার কৃষি পর্বে শুনবেন কথিকা। আমাদের সঙ্গে থাকছেন কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফুন নাহার। তিনি লিখেছেন, আমাদের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা এবং এই খাতে কৃষক, ব্যবসায়ী ও রপ্তানিকারকদের ভূমিকা নিয়ে। চলুন সে বিষয়ে শুনি তাঁর কাছে।
1: এক সময় বাংলাদেশের কৃষি বলতে আমরা শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কথাই ভাবতাম, কিন্তু সময় বদলেছে। আজকে বাংলাদেশ শুধু নিজের চাহিদা পূরণ করছে না, বরং বিশ্বের বিভিন্ন দেশে নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে একটি সম্ভাবনাময় দেশের পরিচয় তুলে ধরেছে। আজ ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের আম, কাঁঠাল, লিচু, সবজি, আলু, চা, মশলা, পেয়ারা, লেবু, কাঁচামরিচ সহ নানা কৃষিপণ্যের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি ভোক্তারাও এখন বাংলাদেশের কৃষিপণ্যের স্বাদ ও গুণগত মানের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এটি নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। তবে আন্তর্জাতিক বাজার অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এখানে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদনের প্রতিটি ধাপেই আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। নিরাপদ খাদ্য, সঠিক প্যাকেজিং, সময় মতো সরবরাহ এবং ক্রেতার আস্থা, এই চারটি বিষয়ই আজ আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি। সুতরাং কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির জন্য কৃষক, ব্যবসায়ী, রপ্তানিকারক এবং সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখন প্রথমেই আসি কৃষকের প্রসঙ্গে। বাংলাদেশের কৃষকেই আমাদের কৃষির প্রাণ। তাদের পরিশ্রমেই দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি গড়ে উঠেছে। তাই রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে কৃষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান আন্তর্জাতিক বাজারে নিরাপদ খাদ্যের চাহিদা আগের চেয়ে যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে চলেছে। তাই কৃষকদের এমনভাবে ফসল উৎপাদন করতে হবে যাতে তা নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হয়। এক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার পরিহার করতে হবে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী সুষম সার ব্যবহার করতে হবে, উত্তম কৃষি চর্চা অনুসরণ করতে হবে। এর সাথে সাথে মনে রাখতে হবে, বিদেশি ক্রেতারা শুধু সুন্দর দেখতেই ফল বা সবজি চান না, তারা জানতে চান যে পণ্যটি কিভাবে উৎপাদিত হয়েছে এবং উৎপাদনের প্রতিটি ধাপেই পরিচ্ছন্নতা, নিরাপদ এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করেছে কিনা সবকিছুই তারা জানতে চান। ফসল সংগ্রহের সময়ও বিশেষ গুরুত্ব বহন করে। অপরিপক্ক ব্যবসায় সংগ্রহ করলে স্বাদ নষ্ট হয়, তেমনি অপরিপক্ক হলে পরিবহনের সময় দ্রুত নষ্ট হয়ে যায়। তাই ফসল সংগ্রহের প্রতি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। ফসল সংগ্রহের পর পরিষ্কার পরিচ্ছন্ন বাছাই, গ্রেডিং, ধোয়া, শুকানো, সংরক্ষণ প্রতিটি ধাপে কৃষকদের অনেক ভালোভাবে সময় দিয়ে দেখতে হবে যাতে ফসল কোনোভাবেই নষ্ট না হয়। এবার আসি ব্যবসায়ীদের প্রসঙ্গে। কৃষক এবং বিদেশি বাজারের মধ্যে ব্যবসায়ীরা একটি বন্ধন তৈরি করে। ব্যবসায়ীরা যদি কৃষক থেকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় না করে, তাহলে কৃষকরা তাদের উৎপাদন করতে নিরুৎসাহিত হবে এবং ব্যবসায়ীরা শুধু কেনাবেচা করলেই হবে না, পণ্যের গুণগত মান রক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। পরিবহনের সময় ফলমূল, সবজি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে তাদের নজর দিতে হবে, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা ব্যবহার করতে হবে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি রপ্তানি বৃদ্ধির জন্য প্যাকেজিং এর ক্ষেত্রে ওদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে, কারণ সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব প্যাকেজিং বিদেশি ক্রেতার আস্থা গড়ে তোলে। অনেক সময় দেখা যায় যে যদি কৃষিপণ্যর প্যাকেজিংটা নিম্নমানের হয় তখন আন্তর্জাতিক বাজার তা গ্রহণ করতে চায় না। এবার আসি রপ্তানিকারকদের ক্ষেত্রে। রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজার সম্পর্কে সবসময় তথ্য হালনাগাদ রাখতে হবে। কোন দেশের কি চাহিদা, কোন মৌসুমে কি পরিমাণ পণ্য রপ্তানি সুযোগ রয়েছে সেদিকে দৃষ্টি রাখতে হবে, এবং আন্তর্জাতিক বাজারে খাদ্য নিরাপত্তা, বিভিন্ন স্বাস্থ্যবিধি, কোন আমদানি নীতিমালা রপ্তানি নীতিমালা ফলো করে তা অনুসরণ করতে হবে, ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে, বিভিন্ন বাণিজ্যিক মেলা ব্যবসায়িক বৈঠকে অংশগ্রহণ করতে হবে। রপ্তানি বৃদ্ধি মানেই শুধু বৈদেশিক মুদ্রা অর্জন নয়, এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করে, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে, তরুণ উদ্যোক্তা তৈরি করে এবং বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করে।
0: বন্ধুরা, আমাদের কৃষিপণ্য যেন আন্তর্জাতিক বাজারে আরও বেশি জায়গা করে নিতে পারে সেজন্য কৃষক, ব্যবসায়ী ও রপ্তানিকারক সবাইকে এগিয়ে আসতে হবে সমন্বিতভাবে। কথিকার পর এবারে শোনা যাক একটি প্রাণবন্ত কৃষি বিষয়ক গান। বাংলার ফলের রাজা আম নিয়ে গাওয়া এই গানটি লিখেছেন সাইফুল ইসলাম সর্দার, সুর করেছেন লোকমান হাকিম আর কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাজমুল হক। শুনুন তাহলে গানটি।

0: প্রকৃতির ছায়া ভাসে। শ্রোতা বন্ধুরা, আজকের মতো শেষ করছি কৃষি সমাচার অনুষ্ঠান।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা জুবায়েদ হোসেন পলাশ, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, একত্রিশে আষাঢ়, উনত্রিশে মহরম, পনেরোই জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতে শিরোনাম। আজ প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্টার্ট আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। বন্যার কারণে কোন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃ পরীক্ষার ব্যবস্থা করবে সরকার, জাতীয় সংসদে বললেন শিক্ষামন্ত্রী। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। বন্যা দুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী। যে কোনো দুর্যোগের সময়ে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে দেশে আজ পালিত হচ্ছে অর্ধ দিবস রাষ্ট্রীয় শোক। হরমুজ প্রণালী অতিক্রম করা পণ্যের উপর 20% ফি আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠল স্পেন। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আজ প্রদান করা হবে প্রাথমিক শিক্ষা পদক 2026। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পদক প্রদান অনুষ্ঠানটির আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করবেন। সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধাপে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা পারফর্মার হিসেবে নির্বাচিতদের আজ পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মানিত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে আগামী দিনের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই প্রতিশ্রুতি দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী স্টার্ট আপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত রূপান্তরের লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সেই লক্ষ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার আয়োজন করা হয় তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনাময় বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্টার্ট আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম startup.ict.gov.bd এর উদ্বোধন করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সঙ্গে স্টার্ট আপ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে এক প্রাণবন্ত মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্য সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে পাশে থাকার চেষ্টা করবে।
3: আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, এখানে অনেক কয়েকজনকে আমরা দেখেছি যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন।
2: তারেক রহমান তরুণ উদ্যোক্তাদের কাছে প্রত্যাশা ও দৃঢ় বিশ্বাস রেখে বলেন,
3: আজকে যখন আপনাদেরকে দেখলাম আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করা করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
2: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দেশের যুব উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে মর্যাদার আসনে তুলে ধরা সম্ভব। এর আগে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আইসিটি বিভাগের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপন, প্রয়োজনীয় রিসোর্স নিশ্চিতকরণ এবং সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে জাতীয় স্টার্ট আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের একটি প্রতিনিধি দল। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিডি ক্লিনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিডি ক্লিনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, চলমান মৌসুমী বৃষ্টিজনিত বন্যার কারণে কোন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃ পরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন,
4: আমরা ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। আজকেও আমরা সারাদিন কথা বলেছি এবং প্রত্যেকটি আমাদের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বতে শুরু করার জন্য এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, 1 ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থে করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না।
0: ডক্টর আনম এহসানুল হক মিলন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন। অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময় উপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। এদিকে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 পাশ হয়েছে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি চলমান রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানায়, দেশের 4টি নদীর 5টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হল তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট, কুশারী নদীর মার্কুলি ও ফিঞ্চগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, আগামী 24 ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী 24 ঘণ্টায় নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তীতে উন্নতি হতে পারে। এছাড়া নীলফামারী ও লালমনিরহাট জেলায় তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অপরদিকে রংপুর জেলায় তিস্তা নদী সাময়িকভাবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া গাইবান্ধা, কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমা নদীসমূহ সতর্কের সীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলা, জরুরি সাড়াদান এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় আহ্বান জানান। বর্তমান পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের কোন বিকল্প নেই উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী, প্রত্যেক মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সেবা ও সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট সহ বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলেও বর্তমানে অনেক এলাকায় পানি নামতে শুরু করেছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সকল জেলা তথ্য কর্মকর্তার সাথে বন্যা কবলিত এলাকায় করণীয় সংক্রান্ত এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধ করে জনগণের পাশে থাকাই সরকারের জন্য একটি অ্যাসিড টেস্ট। তিনি জেলা তথ্য কর্মকর্তাদের দুর্যোগের সময় সরকারি তৎপরতার সঠিক চিত্র তুলে ধরে জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন করার নির্দেশ দেন। মন্ত্রী বন্যা কবলিত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার তথ্য কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে মাঠ পর্যায়ের কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি এই সাতটি জেলার তথ্য কর্মকর্তাদের নিয়ে অবিলম্বে একটি বিশেষ ইমার্জেন্সি টিম গঠন করার নির্দেশ দেন। এই টিম ২৪ ঘণ্টা সদর দপ্তর ও মন্ত্রণালয়ের সাথে সরাসরি সংযুক্ত থাকবে। ব্রিফিংয়ে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে জনগণের সাথে সার্বক্ষণিক সংযোগ বজায় রাখতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিদিন দুর্যোগ পরিস্থিতি ও সরকারের ত্রাণ তৎপরতা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিং করা হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ কাজ করবে। অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক নানা বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ কবলিত এলাকার মানুষের জীবন রক্ষায় দ্রুত ত্রাণ ও পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বন্যার সময় পাহাড়ি ও নদী প্রধান এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম ইঞ্জেকশন, প্রতিষেধক ঔষধ ও খাবার স্যালাইন মজুদ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ দেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। উল্লেখ্য, গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেন। তার নেতৃত্বে কাতার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং মানব সম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রম করা পণ্য সামগ্রীর উপরে 20% ফি আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছেন। তিনি বলেন, এই প্রস্তাবিত ফির পরিবর্তে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে একটি বড় বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা হবে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের বন্দরে নৌ অবরোধ পুনরায় শুরু করার কয়েক ঘণ্টা আগে এই নীতিগত পরিবর্তন এসেছে। এদিকে মার্কিন সিনেটে ডেমোক্রেটরা বার্ষিক প্রতিরক্ষা নীতি সম্পর্কিত বিলের উপর একটি গুরুত্বপূর্ণ আলোচনা আটকে দিয়েছেন। এছাড়া ডেমোক্রেটরা ইরানের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলমান সামরিক সংঘাতের তীব্র বিরোধিতা করেছেন। এছাড়া তারা বিলের এমন কিছু বিধানের বিরুদ্ধেও জোরালো আপত্তি জানাচ্ছেন যা মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীকে নিবিড়ভাবে একীভূত করতে পারে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রাতভর ভারী বৃষ্টিপাতে মাটি ও ইটের তৈরি একটি বাড়ির ছাদ ধসে অন্তত 11 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা গতকাল এ তথ্য জানান। কোহাট জেলায় এই ঘটনা ঘটে। বিশ্বকাপ ফুটবল, ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল স্পেন। আজ রাত একটাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলার আরও খবর ক্রিকেট। আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী সম্প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:20 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:49। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আজ প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্টার্ট আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। বন্যার কারণে কোন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার, জাতীয় সংসদে বললেন শিক্ষামন্ত্রী। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। যে কোনো দুর্যোগের সময় সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে দেশে আজ পালিত হচ্ছে অর্ধ দিবস রাষ্ট্রীয় শোক। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠল স্পেন। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: প্রিয় শ্রোতা, আজ স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, IEM ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। প্রিয় শ্রোতা, আমরা মোহাম্মদ মিজানুর রহমানের কাছ থেকে জানব নবদম্পতির উপযোগী পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, নবদম্পতিদের উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি কি?
3: নবদম্পতি অর্থাৎ অল্পবয়সী দম্পতিদের জন্য শারীরিক পরিবর্তন, গর্ভধারণ, যৌন সংক্রমণ প্রভৃতি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে 3 বছর বা 5 বছর মেয়াদী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ ইমপ্লান্ট উপযুক্ত পদ্ধতি হিসেবে স্বীকৃত। এছাড়াও জন্ম নিয়ন্ত্রণের খাবার, বডি এবং কন্ডম, এগুলো সহজলভ্য এবং সমাদৃত ব্যবহার করা উচিত।
2: আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন যেটা, এ সকল পদ্ধতি নিলে শারীরিক কোনো ক্ষতি হবে কি না, আপনি কি মনে করেন?
3: অবশ্যই না, এতে কোনো শারীরিক ক্ষতির আশঙ্কা নেই, কারণ ইমপ্ল্যান্ট এবং খাবার বডি যেটা বললাম সেগুলোতে হরমোনাল বা সাইড যে ইফেক্ট সেটা নেই, কারণ এটা সারা বিশ্বে পরীক্ষিত। আর কন্ডমের তো কোনো সাইড ইফেক্ট এর প্রশ্নই নেই।
2: আপনার কাছে পরের প্রশ্ন, একজন অতি সাধারণ নবদম্পতি বিয়ের পর কিভাবে এ সকল পরামর্শ পদ্ধতি সম্পর্কে জানতে পারবে?
3: পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার পরিকল্পনা কার্যক্রম অর্থাৎ মা ও শিশু স্বাস্থ্যসেবা, পুষ্টি সেবা, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। তার একটা অন্যতম আমাদের কার্যক্রম অংশ হচ্ছে নবদম্পতিদের নিয়ে কার্যক্রম। মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গ্রামে গ্রামে মাঠকর্মী অর্থাৎ পরিবার কল্যাণ সহকারী রয়েছে। যেখানেই বিবাহ অনুষ্ঠিত হয় সেখানে গিয়ে তারা নবদম্পতিদেরকে কাউন্সেলিং করে এবং পদ্ধতি বিনামূল্যে সরবরাহ করে থাকে তাদের জন্য উপযুক্ত পদ্ধতি। নবদম্পতি নিজেও ওয়ার্ড পর্যায়ে যেমন স্যাটেলাইট ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে জেলা পর্যায়ে, অনেক ক্ষেত্রে উপজেলা পর্যায়েও আছে, এছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিস এবং উপজেলা এবং জেলা হাসপাতাল সমূহে এ সকল সেবা নিতে পারে। এছাড়া প্রাইভেট ক্লিনিক বা ফার্মেসি থেকেও পদ্ধতিগুলো সংগ্রহ করতে পারে।
2: মানে আমরা যেটা জানতে পারলাম যে নবদম্পতিরা মানে বিভিন্ন জায়গা থেকে আপনারা এসব পরামর্শ নিতে পারবে, এর জন্য কোনো সমস্যা নেই, মানে তাদের জন্য অনেক পথ খোলা রয়েছে। কমিউনিটি ক্লিনিক রয়েছে, স্যাটেলাইট ক্লিনিক রয়েছে, প্রাইভেট ক্লিনিক রয়েছে, ফার্মেসি রয়েছে, মানে আপনাদের মানে পরিবার পরিকল্পনার এই সেবাগুলো মানে সর্ব জায়গায় বিস্তৃত বলা যাচ্ছে, মানে খুব সেবাগুলো খুব সহজলভ্য এবং গেলেই আমাদের নবদম্পতিরা সেগুলো পাবেন
3: অবশ্যই।
2: আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে বিয়ের কতদিনের মধ্যে এবং কতদিন পর্যন্ত একজন নবদম্পতির পদ্ধতি গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন?
3: আসলে বিয়ের দিন থেকেই পদ্ধতি গ্রহণ করা উচিত, নইলে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথম রাতেই কনসিভ হয়ে যায়, যা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অনুচিত, অনেক ক্ষেত্রে প্রবলেমে পড়তে হয়। যেহেতু নববিবাহিত যে বধূ, সে একটা নতুন পরিবেশে এসে যখন প্রথমেই সে কনসিভ বা গর্ভধারণ করে, তখন তার জন্য মানসিকভাবে যে সমস্যা তৈরি হয়, এছাড়া তাকে যে অ্যাটাচমেন্ট বা পরিবেশে খাপ খাওয়ানোতে সমস্যা হয়। কারণ আমরা পরামর্শ দিয়ে থাকি যে বিয়ের কমপক্ষে 2 বছর পর বাচ্চা নেওয়া ভালো, 18-র আগে বিয়ে আমরা কখনোই আমরা কামনা করছি না, সেটাকে বাল্যবিবাহ বলছি। কিন্তু যদিও 18-র আগে বিয়ে বা 18-তে বিয়ে হয়, তাহলে আমরা বলি 20-এর পরে বাচ্চা নিতে। আমরা জানি একটা স্লোগান যে 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে বাচ্চা নয়। আমরা তাদের সাজেস্ট করব 20-35 বছর বয়সে বাচ্চা নেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় একজন নবদম্পতির, সেজন্য তাকে 2 বছর ওয়েট করতে বলি আমরা। এতে নবদম্পতিদের মধ্যে সুন্দর পারস্পরিক বোঝাপড়া যেমন তৈরি হয়, স্ত্রীর মানসিক অবস্থা ভালো থাকে এবং স্বামীরও আর্থিক সক্ষমতা ভালো হয়, যা একটি কাঙ্ক্ষিত ও পরিস্ফুটিত বাচ্চা পাওয়ার পূর্বশর্ত।
2: খুবই সুন্দর বলেছেন আপনি। আসলে বিয়ের পরপরই আমাদের কারোরই উচিত কাম্য নয় যে সাথে সাথেই গর্ভধারণ করা। প্রথমে একটা নতুন পরিবেশে যে নিজেকে মানিয়ে নেয়া, তারপর পরিবেশ পরিস্থিতি সব বুঝে, স্বামীর ইনকাম সব কিছু মিলিয়ে, তারপরে যখন একটি নববধূ কিছুটা পরিপক্ক হবে, তখনই তিনি সন্তান ধারণের জন্য উপযুক্ত হবেন, তাই না?
3: সঠিক বলেছেন।
2: নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুরা ব্যাপারটি বুঝতে পেরেছে। এরপরে যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে, আপনার মতে নবদম্পতিদের জন্য সেরা পরিবার পরিকল্পনা পদ্ধতি কোনটি?
3: আসলে সেরাটা এটা হচ্ছে কম্পারেটিভ একটা বিষয়, তবে কন্ডোম ও পিল বহুল প্রচলিত এবং সহজ পদ্ধতি, এটা আমরা জানি। তবে আমি যদি সাজেস্ট করি তাহলে বলবো যে একজন নবদম্পতি অর্থাৎ অল্প বয়সে দম্পতির জন্য তার যে শারীরিক পরিবর্তন, তার গর্ভধারণ, মানসিক যে চেঞ্জ এবং যৌন সংক্রমণ প্রভৃতি বিষয়ে গুরুত্ব দিয়ে 3 বছর মেয়াদি অথবা 5 বছর মেয়াদি যে আমাদের একটা পদ্ধতি আছে, সবাই এটা জানে, সেটাকে আগে বলতো নরপ্ল্যান্ট, এখন বলে ইমপ্ল্যান্ট, একটা কাঠির মতো, সেই ইমপ্ল্যান্ট উপযুক্ত পদ্ধতি বলে আমি মনে করি।
2: আচ্ছা, এই যে ইমপ্ল্যান্টের ব্যাপারটি বললেন, এটাতে মানে খুব কষ্ট বা ব্যথা ট্যাথা পাওয়ার কোনো সম্ভাবনা আছে বডিতে যখন আপনারা এই ব্যাপারটিকে ইমপ্লিমেন্ট করবেন?
3: খুবই সামান্য, জাস্ট একটা মানে শরীরে ইনজেকশন দিলে যে ব্যথাটা পাওয়া যায়, সেটা একটা কাঠির মতো তার হাতে চামড়ার নিচে সেটা ঢুকিয়ে দেওয়া হয় এবং সেটা যখন তার মেয়াদ শেষ হবে 3 বছর,
2: এটাতে কোনো বাইরে থেকে ব্যথা পাওয়া বা পেকে যাওয়া, লাল হয়ে যাওয়া এমন কোনো কিছু হবে না,
3: এ ধরনের কোনো ঘটনাই?
2: তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা নিশ্চিতভাবে এটা করতে পারেন আপনারা,
3: রাইট? হ্যাঁ, নিশ্চয়ই।
2: যেহেতু আমাদের সাথে যিনি আছেন অভিজ্ঞ পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তিনি বললেন, তো আমরা এটা আসলে আমার মনে হয় আমরা করে দেখতে পারি, তাই না?
3: এবং আমি এর সাথে বলতে চাই যে আমরা যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমরা যে সেবা ক্যাম্প করি বা আমাদের যে সেন্টারগুলো রয়েছে, সেখানে আমরা একদিনে দেখা যাচ্ছে 100-150 এরকম ইমপ্ল্যান্ট করি, মানে মানুষ তারা লাইনে দাঁড়িয়ে থাকে, তারা
2: খুবই কার্যকরী পদ্ধতি,
3: 1 মিনিটের মধ্যে এই পদ্ধতিটি তাকে ঢোকে দেওয়া সম্ভব।
2: অনলি ওয়ান, খুবই ভালো, আমরা জেনে অনেক উপকৃত হই।
3: এখন কোনো ইনজেকশন দিতে হয় না, এখানে কোনো তার যে অবশ করা যে
2: কিছুই লাগে না, আসলে খুবই খুবই সাধারণ একটি ব্যাপার। আপনার কাছে আমার এই আয়োজনে একদম শেষ প্রশ্ন, ইসলামের আলোকে নবদম্পতিদের পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়া জায়েজ কিনা আপনি কি মনে করেন?
3: অবশ্যই জায়েজ আছে, পবিত্র কোরআন, হাদিস এবং বিশিষ্ট সাহাবায়ে কেরাম বা মুতাকাদ্দিমিন ও মুতাখিরিন উলামায়ে কেরামের ফতোয়া অনুসারে জন্মবিরতিকরণ যে পদ্ধতি অবলম্বন তথা পরিকল্পিত পরিবার গঠন, সেটা জায়েজ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই।
2: মোহাম্মদ মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য।
1: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা, জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।
4: ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। শেষ বেলায় বলতে চাই, ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকেও আমরা নিজেদেরকে রক্ষা করি, বাড়ির আশপাশ আমরা পরিষ্কার রাখি এবং বাড়িতে যখন আমরা দিনের বেলা ঘুমাবো অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবো, আর অসুস্থ হলে অবশ্যই আমরা সেবা কেন্দ্রে সেবা গ্রহণ করব। আজ অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
1: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত 12 জুলাই 2026 তারিখে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আধুনিক কাতারের অভূতপূর্ব রূপান্তরের রূপকার, অসামান্য দূরদর্শী এই নেতা আজীবন বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশীদের অকৃত্রিম বন্ধু ছিলেন। বাংলাদেশের সরকার ও জনগণ তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। কাতারের সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকার আজ 15 জুলাই বুধবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করছে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ঘোষণাটি শুনলেন।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
0: বন্যার ফলে খাবার পানি দূষিত হয়, জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের পানি ব্যবহার করুন অথবা খাবার পানি ফুটিয়ে পান করুন। এছাড়া পানি শোধক ট্যাবলেট দিয়েও পানি শোধন করে নেওয়া যায়। ডায়রিয়া হলে রোগীকে স্যালাইন খাওয়ান অথবা সরকার প্রদত্ত বিনামূল্যের স্যালাইন প্যাকেট ব্যবহার করুন। স্যালাইন প্যাকেট স্বাস্থ্যকর্মী, পল্লী স্বেচ্ছাসেবক বা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায়।
1: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনবেন। প্রথম শিল্পী লতিফা নাসরিন ফেরদৌস।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে নজরুলের গানে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানসের।
1: সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানসিরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় এবিএম মাহবুবুর রহমান এবং উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ সেতু
0: এবং আমি ফরিদা আক্তার রুমা। প্রিয় শ্রোতা, আপনারা জেনে আনন্দিত হবেন যে সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত এক বছর ব্যাপী নজরুল বর্ষ পালন করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের বিশেষ আয়োজন চির উন্নত মানসের।
1: বাংলা সাহিত্যের মহান পুরুষ নজরুল, তিনি আমাদের শিখিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত না করতে, যিনি আমাদের হৃদয়ে বুনে দিয়েছেন যেমন প্রেম ও দ্রোহের অবিনাশী বীজ, তেমনি ইসলামী ভক্তিমূলক গান রচনায় ছিলেন অগ্রগামী। নজরুলের সৃষ্টি মানেই জীবনের জয়গান। তার অফুরন্ত সৃষ্টি সম্ভার থেকে আজ আমরা সাজিয়েছি ভক্তিমূলক নজরুল সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠান। কবি কাজী নজরুল ইসলাম, যিনি মহান সৃষ্টিকর্তার কাছে তার প্রার্থনা জানাবার জন্য হাম যেমন রচনা করেছেন, তেমনি রচনা করেছেন না তো। আসুন তার সেই বিশাল সৃষ্টি থেকে আমরা শুনি আজকে একটি ইসলামী নজরুল সঙ্গীত।

0: ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন রওশনারা মুস্তাফিজের কণ্ঠে।
1: শ্রোতা বন্ধু, কাজী নজরুল ইসলামের গানের সুর ও বাণীর বৈচিত্র্য এক বিশাল সমুদ্রের মতো। এই সুর সমুদ্রে যেমন আছে মিলনের আনন্দ, তেমনি আছে বিরহের তীব্র দহন। নজরুল মুসলমানরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সেই নামাজ নিয়ে তিনি অসাধারণ এক গান রচনা করেছেন। চলুন শুনি সেই গান।

0: ইসলামিক নজরুল সঙ্গীতের এবারের শিল্পী ছিলেন নীলুফার ইয়াসমিন।
1: শ্রোতা বন্ধুরা, নজরুলের গানে প্রেম, বিরহ আর প্রকৃতির পাশাপাশি পল্লীর সহজ সরল জীবনের চিত্র ফুটিয়ে তুলেছিলেন এবং তা বাংলা গানকে সমৃদ্ধ করেছে। গ্রামীণ জনপদের যেমন নদী, প্রকৃতি ও মানুষের নামকে জড়িয়ে কবি যে অসাধারণ গান রচনা করেছেন তার যেমন কোনো ইয়ত্তা নেই, তেমনি মহান আল্লাহর কাছে অত্যন্ত সহজ সরল ও সাবলীল ভাষায় ও সুরে যে প্রার্থনা করেছেন তা সত্যিই বিরল।

0: বাণী ও সুরের এই মায়াজালের মধ্য দিয়ে শেষ হতে চলেছে আমাদের আজকের বিশেষ আয়োজন চির উন্নত মমশির। কাজী নজরুল ইসলাম তাঁর সৃষ্টির মাধ্যমে আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন, তার অবিনাশী সুর আমাদের প্রেরণা যোগাবে প্রতিক্ষণ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন বাংলাদেশ বেতার। আল্লাহ হাফেজ।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে নজরুলের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির
0: বাংলাদেশ বেতার। একটু পরে শুনবেন ইংরেজি খবর।

0: Rahman will distribute Primary Education Medal 2026 today. Inaugurating National Startup and Entrepreneurship Platform, Prime Minister pledges to provide all kinds of support from government to develop youths as entrepreneurs. Government will arrange re-examination if any student is unable to take part in HS exam due to floods, Education Minister informs Jatiyo Shangshad. Flooding is continuing in various parts of country due to continuous heavy rains and upstream flow. Education Minister calls for united efforts to tackle flood situation. Information Broadcasting Minister calls for providing accurate information and preventing misinformation during any disaster. A state of mourning is being observed in the country today on the death of former Emir of Qatar, Sheikh Hamad bin Khalifa Al Thani. And Spain beat France to reach in the final of FIFA World Cup football. Argentina faces England in the second semi-final match tonight. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমিই নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা বইরা যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইলো হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা,
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায়

0: টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থাইকা 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে। মানে 6 মাস থাইকা 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবাইরই পৌঁছায় দিতই বাব্বা।
0: হ
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, সামাজিক অবক্ষয় ও অসঙ্গতি নিয়ে স্পট ড্রামা।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একেও নাচার এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরও এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছো? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
4: এতক্ষণ নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, সামাজিক অবক্ষয় ও অসঙ্গতি নিয়ে স্পট ড্রামাটি শুনলেন। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে ভক্তিমূলক গান। প্রথম শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী, গীতিকার আব্দুল্লাহ আল হাদি, সুর করেছেন ইউনুস আলী।

শ্রোতা শুনছেন ভক্তিমূলক গান। এবারের শিল্পী নওশীন লায়লা, গীতিকার আব্দুল হাই আল হাদি, সুরকার শওকত হোসেন।

শুনছেন ভক্তিমূলক গান। এবারের শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান ও মাহফুজা হক চামেলি, গীতিকার সাবির আহমদ চৌধুরী, সুরকার আলাউদ্দিন মিয়া।

0: এই গানটির মধ্য দিয়ে শেষ হলো ভক্তিমূলক গানের আয়োজন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

শ্রোতা বন্ধুরা, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকার আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানি 1995 থেকে 2013 সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে কাতার অর্থনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করে এবং বিশ্ব পরিসরে একটি মর্যাদাপূর্ণ অবস্থান গড়ে তোলে। শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জানাই। রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর দূরদর্শিতা, নেতৃত্ব এবং উন্নয়নের অনন্য দৃষ্টান্ত ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।

শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে ফিফা বিশ্বকাপ 2026 পৌঁছে গেছে একেবারে শেষ পর্যায়ে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর এখন উত্তেজনাপূর্ণ সেমিফাইনালের মঞ্চে। প্রতিটি ম্যাচই এখন ফাইনালে ওঠার স্বপ্ন আর শিরোপা জয়ের লড়াই। এবারে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বিশ্ব ফুটবলের চার পরাশক্তি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড, ফুটবলের চার ঐতিহ্যবাহী শক্তির এই মহারণ ঘিরে এখন উত্তেজনায় মুখর গোটা বিশ্ব। এদিকে গত রাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। নিশ্চয়ই এরই মধ্যে আপনারা ম্যাচের ফলাফল জেনে গেছেন। রোমাঞ্চকর সেই লড়াইয়ে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে নিজেদের জায়গা। আর আজ রাতেই মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ এখন এই মহারণের দিকে। কে পাবে ফাইনালের টিকিট আর কে হবে স্পেনের এই প্রতিপক্ষ, সে উত্তর মিলবে আজ রাতেই। তাই চোখ রাখুন টেলিভিশনের পর্দায়। ভালো কাটুক আপনাদের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত।

প্রিয় বন্ধুরা, এবার একজন দর্শক নন্দিত অভিনেতার কথা বলতে চাই। আমাদের দেশের চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে অভিনয়ের সৌন্দর্য, ব্যক্তিত্ব আর শিল্পের প্রতি আজীবন নিবেদন। তেমনি এক উজ্জ্বল নক্ষত্র, মহানায়ক, খ্যাত অভিনেতা বুলবুল আহমেদ। 1941 সালে 15 সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া বুলবুল আহমেদের আসল নাম ছিল তবারক আহমদ। ছাত্রজীবন থেকেই মঞ্চনাটকের প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। পরে টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও স্বাধীনতার পর চলচ্চিত্রে এসে তিনি হয়ে ওঠেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় ও নন্দিত অভিনেতা। তাঁর শান্ত, সৌম্য ব্যক্তিত্ব, শ্রুতিমধুর কণ্ঠ আর অনবদ্য অভিনয় তাঁকে এনে দেয় অনন্য মর্যাদা। ধীরে বহে মেঘনা, সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, মধুবিদায় সহ অসংখ্য চলচ্চিত্রে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দেবদাস চরিত্রে তাঁর অভিনয় আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য মাইলফলক। শুধু অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবেও তিনি রেখে গেছেন সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর। রাজলক্ষ্মী, শ্রীকান্ত, মহানায়ক ও ভালো মানুষ সহ একাধিক চলচ্চিত্র নির্মাণ করে তিনি প্রমাণ করেছেন তাঁর সৃজনশীলতার বহুমাত্রিকতা। 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত এই গুণী শিল্পী 4 দশকেরও বেশি সময় চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যমঞ্চে সমান দক্ষতার সঙ্গে কাজ করেছেন। 2010 সালের 15 জুলাই তিনি না ফেরার দেশে পাড়ি জমান। বন্ধুরা, শিল্পীর মৃত্যু হলেও তাঁর শিল্প কখনো হারিয়ে যায় না। আজও তাঁর অভিনীত চরিত্র, সংলাপ আর নির্মিত চলচ্চিত্র দর্শকের হৃদয়ে সমানভাবে বেঁচে আছে। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি এই কিংবদন্তি শিল্পীকে। তাঁর শিল্পকর্ম নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করুক আর বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকুক, এই প্রত্যাশাই আমাদের।

বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে কি কি থাকছে আপনাদের জন্য। প্রথমে থাকছে এই দিনে, এরপর থাকছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা, মেলা, উৎসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উৎসবে বাংলাদেশ। তারপর থাকছে আপনাদের পাঠানো ইমেইলের উত্তর নিয়ে ই আলাপন, এবং সবশেষে থাকছে আমাদের গান আয়োজনে একটি দেশের গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার পরিবেশনার পালা।

0: হ্যাঁ বন্ধুরা, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিদিনই ইতিহাসের পাতায় যুক্ত হয় নতুন নতুন অধ্যায়। নানা ঘটনা, আবিষ্কার, সাফল্য, জন্ম ও মৃত্যুর মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছে মানব সভ্যতার দীর্ঘ পথচলা। পেছনে ফিরে তাকালে আজকের এই দিনেও খুঁজে পাওয়া যায় অনেক স্মরণীয় ঘটনা, গৌরবগাথা, আবার কিছু বেদনাবিধুর স্মৃতিও। পাশাপাশি জানা যায় পৃথিবীকে আলোকিত করা বহু বিশিষ্ট ব্যক্তির জন্ম মৃত্যুর ইতিহাস।
1: ইতিহাস শুধু অতীতের গল্প নয়, বর্তমানকে জানার এবং ভবিষ্যতের পথ চলারও অনুপ্রেরণা। সেই ইতিহাসের উল্লেখযোগ্য কিছু মুহূর্ত নেই আমাদের নিয়মিত আয়োজন এই দিনে।
0: এই দিনে উপস্থাপন করছেন ফরিদা আক্তার রুমা।

প্রিয় বন্ধুরা, আমন্ত্রণ এই দিনে পর্বে। আজ বুধবার, 15 জুলাই 2026 খ্রিস্টাব্দ। এক নজরে জানিয়ে দিচ্ছি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনদের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। প্রথমেই বলব 1588 সালের কথা। 1588 সালের এই দিনে ব্রিটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়। 1815 সালের এই দিনে ওয়াটারলু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দী হন। 1939 সালের আজকের এই দিনে নিউইয়র্কের ক্লারা অ্যাডামস নামে এক নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্ব পরিক্রমণা সম্পন্ন করেন। 1944 সালের আজকের দিনে দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমা বর্ষণ করে। বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1977 সালের আজকের এই দিনে। তাইওয়ানে 38 বছরের সামরিক শাসনের অবসান এবং বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয় 1987 সালের 15 জুলাই, অর্থাৎ আজকের এই দিনে। প্রিয় বন্ধুরা, ঐতিহাসিক ঘটনার বিবরণের পর এবারে জানাব আজকের দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের কথা। 1606 সালের 15 জুলাই আজকের দিনে হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী রেমব্রান্ট জন্মগ্রহণ করেন। 1820 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলার নবজাগরণের পুরোধা ও গদ্য লেখক অক্ষয় কুমার দত্ত। 1905 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী রোমানীয় মার্কিন সাহিত্যিক এলিয়াস কানেত্তি। মারিও ক্যাম্পেস, আর্জেন্টিনীয় ফুটবলার, জন্মগ্রহণ করেন 1954 সালের আজকের এই দিনে। ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডন জন্মগ্রহণ করেন 1959 সালের আজকের এই দিনে। এবং 1977 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান মডেল ও অভিনেত্রী কিটানা বেকার। প্রিয় বন্ধুরা, আজ 15 জুলাই, আজকের এই দিনে আপনাদের অনেকেরই জন্মদিন। আজ যাদের জন্মদিন, সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।

1919 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন নোবেল জয়ী জার্মান জৈব রসায়নবিদ এমিল ফিশার এবং রুশ লেখক কনস্তান্তিন ফেদিনে, মৃত্যুবরণ করেন 1977 সালের আজকের এই দিনে। বন্ধুরা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: প্রিয় বন্ধুরা, ফরিদা আক্তার রোমার উচ্চারণে শুনছিলেন এই দিনে পর্ব।
1: শ্রোতা বন্ধুরা, উৎসবের দেশ বাংলাদেশ, এই দেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে মিশে আছে অসংখ্য লোকজোর শ্রম। ঋতুর পালাবতল, কৃষি জীবন, বিশ্বাস, আনন্দ কিংবা সামাজিক সম্প্রীতি, সবকিছুকে ঘিরেই গড়ে উঠেছে আমাদের বৈচিত্র্যময় উৎসবের ভুবন। প্রতিটি আয়োজনই বহন করে বাঙালির শেকড়ের গল্প, ঐতিহ্যের কথা আর আপন সংস্কৃতির অনন্য সৌন্দর্য। আজও আমরা জানব এমন একটি লোকজ উৎসবের কথা যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের মানুষের জীবন, ইতিহাস, সংস্কৃতি এবং প্রাণের টান। চলুন শুনে নেওয়া যাক উৎসবে বাংলাদেশ পর্বটি। এটি গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার।
2: সুপ্রিয় শ্রোতা, দাঁড়িয়ে বান্ধা গ্রামীণ জীবনের অতি পরিচিত এক আঞ্চলিক খেলা। এর অন্য একটা নাম হচ্ছে গাদন খেলা। বলা যায় এটা বাংলার হারিয়ে যাওয়া অতি প্রাচীন খেলাগুলোর একটি। সাধারণ নিয়মে খেলার মাঠটি 50 ফিট লম্বা হয় এবং 20 ফিট চওড়া। মাঠের মাঝ বরাবর লম্বালম্বিভাবে একটি রেখা বা দাগ থাকে এবং আড়াআড়িভাবে বেশ কয়েকটা সমান্তরাল দাগ কাটা হয়, যার ফলে বেশ কয়েকটা খোপ বা ঘর তৈরি হয়। দুই দলে সমান সংখ্যক খেলোয়াড় থাকে এবং প্রতিটি দলে থাকে 5 থেকে 7 জন খেলোয়াড়। এক দলের খেলোয়াড়রা নির্দিষ্ট দাগ বা লাইনের উপর দাঁড়িয়ে থাকে, যাদেরকে রক্ষী বলা হয়। অন্য দলের খেলোয়াড়দের বলা হয় আক্রমণকারী, যারা প্রতিটি ঘর অতিক্রম করার রোধ করার চেষ্টা করে। লাইনে দাঁড়ানো খেলোয়াড়রা তাদের হাত যতটা সম্ভব প্রসারিত করে অন্য দলের খেলোয়াড়দের ছুঁয়ে দেওয়ার সুযোগ খুঁজতে থাকে। এটাকে বলা হয় আউট। লাইনের দায়িত্বে থাকা খেলোয়াড়রা শুধু নির্দিষ্ট আড়াআড়ি দাগ বরাবরই দৌড়াতে পারে, দাগের বাইরে যাওয়ার কোনো নিয়ম নেই। আক্রমণকারী দলের খেলোয়াড়দের কাজ হচ্ছে কোনো দাগের উপর থাকা পাহারাদারদের হাতে না ধরা পড়ে সবগুলো ঘর অতিক্রম করে আবার শুরুর দাগে ফিরে আসা। আক্রমণকারী দলের কোনো একজন সদস্য নিরাপদে এভাবে ফিরে আসতে পারলেই এক পয়েন্ট বা গাদি বলা হয়। এই গাদিতে খেলার ফলাফল নির্ধারিত হয়ে থাকে। সাধারণত 25 মিনিট খেলার পর 5 মিনিট বিরতি দিয়ে পুনরায় 25 মিনিট খেলা চলে। খেলায় একজন রেফারি বা কয়েকজন দাঁড়িয়া জজ বা লাইনের দায়িত্বে থাকা কর্মকর্তা থাকেন, যারা নিয়ম মানা হচ্ছে কি না সেটা পরীক্ষা করেন এবং তাতে নিশ্চিত হন। দাঁড়িয়ে বাঁধা খেলার সুনির্দিষ্ট কোনো প্রাচীন দালিলিক প্রমাণ বা লিখিত ইতিহাস পাওয়া যায় না, তবে এটি শত শত বছর ধরে অবিভক্ত প্রাচীন বাংলার গ্রামীণ জনপদে মৌখিকভাবে প্রচলিত ও বিবর্তিত হয়ে আসছে। গবেষকদের একাংশের মতে ফার্সি বা বাংলা শব্দ দাঁড়িয়া, যার অর্থ হচ্ছে মাঝি বা নৌকার নাবিক, এবং বাঁধা শব্দের অর্থ প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা আটকে দেওয়া। অর্থাৎ দাঁড়িয়ে বাঁধা শব্দের অর্থ দাগ বা রেখায় দাঁড়িয়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সামনে এগিয়ে যেতে বাধা দেওয়া। একটি প্রাচীন লোককথা অনুযায়ী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদীগুলোতে যখন মাঝিরা নৌকা করে লবণ বা পণ্য চোরাচালান বা ব্যবসা করত, তখন কোস্টগার্ড বা অন্য দলগুলো তাদের নদী আটকে বাধা দেওয়ার চেষ্টা করত। এই নদীর পথ পার হওয়ার লড়াইটি পরবর্তীকালে ডাঙায় খেলার রূপ নেয়। খেলার প্রধান ঘরটিকে অনেক অঞ্চলে এখনও নদী এবং দলের প্রধানকে সিক্কা বলা হয়। সিক্কা শব্দের অর্থ লবণ বা সল্ট ব্যবসায়ী। ঐতিহাসিকভাবে এই খেলাটি শুষ্ক মৌসুমে, বিশেষ করে শীত এবং বসন্তকালে বেশি খেলা হতো। ধান কাটার পর মাঠ যখন খালি হয়ে যেত, তখন গ্রামীণ যুবকেরা শুকনো নরম মাটিতে দাগ কেটে এই খেলার আয়োজন করত। প্রাচীন বা মধ্যযুগে গ্রামীণ বাংলায় যখন আধুনিক কোনো বিনোদন ছিল না, তখন শারীরিক কসরত ও বুদ্ধিমত্তার বিকাশের জন্য এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। অতীতে অঞ্চলভেদে এই খেলার নিয়ম আলাদা হলেও স্বাধীনতার পর বাংলাদেশে এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়। ন্যাশনাল রিক্রিয়েশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই খেলার মাঠের নির্দিষ্ট পরিমাণ

0: এবং সর্বজনীন নিয়মকানুন চূড়ান্ত করে, যার ফলে এটি স্কুল ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় স্থান পেয়েছে। স্মার্টফোন, ইন্টারনেট এবং ভিডিও গেমের প্রতি অতিরিক্ত আসক্তি গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাওয়ার অন্যতম কারণ। প্রযুক্তির এই আগ্রাসনে মাঠের কায়িক পরিশ্রমের চেয়ে স্ক্রিনের ভার্চুয়াল বিনোদন বর্তমান প্রজন্মের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। তাছাড়াও দ্রুত নগরায়ণ ও আবাসন প্রকল্পের কারণে গ্রামের বিস্তীর্ণ উন্মুক্ত মাঠ এবং ফসলি জমি বিলুপ্ত হয়ে যাচ্ছে। দাঁড়িয়াবাধা বা কানামাছির মতো খেলার জন্য যে উন্মুক্ত জায়গার প্রয়োজন তা এখন শহরে তো বটেই, গ্রামও কমে গেছে। ক্রিকেট বা ফুটবলের মতো গ্রামীণ খেলাগুলোতে কোনো কর্পোরেট স্পন্সর বা বাণিজ্যিক বিনিয়োগ নেই। মিডিয়া ও টিভির কল্যাণে ক্রিকেট এবং ফুটবল বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয়। গ্রামীণ কিশোরেরাও এখন দাঁড়িয়াবাধা চেয়ে ব্যাট বল হাতে তুলে নিচ্ছে বেশি পছন্দ করে। দাঁড়িয়াবাধার মতো গ্রামীণ খেলার পৃষ্ঠপোষকতা করা কেবল একটি খেলাকে বাঁচিয়ে রাখা নয়, বরং আমাদের জাতীয় অস্তিত্ব, স্বাস্থ্য এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য অত্যন্ত জরুরি। এই খেলায় প্রচুর দৌড়াতে হয়, যার ফলে হৃৎপিণ্ড সুস্থ থাকে, ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে এবং শরীরের অতিরিক্ত ক্যালোরি বার্ন হয়। বর্তমান যুগে মাঠের অভাবে শিশুরা ওয়ান স্পট বা ঘরের কোণে বন্দী হয়ে ওবিসিটি বা স্থূলতার শিকার হচ্ছে। এই খেলা তাদের সক্রিয় রাখতে সাহায্য করবে। ক্রিকেট বা ফুটবলের মতো এই খেলায় দামি ব্যাট বল, প্যাড, বুট, জুতো কিছুই কিনতে হয় না, কেবল একটি ফাঁকা জায়গা আর দাগ কাটা জন্য চুন হলেই চলে, যা ধনী গরিব নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত।
1: শ্রোতা বন্ধুরা, শুনলেন উৎসবে বাংলাদেশ পর্ব।
2: বন্ধুরা, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় অনেক কিছু, বদলে যায় আমাদের জীবনযাত্রা, বদলে যায় যোগাযোগের মাধ্যমও। সেই বদলে যাওয়া যোগাযোগের হাত ধরে চিঠির অনেকটা জায়গা দখল করে নিয়েছে ইমেল।
1: আর প্রযুক্তির এই আধুনিক যুগে মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায় একটি ইমেল। আপনাদের মনের কথা, অনুভূতি, প্রশ্ন কিংবা মতামত সবই চলে আসে আমাদের কাছে ই আলাপনের এই ইমেইলের মাধ্যমে।
2: আর আপনারাও আগ্রহ নিয়ে অপেক্ষা করেন আপনাদের উত্তর শোনার। তো শুরু করা যাক ই আলাপন পর্ব। এটি গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী।
1: আমন্ত্রণ সবাইকে এই আলাপনের আজকের পর্বে। যথারীতি দর্পণ শ্রোতাদের ইমেলে ঝাঁপি নিয়ে হাজির হয়েছে, দেরি না করে চলে যাচ্ছি সরাসরি সেই ইমেলের কথামালায়।
2: পড়ছি আজকের প্রথম ইমেলটি, যেটি পাঠিয়েছেন আফিয়া খানম জুলি ঘোড়াদার গোপালগঞ্জ থেকে। লিখেছেন, 10ই জুন কবি ফারুক আহমদের জন্মদিনে প্রাসঙ্গিক কথিকাটি অসাধারণ ছিল। প্রিয় মুখ প্রিয়জন পর্বে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক সালাউদ্দিন আহমেদের সাথে আলাপন শুনে তাঁর সঙ্গীতময় জীবনের অনেক অজানা তথ্য জানা হল। এই গুণীজনের প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা। উৎসবে বাংলাদেশ পর্বে পাহাড়ে নববর্ষের অনন্য আয়োজন বৈশাখী উৎসব সম্পর্কে চমকপ্রদ তথ্য জেনেছি। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার এই আয়োজন শুধু পাহাড়ি জনগোষ্ঠীর নয়, বরং বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ। 15ই জুন প্রচারিত জীবনের গল্প পর্বে নকশি পাখার কারিগর সাজু মিত্রের জীবন সংগ্রাম সম্পর্কে জেনেছি। সৎপথে জীবিকা নির্বাহের প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। রূপালী সংস্কৃতি পর্বে 1994 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্তরে অন্তরে এর সার্বিক পর্যালোচনাটি ভীষণ উপভোগ্য ছিল। 22ই জুন প্রচারিত রূপালী সংস্কৃতি পর্বে স্নেহের প্রতিদান সিনেমা সম্পর্কে পর্যালোচনাটি অসাধারণ ছিল। জীবনের গল্প পর্বে আইসক্রিম বিক্রেতা কবির হালদারের সাথে আলাপচারিতা শুনলাম। আমাদের উচিত শ্রমজীবী মানুষদের কাজের যথাযথ মর্যাদা দেওয়া।
1: বেশ কয়েকদিনের আয়োজন ভালো লাগার কথাগুলো জানিয়ে লেখা চমৎকার ইমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই নিয়মিত দর্পণের সাথে থাকবেন এবং আমাদের আয়োজন নিয়ে মতামত জানাবেন। পরের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু গাবগাছি সিরাজগঞ্জ থেকে। লিখেছেন, 6ই জুলাই প্রচারিত দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানের এই দিনই রূপালী সংস্কৃতি পর্বে সাইদা জান্নাত বাঁধনাপুর উপস্থাপনায় আনন্দ অশ্রু ছবির সংলাপ, জীবনের গল্প পর্বে একজন নাসরারির চারা বিক্রেতার সাক্ষাৎকার, বাদ্যযন্ত্র নিয়ে পরিচিতি, পরিশেষে একটি আধুনিক গান, খুবই ভালো লাগলো। 10ই জুলাই শুক্রবার দর্পণ ম্যাগাজিনে প্রচারিত এই দিনে ঐতিহ্যের সন্ধানে ঢাকার সূত্রাপুর রুকনপুর গ্রামে কাজীবাড়ির 400 বছরের ঐতিহাসিক জামে মসজিদ নিয়ে প্রতিবেদন ভালো লাগলো। যুগে যুগে ইতিহাসের বাংলার প্রাচীন যুগের সব তথ্যগুলো জানলাম। যুগের সাজ, যুগের পোশাক পর্বে গ্রামগঞ্জের মানুষের সর্বসময়ের জন্য ঐতিহ্যবাহী পরিধান লুঙ্গির সৌন্দর্যগুলো তুলে ধরা হলো। সব মিলিয়ে খুবই ভালো লাগলো আয়োজন। গানের সুর লাগে ভালো, তাই শেষে আমাদের একটু সুরের পরশ দিয়ে যায় দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান ভালো লাগে ভালোবাসি। দর্পণে যে সমস্ত তথ্যবহুল সকল পর্বগুলো প্রচার হয় সত্যি এই বিষয়গুলো নিয়ে আমাদের অজানাই ছিল, এভাবে আমাদের পুরাতন ইতিহাস জানাবেন।
2: আপনার ভালো লাগার কথাগুলো জেনে আমাদেরও ভালো লাগলো। আসলে দর্পণ মানেই হচ্ছে ইতিহাস ঐতিহ্যের প্রচার, আর সেভাবেই দর্পণ থেকে সবসময় বিভিন্ন বিষয় নিয়ে প্রচারের চেষ্টা থাকে। আগামীতেও এই চেষ্টা অব্যাহত থাকবে। ইমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, শুভ্রতায় ভরে থাক সবার গৃহকোণ, দর্পণ শুনে আমার ভরে যায় মন। সুপ্রিয় সুরিতগণ, লিপির শুরুতে বর্ষার কদম কেয়া ফুলে শুভেচ্ছা রইল। বোধ করি আপনারা বেশ কুশলী আছেন। বাংলাদেশ বেতারের অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান হল আমার প্রিয় ম্যাগাজিন দর্পণ। সপ্তাহের প্রতিটি দর্পণ সেজে ওঠে নতুন নতুন সব পর্ব নিয়ে, মুগ্ধ হয়ে কান পেতে শুনতে থাকে। প্রিয় দর্পণ যারা গ্রন্থনা করে থাকে তারা সত্যিই অসাধারণ মেধাবী। আলাদাভাবে কোনোদিন গ্রন্থনাকারীকে ধন্যবাদ দেওয়া হয়নি, আজকে আপনাদের মাধ্যমে গ্রন্থনাকারীকে ধন্যবাদ জানাতে চাই। অনেকদিন যাবৎ দর্পণের প্রিয় উপস্থাপক শফি আহমেদ ভাইয়া অসুস্থ, তার আপডেট জানতে চাই।
1: গ্রন্থনাকারীদের জন্য আপনার ধন্যবাদ পৌঁছে যাবে তাদের কাছে। আর শ্রদ্ধেয় শেখ শফি আহমেদ ভাই, কাজে যোগ দেওয়ার মতো পুরোপুরি সুস্থ এখনও হয়ে ওঠেননি, সকলে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করবেন। ইমেলের জন্য আপনাকে ধন্যবাদ। এটিএম আতাউর রহমান রঞ্জু পীরগাছা রংপুর থেকে লিখেছেন, ফুটবল বিশ্বকাপ 2026 চলমান, তবুও প্রিয় অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ ভালো লাগার আরেক নাম। গত 29 তারিখে প্রচারিত রূপালের সংস্কৃতিতে চাঁপাডাঙ্গার বউ ছবির কাহিনী, ইতিহাস, প্রেক্ষাপট ও বিভিন্ন শিল্পীর অভিনয় নিয়ে আদ্যপন্থ উপস্থাপন ভালো লেগেছে। আমিও ছবিটি দেখেছি, এটি বাপ্পারাজের নায়ক হিসেবে প্রথম ছবি। ভালো অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন বাপ্পারাজ। শাবানা, অরুণা বিশ্বাস, এটিএম শামসুজ্জামানের অনবদ্য অভিনয়, মাঝে হানিফ সংকেতের ভিলেনীয় অভিনয় ও ল্যাং খাওয়া বাপ্পারাজের কাছে ভালো লেগেছে। সুন্দর একটি গান মা আমার সাধ না মিঠিল, খুবই জনপ্রিয় গান। আমি রূপালীর সংস্কৃতিতে নাইম শাবনাজ জুটির প্রথম ছবি চাঁদনী নিয়ে উপস্থাপন।
2: আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, আশা করি বিবেচনায় থাকবে। ইমেলের জন্য আপনাকে ধন্যবাদ। এম বিলাল শেখ সিএনবি পাড়া চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, আমি ভালো আছি তবে বেশি ভালো নই, কারণ দর্পণ আগের মতো সপ্তাহে 6 দিন শুনতে পাই না। ঢাকা বেতারে দর্পণ আমার হৃদয়ের 4/3 দখল করে আছে। গত 26 তারিখের দর্পণের সকল পরিবেশনাসমূহ অনেক ভালো লেগেছে, বিশেষ করে দর্পচূর্ণ ছবির গানটি। তাছাড়া কণ্ঠশিল্পী ফাতেমাতুজ্জোহরার স্মৃতিচারণ অনেক ভালো লেগেছে, আর ফল নিয়ে পর্যালোচনাটিও ভালো লেগেছিল। আমার একটি রিকোয়েস্ট আছে, সেটি হলো প্রিয় মানুষ প্রয়োজন পর্বে শিল্পী হৃদয় খানের সাক্ষাৎকার শোনার, আশা করি শোনাবেন। ধন্যবাদ।
1: আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়, আর সেই ধারায় দর্পণের সপ্তাহে 6 দিন প্রচারের বিষয়টিও বদলে গেছে। যাই হোক, আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তা পূরণের আন্তরিক চেষ্টা থাকবে। ইমেলের জন্য ধন্যবাদ। এবার সংক্ষেপে কিছু ইমেল পড়ছি। মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ সপ্তাহে 4 দিন বিভিন্ন পর্ব দিয়ে সাজানো থাকে, বিশেষ করে এই দিনে পর্বটি আমার অনেক প্রিয়। এছাড়া ঐতিহ্যের সন্ধানে যুগের সাথে যুগের পোশাক, রূপালের সংস্কৃতি, প্রিয় মানুষ প্রিয়জন, ই আলাপন সহ আর বেশ কিছু পর্ব ভালো লাগে। এমন চমৎকার পর্ব দিয়ে অনুষ্ঠানটি সাজানোর জন্য ধন্যবাদ।
2: ঐতিহ্যের সন্ধানে পর্বে পুরান ঢাকার মসজিদে মুফতি এ আজম ও যুগের সাথে যুগের পোশাক পর্বে টাঙ্গাইল শাড়ি সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে মেইল করেছেন ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে।
1: এবং মোহাম্মদ শাহাদাত হোসেন চর হরিশপুর চাঁপাইনবাবগঞ্জ থেকে, তাদের ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও ক্লাব সদস্য ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানিয়ে সকল শ্রোতাদেরও এমন বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন, যা আমাদের পরিবেশ রক্ষায় সহায়ক।
2: ইমেলের জন্য আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনাদের কার্যক্রমের সাথে একাত্ম হয়ে আমরাও সকলের প্রতি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। নিজ নিজ এলাকায় সকলে যথাযথভাবে প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলে আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ যেমন হবে বিশুদ্ধ, একই সাথে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তা হবে সহায়ক। আশা করি সকলে এ বিষয়ে সচেতন হবেন।
1: শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নিচ্ছি আলাপন থেকে। আর শেষ কথা জানিয়ে দিচ্ছি, আমাদের কাছে ইমেইল করার ঠিকানাটি হচ্ছে ialapon@gmail.com।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, এ দেশ আমাদের প্রাণ, এদেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা, আর তাই এদেশকে ঘিরে আমাদের নানা স্বপ্ন,
1: যে স্বপ্ন পূরণে আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। আসুন সকলে সততার সাথে দেশ উন্নয়নের জন্য কাজ করি, এমনই আহ্বানে শোনাব আমাদের গান পর্বে একটি দেশাত্মবোধক গান শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী।

0: প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ। চমৎকার এই দেশের গান শুনতে শুনতে আমরা চলে এলাম দর্পণের একেবারে শেষ প্রান্তে। বিদায় নেব এখনই, বিদায়ের আগে জানিয়ে যাই আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি
1: এবং আমি তামান্না সিদ্দিকী, প্রযোজনার সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার, এখন শুনবেন সকাল 9টার খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহরিয়ার মুস্তাফা। আজ প্রদান করা হবে প্রাথমিক শিক্ষা পদক 2026। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পদক প্রদান অনুষ্ঠানটির আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করবেন। সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধাপে এইসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা পারফর্মার হিসেবে নির্বাচিতদের আজ পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মানিত করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন বলেছেন, চলমান মৌসুমি বৃষ্টিজনিত বন্যার কারণে কোন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। ড. আনম এহসানুল হক মিলন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন। এদিকে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 পাশ হয়েছে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। সরকারের বিভিন্ন দপ্তর ও অংশীজনদের সঙ্গে পর্যালোচনার ভিত্তিতে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলো এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য সম্পূর্ণ উপযোগী রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদী আমিন। গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ও বিভিন্ন পদক্ষেপের কথা বিস্তারিত তুলে ধরেন। মাহাদী আমিন জানান, দেশজুড়ে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিরূপ আবহাওয়ার কারণে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধায়ীদের মনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তা শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। উল্লেখ্য, গত 12 জুলাই 74 বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেন। তার নেতৃত্বে কাতার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং মানব সম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও গতকাল জানায়, দেশের 4টি নদীর 5টি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হল তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, আগামী 24 ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী 24 ঘণ্টায় নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তীতে উন্নতি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রম করা পণ্য সামগ্রীর উপরে 20% ফি আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছেন। তিনি বলেন, এই প্রস্তাবিত ফিয়ের পরিবর্তে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে একটি বড় বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা হবে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের বন্দরে নৌ অবরোধ পুনরায় শুরু করার কয়েক ঘণ্টা আগে এই নীতিগত পরিবর্তন এসেছে। খেলা খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল স্পেন। আজ রাত 1টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ক্রিকেট। আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী সম্প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, টাহাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়। উপস্থাপনা করছেন সাদিয়া ইসলাম লিজা।

0: ভ্রমণ, এই ছোট্ট শব্দটার ভেতর লুকিয়ে আছে অদ্ভুত এক মুক্তি। মানুষ যখন একই রাস্তায় বারবার হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, তখন ভ্রমণ তাকে নতুন আকাশ দেখায়, নতুন বাতাসে শ্বাস নিতে শেখায়। ভ্রমণ মানে শুধু দূরে কোথাও যাওয়া নয়, ভ্রমণ মানে নিজের ভেতরের ক্লান্ত মানুষটাকে একটু শান্তি দেওয়া। কখনো পাহাড় আমাদের ডাকে, কখনো সমুদ্র, আবার কখনো শহরের মাঝে কোনো সবুজ নীরবতা আমাদের মনটাকে টেনে নিয়ে নেয় নিজের কাছে। কারণ প্রকৃতির একটা অদ্ভুত ক্ষমতা আছে, এটা মানুষকে ধীরে ধীরে শান্ত করে দেয়। কংক্রিটের এই শহরে প্রতিদিন আমরা দৌড়াচ্ছি, সময়ের পেছনে, কাজের পেছনে, জীবনের পেছনে, কিন্তু কখনো কি মনে হয় না একটু থামি, একটু সবুজ দেখি, একটু গভীর নিঃশ্বাস নিই? কারণ মানুষ শুধু বেঁচে থাকে না, মানুষ বাঁচতে চায় শান্তিতে, প্রকৃতির কাছে। আজ আমরা চলে এসেছি এমন এক জায়গায় যেখানে হাজারো গাছ একসাথে গল্প বলে, আর পাখির ডাক যেন সকলকে গান শোনায়, আর বাতাসে মিশে থাকে এক অদ্ভুত প্রশান্তি। শ্রোতা বন্ধুরা, স্বাগতম জাতীয় উদ্ভিদ উদ্যানে, যা অনেকের কাছেই পরিচিত বোটানিক্যাল গার্ডেন নামে। সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়। আমাদের আজকের আয়োজন গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি সাদিয়া ইসলাম লিজা, আর আমাদের সাথে আছেন ভ্রমণ সঙ্গী মোহাম্মদ ইসহাক আলী। ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের বৃহত্তম উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্র, যা প্রায় 84 হেক্টর অর্থাৎ 208 একর এলাকা জুড়ে বিস্তৃত। এটি চিড়িয়াখানার পাশেই অবস্থিত এবং এখানে প্রায় 800 প্রজাতির স্থানীয় ও বিদেশি গাছ, পুকুর ও জলাশয় রয়েছে, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি জনপ্রিয় স্থান। মেন গেট দিয়ে ঢুকতে দুই পাশে অশোক গাছ, হিজল, তমাল, গোলাপ বাগান, ঝাউ গাছ, অশোক গাছ। এখানে রয়েছে দুটি পরিদর্শন টাওয়ার, যেখান থেকে পুরো উদ্যান দেখা যাবে। বিশ্রামের জন্য রয়েছে দর্শনার্থী সেন্টার। পথে কৃষ্ণচূড়ার সৌন্দর্য আপনাকে করবে বিমোহিত। সামনে এগিয়ে গেলে হাতের ডানে কৃত্রিম লেক, কৃত্রিম দ্বীপ রয়েছে। চলুন এ সম্পর্কে শুনব ভ্রমণ সঙ্গী ইসাকের কাছ থেকে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় উদ্ভিদ উদ্যানে।
2: গেট থেকে প্রবেশের পরপরই আপনি যখন সামনের দিকে অগ্রসর হবেন, তখন আপনার হাতের ডান পাশেই পড়বে কৃত্রিম লেক এবং কৃত্রিম দ্বীপ এখানে বানানো রয়েছে। এবং কৃত্রিম লেকের চারপাশে হিজল তমালের বৃক্ষ রয়েছে, এবং এখানে আরও একটি লেক রয়েছে, সেটা জাঙ্গালিয়া লেক। এবং সেই লেকের চারপাশে কিন্তু হিজল তমাল এবং অর্জুনের যে বৃক্ষরাজি সেটা রাখা রয়েছে।
0: শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি নগরবাসীর মানসিক চাপ কমাতে ও রক্ত সঞ্চালন বাড়াতে এই উদ্ভিদ উদ্যানে 390 ফুট দীর্ঘ এবং 6 ফুট চওড়া একটি বিশেষ বেয়ারফুট ট্রেইল বা খালি পায়ে হাঁটার রাস্তা তৈরি করা হয়েছে, যেখানে বালি, নুড়ি পাথর, কাঠের গড়ি, মাটি ও কাদার মতো বিভিন্ন প্রাকৃতিক ধাপ রয়েছে। দর্শনার্থীরা এই ট্রেইলে হেঁটে প্রকৃতির নিবিড় ছোঁয়া পেতে পারেন, যেখানে হাঁটা শেষে পা ধোয়ার জন্য পানির সুব্যবস্থাও রয়েছে। শ্রোতা বন্ধুরা, ঘুরতে ঘুরতে কয়েকজন দর্শনার্থীর দেখা পেয়ে গেলাম আমরা, চলুন শুনব তাদের অনুভূতির কথা।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা জাতীয় উদ্ভিদ উদ্যান ঘুরে দেখছি, আর এই উদ্ভিদ উদ্যান ঘুরতে ঘুরতে আমরা অসংখ্য দর্শনার্থীকে পেয়েছি, যারা এই উদ্ভিদ উদ্যানের যে বৃক্ষরাজি রয়েছে সেগুলো দেখছেন, নানা ধরনের বৃক্ষ সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। আমরা তেমনই একজন দর্শনার্থীর সাথে কথা বলতে চাই, আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই। এখানে পাখির ডাক শুনতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায় ঝিঝি পোকার ডাক, যেটা প্রায় গ্রামেও এখন বিলুপ্ত, এবং ব্যাঙের ডাক শুনতে পাওয়া যায় লেকের পাশটায় গেলে। এই যে বিলুপ্ত প্রায় বিভিন্ন ধরনের প্রাণী, বিলুপ্ত প্রায় বিভিন্ন বৃক্ষ, এগুলো সমারোহ এই জাতীয় উদ্ভিদ উদ্যান, বিষয়টা কেমন লাগে?
3: এটা খুবই ভালো, কারণ ঢাকার মতো জায়গায় এরকম একটা উদ্যান থাকলে মানুষ যে এত যানজটের ভিতরে থাকে, এখানে আসলে সেই জিনিসটা ভালো লাগে, রিল্যাক্সে থাকা যায়, যত সময় থাকা যায় সেই সময়টা খুব ভালো লাগে।
1: শ্রোতা, এই পরিবারের এই একজন সদস্যকে পেয়েছি, আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই।
4: আমার নাম শক্তি।
1: আপনি পড়াশোনা করছেন?
4: না, জব করছি।
1: আপনি এই যে জাতীয় উদ্ভিদ উদ্যান ঘুরতে এসেছেন, এর আগে এসেছেন না এবারে প্রথম?
4: এটা ফার্স্ট টাইম।
1: ফার্স্ট টাইম। আচ্ছা, একটু জানতে চাই, ঢাকায় তো আমরা সচরাচর পায়ের জুতা খুলে ঘুরি না বা জুতো খোলা হয় না, এখানে একটি রাস্তা তৈরি করা রাখা হয়েছে বা যেটা হচ্ছে খালি পায়ে হাঁটা যায়, এই যে উদ্যোগটা মাটির স্পর্শ পাওয়া কেমন লাগে?
4: উদ্যোগটা খুবই ভালো, আমি মেইনলি হচ্ছে এটার জন্যই আসছি। ভিডিওতে যখন দেখেছি হেঁটেও আসলাম, কিন্তু বলবো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো, বাট জায়গাটা ওভারঅল ভালো।
1: আপনাকে যারা শুনছে তাদেরকে কি আপনি জাতীয় উদ্ভিদ উদ্যান ঘুরতে আসতে বলবেন?
4: সাপ্তাহিক ছুটিতে আসা উচিত, কারণ আমরা এত কোলাহলের মাঝে থাকি, চারপাশে এত যানজট, সেটা অ্যাভয়েড করার জন্য হলেও আসা উচিত।
0: অর্কিড হাউস যাওয়ার পথে পেরিনিয়াল বাগান, যেখানে রয়েছে দুর্লভ একজোড়া ছোট জারুল গাছ। বিদেশি গন্ধরাজ, বেহালা বট, রজনীগন্ধা, মৌসুমি ফুলের উদ্যান সহ আরো বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবারে এই অর্কিড হাউসে চলে এসেছি আমরা। চলে যাচ্ছি ভ্রমণ বন্ধু ইসাকের কাছে।
1: শ্রোতা বন্ধু, আমরা অবস্থান করছি এই মুহূর্তে অর্কিড হাউসের সামনে। আমরা একটু যেতে চাই, অর্কিড হাউসটা ঘুরে দেখতে চাই। সত্যি অসাধারণ, দারুণ সব অর্কিড, সাদা এবং অনেকটা বেগুনি আমরা দেখতে পাচ্ছি। দারুণ চমৎকার লাগছে অর্কিড গুলোকে। এখানে বেশ কয়েকটা অর্কিড গাছ পাশাপাশি রয়েছে এবং প্রত্যেকটা অর্কিড গাছেই কিন্তু অসংখ্য অর্কিড ফুল ফুটে আছে। সত্যি মুগ্ধ হয়ে আপনি শুধু এই অর্কিড হাউসের অর্কিড ফুলের সৌন্দর্য অবলোকন করবেন। আমরা মুগ্ধ হয়ে দেখছি অর্কিড গুলোকে। আমরা একটু কথা বলবো এই অর্কিড হাউসে যারা কর্মরত আছেন তাদের একজনের সাথে, একটু কথা বলবো, জানবো এখানে কি কি রয়েছে। তার নাম পরিচয়টা জানতে চাই। আপনি বাগান মালিক, এখানে কত বছর ধরে বাগান মালিক হিসেবে কাজ করছেন?
5: এখানে 30-এর উপরে।
1: আচ্ছা, জানতে চাই অর্কিড কত প্রজাতির আছে এখানে?
5: অর্কিড তো অনেক প্রজাতির আছে, যেমন ভেন্ডা আছে, টেরিস আছে, রাসনা আছে, সিডাম আছে, অনসিডিয়াম আছে।
1: এখানে আর কি কি গাছ পাওয়া যায় অর্কিড হাউসে?
5: বেশিরভাগ অর্কিড, আবার কিছু বাইন আছে, ওই যে ঝুলানো আছে টবে, ওগুলো বাইন করি আর কি আমরা বিভিন্ন প্রজাতির।
1: অর্কিড হাউসের আশেপাশে দেখছি কাঠ গোলাপ, সেই সাথে আর কি কি ফুল আছে?
5: রঙন আছে, শাওরা আছে, কামিনি আছে, ডুমুর আছে।
1: এই বংশগুলো হচ্ছে জাতীয় বৃক্ষমেলায় যায় পরিদর্শনের জন্য।
5: ওই যে আবার বাহবাব আছে, এরকম মোটা গোড়া, ওই উঁচে ঢেউছে নলিনা আছে।
0: চলে এলাম শাপলা পুকুরের পাশে। শাপলা পুকুরের ঘাটে রয়েছে এক ঝাঁক তরুণ তরুণী, এছাড়াও রয়েছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। শুনবো এখন তাদের অনুভূতির কথা।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা শাপলা পুকুরে এসে উপস্থিত হয়েছি। এখানে শাপলা পুকুরের ঘাটে বসে থাকা এক ঝাঁক তরুণ তরুণীকে পেয়েছি, তারা এখানে ঘুরতে এসেছেন, কথা বলতে চাই তাদের একজনের সাথে। আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই।
6: জি, আমার নাম হচ্ছে শাওন, আমি হচ্ছে শান্তমুরিম ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি।
1: আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি পদ্ম পুকুরের পাশে বসে আছেন। এছাড়া এই জাতীয় উদ্ভিদ উদ্যানে আর কি কি দেখেছেন, কি কি আছে?
6: প্রচুর ফুল গাছ, প্রচুর গাছপালা আছে, পরিবেশ খুবই সুন্দর।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আমরা তাদের মধ্যে আরেকজনের সাথে কথা বলতে চাই, আপনার নাম পরিচয়টা জানতে চাই।
7: আমার নাম ফারজানা সৃষ্টি, আমি শান্তমুরিয়াম ইউনিভার্সিটির ইন্টিরিয়র আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরা আসছি হচ্ছে আমাদের পুরো ব্যাচের জাস্ট একটু টাইম স্পেন্ড করতে, বিকজ আমাদের অনেক বেশি পড়ালেখার চাপ থাকে। ঢাকার ভিতরে এরকমের ন্যাচার, খোলামেলা পরিবেশ, বাতাস সত্যি অনেক অ্যাপ্রিসিয়েটেড একটা ব্যাপার, বিকজ ঢাকার ভিতরে এরকমের নিরিবিলি শান্ত এরিয়া খুবই কম পাওয়া যায়। অনেক সুন্দর টাইম স্পেন্ড করছি আমরা সবাই মিলে, অনেক সুন্দর সময় কাটাইছি।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি আমাদের সাথে, কথা বলতে চাই আমাদের ছোট্ট বন্ধুর সাথে। আমাদের বন্ধুটির নাম কি?
8: জিম।
1: জিম, আচ্ছা জিম, তুমি এখানে জিম করতে এসছো না ঘুরতে এসছো?
8: ঘুরতে।
1: কেমন লাগলো ঘুরে?
8: ভালো।
1: এই যে তুমি জাতীয় উদ্ভিদ উদ্যানে ঘুরতে এসছো, এখানে কি কি দেখেছো?
8: অনেক রকমের ফুল, অনেক রকমের গাছ, আরো অনেক কিছু।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা আরো একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি, তার সাথে কথা বলতে চাই। কি নাম তোমার?
9: মিম আক্তার।
1: মিম আক্তার, মিম তুমি এখানে জাতীয় উদ্ভিদ উদ্যানে কি কি দেখেছো?
9: অনেক রকমের ফুল, ফল, অনেক কিছু।
1: আচ্ছা, তুমি তোমার বন্ধুদেরকে ঘুরতে আসতে বলবে এখানে?
9: অবশ্যই।
1: একটু পরিবারকে পেয়েছে, যে পরিবার এই জাতীয় উদ্ভিদ উদ্যান ঘুরতে এসছে, সেই পরিবারের কর্তা ব্যক্তির সাথে আমরা কথা বলতে চাই। আপনার নামটা জানতে চাই।
10: আমার নাম মোহাম্মদ খোকন।
1: আপনি কি এখানে প্রায়ই আসেন? না,
10: আমি প্রায় আসি।
1: প্রায় আসেন?
10: মাসে দুই একবার আসি।
1: কেমন লাগে?
10: আমার খুব ভালো লাগে।
1: আপনার পরিবারের কাকে কাকে নিয়ে এসেছেন এখানে?
10: আমার পরিবারের ওয়াইফ, আমার দুটো মেয়ে আছে।
1: আপনার ওয়াইফ সাথে আছে? আপনার নাম পরিচয়টা জানতে চাই।
11: আমার নাম জেসমিন আক্তার।
1: আচ্ছা, এই যে আপনি ভাইয়ার সাথে জাতীয় উদ্ভিদ উদ্যানে ঘুরছেন, কেমন লাগছে?
11: ভালোই লাগছে। অনেক ধরনের ফুল যেগুলো গাছে আছে এগুলো দেখে আমাদের খুবই ভালো লাগে। নিরাপদ জায়গায় এখানে বসে নিরিবিলি গল্প করা যায় নিজেরা ছেলে মেয়ে সহ।
0: শ্রোতা বন্ধুরা, জাতীয় উদ্ভিদ উদ্যান কিন্তু প্রতিদিন খোলা থাকে। আপনারা ভোর 6টা থেকেই চলে আসতে পারেন এবং সূর্যাস্ত পর্যন্ত এখানে সময় কাটাতে পারেন। এই উদ্যানে ভোরবেলা অনেকেই আসেন শরীর চর্চা করার জন্য, তাছাড়া শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করার জন্য প্রায়ই আসেন। সব সময় এখানে দর্শনার্থীর আনাগোনা থাকে। শ্রোতা বন্ধুরা, এবারে এই উদ্ভিদ উদ্যানের উপবন সংরক্ষকের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। সাক্ষাৎকার গ্রহণ করছেন ভ্রমণ সঙ্গী ইসা গালি।
12: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় উদ্ভিদ উদ্যানে। কথা বলবো এই উদ্ভিদ উদ্যানের যিনি দায়িত্বে রয়েছেন উপবন সংরক্ষক জনাব শওকত ইমরান আরাফাত, তার সাথে কথা বলবো। জানতে চাই জাতীয় উদ্ভিদ উদ্যানের নানা বিষয় সম্পর্কে। কেমন আছেন?
13: জি ভালো আছেন।
12: আপনার কাছে একটু শুরুতেই জানতে চাইবো, এই যে জাতীয় উদ্ভিদ উদ্যান, এইটা কতটুকু জায়গা নিয়ে গড়ে উঠেছে এবং এখানে কি পরিমাণ বৃক্ষ রয়েছে?
13: এই জায়গাটা আসলে একটা শান্তির নেই। এটা আসলে মূলত 1961-62 সালে একদল প্রাজ্ঞ ফরেস্ট অফিসার 215 একর জমি অধিগ্রহণের মাধ্যমে এই জাতীয় উদ্ভিদ উদ্যানটা প্রতিষ্ঠা করেন। এই এরিয়াটা আসলে 215 একরের হলেও আসলে এটার আপনার মূল যে খণ্ড, যেটা আপনি টোটালটা গ্রিন দেখবেন একেবারে, সেটা হচ্ছে 208 একর। এখানে কিন্তু 57টা সেকশনে কিন্তু বিভক্ত। এটার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে এখানে দেশি এবং বিদেশি যে বিপুল পরিমাণ যে একটা আমাদের যে উদ্ভিদরাজি আছে, উদ্ভিদরাজির একটা সংগ্রহশালা এখানে গড়ে তোলা হবে। তো ওভাবেই কিন্তু এখানে কিন্তু আপনার বৃক্ষরাজি তখন থেকে রোপণ করা হয়েছে, যার কারণে এখানে আপনি বিচিত্র প্রজাতির কিন্তু আপনি উদ্ভিদরাজি দেখতে পাবেন। এখানে কিন্তু 1042টি প্রজাতির আপনি উদ্ভিদ এখানে আছে, যেগুলো মাতৃবৃক্ষ হিসেবে কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ মাতৃবৃক্ষ থাকার কারণে কিন্তু এটাকে আমরা কিন্তু বলতে পারছি যে জিনপুল সংরক্ষণ করছি। অর্থাৎ অন্য যে কেউ দেশের অন্য জায়গা থেকে যদি এসে চায় যে এই একটা বিলুপ্ত প্রজাতির বা বিপন্ন প্রজাতির একটা উদ্ভিদের আমি একটা শাখা নিয়ে যাব বা আমি একটা বীজ কালেকশন করব, সিস্টেমেটিক ওয়েতে যেটা যে দাপ্তরিক ওয়ে আছে সেটার মাধ্যমে কিন্তু এই জিনটা কিন্তু কেউ বৃদ্ধির জন্য বা সংরক্ষণের জন্য কিন্তু এখান থেকে সংরক্ষণ করতে পারেন। প্রতিষ্ঠান থেকে অনুমতি নিয়ে যারা এখানে আসেন ঘোরার জন্য, যে শিক্ষা সফরে যারা আসেন তাদের জন্য হচ্ছে এখানে একটা হাউস আছে, অর্কিড হাউস আছে, ফার্ন হাউস আছে, নেট হাউস আছে। তারপর আপনার জলজ উদ্ভিদ সংরক্ষণের জন্য আমাদের এখানে শাপলা পুকুর আছে, পদ্ম পুকুর আছে। এক কথায় যদি এখানে যদি সংক্ষেপে যদি আমি বলতে চাই, বিশ্বসাহিত্যে যে জায়গাগুলো আছে তার মধ্যে আসলে যে ক্যাকটাস হাউস, অর্কিড হাউস, ফার্ন হাউস এগুলো খুবই স্পেশাল। আর হচ্ছে আমাদের এখানে একটা বিশাল একটা সংগ্রহশালা আছে যেটা হচ্ছে গোলাপ বাগান। এখানে 2টি গোলাপ বাগান আছে। এখানে প্রায় 300 ভ্যারাইটির গোলাপকে কিন্তু এখানে কিন্তু সংরক্ষণ করা হয়। যারা প্রকৃতি লার্নার যারা বা প্রকৃতি নিয়ে যারা কাজ করে তাদের জন্য একটা আতুর ঘর। তারপর যারা প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের সেবা পেতে চান, যেমন শরীর চর্চা, নির্মল অক্সিজেন, চোখ জোড়ানো, নির্মল প্রশান্তি, এটা যদি চান তাদের জন্য একটা পছন্দের জায়গা।
12: আপনাকে এই মুহূর্তে বাংলাদেশ বেতারের মাধ্যমে অসংখ্য শ্রোতা বন্ধুরা শুনছে দেশ দেশের বাইরে থেকে, তাদের প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা?
13: আমি সবাইকেই নিমন্ত্রণ জানাই বোটানিক্যাল গার্ডেনের প্রকৃতিটা দেখার জন্য, এখানকার উদ্ভিদরাজি প্রাণীকুলকে দেখার জন্য একবার আসার জন্য।
0: শ্রোতা বন্ধুরা, এই উদ্ভিদ উদ্যানে কিন্তু চমৎকার একটি নার্সারি রয়েছে। আপনারা সেখান থেকে চাইলে চারা সংগ্রহ করতে পারেন নিয়মতান্ত্রিক উপায়ে। এই নার্সারিতে কর্মরত একজনের সাথে কথা বলছেন ভ্রমণ বন্ধু ইসাক আলী।
14: নার্সারিতে কাজ করছেন এমনই একজনের সাথে কথা বলতে চাই, আপনার নামটা একটু জানতে চাই।
15: মোহাম্মদ আমজাদ হোসেন।
14: আপনি এই জাতীয় উদ্ভিদ উদ্যানে কতদিন ধরে কর্মরত আছেন?
15: মোটামুটি 34 বছর।
14: আপনারা এখানে আমরা যতদূর জানি যে বিলুপ্ত প্রায় বিভিন্ন গাছের চারা আপনারা উৎপাদন করেন এবং সেটা পরবর্তীতে মানুষের কাছে বিক্রি করেন, যাতে করে বিলুপ্ত বৃক্ষগুলো বেঁচে থাকে এবং সারা দেশে ছড়িয়ে পড়ে। কয়েকটা নাম জানতে চাই বিলুপ্ত প্রায় এরকম কিছু গাছ।
15: নাগলিঙ্গন একটা গাছ, এটা মনে করেন প্রায় বিলুপ্তের পথে। আমরা ওই যে গাজীপুর থেকে বীজ সংগ্রহ করে চারা করছি, এখন আমাদের কাছে কিছু আছে। আর একটা আছে যেটার নাম হলো বাউবাউ।
14: আচ্ছা,
15: বাউবাউ একটা গাছের নাম। এই গাছটা সচরাচর আপনি পাবেন না। তারপরে এই দেখেন, এই একটা গাছ, এটা কিন্তু মশলা জাতীয় দারচিনি, যেটা আমাদের সবসময় দরকার এবং লাগে। এটা ওষুধি গাছ, বাদমদন বলে, নাগেশ্বর, এগুলো কিন্তু ফল একদিকে চারা তৈরি হয়। তারপরে দেখেন আবার কানাইডিঙ্গা, এটাও উপকারী গাছ। তারপরে আরো আমাদের এখানে এই যে এদের বলে ডুমুর, এগুলেন কিন্তু মানুষ জানে না যে কোনটার কোন উপকার, এই জন্য এগুলেন জানাই দিতে হয় মানুষকে।
14: আচ্ছা, আপনাদের এখানে মানে গাছ যে বিক্রি করেন মূল্য কেমন?
15: গোলাপ চারা 80 টাকা, আর বিভিন্ন ধরনের চারা আছে এগুলেন 50-এর নিচে, সামান্য কিছু আছে 30-35 টাকাও আছে, কিন্তু 50-80 এরকমের বিক্রি হয়।
0: শ্রোতা বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলুন না একটু গান শুনে নেওয়া যাক। শুনবো এবার চমৎকার একটি গান।

0: তো আপনাকে অনেকটা সময় হাতে নিয়ে বের হতে হবে, অথবা আপনি চাইলে এই উদ্ভিদ উদ্যানের সবগুলো সেকশনকে কয়েকদিন সময় হাতে নিয়ে ঘুরে দেখতে পারেন। শুনবো গোলাপ বাগানের কথা ভ্রমণ সঙ্গী ইসাকের কাছ থেকে।
1: প্রিয় শ্রোতা বন্ধু, এখানে আমরা গোলাপ বাগানে প্রবেশের পর একেবারে প্রবেশ দ্বারের সামনেই কিন্তু রয়েছে অ্যামাজন লিলি, যেটার পাতা বেশ বড় সড়। অ্যামাজন লিলি আমাদের জাতীয় ফুল শাপলা, পাশাপাশি পদ্ম ফুলও এখানে রয়েছে। আপনি চাইলে কিন্তু এখানে এসে বাইরে থেকে, যেহেতু এই গোলাপ বাগানে প্রবেশের অনুমতি সর্বসাধারণের জন্য নেই, আপনারা বাইরে থেকেই এই ফুলের সৌন্দর্য অবলোকন করতে পারবেন।
0: প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে আমাদের সবাইকেই সচেতন হতে হবে। গাছের ক্ষতি করবেন না, ফুল ছেঁড়া থেকে বিরত থাকুন, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন, উচ্চ শব্দে গান বাজানো এড়িয়ে চলুন, শিশুদের দিকে খেয়াল রাখুন। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসা মানে ভবিষ্যৎকে ভালোবাসা। সুপ্রিয় বন্ধুরা, সবুজের ভেতর লুকিয়ে থাকে এক ধরনের শান্তি, যা কোনো শব্দে পুরোপুরি বোঝানো যায় না। আজ আমরা ঘুরে দেখলাম জাতীয় উদ্ভিদ উদ্যান, যেখানে প্রকৃতি প্রতিদিন মানুষকে শেখায় কিভাবে নীরবে সুন্দর হয়ে বাঁচতে হয়। আপনারাও সময় করে একদিন চলে আসুন, নিজেকে একটু সবুজ উপহার দিন। ঘুরতে ঘুরতে হয়ে এলো যাবার সময়, আজ বিদায় নিতে হচ্ছে এখানেই। আজকের মন ছুটে যায় অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সাদিয়া ইসলাম লিজা, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন। বন্ধুরা, আগামী পর্বে আমরা আবারও আপনাদের সাথে নিয়ে ছুটে যাব নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের সবার জীবন।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত 12 জুলাই 2026 তারিখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আধুনিক কাতারের অভূতপূর্ব রূপান্তরের রূপকার, অসামান্য দূরদর্শী এই নেতা আজীবন বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশীদের অকৃত্রিম বন্ধু ছিলেন। বাংলাদেশের সরকার ও জনগণ তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। কাতারের সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকার আজ 15 জুলাই বুধবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করছে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার মাগফিরাতের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। আজ 15 জুলাই বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার করা হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে ভক্তিমূলক নজরুল সঙ্গীত। প্রথম শিল্পী ইসমাত আর আহ।

0: স্টুডিও রেকর্ডে দুখানি ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা চলমান মাইক্রোফোন আজকের বিষয়
1: আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই জাতীয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণের নির্দেশ প্রদান করা হয়েছে। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো নির্ঝরের সঙ্গে, যিনি আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার উপর তিনি মতামত প্রদান করবেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী, এটিকে আপনি কিভাবে দেখছেন?
2: নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং ভালো উদ্যোগ বলতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এর আগে আমরা দেখেছি যে তার নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচিটার পরে এত দ্রুত আবার এই বৃক্ষরোপণের মতো একটা বড় যে কর্মসূচি হাতে নিয়েছেন, নিঃসন্দেহে যদি এটা সফলভাবে শেষ করতে পারে বা যেই চিন্তা থেকে শুরু করা হয়েছে সেটার সঠিক পরিসমাপ্তি ঘটাতে পারে, তাহলে এটা খুব ভালো একটা প্রশংসনীয় উদ্যোগ নিঃসন্দেহে। আমাদের প্রধানমন্ত্রী এর আগে আমরা দেখেছি যে একটা যে নির্বাচনের শুরুর দিকে একটা স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে কিন্তু আমি যতটুকু জানি কর্মসূচির সাথে যুক্ত করে বলা হয়েছে যে বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ, এইটা স্লোগান দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এই উপলক্ষে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত যে বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন, সেই উদ্বোধনের পর থেকেই কিন্তু আসলে বিভিন্ন প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে এই উদ্যোগকে সফল করবার জন্য কর্মসূচি আরো জোরদার করবার জন্য বৃক্ষরোপণ শুরু করে দিয়েছে অলরেডি।
1: আপনি দেখুন, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, একটি শিশুর জন্য একটি গাছ বাস্তবায়ন করা হচ্ছে, অর্থাৎ তৃণমূল পর্যায় থেকে শহরে নগরে গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
2: ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, একটা দারুণ একটা বিষয়। আপনি একটা কর্মসূচিকে সফল করবেন এবং সেখানে কিছু বাক্য, এই যে ছোট ছোট বাক্য, এবং সেটা মানুষের ব্রেইনে খুব দ্রুত কিন্তু অ্যাটাক করতে পারে। কেমন? যে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, তার মানে একটা সন্তান বা একটা ছেলে বা একটা মেয়ের জন্য একটা করে গাছ। আমরা আসলে আমাদের ভবিষ্যৎ বা আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি, আমাদের সন্তানদের জন্য কি রেখে যাচ্ছি? নিঃসন্দেহে একটা নির্মল বায়ু, একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর পৃথিবী রেখে যেতে হবে, আর তার জন্য গাছ বৃক্ষ এইটা সবচেয়ে উত্তম একটা জায়গা হতে পারে। কারণ এই গাছ বা বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন, নির্মল বাতাস, পরিবেশ সুন্দর করবার জন্য একটা ভালো মাধ্যম।
1: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সকল প্রতিষ্ঠানেও কিন্তু আপনার এই গাছ বপন করা হচ্ছে এবং এই যে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য অথবা আগামীর সুন্দর একটা পৃথিবী আমরা যেন পাই আগামী প্রজন্মের জন্য, নিঃসন্দেহে ভূয়সী প্রশংসার দাবিদার, এটিকে আপনি কিভাবে দেখছেন?
2: আগামীর জন্য আমরা কি রেখে যেতে চাচ্ছি বা রেখে যাচ্ছি সেটা কিন্তু অলরেডি প্রতিফলন হয়েছে, আমরা বুঝতে পাচ্ছি এটা বৃক্ষরোপণ এই কর্মসূচির চিন্তা থেকে। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি এটা প্রশংসনীয় উদ্যোগ হতে যাচ্ছে এবং মাউসি অর্থাৎ এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, ইভেন আপনি সিটি কর্পোরেশনগুলোতে দেখবেন যে তারাও এই উদ্যোগকে সফল করার জন্য বিভিন্ন কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রীর যেহেতু দেশের নেতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন, সুতরাং সকলেই সবার জায়গা থেকে উচিত এখানে সহযোগিতা করা, এই প্রকল্পটাকে ভালোভাবে বাস্তবায়নের সহযোগিতা করা।
1: বর্তমান সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় আনার উদ্যোগ নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, এটিকে আপনি কিভাবে দেখছেন?
2: এটা প্রশংসনীয়। তারপরে যে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার কথা বলেন, আসলে সার্বিকভাবে যদি দেখেন যে রোপণ করা প্রতিটি চারা, আপনি শুধু একটা বৃক্ষকে রোপণ করলেন সেটার সঠিক তদারকি হচ্ছে না, তাহলে কিন্তু সেটা সঠিকভাবে বেড়ে উঠবে না। আপনি আপনার সন্তানকে শুধুমাত্র জন্মই দেন না, বরং তারপরে খুব সুন্দরভাবে তাকে নার্সিং করে কিভাবে বড় করতে হয় সেই দিকেও কিন্তু আগান। আর এই জন্য আপনার প্রযুক্তি বলেন বা প্রযুক্তির বাইরের যে সকল ব্যবহার তার জন্য নিরাপদ হয় তা সেগুলো গুলো কিন্তু করেন। তো গাছের জন্য আমার মনে হয় যে গাছটাকে কিভাবে নার্সিং করে বড় করা যায়, তাকে কিভাবে সুরক্ষিত রেখে বড় করা যায়, সেই দিকটা অবশ্যই আপনার মাথায় থাকতে হবে।
1: আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো আরো একজন নাগরিকের সঙ্গে, তার নাম হচ্ছে মোহাম্মদ শাকিক হাসান। আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যে উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে উদ্যোগ গ্রহণ করেছেন, আপনার মতামত কি?
3: অবশ্যই এটা একটি ভালো একটা উদ্যোগ, কারণ আমরা সকলেই জানি গাছ আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নেয়। আমরা যে অক্সিজেনের মাধ্যমে বেঁচে থাকি এটা গাছ থেকেই আসে। একটি দেশের ভারসাম্য রক্ষার্থে সে দেশের মিনিমাম 25% গাছপালা থাকার দরকার, সেখানে বাংলাদেশের বর্তমান গাছপালার পরিমাণ 15% একটু বেশি, যা আমাদের স্বাভাবিক পরিবেশ রক্ষা এবং জীব বৈচিত্র্য রক্ষার যেটুক প্রয়োজন তার থেকে অনেক কম। তাই প্রধানমন্ত্রী বর্তমানে উদ্যোগ অবশ্যই একটি ভালো উদ্যোগ। এই গাছপালার মাধ্যমে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ হয় প্রতি বছর, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, তা

0: সরকারের দায়িত্ব।
1: আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে আপনি বলছিলেন, এবং আপনি দেখুন গাছপালা কমে যাওয়ায় সারা দেশে কিন্তু যখন ঋতুর পরিবর্তন হয় এবং তখন কিন্তু আপনার গাছপালা না থাকার কারণে অনেক জায়গায় আমরা গরম অনুভূত করি, এবং এই যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে দেশব্যাপী যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং এক্ষেত্রে আমার মনে হয় যে একেবারে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সবাই অন্তত এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে উপকার ভোগী হবেন।
0: জি অবশ্যই, আর এক্ষেত্রে একা ভূমিকা নিয়ে সরকারও কিছু করতে পারবে না যদি আমরা তাদের সাহায্য সহযোগিতা না করি। আমাদেরও উচিত নিজেদের থেকে এগিয়ে এসে নিজেদের দায়বদ্ধতা থেকে গাছ রোপণ করা, এবং যাতে যেগুলো আছে সেগুলো যাতে নিধন না হয় সে ব্যাপারে খোঁজ খবর রাখা, তদারকি করা নিজ নিজ এলাকায়, যাতে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকতে পারে, ভালোভাবে বাঁচতে পারে, সে ব্যাপারে আমাদের উদ্যোগ।
1: একটি শিশুর জন্য একটি গাছ, অর্থাৎ একটা শিশু জন্ম নিলে এবং পাশাপাশি যেন একটা গাছ রোপণ করা হয় কিংবা বৃক্ষরোপণ করা হয়, এবং আমার মনে হয় যে ভবিষ্যতে যখন সে বেড়ে উঠবে সাথে সাথে এই গাছটাও কিন্তু বেড়ে উঠবে, এবং তার আপদে বিপদে সঙ্গী হিসেবে কিন্তু এই গাছটা থাকবে। যেভাবে আমরা অক্সিজেন পাবো পাশাপাশি তার পাশে থাকবে এই গাছটা।
0: জি অবশ্যই, প্রাকৃতিক ভাবে অনেক গাছই যা গড়ে উঠছিল আমরা আস্তে আস্তে নিধন করে ফেলছি, এই গাছ যাতে আর নিধন না হয় এবং একটি সন্তানের প্রেক্ষিতে একটি গাছ রোপণ করা আমাদের সকলেরই উচিত, এবং এর তদারকি যেভাবে বাচ্চাকে আমরা লালন পালন করি সেভাবে গাছকেও লালন পালন করে যাতে সে ঠিকভাবে বেড়ে উঠতে পারে সেভাবে খেয়াল রাখা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব।
1: আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো হাসনুর রহমান খান, আরো একজন নাগরিক রয়েছেন আমার সঙ্গে এবং যিনি মতামত প্রকাশ করবেন। আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি যে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সারা দেশব্যাপী এই পরিকল্পনাকে আপনি কিভাবে দেখছেন?
2: নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। আমার কাছে মনে হয় আমরা বর্তমানে আসলে যে অবস্থানে আছি, আমাদের দেশে কিন্তু বনাঞ্চলের সংখ্যা অনেক কমে গিয়েছে, সেইখানে আমি ক্ষমতা গ্রহণের পর এই উদ্যোগটি আমার কাছে খুবই খুবই যৌক্তিক মনে হয়েছে, এবং এটি যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের আগামীর ভবিষ্যৎ, বিশেষ করে আগামীর পরিবেশ কিন্তু খুবই চমৎকার হবে। তো এটি আমি মনে করি যে একজন নাগরিক হিসেবে আমি এটা অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ, এমনকি এটি বাস্তবায়নে আমাদের অনেক তাকে সহযোগিতা করতে হবে। তো আমি বলবো নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।
1: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সারা দেশব্যাপী সবুজায়নের লক্ষ্যে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচির ইতিমধ্যেই শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং বর্তমান সরকার এই দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার আনার উদ্যোগ নিয়েছেন, আপনার মতামত কি?
2: না, এটা নিঃসন্দেহে একটি চমৎকার একটি উদ্যোগ। বৃক্ষরোপণ শুধু করলেই হবে না, এটি যাতে আসলে বাস্তব ক্ষেত্রে, আমরা অনেক সময় দেখি আমাদের দেশে অনেক প্রকল্প নেওয়া হয় কিন্তু পরবর্তী সেগুলোকে মনিটরিং করা হয় না, যার কারণে কিন্তু আমরা আসলে সুফলটা পাই না। তো দেখা গেল এর আগেও হয়তো বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে, বাট আসলে কতগুলো বৃক্ষরোপণ করা হয়েছে এটি কিন্তু কোনো বাস্তব হিসাব কিন্তু আমাদের সরকারের কাছেও নেই, আমাদের কাছেও নেই। তো এটি আমি মনে করি খুবই একটি যুগোপযোগী একটা সিদ্ধান্ত, কারণ একটি গাছ লাগানোর পরে সেটি আসলে কিভাবে কি বড় হচ্ছে, কতটুকু কি হচ্ছে, এটি আসলে নিঃসন্দেহে মনিটরিং করা দরকার। তো সেই কারণে এটির জন্য প্রযুক্তির যে ব্যবহারের কথা বলছেন এটি নিঃসন্দেহে আমি মনে করি যে খুবই যুগোপযোগী একটি সিদ্ধান্ত।
1: ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা। চলমান মাইক্রোফোন আজ এ পর্যন্তই। গ্রন্থনা ও উপস্থাপনায় আমি এম এ মুরাদ, সম্পাদনায় এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। চলমান মাইক্রোফোন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাবপত্র দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে ভক্তিমূলক গান। প্রথম শিল্পী আবু বক্কর সিদ্দিক, গীতিকার মোহাম্মদ মাহফুজুল হক, সুরকার শম ও খায়রুল ইসলাম।

0: বাংলাদেশ বেতার এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ এফএম 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে প্রীতিময় শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি অনুষ্ঠান স্থলে এসে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান যে মূল অনুষ্ঠানটি রয়েছে তার আগে তিনি এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে পৌঁছবেন এবং সেখানে তিনি একটি প্রতীকী বৃক্ষরোপণ করবেন, বৃক্ষের চারা রোপণ করবেন। এর মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এবছর 2 লাখ বৃক্ষ রোপণের যে কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং এরপর তিনি এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা বিভাগীয় পর্যায় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রদর্শনীর আয়োজন করেছে, সে প্রদর্শনী পরিদর্শন করবেন এবং এরপরে এই মূল মিলনায়তনে প্রবেশ করে তিনি এই প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। শ্রোতা বন্ধুরা, শিক্ষার্থীদের মাঝে অর্থাৎ প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধির মধ্য দিয়ে যথাযথ পরিচর্যার মধ্য দিয়ে একটি শিশুকে যেন যোগ্যতর নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেই জন্যই কিন্তু তাদের যে সাংস্কৃতিক প্রতিভা, তাদের যে ক্রীড়া প্রতিভা বা সহ পাঠ্যক্রমগুলো যে বিষয়গুলো রয়েছে তাদের চর্চার মধ্য দিয়ে যেন যোগ্যতর হয়ে গড়ে উঠতে পারে এই জন্যই কিন্তু এই প্রাথমিক শিক্ষা পদক প্রবর্তন করা হয়েছে। এটি প্রথমে শুরু হয়েছিল ইউনিয়ন পর্যায়ে 19-20 মে অনুষ্ঠিত হয়েছে, উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল 22-23 মে এবং জেলা পর্যায়ে 6-7 জুন এবং বিভাগীয় পর্যায়ে 8-9 জুন। প্রতিযোগিতার যে বিষয়গুলো ছিল, ক্রীড়া ইভেন্টে ছিল 100 মিটার দৌড়, দীর্ঘলাভ, উচ্চলাভ, ভারসাম্য দৌড় এবং অঙ্ক দৌড়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়েছিল কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, গল্প বলা, লোকগীতি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র নজরুল সঙ্গীত, হাম নাত, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা এবং বিতর্ক। বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই বিষয়গুলো নিয়ে, যেখানে স্থান পেয়েছিল দৈনন্দিন বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, ICT এবং সমসাময়িক ঘটনাবলীও অন্তর্ভুক্ত ছিল। এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে কিছুক্ষণ আগে আমরা যেমনটি বলছিলাম 2 লাখ বৃক্ষরোপণের যে কর্মসূচি সেটির লক্ষ্য হিসেবে বলা হয়েছে, কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকের এই দিনে নির্ধারিত সময়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে একটি প্রতীকী বৃক্ষ রোপণ করবেন, চারা রোপণ করবেন, ঠিক সেই একই সময়ে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে ফলজ, বনজ ও ঔষধি এই তিন শ্রেণীর সমন্বয়ে মোট 5টি গাছের চারা রোপণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গনে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হবে। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষা পদক তুলে দেবেন, কিছুক্ষণের মধ্যেই তিনি এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে পৌঁছাবেন। এখানে আমরা আপনাদের আরেকটু পেছনে ফিরিয়ে নিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে দূরদর্শী চিন্তাধারা, বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে 17-18 নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে কিন্তু শিশুদের প্রতিভা এবং মননশীলতা বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যার আজকে চূড়ান্ত পর্যায়ে যারা মেধাবী হয়েছেন, যারা কৃতিত্ব প্রদর্শন করেছেন, তাদের মাঝে পুরস্কার বা পদক প্রদান করা হবে। শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষার্থী বৃন্দরা কিন্তু এখানে এসে এই মিলনায়তনে এসে উপস্থিত হয়েছেন। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হবেন এবং তাঁর আগমনের সঙ্গে সঙ্গেই আজকের এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। তখন আমরা অনুষ্ঠানটি সরাসরি আপনাদেরকে সম্প্রচার করে শোনাব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি এই মাত্র মিলনায়তনের সামনে এসে অর্থাৎ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন গণ ও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। ছোট্ট বন্ধুরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করছেন। আমরা যেমনটি বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার, শিশুদেরকে যথাযথ যোগ্যতর গড়ে তোলবার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছিলেন তার নির্বাচনী ইশতেহারে, তারই অংশ হিসেবে কিন্তু তিনি আজকে এই যে প্রাথমিক শিক্ষা পদক যে কর্মসূচি সারা দেশব্যাপী পালিত হয়েছে তিনি তার পুরস্কার বিতরণ করবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নিম গাছের চারা, যেটি বলছে এই প্রতীকী বৃক্ষ চারা রোপণের মধ্য দিয়ে একই সঙ্গে সমগ্র বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে 2 লাখ চারা রোপণের কর্মসূচি আজ বাস্তবায়ন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে মাটি ঢেলে এই নিম গাছের চারাটি রোপণ করছেন। তার সঙ্গে রয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন এমপি, শিক্ষা প্রতিমন্ত্রী যিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বাবি হাজ্জাজ, রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। আমরা দেখতে পাচ্ছি এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দকে আমরা দেখতে পাচ্ছি, সবাই নিজ হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে গাছের চারাটি রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করলেন। এর মধ্য দিয়ে যে সারা দেশব্যাপী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণের যে কর্মসূচি ঘোষণা করেছে বর্তমান সরকার, এরই কিন্তু ধারাবাহিকতা আজকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই 2 লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবং একটি ফলজ, একটি বনজ, একটি ঔষধি মোট কমপক্ষে প্রত্যেকটি বিদ্যালয়ে আজ 5টি করে চারা রোপণ করবে। এবং আমরা দেখতে পাচ্ছি চারাটি রোপণ করার পর মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে পানি ঢেলে ঢালছেন তার গোড়ায়। আমরা এটি কেবল পরিবেশ সুরক্ষা নয়, বরং একটি সবুজ বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য একটি স্বস্তিময় বাংলাদেশ বিনির্মাণের যে প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছিলেন জনগণের কাছে তারই কিন্তু একটি অংশ। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট বন্ধুরা রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, তারা কথা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু তাদের সঙ্গে কথোপকথন করছেন। এই বৃক্ষ চারা রোপণের পর তিনি আমরা দেখতে পাচ্ছি
1: কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগণ, উপস্থিত সকল সম্মানিত অতিথিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে স্ক্রিনে যে সকল স্কুলের শিক্ষকবৃন্দ আছেন এবং ছোট ছোট বন্ধুরা তোমরা আছো, আসসালামু আলাইকুম। এবং হলের ভিতরে বোধহয় মানুষ আছে না? হলের ভিতরে যদি আমাকে শুনতে পেয়ে থাকেন যারা আছেন, আসসালামু আলাইকুম। আজকে আমাদের জন্য একটি অত্যন্ত উল্লেখযোগ্য দিন, একটা স্মরণীয় দিন। আমরা আজকে একসাথে এই বাংলাদেশের বুকে, বাংলাদেশের মাটিতে অনেকগুলো গাছ লাগালাম, আসসালামু আলাইকুম, অনেকগুলো গাছ রোপণ করলাম। এখানে বিভিন্ন স্কুলের ছোট ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমাদেরকে আমি বলবো যে তোমরা চেষ্টা করবে প্রত্যেক বছর একটা গাছ লাগানোর জন্য, সেটি তোমার স্কুলে হোক, সেটি তোমার বাসার আশেপাশে হোক, যেখানে যেখানে মনে করবে একটি গাছ রোপণ করা যাবে, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, একটি করে গাছ রোপণ করবে। এবং ওই গাছটি কি গাছ, ওই গাছটি কতদিন বাঁচে, ওই গাছটি কত পরিমাণ অক্সিজেন প্রডিউস করে, ওই গাছটি মানুষের কি কি উপকারে লাগে, এবং এই বিষয়গুলো তোমরা বিভিন্ন ইন্টারনেট ঘেটে বিভিন্ন ভাবে তোমরা রিসার্চ করবে, তাহলে প্রতি বছর তুমি একটি গাছ সম্পর্কে জানতে পারবে। এবং তুমি যেরকম গাছ সম্পর্কে জানতে পারবে, ঠিক একইভাবে তুমি দেখবে যে গাছগুলো যখন বড় হবে, সেটি তোমার স্কুলেই হোক, সেটি তোমার বাসায় হোক, যদি স্কুলে বড় হয় দেখবে যে স্কুলের সব বন্ধুরা যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাবে ওই গাছের ছায়ার নিচে তোমরা সুন্দর করে রেস্ট করতে পারবে। একইভাবে বাসায় যদি গাছ রোপণ করো, ওই বাসার আশেপাশে গাছটা যখন বড় হবে, যখন সুন্দর বাতাস বইবে, দেখবে যে ঘরে বসে তুমি ওই বাতাসটি উপভোগ করতে পারবে, পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে যাবে। আসো আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের এই বাংলাদেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে। আজকে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
0: শ্রোতা বন্ধুরা, আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে 2 লাখ বৃক্ষরোপণের যে কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এবং তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ভাষণ দিলেন। এর পরপরই মাননীয় প্রধানমন্ত্রী এখানে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের নিচ তলায় এখানে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোর জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়গুলো থেকে যে তারা একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছে সেই প্রদর্শনী তিনি উদ্বোধন করবেন এবং ঘুরে ঘুরে দেখবেন। এই ঘুরে ঘুরে এই প্রদর্শনীর পরে কিন্তু তিনি এখানে এসে মূল যে প্রাথমিক শিক্ষা পদক যে মূল মিলনায়তনে দেওয়া হচ্ছে প্রদান করা হবে সেই অনুষ্ঠানস্থলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবারে এই প্রদর্শনীটি দেখবার জন্য শিক্ষা প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের আয়োজনে যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেটি দেখবার জন্য এখানে আসছেন এবং আসার পরপরই কিন্তু তিনি এই অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হবে, আমরা তা সরাসরি সম্প্রচার করব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই অডিটোরিয়ামে এই মিলনায়তনে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এই মূল অনুষ্ঠানটিতে যোগ দেবার আগে বৃক্ষরোপণ করেছেন যেমনটি আমরা আপনাদের জানিয়ে দিয়েছি এবং বৃক্ষরোপণের পরপরই এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের নিচ তলায় যে প্রদর্শনীটির কথা আমরা বলেছি সে প্রদর্শনীটি তিনি ঘুরে ঘুরে দেখবেন। শ্রোতা বন্ধুরা, এই প্রদর্শনী শেষে কিন্তু তিনি এই অডিটোরিয়ামে প্রবেশ করবেন। আমরা এই অডিটোরিয়ামে প্রবেশ করার পরপরই কিন্তু মূল আয়োজনটি শুরু হবে। আয়োজনে জাতিসংঘের মধ্য দিয়ে আজকের এই মূল পর্বের যে আলোচনা প্রাথমিক শিক্ষা পদকটি থাকবে সেটি মানে শুরু হবে এবং আমরা তখন তা সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শুনি দেশাত্মবোধক গান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, স্টল পরিদর্শন শেষে এই মাত্র বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের মূল হলে, যেখানে প্রাথমিক শিক্ষা পদক 2026 অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এসে উপস্থিত হয়েছেন গণ ও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। আমরা এবারে অনুষ্ঠানটি মূল মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।
1: বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি।
2: সম্মানিত সুধী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহদি আমিন ও সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইতোমধ্যে আসন গ্রহণ করেছেন। আমরা সকলে করতালির মাধ্যমে সম্মানিত অতিথিবৃন্দের প্রতি সম্মান প্রদর্শন করি।
1: এবার পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: সম্মানিত সুধীবৃন্দ, এবারে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছে ঢাকা সেনানিবাস উত্তর কাফরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আল হাসিব।
1: আসসালামু আলাইকুম।

0: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العلي العظيم.
1: ترجمه শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না।
2: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করছে পূজা রায় রুম্পা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, ন্যাশনাল বিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা।
3: নমস্কার সবাইকে, ওম তৎসৎ।

0: च दृष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। सरलार्थ श्रीमद् भगवद् गीतায় চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগে শ্রী ভগবান অর্জুনকে বলছেন, পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় অধর্ম বেড়ে যায়, তখনই আমি শরীর ধারণ করে অবতার রূপে অবতীর্ণ হয়ে সাধুদের পরিত্রাণ, পাপীদের বিনাশ ও ধর্ম সংস্থাপন করি। সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এবারে পবিত্র ত্রিপিটক পাঠ করছে উচিংসাই মার্মা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধরেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় সাভার ঢাকা।
2: শুভ সকাল, নমো।

0: শরণ নিলাম, আমি সঙ্গে শরণ নিলাম। সকলের মধ্যে প্রগত পণ্য হোক, সকলের জয় মঙ্গল হোক, জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ।
1: সম্মানিত সুধী, এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন অলিভার অলরেনবম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ধরেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাভার, ঢাকা।
2: শুভ সকাল। ফিলিপীয়দের কাছে সাধু পোলের পত্র। যা কিছু সত্য, যা কিছু শ্রদ্ধার যোগ্য, যা কিছু ভালোবাসার যোগ্য, যা কিছু শ্রবণ সুন্দর, যার মধ্যে কিছু সৎগুণ আছে, প্রশংসা করার মতো কিছু আছে, তাই হোক তোমাদের ধ্যান জ্ঞান। ধন্যবাদ।
3: পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠকারী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে। জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমাদের শিক্ষামন্ত্রী ও মন্ত্রী, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ, মন্ত্রী মহোদয়গণ, আমাদের মধ্যে প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন আমাদের মন্ত্রণালয়ে এবং প্রতিমন্ত্রী মর্যাদা অন্যান্য ব্যক্তিবর্গ, আমাদের মাঝে শিক্ষা উপদেষ্টা হিসাবে আমাদের মন্ত্রণালয়ে রয়েছেন আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মহাদেব আমিন স্যার এবং অন্য অন্য আমাদের এমপি মহোদয়গণ, সচিববৃন্দ এবং অন্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের গণমাধ্যম কর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের জন্য একটি সুন্দর দিন এবং এই দিনটির জন্য আমরা কিন্তু প্রতিবর্ষ অপেক্ষা করি। এখানে আমাদের শিক্ষকদের স্বীকৃতি দেওয়া হয়, বাচ্চাদের স্বীকৃতি দেওয়া হয়, সেরা বাচ্চাদের আমরা পুরস্কৃত করি, সেরা শিক্ষক নির্বাচন করি, সেরা প্রতিষ্ঠান নির্বাচন করি। আমরা মাঠ প্রশাসনের সংযুক্ত যে কর্মকর্তারা কাজ করে তাদের থেকে আমরা বেছে নিয়ে আসি এবং সেরাদেরকে আমরা নির্বাচিত করি। আমাদের প্রাথমিক শিক্ষা কিন্তু আগের মতো নেই, এখনই যে সেট আপটা রয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, এরা সবাই শিক্ষা বিশেষজ্ঞ এবং এদের এত যোগ্যতা যে শিক্ষা ক্ষেত্রে তারা

0: শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের জন্য তাদের সিলেকশন, এটা আমাদের শিক্ষা পরিবারের জন্য একটা সুন্দর বার্তা বয়ে নিয়ে আসছে। আমরা ইতিমধ্যে আমরা 180 দিনের ক্ষেত্রে একটা ব্যাপক কাজ করে যাচ্ছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই FLN যে মন্ত্রী মহোদয় সহ আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অভাবনীয় সফলতা পাচ্ছি। গত 2 বছর আগে আপনারা সবাই জানেন যে FLN যার ফাউন্ডেশন ইটাইছে নিমার স্টিম 35% মতো ছিল, আমরা কিন্তু এই যে বর্তমান সরকার আসার পর থেকে এটার উপর অনেক বেশি ফোকাস করছি, জোর দিচ্ছি। এখন কিন্তু আমাদের পরিসংখ্যান, এই যে আমরা জুন মাসে পরিসংখ্যান নিলাম, সেখানে কিন্তু 70% আমাদের FLN উন্নতি হয়েছে। এটা একটা অভাবনীয় সফলতা। আমরা জানি FLN এর বৈশ্বিক গড় 40%, এক সময় এটা উন্নত করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমাদের শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করেছে, আমাদের শিক্ষা কর্মকর্তারা মাঠে গুম হারাম করে কাজ করেছে, আমরা এর সাথে জড়িত যারা সবাই কাজ করেছে, আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, সবাই এর উপরে ফোকাস করেছে, যার জন্য আমরা অল্প সময়ের মধ্যে একটা বিরাট কাজ করেছি। আমাদের বর্তমান ডিজি প্রাথমিক শিক্ষার, সেও এটা নিয়ে আপ্রাণ চেষ্টা করছে। তো এই সবার সম্মিলিত প্রচেষ্টার ক্ষেত্রে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জানি বৈশ্বিক উপর র্যাঙ্কিংয়ে কয়েকটি দেশ এগিয়ে আছে, সে 96% তাদের FLN, সেক্ষেত্রে ফিনল্যান্ড, জার্মানি, এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের মতো দেশ। কিন্তু আমরা আগামী অক্টোবর মাসে টার্গেট নিয়েছি, আমরা যেভাবে হোক আমরা সকলের সহযোগিতা নিয়ে 96% অতিক্রম করবো, অর্থাৎ FLN আমরা বিশ্বের সেরা হবো ইনশাল্লাহ। FLN কোয়ালিটি এডুকেশনের প্রথম ধাপ, কোয়ালিটি এডুকেশনের দিকে প্রাথমিক শিক্ষাকে আমরা নিতে পারবো এই বিশ্বাস, কারণ আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয় যারা রয়েছেন সবাই শিক্ষা বিশেষজ্ঞ, এবং তাদের মতো যোগ্যতা সম্পন্ন লোক খুব কমই রয়েছে। শিক্ষা পরিবারের জন্য তারা আশীর্বাদ হিসাবে আমাদের কাছে এসেছে, আমরা পেয়েছি। সুতরাং আমাদের শিক্ষা আর পিছিয়ে পড়ে থাকবে না, প্রাথমিক শিক্ষা বিশ্বমানের হবে সেটা আমরা প্রত্যাশা করি। আর আমরা একটা দেখেছি যে আমাদের বাচ্চাদের লেট, যেটা ল্যাঙ্গুয়েজ এগুয়েশন ডিভাইসটা পৃথিবীর সেরা অবস্থানে রয়েছে, তাদের অ্যাকুইজিশন ক্ষমতাটা খুবই ভালো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ তারা অ্যাকুইজিশন করতে পারে। সেক্ষেত্রে তাদের যে মেধা সেটাকে আমরা কাজে লাগাতে পারবো, সেক্ষেত্রে আমাদের আরও বেশি সকলকে আন্তরিক হতে হবে। সেই আন্তরিকতা ইতিমধ্যে আমরা দেখেছি, আমাদের শিক্ষকদের মধ্যে দেখেছি, আমাদের শিক্ষা কর্মকর্তাদের মধ্যে দেখেছি, সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে। আমাদের FLN সাকসেস মানি আমি কোয়ালিটি এডুকেশন থেকে আমরা সাকসেস হব। তা আমাদের সেই সুযোগগুলি রয়েছে, সেই সুযোগগুলি আমরা কাজে লাগাবো, এর জন্য শুধু আমাদের আন্তরিক হতে চলবে, অন্য কিছু প্রয়োজন হবে না। ইতিমধ্যে আমরা ব্যাপক সফলতা পেয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শিক্ষার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন, বাজেট বরাদ্দ অনেক বৃদ্ধি করে দিয়েছেন, GDP 5% আমরা পর্যায়ক্রম উন্নতি করছি। সুতরাং বাংলাদেশের শিক্ষা হবে পৃথিবীর সেরা শিক্ষা, সেই প্রত্যাশা আমরা করছি এবং সেভাবে কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যেই আমাদের কিন্তু এই শিক্ষা নিয়ে গবেষণামূলক অনেকগুলি বই বের হয়েছে, সেগুলি আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা শিক্ষকদেরকে দিতে পারছি। আমাদের সেই শিক্ষা পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক কাজ করছি। আমরা প্রথমে ফোকাস করছি টিচার এডুকেশনের উপরে। আমরা জানি সক্রেটিসের মতন যদি শিক্ষক পাই আমরা প্লেটের মধ্যে ছাত্র পাবো, প্লেটের মধ্যে শিক্ষক পেলে আমরা এরিস্টোর মধ্যে ছাত্র পাবো, আবার এরিস্টোর মধ্যে আমরা শিক্ষক পেলে আমরা আলেকজান্ডার গ্রেটের মধ্যে একজন শাসক পাবো। সুতরাং আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি, আমরা টিচার এডুকেশনে বেশি ফোকাস করছি, সেই টিচার এডুকেশনের উপর আমরা গবেষণামূলক অনেকগুলি পাবলিকেশন করেছি। আমরা চাইল্ড এডুকেশনের নৈতিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের উপর এবং উপদেশমূলক 40টি বই সরকারিভাবে পাবলিশ করেছি। সে পৃথিবীর কোনো দেশ এই সরকারিভাবে 40টি বই প্রকাশ করেছি কিনা আমার জানা নেই, আমার তথ্য নেই। আমরা সেই ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে আসছি এবং সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আমরা সালাম হিসাবে আমরা প্রাইমারি স্কুলগুলো দেওয়ার চিন্তাভাবনা করছি। সুতরাং প্রাথমিক শিক্ষা নিয়ে আমাদের যে স্বপ্ন প্রধানমন্ত্রীর, সেটা আমরা সফল করতে পারবো আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে। আমরা আশা করি সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা পরিবার, আমাদের শিক্ষকরা, ছাত্রছাত্রীরা, আমাদের শিক্ষা কর্মকর্তারা সবাই একসাথে কাজ করবে এবং সেই সাথে আমাদের প্রাথমিক শিক্ষাকে একটি স্বর্ণশিখরে পৌঁছে নিয়ে যাবে। আমি এই অনুষ্ঠানে আবার প্রধানমন্ত্রী মহোদয় এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের সাথে রয়েছেন, আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা সকলে এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
1: অসংখ্য ধন্যবাদ সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সুধীবৃন্দ, এ পর্যায়ে প্রাথমিক শিক্ষার সামগ্রিক

0: শিক্ষাই জাতির উন্নয়নের মূল ভিত্তি, আর সেই ভিত্তির প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ প্রাথমিক শিক্ষা।
1: বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক, দক্ষ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
0: স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, একটি জাতিকে এগিয়ে নেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল শিক্ষা। তার দূরদর্শী নেতৃত্বে দেশে সর্বজনীন প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষার ভিত্তি সুদৃঢ় হয়ে গড়ে উঠেছিল।
1: পরবর্তীতে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া 2003 সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে তার সরকারের সময় দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়।
0: এই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার আই হ্যাভ এ প্ল্যানের বাস্তবায়নে শিক্ষা কারিকুলামে আনছেন যুগান্তকারী রূপান্তর। শতভাগ ভর্তি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ সৃষ্টি, এসবই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
1: বর্তমানে সারা দেশে 118,000-এরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করছে 2,67,00,000-এরও বেশি শিক্ষার্থী, যার মধ্যে প্রায় 51% ছাত্রী। 65,000-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করছেন 374,000-এরও বেশি নিবেদিত প্রাণ শিক্ষক। নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার গ্রহণ করেছে নানা বহুমাত্রিক ও বাস্তবমুখী কর্মসূচি।
0: গড়ে তোলা হচ্ছে এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে জ্ঞান অর্জনের পাশাপাশি বিকশিত হবে শিশুদের নৈতিক ও পারিবারিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক চরিত্র। সার্টিফিকেটের কিংবা পাঠ্য বইয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা অংশ নেবে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিএনসিসি ও রোভার স্কাউট কার্যক্রমে, যা তাদের গড়ে তুলবে সুনাগরিক হিসেবে।
1: লার্নিং উইথ হ্যাপিনেস, প্রযুক্তি নির্ভর শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, মিড ডে মিল কর্মসূচি এবং তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ শিশুদের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে। সরকার গ্রহণ করেছে বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ। প্রথমবারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ প্রদান করা হচ্ছে।
0: পরিবেশ সচেতনতা গড়ে তুলতে প্রতিটি শিশু পাচ্ছে একটি করে গাছের চারা, আর শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও তথ্য প্রযুক্তির সাথে যুক্ত রাখতে প্রত্যেক শিক্ষক পাচ্ছেন একটি করে ট্যাব।
1: স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে সম্প্রসারণ করা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে চতুর্থ শ্রেণী থেকে জাতীয় পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হয়েছে।
0: খেলার মাঠ সংস্কার, ইনডোর গেম, নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ, সব মিলিয়ে গড়ে উঠছে এক প্রাণবন্ত শিক্ষাঙ্গন।
1: সরকার পর্যায়ক্রমে শিক্ষা খাতে দেশের মোট ভেষজ উৎপাদনের 5% বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই, আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায়।
0: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, পরিবার, শিক্ষক, স্থানীয় জনগণ ও রাষ্ট্রের যৌথ প্রচেষ্টায় প্রতিটি শিশুর জন্য নিশ্চিত করা সম্ভব নিরাপদ, আনন্দময় ও মানসম্মত শিক্ষার পরিবেশ।
1: আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সমৃদ্ধ, মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ, যেখানে প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠবে আগামী দিনের দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক।
0: মেধা ও মননে ধারণ করবে সবার আগে বাংলাদেশ।
2: প্রামাণ্য চিত্রটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
3: সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করবেন। প্রথমেই বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জনাব মাহদি আমিনকে।
4: আসসালামু আলাইকুম, উপস্থিত সুধীবৃন্দ, ডিস্টিংগুইশড গেস্ট, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের যে শিক্ষা পতাকার অনুষ্ঠান, ধারাবাহিকভাবেই এটি বছরের পর বছর ধরে চলে আসছে। তবে আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন মাত্রিক, কারণ গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশটা বিনির্মাণ করতে চান তৃণমূলের ক্ষমতায়নের মাধ্যমে, দেশের একদম প্রান্তিক পর্যায়ের একজন সাধারণ শিক্ষার্থীর যে লক্ষ্য, স্বপ্ন এবং যে অভিযাত্রা, সেটিকে রাষ্ট্রীয় পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে আজকে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। এখানে বাংলাদেশের প্রতিটি জেলার সাধারণ শিক্ষার্থীরা প্রান্তিক পর্যায় থেকে আজকে চলে এসেছে। আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সামনে অনুষ্ঠিত হবে, যে বিতর্ক প্রতিযোগিতা হবে, এবং আজকে আমরা এখানে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ দেখলাম, সেগুলো কিন্তু আমাদের সেই শিক্ষার্থীরা সারা দেশ থেকে উঠে এসেছে। আজকে 64 জেলার মধ্যে 60 জেলার শিক্ষার্থীরা প্রবল বন্যা এবং প্রতিকূলতা উপেক্ষা করে ক্লাস 1 থেকে 5 এর বাচ্চা ছেলেমেয়েরা আমাদের ওরা এখানে উপস্থিত হয়েছে তাদের নিজ নিজ এলাকার স্বাতন্ত্র্য, সাফল্য এবং ঐতিহ্যকে ধারণ করে। আমরা চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে প্রতিকূলতা থাকবে, প্রতিবন্ধকতা থাকবে, প্রকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমাদের শিক্ষার্থীরা। তারা প্রমাণ করবে আগামীর বাংলাদেশের কাণ্ডারি আমাদেরই শিক্ষার্থীরাই, এবং তাদের হাত ধরেই গড়ে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী যে সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশের রূপকল্প পেয়েছেন সেটি। উপস্থিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন, সুনির্দিষ্ট এবং সুবিস্তৃত লক্ষ্য দেখিয়েছেন, যেটি আমরা নির্বাচনী পথযাত্রায় দেখেছি, যেটা দেখেছি নির্বাচনী ইশতেহারে, এবং তার একটি প্রাথমিক ধাপ হিসেবে আজকে প্রায় 65,000 স্কুলে একসাথে আমরা বৃক্ষরোপণ করেছি, প্রায় 2 লক্ষ বৃক্ষ। এই বৃক্ষরোপণেই সমাপ্ত হবে না, আমাদের শিক্ষার্থীরা স্ব স্কুলে এই বৃক্ষগুলোকে পরিচর্যা করবে। আমরা চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে মানবিক মূল্যবোধ থাকবে, যেখানে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, এবং যেখানে তাদের ভ্যালুজ এবং প্রিন্সিপালস তৈরি হবে, যার কারণেই কিন্তু তারা বাংলাদেশের যে পতাকা সেটি আমাদের বাংলাদেশের ভূখণ্ড ছাড়িয়ে সারা বিশ্বে প্রসারিত করবে, আরও উঁচুতে নিয়ে যাবে। আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু সবচাইতে বড় ভূমিকা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের নাম রয়েছে গণশিক্ষা, সেই গণশিক্ষা কিন্তু শহীদের হাত ধরে সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে গিয়েছিল। আজকে যে মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব আমরা করছি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে শুরু হয়েছিল। আর আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সুদীর্ঘ রাজনীতিতে তিনি বারবার তৃণমূলে ছুটে গিয়েছেন, বারবার তিনি ছুটে গিয়েছেন প্রান্তিক এলাকায়, এবং নিশ্চিত করতে চেয়েছেন যেখানে হয়তো ভালো রাস্তা নাই, হয়তো ভালো অবকাঠামো নাই, হয়তো ভালো বিল্ডিং নাই, কিন্তু সেখানে অবশ্যই ভালো শিক্ষক থাকতে হবে, অবশ্যই ভালো শিক্ষার্থী থাকতে হবে, অবশ্যই ভালো কারিকুলাম থাকতে হবে। বর্তমানে আমরা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব মহোদয় সহ এখানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সকলে মিলে সেই শিক্ষা ব্যবস্থায় সুনিশ্চিত করতে চাই। আমরা চাই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করবেন, আগামী বাংলাদেশের নেতৃত্ব যারা দেবে, সেই শিক্ষার্থীদের যার যেই সাবজেক্ট পড়তে ভালো লাগে, যার যেই ফিল্ডে ভালো করতে ইচ্ছা হয়, রাষ্ট্রের দিক থেকে, সরকারের দিক থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন রয়েছে, তার আলোকে সারা বছর জুড়ে সংস্কৃতি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সন্নিবেশের মাধ্যমে দেশ জুড়ে প্রতিযোগিতা তৈরি হবে, এবং দেশ জুড়ে সেই প্রতিযোগিতার মাধ্যমে সেরা শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা তাদের প্রতিভা এবং সৃজনশীলতার মাধ্যমে রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে। ইতিমধ্যে অত্যন্ত স্বল্প সময়ের ভিতরে আমরা 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে ইতিমধ্যে একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি প্রাথমিক শিক্ষার্থীদেরকে নিয়ে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সামনের দিনগুলোতে প্রাইম মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপের জন্য উনি আমাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করবেন, আমরা এর জন্য কৃতজ্ঞ রয়েছি। আমরা আজকে দেখেছি এখানে 60 জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা যখন বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে ছুটে এসেছে, এই ছোট ছোট শিক্ষার্থীদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে আবেগ, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা, এটি প্রমাণ করে একজন জনগণের নেতা যখন রাষ্ট্র পরিচালনা আসে কিভাবে তিনি দেশের মানুষের ভাগ্যকে বদলে দিতে পারেন। আমরা ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সেই রূপকল্প বাস্তবায়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এবং তার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের বিপর্যস্ত লুণ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলব। আমরা ইনশাল্লাহ সবাই মিলে বিনির্মাণ করব এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটি হবে আগামীর বাংলাদেশ গড়বার মূল কারিগর, মূল অগ্রদূত। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
5: ধন্যবাদ উপদেষ্টা জনাব মাহদী আমিনকে। এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীত আমন্ত্রণ।

0: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ আমাদের প্রাথমিক গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় উপদেষ্টা এবং আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের পুরো পরিবার যারা আজকে উপস্থিত আছেন, আমাদের বিদেশি বন্ধুরা যারা আছেন, আমাদের সাথে যারা কাজ করেন, অ্যান্ড সেকেন্ড টু দ্য প্রাইম মিনিস্টার, আমাদের সকল শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে স্বাগতম এবং সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে আমাদের শিক্ষার্থীদের একটু পার্টিসিপেশন চাই। আমি বলবো সবার আগে বাংলাদেশ, আমি চাই আমাদের শিক্ষার্থীরা আমার সাথে জোরে গলা মিলিয়ে বলবে সবার আগে বাংলাদেশ। আমরা পারবো? সবার আগে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আজকে অত্যন্ত গৌরবের সাথে এখানে দাঁড়িয়েছি। আমাদের প্রাথমিক শিক্ষাঙ্গনের সকল গত পুরো বছরের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট যারা নিয়ে এসেছেন, ডিসি থেকে শুরু করে স্পোর্টস, কালচার, কুইজ, সব জায়গায় আমাদের শিক্ষার্থীরা সবাই আজকে এখানে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হতে যাচ্ছেন এবং তারা পুরস্কার গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। ভবিষ্যতে এই দিনটা তাদের পুরো জীবনের জন্য সবচেয়ে স্মৃতিময় একটি দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ। মাননীয় উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে পরিষ্কার করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কি স্বপ্ন আছে শিক্ষা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী যখনই কথা বলেন, নির্বাচনে অনেক আগে থেকেও উনি যখনই কথা বলতেন, সবচেয়ে বেশি কথা শিক্ষা নিয়ে বলতেন। শিক্ষাঙ্গনে কি বদল আনতে হবে, উনি কিভাবে স্বপ্ন দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে আমরা উন্নয়ন করব। আজকে আমাদের পুরো প্রাথমিক শিক্ষা পরিবারের একটা বিশাল অংশ আজকে এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই সেই স্বপ্ন বাস্তবায়নের অংশীদার। তাই আমি চাই আমরা সকলে মিলে আপনাদের জন্য একটা বড় করতালি দিয়ে আপনাদেরকে অভিনন্দন জানাই। গত 5 মাসে আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, অনেক, কিন্তু গত 5 মাসে এমন কোনো প্রতিকূলতা আমাদের সামনে আসেনি যেটা মোটামুটি আমরা পার করতে যেতে সক্ষম হইনি এবং সক্ষম একমাত্র হয়েছি আপনাদের সকলের নিরলস কাজের জন্য। আমি জানি অনেক সময় আমরা মাইক্রোফোনে কথা বলার সুযোগ পাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে মাইক্রোফোনে কথা বলার সুযোগ পেয়েছি, তো আজকে স্পেশালি এই সুযোগটা নিচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের, প্রাথমিক এবং গণশিক্ষা পরিবারের সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর। গত 5 মাস ধরে আপনাদের কাছ থেকে যে সহযোগিতা আমি পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য, এটা আসলেই অতুলনীয়। আমি প্রথমে চিন্তাও করিনি এতটা সহযোগিতা, এতটা আপনাদের সাথে কাজ, ভালোভাবে কাজ করার সুযোগ পাবো। আপনাদেরকে আমার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটা আসলে একটা সেলিব্রেশন আমাদের শিক্ষার্থীদের, এবং আজকে আমাদের এখানে মেহমান যারা আছেন, স্পেশালি অল অফ আওয়ার ফরেন গেস্ট ডিগনিটারিজ অ্যান্ড আওয়ার পার্টনার্স, 60 অফ আওয়ার স্কুলস অ্যান্ড ডিস্ট্রিক্ট আর বিং রিপ্রেজেন্টেড ইন স্টলস বিহাইন্ড আস। They represent some of the most innovative practices we have in primary school system. We would love for you to visit those stalls and see for yourself, learn what we are doing, and maybe give us advice in the future how we can improve upon those things. But a lot of the things we are doing, if you just go have a view, you will realize a lot of the things we are doing are also cutting edge as far as our standards are concerned. So I beseech you, after this program ends, please visit those stalls. আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আবারও আজকে যাদেরকে আমরা সেলিব্রেট করছি আমাদের শিক্ষার্থী, তাদের জন্য একটা লাস্ট করতালি আমার কাছে এখান থেকে চাই। এবং আজকে উপস্থিত আমার সকল কলিগস, পার্টনার, সকলকে অসংখ্য ধন্যবাদ, সবচেয়ে বেশি ধন্যবাদ আমাদেরকে এই স্বপ্নটা ধরিয়ে দেবার জন্য, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বছর পর বছর এখন আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীকে সকলকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি। সম্মানিত সুধীবৃন্দ, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের 21টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রতিভা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং মেধার স্বাক্ষর রেখেছে। আজকের এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন প্রেরণা যোগাবে। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী।

0: বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার জন্য বিনীত অনুরোধ করছি।
1: প্রথমেই আসছে বিষয় কবিতা আবৃত্তি বাংলা বালিকা, ময়মনসিংহ বিভাগের মারিয়া জান্নাত, সে চতুর্থ শ্রেণীর ছাত্রী, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জামালপুর সদর।
2: এরপর আসছে কবিতা আবৃত্তি বাংলা বালক বরিশাল বিভাগের ইচ্ছা আল মাহিম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সদর পিরোজপুর। এবারে বরিশাল বিভাগের ইচ্ছা আল মাহিম। ইচ্ছা আল মাহিম পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সদর পিরোজপুরের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
1: এরপর চিত্রাঙ্গন বালিকা খুলনা বিভাগের জারিন সুবাহ, সে পঞ্চম শ্রেণীর ছাত্রী, সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর সাতক্ষীরা।
2: এবারে চিত্রাঙ্কন বালক খুলনা বিভাগের উচ্ছ্বাস সেন স্বপ্ন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আচার্য প্রফুল্ল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর খুলনা। উচ্ছ্বাস সেন স্বপ্ন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আচার্য প্রফুল্ল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর খুলনা।
1: এরপর নৃত্য বালিকা ক্যামেলিয়া রায় রাজশ্রী, পঞ্চম শ্রেণীর ছাত্রী, মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লাপাড়া সিরাজগঞ্জ। ক্যামেলিয়া রায় রাজশ্রী।
2: এবারে নৃত্য বালক চট্টগ্রাম বিভাগের নিঝর দাস, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আদর্শ সদর কুমিল্লা।
1: এরপর গল্প বলা বালিকা অপরাজিতা আচার্য, তৃতীয় শ্রেণী, হরাইটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহুবল হবিগঞ্জ। অপরাজিতা আচার্য।
2: এবারে গল্প বলা বালক বরিশাল বিভাগের ইচ্ছা আল মাহিম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সদর পিরোজপুর।
1: বিষয় পল্লীগীতি ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি লোকগীতি অথবা লালন গীতি বালিকা, শিক্ষার্থী অনয়া সরকার ঈশা, সে চতুর্থ শ্রেণীর ছাত্রী, গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর কিশোরগঞ্জ।
2: এবারে পল্লীগীতি ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি লোকগীতি লালন গীতি বালক, ঢাকা বিভাগের উৎসব দেবনাথ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধবদী সদর নরসিংদী।
1: বিষয় দেশাত্মবোধক বালিকা অনুশ্রী রায় পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় গঙ্গাচড়া রংপুর। অনুশ্রী রায়।
2: এবারে দেশাত্মবোধক বালক খুলনা বিভাগের অনির্বাণ বিশ্বাস, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, পূর্ব বিল পাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ডুবুরিয়া খুলনা।
1: রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুল গীতি বালিকা পিউ মল্লিক, বান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। সে পঞ্চম শ্রেণীর ছাত্রী, পিউ মল্লিক।
2: এবারে রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুলগীতি বালক। ঠাকুর মালিথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শৈলকুপা ঝিনাইদহ, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দীপন বিশ্বাস, খুলনা বিভাগের।
1: বিষয় হামনাথ বালিকা, মাহিমা ইসলাম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, কবিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার। মাহিমা ইসলাম।
2: এবারে হামনাথ বালক, ময়মনসিংহ বিভাগের, পরাগ বিশ্বাস, পাখিরচলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিরবাড়ি, ভালুকা, ময়মনসিংহ, এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
1: বিষয় একক অভিনয় বালিকা তোফা কুরাইশি, সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাহারোল, দিনাজপুর।
2: এবারে একক অভিনয় বালক, চট্টগ্রাম বিভাগের, মনীষ ক্ষেত্র চৌধুরী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, শাখপুরা সওদাগর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালখালী, চট্টগ্রাম।
1: বিষয় উপস্থিত বক্তৃতা বালিকা হুমাইরা ইয়াসমিন, সে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, মাগুরা। আমরা এতক্ষণ পর্যন্ত যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি সকলেই প্রথম স্থান অধিকার করেছেন।
2: এবারে উপস্থিত বক্তৃতা বালক, ঢাকা বিভাগের, মাহির রাগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, গাইতাল আব্দুল, ওয়াহেদ জড়তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, কিশোরগঞ্জ।
1: বিষয় কুইজ বাংলা বালিকা আইমান কানিতা, সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, চাঁপাই নবাবগঞ্জ।
2: এবারে কুইজ বাংলা বালক, বরিশাল বিভাগের, সাইদ মাহদি চৌধুরী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, উত্তর পৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাণ্ডারিয়া, পিরোজপুর।
1: বিষয় কুইজ ইংরেজি বালিকা সিলেট বিভাগের ঐশী নন্দী, সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, মৌলভীবাজার।
2: এবারে কুইজ ইংরেজি বালক আরাফ রহমান, রাজশাহী বিভাগের, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, কাফুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাটোর, সদর, নাটোর।
1: বিষয় কুইজ গণিত বালিকা সুরাইয়া ইয়াসমিন, সে খুলনা বিভাগের, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর।
2: এবারে কুইজ গণিত বালক খুলনা বিভাগের অরিত্র কান্তি হালদার, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, জালছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর।
1: কুইজ সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি এবং চলমান ঘটনাবলী, বালিকা শাখা। রংপুর বিভাগের নাবিহা নাসরিন আইদা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, পঞ্চগড়।
2: এবারে কুইজ সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি এবং চলমান ঘটনাবলী বালক, রাজশাহী বিভাগের মোহাম্মদ আব্দুর রাফি, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীনগর, নওগাঁ।
1: কাবিং বালিকা ঢাকা বিভাগের অবন্তিকা দত্ত, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, 39 নম্বর আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, নারায়ণগঞ্জ।
2: কাবিন বালক, রাজশাহী বিভাগের এম এ জাবিদ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, দুধচাপিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দুধচাপিয়া বগুড়া।
0: এরপর বিষয় বিতর্ক। বরিশাল বিভাগ থেকে মাসিয়াত নাহার রশি, পঞ্চম শ্রেণীর ছাত্রী, 43 নম্বর পশ্চিম আওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি। রুকাইয়া তাবাসুম, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, 43 নম্বর পশ্চিম আওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি। এরপর বরিশাল বিভাগ থেকে আরাধ্যা দাস, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, 33 নম্বর আমুয়া সিমরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি। এরপর বরিশাল থেকে জান্নাতুল আক্তার, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, 33 নম্বর আমুয়া সিমরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি। জান্নাতুল আক্তারের পর বরিশাল বিভাগ থেকে মোসাম্মদ তাহসিনা পারভিন নিসা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, 51 নম্বর কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি।
1: এ পর্যায়ে বিতর্ক বালক চ্যাম্পিয়ন দল। সিলেট বিভাগের মানবেন্দ্র তালুকদার ঋষভ, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার। পুরস্কার নিচ্ছে মানবেন্দ্র তালুকদার ঋষভ, সে বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়ার ছাত্র।
2: এবারে দেবব্রত চন্দ্র বর্ম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার।
1: এরপরে আসছে জাফর আলী হাদি, নলডুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার।
2: আহনাফ আলভি, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার।
1: এরপর আসে মিফতাউর রহমান আলভি, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার। এরপর 100 মিটার দৌড় বালিকা, রংপুর বিভাগের মিমি আক্তার, সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, দেউডোবা জামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রংপুর সদর রংপুর। পুরস্কার নিচ্ছে মিমি আক্তার, দেউডোবা জামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
2: এরপর 100 মিটার দৌড় বালক, রাজশাহী বিভাগের মোহাম্মদ রাকিবুল ইসলাম রিফাত, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লাপাড়া সিরাজগঞ্জ।
1: এ পর্যায়ে দীর্ঘ লাভ বালিকা, খুলনা বিভাগের শ্রাবন্তী বৈরাগী, তোলনা মাঝের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ডুমুরিয়া খুলনা।
2: এবারে দীর্ঘ লাভ বালক, ঢাকা বিভাগের মোহাম্মদ রাহিম শেখ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, এম এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদপুর সদর ফরিদপুর।
1: এরপর উচ্চ লাভ বালিকা, এরপর উচ্চ লাভ বালিকা মোসাম্মদ সুরাইয়া আক্তার সিথি, সে রংপুর বিভাগের হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পলাশবাড়ি গাইবান্ধার ছাত্রী।
2: এবারে উচ্চলাভ বালক রংপুর বিভাগের মোহাম্মদ রাজিউর রহমান রাজ্জাক পঞ্চম শ্রেণী শিক্ষার্থী মাধবীলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় তেঁতুলিয়া পঞ্চগড়।
1: ভারসাম্য দৌড় বালিকা মোসাম্মদ সাদিয়া আক্তার ময়মনসিংহ বিভাগের দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দুয়া নেত্রকোনা।
2: এবারে ভারসাম্য দৌড় বালক রাজশাহী বিভাগের এম আর হাসিন সাইফ পঞ্চম শ্রেণী শিক্ষার্থী কুশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঘা রাজশাহী।
3: একটু সামনে থেকে সরেন না, এই পাশে থাকেন, আমরা একটু দেখি প্লিজ।
1: অঙ্ক দৌড় বালিকা খুলনা বিভাগের মারিয়া আক্তার মিম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এস গোয়াল মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কচুয়া বাগেরহাট।
2: এবারে অঙ্ক দৌড় বালক বরিশাল বিভাগের দীপক চন্দ্র ভদ্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পাঁচ নম্বর মধ্য ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাদারিয়া পিরোজপুর।
1: সম্মানিত সুধীবৃন্দ, এখন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 এর আওতায় শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক সনদপত্র এবং সম্মাননা প্রদান করা হবে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক পুরুষ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয় পিটিআই জনাব নুরুল আমিন, সহকারী শিক্ষক রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কচুয়া চাঁদপুর জনাব নুরুল আমিন।
2: এবারে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয় পিটিআই জনাব মালেকা মোকাররমা, সহকারী শিক্ষক ধন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠাকুরগাঁও।
1: শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পুরুষ সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ হেদায়েত হোসেন, প্রধান শিক্ষক শৈফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলফামারী।
2: এবারে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব বি আর বিলকিস, প্রধান শিক্ষক ভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনারগাঁ নারায়ণগঞ্জ।
1: শ্রেষ্ঠ কাব শিক্ষক পুরুষ জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক শাসকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলফামারী।
2: এবারে শ্রেষ্ঠ কাব শিক্ষক মহিলা জনাব চম্পা আক্তার, সহকারী শিক্ষক ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গা ফরিদপুর।
1: এবারে শ্রেষ্ঠ কর্মচারী জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম, কম্পিউটার অপারেটর পিটিআই ফেনী।
4: সুধীমণ্ডলী,
0: এবারে আসছেন শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আব্দুল লতিফ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বদরগঞ্জ রংপুর। পুরস্কার গ্রহণ করছেন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ। এরপর আসবেন শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর ইউপিইটিসি জনাব মোহাম্মদ লুৎফর রহমান, ইনস্ট্রাক্টর ইউপিইটিসি দিনাজপুর সদর দিনাজপুর। জনাব মোহাম্মদ লুৎফর রহমানের পর আসবেন শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর পিটিআই জনাব মোহাম্মদ সোহরাব হোসেন, ইনস্ট্রাক্টর পিটিআই চট্টগ্রাম। এরপর শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উজিরপুর বরিশাল। আসবেন শ্রেষ্ঠ সুপারিনটেন্ডেন্ট পিটিআই জনাব এম এইচ এম রুহুল আমিন, সুপারিনটেন্ডেন্ট পিটিআই নাটোর। শ্রুতিমণ্ডলী, মঞ্চে আসছেন শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা রহমান, উপজেলা নির্বাহী অফিসার সোনারগাঁ, বর্তমান পদবী ও কর্মস্থল অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা। আসবেন শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজার সিলেট, প্রধান শিক্ষক জনাব হাফসা বেগম। সবশেষে আসছেন শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পিটিআই, পিটিআই বগুড়া সুপারিনটেন্ডেন্ট জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।
1: সম্মানিত সুধী, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে সম্মাননা ক্রেস্ট তুলে দিবে আমাদের ছোট্ট শিক্ষার্থী অনায়া সরকার। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননা কেস তুলে দিচ্ছে আমাদের ছোট্ট শিক্ষার্থী অনায়া সরকার।
2: সম্মানিত সুধী, এবারে পদকপ্রাপ্ত সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে শৃঙ্খলাবদ্ধভাবে পদকপ্রাপ্ত সকলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবার ফটো সেশনে অংশগ্রহণ করবে। বইটা বলে দিই, সকলকে নিজ নিজ আসুন।
4: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা পদক 2026 যারা পেয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা বৃন্দ, তারা এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফটো সেশনে অংশ নিচ্ছেন। আজকে শিশুদের মাঝে লুকিয়ে আছে আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনার উৎস। এটিকে বাস্তবায়ন করবার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে এই শিশুদেরকে যথাযথ পরিচর্যার মধ্য দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলবার যেই নির্দেশনা যে প্রত্যয় ঘোষণা করেছিলেন, তারই একটি বাস্তবায়ন আমরা আজ লক্ষ্য করলাম প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন ইভেন্টে পদক বিজয়ী হয়েছেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফটো সেশনে অংশ নিচ্ছেন। শ্রোতা বন্ধুরা, এই সম্পর্কে একটু বলে রাখতে চাই, এই দৃশ্যটি যদি দেখা যেত তাহলে আপনাদেরকে আমরা বলতে পারতাম যে প্রচলিত যে ফটো সেশন সেটির মতো নয়, বরং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মধ্যে রেখে চারিদিক থেকে কিন্তু ঘিরে রেখেছেন এই ফটো সেশনে মাননীয় ছোট ছোট বন্ধুরা এবং মাননীয় প্রধানমন্ত্রী। সেই মনে হচ্ছে যে এক ঝাঁক ফুলের মধ্য থেকে বসে কিন্তু হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটলো এখন। এখানে আমরা দেখতে পেলাম প্রচলিত ধারার বাইরে গিয়ে এক ভিন্ন ধারায় ফটো সেশনে অংশ নিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং প্রধানমন্ত্রীকে আসলে দেখাই যাচ্ছিল না, চারদিকে শুধু শিশু আর শিশু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শিশুরা আজকে এখানে এসেছেন, পদক গ্রহণ করেছেন, তারা কিন্তু ঘিরে ধরেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং তারা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। তারা তাদের প্রাণের কথাগুলো বলছেন, আর মাননীয় প্রধানমন্ত্রীও তার স্বভাবসুলভ যে আচরণ শিশুদের প্রতি বরাবরই প্রদর্শন করেন সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশন শেষে অনেকে তার সঙ্গে কুশলাদি বিনিময় করছেন, এবং অনেকে কিন্তু ফটো সেশনে ব্যক্তিগতভাবে ফটো সেশন করবার জন্য অপেক্ষা করছেন।
2: শিক্ষার্থীরা থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, ফটো সেশনে অংশগ্রহণ করবেন।

0: শ্রোতা বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মূল মঞ্চ থেকে নেমে গিয়ে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, এবং এই শুভেচ্ছা বিনিময় করে যেখানে বলা হয়েছিল যে ফটো সেশনে অংশ নেবেন এবং অংশ নিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী দর্শক সারিতে আসন গ্রহণ করলেন। এখানে আপনাদের জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু ছোট্ট একটি কয়েকটি পরিবেশনা রয়েছে, সেই পরিবেশনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিবেন বলে জানানো হয়েছে।
1: আপনাদের সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার বিষয়টি প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এ প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পর্যায়ে অনুষ্ঠিত হবে একটি প্রতীকী বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কুলাউড়া উপজেলা, মৌলভীবাজার ও কাঁঠালী উপজেলা ঝালকাঠি দল। বিতর্ক প্রতিযোগিতার বিষয় মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। বিষয়টির পক্ষে বলবে কুলাউড়া উপজেলা দল এবং বিপক্ষে বলবে কাঁঠালিয়া উপজেলা দল। প্রথমে পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কুলাউড়া উপজেলা দলের দলনেতা মানবেন্দ্র তালুকদার ঋষভকে। সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া সিলেট।

শিক্ষার্থীদের নিজ নিজ আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কুলাউড়া উপজেলা দলের দলনেতা মানবেন্দ্র তালুকদার ঋষভকে। বিতর্ক প্রতিযোগিতার বিষয়, মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন?

বিতর্কের প্রস্তুত থাকবে বিপক্ষ দলের দলনেতা রুকাইয়া তাবাসসুম, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, 43 নম্বর পশ্চিম আওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি, বরিশাল।

0: শ্রোতা বন্ধুরা, এখানে প্রতীকী বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি দুটি দলই কিন্তু ইতিমধ্যে মঞ্চে এসে অবস্থান নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য অতিথিবর্গ দর্শক সারিতে আসন গ্রহণ করেছেন। এবং একই সঙ্গে আমরা মোবাইল ফোন নিয়ে এটি অনুষ্ঠিত হবে এই বিতর্ক প্রতিযোগিতাটি। আমরা দেখতে পাচ্ছি দুটি দলই প্রস্তুত, আমরা মঞ্চে আপনাদের নিয়ে যাচ্ছি। প্রতিযোগিতাটি শুরু হবে এখন।
1: মানবেন্দ্র তালুকদার ঋষভ,

0: বিতর্ক পর্ব শুরু করার জন্য অনুরোধ করছি। প্রথমেই পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কুলাউড়া উপজেলা দলের দলনেতা মানবেন্দ্র তালুকদার ঋষভকে। ঋষভ,
1: হ্যালো, মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীজন, আপনাদের সকলকে আমার আন্তরিক আদাব, সালাম ও শুভেচ্ছা। আজ আমি আমাদের দলের পক্ষ থেকে দলনেতা হিসেবে আমার মূল যুক্তি ও চূড়ান্ত বক্তব্য উপস্থাপনের জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি আমার দলের অবস্থান স্পষ্ট করছি। আজ বিতর্কের বিষয় মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মোবাইল ফোন শিক্ষার সহায়ক। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, টেকনোলজিক্যাল প্রোগ্রেস ইজ লাইক অ্যান অ্যাক্স ইন দ্য হ্যান্ডস অফ আ প্যাথোলজিক্যাল ক্রিমিনাল। অর্থাৎ কুঠার দিয়ে যেমন গাছ কাটা যায়, তেমনি কুঠার দিয়ে অপরাধ করা যায়। দোষ কুঠারের নয়, ঠিক তেমনি আমরা যদি সঠিক নির্দেশনা ও সচেতনতা পালন করে এর শিক্ষাগত ব্যবহার নিশ্চিত করতে পারি, তবে এটি আসক্তি নয়, বরং বিশ্বকে জানার সবচেয়ে বড় শিক্ষা সহায়ক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, অজানা রয়ে গেল কত তরু। মাননীয় সভাপতি, কবিগুরুর সেই অজানাকে জানার অতৃপ্ত আকাঙ্ক্ষাকে আজ যে যন্ত্রটি হাতের মুঠে এনে দিয়েছে সেই যন্ত্রটি হলো মোবাইল ফোন। এটি শিক্ষার বিরোধিতা করছে না, বরং এটি শিক্ষার একটি অপরিহার্য সহায়ক। বিশ্বের কোটি কোটি বই, গবেষণাপত্র এখন আর লাইব্রেরির সেই পুরানো আলমারিতে বন্দী নেই, তা বন্দী আছে শিক্ষার্থী হাতের সেই ছোট্ট স্ক্রিনে। এটা শুধু আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাই দিচ্ছে না, বরং ফ্রিল্যান্সিং, কোডিং ও নতুন ভাষা শেখার মাধ্যমে বেকারত্ব দূর করছে না। আমরা যদি সঠিক নির্দেশনার মাধ্যমে এর শিক্ষাগত মান নিশ্চিত করতে পারি, তবে এটি একটি অপরিহার্য শিক্ষা সহায়ক এবং আমাদের মেধা বিকাশে এটি সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে। মাননীয় সভাপতি, অতীতে ক্লাসের ফাঁকে জানালার বাইরে তাকিয়ে থাকা, ডেস্কের নিচে কাটাকুটি খেলা ও বইয়ের নিচে গল্পের বই লুকিয়ে রেখে গল্পের বই পড়ার অভ্যাস কি ছিল না? দোষ ডিভাইসের নয়, দোষ মনোযোগের। আমাদের বাংলাদেশের মূল চালিকা শক্তি হলো যুব সমাজ, আর সেই যুব সমাজকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে মোবাইল ফোন আজ আর কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি অপরিহার্য শিক্ষা সহায়ক। তাই পরিশেষে বলতে চাই, সঠিক দায়িত্বশীল ও শিক্ষামুখী ব্যবহার নিশ্চিত করলে এটি আমাদের শিক্ষায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। পরিশেষে বলতে চাই, মোবাইল নয় সমস্যার মূল, অপব্যবহারই আসল ভুল। ধন্যবাদ।

0: থাকে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তিনি 43 নম্বর পশ্চিম আওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝালকাঠি বরিশাল থেকে এসেছেন।
1: আমরা সবাই দেখতে পাচ্ছি মোবাইল ফোনে আসক্ত, 5 মিনিট সময় পেলে মোবাইল নিয়ে ব্যস্ত। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী এবং সুধী মণ্ডলী, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হাতে হাতে মোবাইল আজ সবার নিত্য সাথী, তবু এর অতিরিক্ত ব্যবহার ডেকে আনে ক্ষতি। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। আমি ও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এটা সত্য যে মোবাইল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার বিহীন ছোট্ট একটা যন্ত্র, অথচ কি প্রচণ্ড তার ক্ষমতা। গোটা পৃথিবীকে যেমন একটা পর্দায় ধারণ করে আছে, ঠিক তেমনি আমাদের মতো শিক্ষার্থীদের পিছনে মোবাইল আসক্তি নামক এক ভাইরাস ধাওয়া করে বেড়াচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন গেমস এবং বিনোদনে অতিরিক্ত সময় ব্যয় করছে, যার ফলে তারা লেখাপড়ায় অনেক পিছিয়ে যাচ্ছে। এক জরিপ অনুযায়ী 2000 মানুষের মধ্যে 55% মানুষই স্বীকার করেছে, তারা দিনের অল্প সময় যদি মোবাইল ব্যবহার করেও তাতেও তাদের চোখে অস্বস্তি অনুভব করে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দীর্ঘ সময় বসে থাকা এবং অতিরিক্ত স্ক্রিন টাইম কমানোর পরামর্শ দেয়, কারণ এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। মনীষী উইলিয়াম জেমস বলেছেন, আমার অভিজ্ঞতা হলো আমার জীবনের সেই সমষ্টিগুলো যেই সমষ্টির আমি সেই জিনিসগুলোর প্রতি মনোযোগ দিয়েছি, যে যন্ত্র আমাদের মনোযোগ কেড়ে নেয় সে যন্ত্র কিভাবে আমাদের শিক্ষার সহায়ক হতে পারে। মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। মোবাইল ফোন শিক্ষার্থীর মূল্যবান সময় চুরি করে নিয়েছে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, সময়। যে সময় শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বুনবে মোবাইল আসক্তির কারণে, সে সময় তো হারিয়ে যাচ্ছে। মোবাইল ফোন মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। শিক্ষার্থীরা তাদের বাস্তব জীবনের বন্ধুদের চেয়ে ভার্চুয়াল বন্ধুদের বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে তাদের সামাজিক দক্ষতা কমে যাচ্ছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিক্ষার উদ্দেশ্য শুধু তথ্য প্রদান নয়, মানুষের মধ্যে সত্য উপলব্ধির শক্তি সৃষ্টি করা। মাঝে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ সহায়ক, কিন্তু বই পড়ার চেয়ে উত্তম নয়। বই পড়ার নেশা মানুষকে স্বর্ণশেখরে পৌঁছে দেয়, আর মোবাইলের নেশা মাদকের নেশার মতো মানুষকে ধ্বংস করে। মোবাইল ফোন উপকারী প্রযুক্তি, কিন্তু এর অপব্যবহারই একে ক্ষতিকর করে তুলেছে। তাই আমরা মোবাইল ফোন ব্যবহারে আমাদের প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখব। মোবাইল ফোনকে নেশায় নয় বরং এর কার্যকর ব্যবহারের মাধ্যমে আমাদের বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করে তুলব। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং ধন্যবাদ সকলকে।
2: আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয়, মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। বিষয়টির পক্ষে এবং বিপক্ষে দুই দলকেই অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকের বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণকারী দল দুটোর উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ এবং বিজয়ী দল ঘোষণার জন্য এ পর্যায়ে সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আ. নওমা এহসানুল হক মিলন এমপিকে।

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত সকলকে এবং প্রতিযোগীদের। মোবাইল এতটা আসক্তি হয়েছে সেটা আমরা জানি, পক্ষে বিপক্ষে সুন্দর যুক্তি রাখলো, কিন্তু আমি কি করলাম, যে টপিক দেখলাম সাথে সাথে গুগলে সার্চ দিলাম, দেখলাম পৃথিবীতে 20টি দেশ মোবাইল বন্ধ করতে যাচ্ছে 15 years old, এবং 7 তারিখে ব্রাসেলসে তারা হ্যাশট্যাগ দিয়ে up to 15 no more mobile তারা স্লোগান দিয়েছে। আমি সেই জাজমেন্ট থেকে জাজমেন্ট দিতে চাচ্ছি না, আমি তাদের বিতর্কে তারা কীরকমভাবে অংশগ্রহণ করলো, তত্ত্ব উপাত্ত কীভাবে দিল সেটি আমার দেখার বিষয় ছিল। আমি দেখেছি উভয় পক্ষই খুব সুন্দরভাবে যুক্তিসঙ্গতভাবে কথা বলেছে।

0: তারপরও আমাকে রায় দিতে হবে। সেই জাজমেন্ট আমি উভয় দলকেই বিজয়ী বলবো, তারা যেহেতু যুক্তি তর্ক দিয়ে তাদের স্বস্ব উক্তিকে প্রতিষ্ঠিত করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ, তোমাদের বিতর্ক সুন্দর করেছো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।
1: মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্ব পরিচালনার জন্য খুদে উপস্থাপক উপস্থাপিকা সুমাইয়া ও অরণ্য দাসকে অনুরোধ জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের আসনে আসন গ্রহণ করো।

0: আমাদের সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা পদক প্রদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
1: সুমাইয়া, তোমার ভ্রমণ করতে কেমন লাগে?
0: খুব ভালো লাগে।
1: বন্ধুরা, তোমাদেরও ভ্রমণ করতে নিশ্চয়ই খুব ভালো লাগে। আর সেটা যদি হয় টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়া, যেতে চাও তো?
0: চলো তাহলে ফিরে যাই অতীতে।
1: আমাদের একজন শিশু বান্ধব রাষ্ট্রপতি ছিলেন, তিনি হলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের জন্য তিনি অনেক কিছু করে গেছেন।
0: হ্যাঁ, তিনি 1977 সালে আজকের এই দিনে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন এবং 1978 সালে আমাদের মতো শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে নতুন করে প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করেন। আর তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই পদক প্রদান অনুষ্ঠান, যেখানে আমাদের এই বন্ধুরা বিভিন্ন ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছে।
1: সুমাইয়া, সেই নতুন কুড়ির গানটির কথা মনে পড়ে গেল। চলো বন্ধুরা, এবারে আমাদের সবার প্রিয় সেই গানটি শুনব।
2: Thank you.

0: অসাধারণ একটি পরিবেশনা উপভোগ করলাম আমরা।
1: বন্ধুরা, আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি। আমাদের কাছে তো এই পৃথিবীর সবকিছু অপার বিস্ময়ের, তাই তো আমরা আকাশের তারাদের সাথে বন্ধুত্ব করতে চাই।
0: চলো বন্ধুরা, তারাদের নিয়ে এবার আমাদের এই ছোট্ট বন্ধুদের একটি পরিবেশনা দেখি।
2: Thank you.

0: কি সুন্দর পারফরমেন্স দেখালো আমাদের ছোট্ট বন্ধুরা! ছোট্ট বন্ধুরা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার বছরব্যাপী নজরুল বর্ষ ঘোষণা করেছে।
1: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তার স্মরণে এবার আমরা শুনব তার লেখা কবিতা ও গানের যুগলবন্দি।
0: আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর ডগবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কি আমার রুদ্ধ প্রাণীর পল্লোলে বন্দে কি ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কদন, মুক্তি এলো অষ্ট বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে
1: আসলো উদাস, শুষলো হুতাস, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। ফুলল সাগর, দুলল আকাশ, ছুটল বাতাস, গগন ফিটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টি ডাকে উল্টাতে। আজ তাই দেখি আর বুকে আমার লক্ষ বাঘের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে।

0: বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম শিশু পার্ক চালু করেছিলেন ঢাকার শাহবাগে। প্রতিদিন বিকালে সেই পার্কে জমত শত শত শিশুর ভিড়। সেই পার্কে শুটিং হয়েছিল একটি বিখ্যাত গানে।
1: কি সেই গান?
0: চলো অরণ্য, আমরা সেই গানটি উপভোগ করি নাচের তালে তালে।
2: দেখো তোমার কোথায়।

0: আমাদের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য অনন্য। এখানে বিভিন্ন নৃগোষ্ঠীর বন্ধুরা তাদের পড়াশোনার পাশাপাশি তাদের সংস্কৃতিকে নানাভাবে ধারণ করছে। এখন আমরা তাদের একটি পরিবেশনা দেখব।
1: এরপরে তোমার ওই জমিটা না পানি খাতে নিয়ে যাও।

0: সংস্কৃতি এবং বাঙালি আনার এক সুন্দর পরিচয়। এই পর্যায়ে আমাদের বন্ধুরা পরিবেশন করবে লালনের আধ্যাত্মিক ভাবধারার একটি গান।
1: চলো বন্ধুরা আমরা সেই গানটি শুনি।

0: ধন্যবাদ বন্ধুদের। এবার একটি নৃত্যনাট্য উপভোগ করি। সবার আগে বাংলাদেশ, এতে অংশ নিচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বন্ধুরা।
1: এই হ্যান্ডস পাটি পিছনে ঘুরে নামেন না, বাচ্চাদের ডিস্টার্ব করছেন কেন?
0: আমার

0: এতক্ষণ অসাধারণ একটি নৃত্যনাট্য উপভোগ করলাম। বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এবারে আমাদের বন্ধুরা গাইবে প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ।
1: আমি শিল্পী বন্ধুদের অনুরোধ করছি মঞ্চে এসে গানটি পরিবেশনের জন্য।
2: দেখো, এটা কিন্তু স্কাইল করে ধরবে।

0: মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ।
1: মনোকর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সকল ক্ষুদে শিল্পীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।
2: শ্রোতা বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পদক 2026 এতক্ষণ বিভিন্ন প্রাথমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হল এবং মাননীয় প্রধানমন্ত্রী দর্শক সারিতে থেকে এবং অন্যান্য অতিথিবর্গ যারা রয়েছেন তারা দর্শক সারিতে থেকে এই অনুষ্ঠানটি উপভোগ করলেন। কিছুক্ষণের মধ্যেই আপনারা জানেন যে এই প্রাথমিক শিক্ষা পদক 2026 আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন, শিক্ষামন্ত্রী সভাপতির ভাষণ দেবেন, সেগুলোর প্রস্তুতি চলছে কারণ মঞ্চটি সাংস্কৃতিক পরিবেশনের জন্য খালি করা হয়েছিল এবং পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাকি যে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ পর্ব রয়েছে এবং একই সঙ্গে সভাপতির ভাষণ রয়েছে সেগুলোর জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। আবারও এই আজকের শিশুদের মধ্যে যে আমাদের সকল সম্ভাবনা লুকিয়ে আছে এটি আসলে আমরা প্রথমে দেখতে পেলাম আমাদের স্বাধীনতার মহান ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মধ্যে দিয়ে, কারণ তিনি বাংলাদেশের শিশু কিশোরদের প্রতিভা বিকাশের জন্য প্রথমবারের মতো শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে যোগ্যতরে গড়ে তোলবার যে বিষয়টি তিনি একেবারেই ইতিহাস সৃষ্টি করেছেন বলা যায়, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে নতুন করে চালু করার মধ্য দিয়ে। সেই শিশুরাই কিন্তু আজকে যে নতুন করে শিশুরাই কিন্তু আজকে আমরা দেখেছি জ্ঞানে বিজ্ঞানে অভিনয় সঙ্গীতে চিত্রকলায় তারা কিন্তু ব্যাপক সাফল্য অর্জন করে প্রতিষ্ঠিত হয়েছেন সমাজের বিভিন্ন অঙ্গনে। এবং সেই ধারাকে অব্যাহত রেখে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষা পদক এবং খেলাধুলার জন্য ইতিমধ্যেই নতুন করে স্পোর্টস চালু করেছেন। আসলে আজকে শিশুটির মধ্যে যে লুকিয়ে আছে আমাদের আগামীর স্বপ্ন এবং সম্ভাবনা, সেই স্বপ্ন এবং সম্ভাবনাগুলোকে যদি আমরা যথাযথভাবে পরিস্ফুটিত করতে চাই এবং একটি উন্নত জাতি হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে আজকের প্রজন্মকেই আমরা যথাযথভাবে গড়ে তুলতে হবে। এই প্রত্যয় কিন্তু আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে, এবং এই ইশতেহারের মধ্য দিয়ে কিন্তু তিনি জনগণের রায় নিয়েছেন এবং জনগণের রায় নিয়েই কিন্তু একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। আজকে প্রাথমিক শিক্ষা পদকে আমরা বাকি অংশের পরিবেশনে যাচ্ছি সরাসরি মঞ্চে।
1: মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর আ.ন.ম. এহসানুল হক মিলন এমপি মহোদয়কে। মঞ্চে আসছেন ডক্টর আ.ন.ম. এহসানুল হক মিলন এমপি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান চলছে, এর মাঝে বক্তব্য নিশ্চয়ই কোনো আনন্দ দেবে না। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত আছেন আমাদের স্টেট মিনিস্টার ববি হাজ্জাজ, উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং শিক্ষকরা, সুধীমণ্ডলী, ডিপ্লোম্যাট এবং আমাদের প্রাণপ্রিয় আমাদের আগামী ভবিষ্যৎ শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। সুন্দর পরিবেশে আমরা পুরস্কার বিতরণ করছিলাম। হঠাৎ করে একটি ছোট্ট মেয়ে নাম লিসা, সে এসে বলল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে দেখার ইচ্ছে আমার অনেক অনেক দিনে, ছোট থাকতে দেখার ইচ্ছে আমার, আজকে সেই দিনটি এলো, খুব খুশি হলাম। এই বলেই সে কান্না শুরু করে দিল। মাননীয় প্রধানমন্ত্রী জানতে চাইলেন, লিসা তোমার কি হয়েছে? সে বলল, আমার আব্বা বিএনপি করতেন, সেই কারণে অত্যাচারিত হয়েছি, যার কারণে অত্যাচারিত হয়েছি তার কাছ থেকে আজকে পুরস্কার পেয়েছি, এটি আমার কতটা আনন্দের দিন। এই ছোট্ট ঘটনাটি এখানেই ঘটে গেল। আমরা সেই অতীতকে ভুলে গিয়ে আগামী দিনে আমরা যেতে চাই, আগামীর বাংলাদেশ গড়তে চাই। আর আগামী বাংলাদেশ গড়তে হলে একটি নতুন প্রজন্মকে, নতুন ভাবনাকে, নতুন চিন্তাকে, চেতনাকে নিয়ে কাজে লাগাতে হবে। সেই কাজটি করার নির্দেশ দিয়েছেন আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি জানি উনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুড়ি করেছিল, আজকে যে শিশু পার্কের কথা বলা হয়েছে সেটা করেছিল, উনার সময়ে একুশে পদক দেওয়া হয়েছিল, স্বাধীনতার পদক দেওয়া হয়েছিল বেগম খাদিজা জিয়ার সময়ে, এই প্রত্যেকটি গুণজনকে সম্মান করার অভিপ্রায় ব্যক্ত হয়েছিল এই জাতীয়তাবাদী দল থেকে, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশমাতা বেগম খালেদা জিয়া থেকে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের তরুণ প্রজন্ম, আগামী প্রজন্মকে কত না ভালোবাসেন, কত না তাদের কাছে টেনে নিয়েছেন। আমরা সত্যি আনন্দিত। কয়েকদিন আগে 20 জুন আর্মি স্টেডিয়ামে সারা বাংলাদেশ থেকে এই 22 লক্ষ ক্ষুদে খেলোয়াড় আমাদের প্রাথমিক স্তরে তারা ফুটবল খেলতে এসেছিল, তাদের প্রতিযোগিতা হয়েছিল, ফাইনাল খেলার দিন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। আমি দেখেছি সেই দিন তিনি আবারও বলেছেন যে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ করা হোক, বাংলাদেশের সকল শিক্ষার্থীকে যেন আনন্দ মেলায় ভাসিয়ে দেওয়া যায়, তারা যেন মোবাইল আসক্ত, তারা যেন ড্রাগের আসক্ত থেকে বেরিয়ে আসতে পারে, সেই জন্য তিনি পরিকল্পনা নিয়েছেন। তিনি শিক্ষাখাতে বাজেট বাড়িয়ে দিয়েছেন, আমরা সেদিকে কাজ করছি। তিনি ওয়ান টিচার ওয়ান ট্যাব সেই ব্যবস্থাটি করছেন, মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করছেন, আগামী প্রজন্মকে সত্যিকারে এই শিশুদের থেকে আমরা যেন সত্যিকার অর্থে শিক্ষার্থী বের করে নিয়ে আসতে পারি, আমাদের দেশকে গঠন করতে পারি। আমি বক্তব্য না বাড়িয়ে আবারও ধন্যবাদ দিয়ে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, যে প্রত্যয় আপনার রয়েছে, যে নির্দেশনা আপনার রয়েছে, যেভাবে আপনি জাতি গঠন করতে চান, ইনশাআল্লাহ কথা দিচ্ছি আমাদের মন্ত্রণালয় আমরা সকলকে নিয়ে আপনার এই অভিপ্রায়কে সার্থক করব। এই আশা ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সালাম আলাইকুম।
4: মাননীয় মন্ত্রী, আপনাকে আপনার বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এবারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী।

দয়া করে বসবেন সবাই, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমান রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকল অতিথিবৃন্দ, মেম্বার্স অফ ডিপ্লোম্যাটিক কোর এবং উপস্থিত শিক্ষকবৃন্দ এবং ওই যে উপরে বসে আছে সব ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন ছোট বন্ধুরা, আমাকে একটু কিছু বলতে হবে। তো তার আগে আমি একটু জানতে চাই, এই যে এতক্ষণ একটা এক ঘন্টার প্রায় আমরা একটা অনুষ্ঠান দেখলাম, তোমাদের বন্ধুরাই পারফর্ম করেছে অনুষ্ঠানগুলো, কেমন লাগলো তোমাদের? অনেক মজা লেগেছে, তোমরা তো করেছো, তোমাদের তো মজা লাগবেই। আর যারা উপরে দেখেছে তোমাদের কেমন লাগলো? তোমরা কি চাও এরকম আরো অনুষ্ঠান করতে? ভেরি গুড, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ অ্যারেঞ্জ করবো যাতে আরো বেশি এরকম অনুষ্ঠান করা যায়। সম্মানিত সকল উপস্থিতবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, আজকে এখানে শিক্ষকবৃন্দই বেশি আছেন খুব সম্ভবত, আমি যতটুকু ধারণা করতে পারছি সারা বাংলাদেশের বিভিন্ন প্রাইমারি স্কুলে শিক্ষকবৃন্দ আছেন। আজকে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, অনুষ্ঠানটি, এই যে অনুষ্ঠান স্থলটি, এটার নাম হয়তো চীন মৈত্রী সেন্টার, বাট আমার কাছে মনে হয়েছে এটার ভেতরে আসার পরে এবং এসেই যখন প্রথমে বৃক্ষরোপণ করলাম, সাথে সামনে একটা মনিটর ছিল, সেই মনিটরে অনেকগুলো স্কুল পার্টিসিপেট করছিল বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, এবং যতটুকু জানতে পেরেছি প্রায় 2 লক্ষ বৃক্ষ আজকে এখানে রোপণ করেছে সারা বাংলাদেশে, প্রায় 2 লক্ষ। এটা যেমন একটি বিষয়, তারপরে আসলাম প্রায় সবগুলো জেলা থেকে, প্রায় 64টি জেলার সবগুলো জেলা থেকে এক একটি করে স্টল ছিল, এবং সেই স্টলগুলোতে দেখলাম আমাদের বন্ধুরা, ছোট ছোট বন্ধুরা প্রাইমারি স্কুলের এবং সাথে টিচাররা কি সুন্দরভাবে স্টলটি সাজিয়েছেন, কে কিভাবে কার স্কুলে কি করছেন, তারা তাদের স্কুলটা কিভাবে চালাচ্ছে, কি কি উদ্যোগ নিয়েছে, কি কি কাজ করছে, সব কিছু খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ফুটিয়ে তুলেছে, তারা বিভিন্ন জিনিস তৈরি করছে বাচ্চারা, সেগুলো তারা ফুটিয়ে তুলেছে। তারপরে এখানে আসলাম, এখানে বিভিন্ন রকম আমরা গান শুনলাম, আমাদের ছোট বন্ধুদের কবিতা আবৃত্তি শুনলাম, নাচ দেখলাম, বিভিন্ন রকম ডিবেট দেখলাম, আমরা বিভিন্ন রকম পারফরমেন্স দেখলাম। পুরো জিনিসটা আমার কাছে মনে হয়েছে একটি কারখানার ভিতরে আমি ঢুকেছি, যেই কারখানাতে তৈরি হয় বাংলাদেশের কারিগর। আগামী দিনের বাংলাদেশ যারা গড়বে, আগামী দিনের বাংলাদেশ যারা তৈরি করবে, সেই কারিগর তৈরির কারখানাতে মনে হয় আমি আজকে এসে দেখলাম। আজকে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। আমরা যারা এতদিন বিভিন্নভাবে চেষ্টা করেছি আমাদের দেশকে গড়তে, আজকে এর মধ্যে আরো কয়েকটি অনুষ্ঠান আমি দেখেছি। কিছুদিন আগে 20 জুন খুব সম্ভবত আর্মি স্টেডিয়ামে, তোমরা যারা আছো প্রাথমিক বিদ্যালয় থেকে এসছো, তোমাদের অন্য বন্ধুরা প্রায় 22 লক্ষ বন্ধুরা এখানে, বিভিন্ন টিচার আছেন প্রাথমিক বিদ্যালয়ে, আপনারাও নিশ্চয়ই ওয়াকিফল আছেন, এই ব্যাপারটা জানেন যে বাচ্চারা খেলাধুলায় অংশগ্রহণ, ফুটবল ম্যাচ ছিল এবং প্রায় সারা বাংলাদেশে 22 লক্ষ বাচ্চারা খেলেছে। সেই অনুষ্ঠানে আমি ছিলাম, মানে যখন ফাইনালটা হয়েছে আর্মি স্টেডিয়ামে। এর বাইরে এই চীন মৈত্রী এখানে হলেই কিছুদিন আগে ইনোভেশন একটা প্রোগ্রাম হয়েছে, সায়েন্স ফেয়ার টাইপের, সেখানেও হাজার হাজার বাচ্চারা সারা বাংলাদেশ থেকে পার্টিসিপেট করেছিল। আর আজকে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে সত্যি একটু হয়তো আমাদের বেগ পেতে হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটা সুন্দর দেশ গড়তে যে কারিগরদের লাগে, সেই কারিগরদেরকে আমরা গড়ে তুলছি আস্তে আস্তে। সম্মানিত উপস্থিতবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং আমার বন্ধুরা, তোমাদের সাথে, আপনাদের সকলের সাথে আমি আমার 2-1টি বিষয় একটু আলোচনা করতে চাই। নিশ্চয়ই আপনারা কম বেশি সকলে অবগত আছেন যে আমরা সরকার গঠনের আগে আমরা বলেছিলাম শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই। আমরা বলেছিলাম শিক্ষা ব্যবস্থাটাকে, বিশেষ করে প্রাইমারি শিক্ষাটা, সকল সময় আমি বলেছি প্রাইমারি বিদ্যালয়, প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক।

আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে, তাদের সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন, যার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে ভালো কিছুর। এবং সেই জন্যই আমরা চাইছি সেখানে লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে ওখানে ইনক্লুড করার জন্য। যা আমি আজকে স্টলগুলো, প্রত্যেকটা স্টলে হয়তো এক পিঞ্চ করে আমি ছিলাম, কিন্তু প্রত্যেকটা স্টলে আমি চেষ্টা করেছি বাচ্চাদের কথা শোনার জন্য, শিক্ষকদের বক্তব্য শোনার জন্য। আমি সেখানে দেখেছি যে এরই ভিতরে শিক্ষকরা বাচ্চাদেরকে নিয়ে অলমোস্ট সবগুলো স্টলে আমি দেখেছি, যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলে দেখেছি লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে মোটামুটিভাবে ওনারা ইন্ট্রোডিউস করে ফেলেছেন এর ভিতরে। আমরা জিনিসটাকে আরও সুন্দরভাবে চেষ্টা করব অর্গানাইজ করে নিয়ে আসতে। যে সকল স্কুল এর মধ্যে শুরু করে ফেলেছেন, কেউ কেউ এসেছেন, এখানে অনেকেই হয়তো আসতে পারেননি, সকলকে যারা এসেছেন তাদের মাধ্যমে, মিডিয়ার আছে এখানে, মিডিয়ার মাধ্যমে আমি সকল বাংলাদেশের সকল স্কুলকে আমি ধন্যবাদ জানাই এই প্রসেসটা শুরু করার জন্য। একটি বিষয়ে আজকে এখানে শিক্ষক যারা উপস্থিত আছেন, শিক্ষকের বাইরেও শিক্ষক টিচার যারা উপস্থিত আছেন তাদের বাইরেও অনেকে এখানে নিশ্চয়ই গার্জিয়ান আছেন, সবাইকে লক্ষ্য করে একটি বক্তব্য, একটি কথা আমি উল্লেখ, একটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে দেখুন আমার মনে হয় একটি স্কুলে দেখলাম যে তারা খুব সুন্দর একটি জিনিস করেছে। লাইট, আমাদের যেরকম ট্রাফিক লাইট থাকে, লাল হলুদ এবং সবুজ ট্রাফিক লাইট থাকে, ওরকম স্কুলের মধ্যে বোধহয় ট্রাফিক লাইট করেছে, এবং ওই ট্রাফিক লাইটের মাধ্যমে তারা বোধহয় ওইটা কন্ট্রোল করে, তারা তখন ক্লাসে ঢুকে যায় যে কখন ক্লাসে ঢুকতে হবে কখন না, খুব সুন্দর একটি সিস্টেম। কিন্তু এইরকম জিনিসগুলো অর্থাৎ রাস্তায় চলার সময় লাল দেখলে থামতে হবে, রাস্তায় চলার সময় সবুজ দেখলে যেতে হবে, হলুদ দেখলে থামার প্রস্তুতি নিতে হবে, এই যে এই বিষয়গুলো, এই শিক্ষাটি, আমি মনে করি এই শিক্ষাটি শুধুমাত্র প্রাথমিক টিচার যারা আছেন তারাই একমাত্র এটি বাচ্চাদের মনের মধ্যে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ আমি যেই জিনিসটি বলতে চাচ্ছি এই উদাহরণটি দিয়ে, যে আমরা যদি আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই তাহলে আমাদের যেগুলো ভ্যালুজ আছে, আমরা অনেক সময় খুব দুঃখজনক কিছু কিছু বিষয় দেখি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা সকলে মিলে যদি সচেষ্ট হই, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন, আমরা যদি তাদের সহযোগিতা পাই, তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই বাচ্চাদের মনে আমরা ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি, তাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞানটি আমরা দিতে পারি। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে তাহলেই আমরা একটি শক্তিশালী সুন্দর ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনে সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে, পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। আজকে যে সকল প্রাইমারি স্কুলের শিক্ষক উপস্থিত আছেন আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছে আমি সহযোগিতা চাইবো, যে আসুন আমরা আমাদের বাচ্চাদের মনগুলোতে, সরল মনগুলোর ভিতরে আমরা এই ভ্যালুসগুলো, পারিবারিক সামাজিক যে ভ্যালুসগুলো আছে আমাদের, এই ভ্যালুসগুলোকে আমরা তাদের মনের মধ্যে আস্তে আস্তে দেই। আমি আরেকটি জিনিস মনে করি যে শুধু বাচ্চাদেরকে পড়ালেই হবে না, শুধু ক্লাসরুমে আসবে, ক্লাসরুমে পড়বে, আবার বাসায় চলে যাবে, আমি মনে করি তাদেরকে আমাদের কালচার, এই যে আমরা এখানে এত সুন্দর কালচারাল শো দেখলাম, আমরা শুধু এই কয়েকজনের মধ্যে না রাখি সীমাবদ্ধ, আমরা সরকার থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, আমরা যদি শিক্ষকদের সহযোগিতা পাই নিশ্চয়ই আমরা সেটি সকল বাচ্চার কাছে পৌঁছে দিতে পারবো। কারণ একটি জাতি শুধু যদি শিক্ষা থাকে তাহলে কিন্তু আমার মনে হয় না জাতি হিসাবে তারা শক্ত বুনিয়াদের উপরে গড়ে উঠতে পারবে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে একটি জাতির নিজস্ব, যা শত হাজার বছর ধরে গড়ে উঠে, কালচার বা ঐতিহ্য গড়ে উঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভিতরে দিতে হবে। অবশ্যই খেলাধুলাটা অবশ্যই থাকতে হবে। আমি মাঝে মাঝে যোগ করে বলি যে বাচ্চাদেরকে দেখবেন বিভিন্ন সময় আমার সাথে যখন বাচ্চাদের দেখা হয় আমি তাদেরকে পড়ালেখার কথা হয়তো বলি, কিন্তু বেশি করে আমি বলি তাদেরকে খেলাধুলা করতে। কারণটা হচ্ছে এটার পিছনে একটি কারণ আছে, ডিটেল আমি অতভাবে বলতে পারবো না যতটুকু আমি বুঝি, এবং আমরা জিনিসটা সবাই জানি, আমরা যখন খেলাধুলা

0: করবো, দৌড়াদৌড়ি করবো, স্বাভাবিকভাবে আমাদের রক্ত চলাচল বাড়বে, আমরা শ্বাস নিব এবং রক্তের মধ্যে অক্সিজেন বেশি যাবে। অক্সিজেন যখন বেশি যাবে, রক্ত চলাচলটা আমাদের ব্রেইনের মধ্যেও যাবে এবং ব্রেইনের মধ্যে যখন যাবে, ব্রেইনটা মোর এফেক্টিভ হবে যখন সে মোর অক্সিজেন পাবে। সেই জন্য আমি বলি যে বাচ্চারা তত শার্প হবে। খেয়াল করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা তখন বেশি শার্প হয় যখন বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা পার্টিসিপেট করে। কাজে আমাদের বাচ্চাদেরকে যদি শার্প করতে হয়, তাদেরকে অবশ্যই খেলাধুলা, কালচার, এইসব ইভেন্টে তাদেরকে আরও বেশি পার্টিসিপেট করাতে হবে। আজকে প্রথমেই বক্তব্যের শুরুতে বললাম যে আজকে আমি একটি বৃক্ষের চারা রোপণ করেছি, একই সাথে বহু স্কুল কানেক্টেড ছিল। আমার সামনে একটি বড় মনিটর ছিল, এত বড় না, এত ছোট মনিটর ছিল, সেখানে প্রায় অনেকগুলো স্কুল কানেক্টেড ছিল এবং প্রায় 2 লক্ষ বৃক্ষ আমরা রোপণ করেছি। আজকে বন্ধুরা, ছোট বন্ধুরা, তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো, তোমাদেরকে এবং তোমাদের যে সকল বন্ধুরা আসতে পারে নাই, তোমাদের সহপাঠীরা যারা আসতে পারে নাই, সকলের কাছে আমার একটা মেসেজ পৌঁছে দিতে হবে। কে কে পারবে মেসেজটা পৌঁছে দিতে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মেসেজটা কি? আচ্ছা ঠিক আছে, এখন মেসেজটা শুনতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তোমরা পারবে উপরে যারা আছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা ভেরি গুড। মেসেজটা হচ্ছে, এখন থেকে যখন বর্ষা আসবে, আব্বু আম্মুকে বলে রাখবে, টিচারকে বলে রাখবে যে যখন বর্ষার সিজন আসবে, প্রত্যেক বর্ষার সিজনে যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে? হ্যাঁ, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে। তখন দেখবে তোমার যেরকম বন্ধু আছে, গাছটাও তোমার মতন বন্ধু হবে। যখন অন্য বন্ধুরা তোমার সাথে আসবে, গাছতলায় বসে গল্প করতে পারবে, গাছতলায় বসে বই পড়তে পারবে, গাছতলায় বসে তোমরা বিভিন্ন অনুষ্ঠানের প্রিপারেশন নিতে পারবে, এই যে গান করলে, এখানে নাচ করলে, কবিতা আবৃত্তি করলে, এরকম অনেক ইভেন্ট তোমরা গাছতলায় বসে করতে পারবে। কাজেই, এবং শুধু তাই নয়, যখন গরম পড়বে তখন গাছের বাতাসে কিন্তু দেখবে খুব শান্তি লাগবে, খুব আরাম লাগবে। আরেকটি বিষয়, এখানে যারা শিক্ষকবৃন্দ আছেন, এর বাইরেও যারা গার্জিয়ান্স আছেন, একটি বিষয় আপনাদের নিশ্চয়ই কম বেশি ধারণা আছে, সবার জানা আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, ওনার টার্মগুলোতে উনি যেটা করেছেন, আমাদের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে উনি ফ্রি করেছিলেন, মেয়েরা যাতে বিনা টাকায়, যাতে বিনা অর্থে যাতে পড়ালেখা করতে পারে। আজকে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরো বিস্তৃত করার জন্য। আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং শুধু একই সাথে নয়, প্রাইমারিতে যেরকম আমরা স্টাইপেন্ড দিচ্ছি, একইভাবে আমরা উচ্চ শিক্ষার জন্য যারা ভালো রেজাল্ট করবে সেই সকল মেয়েদেরকে আমরা স্কলারশিপ ইনশাল্লাহ দিব। আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, ছোট বন্ধুরা, তোমরা যারা এখানে আছো, তোমাদের অনেক বন্ধু আছে, যেমন আমি একটা 2-3টা স্টলে আমি একটা জিনিস দেখেছি যে তোমাদের স্কুলগুলোতে তোমরা একটা কর্নার করেছো, যেই কর্নারে তোমরা একটা ব্যাংকের মতন রেখেছো, যে যতটুকু পারো তোমরা সেখানে কন্ট্রিবিউট করো এবং তারপরে 3 মাস পরপর মনে হয় তোমরা সেটা ওপেন করো। তোমাদের যে সকল বন্ধুরা নতুন কাপড় কিনতে পায় না, তারা সেখান থেকে নিয়ে সেটা কাপড় কিনে, তাই না? তোমরা কে কে জানি করেছো না এরকম? কোন কোন স্কুলে আমি দেখেছি এরকম, ওটাকে কি জানি একটা নাম দিয়েছে ওরা, ভালো কাজের, হ্যাঁ রাইট, ভালো কাজের বক্স এরকম একটা নাম দিয়েছো। তো আমরাও তোমাদের সেই সকল বন্ধুরা, যারা সবাই তো আর নতুন, অনেক সময় নতুন কাপড় কিনতে পারে না, নতুন স্কুল ড্রেস কিনতে পায় না, আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সকল সুধীবৃন্দ, আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকার থেকে যে আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাল্লাহ। আমরা এর মধ্যে দেখেছি মিড ডে যে মিলটি আছে প্রোগ্রামের, আমরা দেখেছি এর মধ্যে আমরা কাজ করছি বিভিন্ন কারণে, আবহাওয়াগত কারণে, বিভিন্ন কারণে এটার কোয়ালিটিটা মেনটেন করা সম্ভব হয় না, হয়ে উঠে না। আমরা এটার উপরে কাজ করছি, আমরা আশা করছি দ্রুতই এ ব্যাপারে আমরা একটা সমাধান বের করতে পারবো এবং বাচ্চারা যাতে ভালো খাবার খেতে পারে, যেটা তাদের জন্য পুষ্টিকর হিসেবে কাজ করবে, যেটাতে তারা এনার্জি পাবে, যেটাতে তারা শার্প হবে তাদের মেমোরি, সেগুলোতে আমরা কাজ করছি। শিক্ষকবৃন্দ, আপনাদের জন্য একটি বিষয় আছে, আমরা আপনারা যাতে, আমি প্রথমেই বলেছি যে স্বাভাবিকভাবে আমরা জানি যে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী বা এই সশস্ত্র বাহিনীর সদস্যরা যত বেশি ট্রেনিং করে তারা তত এক্সপার্ট হয়, তত তারা পারদর্শী হয় তাদের কাজের ক্ষেত্রে। ঠিক সেক্ষেত্রে সেভাবে আমরা মনে করি যে আমরা মনে করি আপনাদের ট্রেনিংটা যত ভালো হবে আপনারা তত আন্তরিকতার সাথে এবং তত ভালোভাবে আপনারা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার সুযোগ পাবেন বা আপনাদের জন্য সুবিধা হবে। সেজন্য আমরা আপনাদের ট্রেনিং আরও কীভাবে বেটার করা যায়, কীভাবে আরও বেটার ট্রেনিং দেওয়া যায় সেটির ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আমি আশা করি ইনশাআল্লাহ অতি শীঘ্র আমরা এই কাজটিও শুরু করতে পারব। এবার আমি আমার একটি চিন্তা আপনাদের সকলের সাথে, ছোট বন্ধুরা মন দিয়ে শুনবে একটা কথা কিন্তু বলবো আমি এবার। শিক্ষকবৃন্দ আছেন এখানে, সকল উপস্থিতি আছেন, উপস্থিতিবৃন্দ আছেন, আপনারা যারা শুনতে পাচ্ছেন আমার কথা বা দেখছেন, আমি আমার একটি চিন্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, আমরা আজকে এখানে অনুষ্ঠানের শুরুতে সারা বাংলাদেশে প্রায় 2 লক্ষের মতন গাছের চারা রোপণ করেছি। এটি প্রকৃতিতে, আমরা প্রকৃতি যাতে সুন্দর থাকে, ভালো থাকে, তার জন্য আমরা এই কাজটি করেছি। আমাদের এমনি সরকারের পরিকল্পনা আছে যে আগামী 5 বছর ইনশাল্লাহ সারা দেশে আমরা 25 কোটি বৃক্ষ রোপণ করব। কেন রোপণ করা প্রয়োজন, বৃক্ষের সংখ্যা বাড়ানো কেন প্রয়োজন, এটি কম বেশি আপনাদের ধারণা আছে, আমি সেই ডিটেল বিষয়টিতে যাচ্ছি না আলোচনায়। একটি চিন্তা আছে আমার মধ্যে, সেটি হচ্ছে যে দেখুন, প্রায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, বিভিন্নভাবেও দেখি যে প্রকৃতির অংশ শুধু গাছপালা না, আমরাও প্রকৃতির অংশ মানুষ হিসেবে, কিন্তু গাছপালা বা মানুষ বলেন এর বাইরেও প্রকৃতির অংশ আছে, বিভিন্ন পশু পাখি বলেন, এগুলো আমাদের প্রকৃতির অংশ। এবং আল্লাহ তাআলা এই পশু পাখি সব কিছু কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্যই, বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে, আমাদের প্রয়োজনেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইসব পশু পাখি। কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি, বুঝেই হোক না বুঝেই হোক, আমাদের মধ্যে অনেকে আছে যারা পশু পাখির প্রতি খুব নির্দয় হয়ে থাকে, বিভিন্নভাবে নির্দয় আচরণ করে পশু পাখির প্রতি। ছোট বন্ধুরা, এখানে তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের কাছে আমি একটা হেল্প চাই। সেই হেল্পটি হচ্ছে, তোমরা যেমন গাছ লাগাবে প্রতি বছর একটা করে, যদি সম্ভব হয় তোমরা চেষ্টা করবে 2-3 জন বন্ধু মিলে এক একটা করে, সেটা মুরগি হোক, সেটা একটি গরু হোক, সেটা একটি হাঁস হোক, সেটা একটি খরগোশ হোক, সেটা একটি কচ্ছপ হোক, সেটা একটি ছাগল হোক, সেটা একটি বিড়াল হোক, অথবা সেটা একটি কুকুর হোক। আমি যেটি বলতে চাচ্ছি উপস্থিতিবৃন্দ, আমাদের এই ছোট বন্ধুদের মধ্যে, সারা বাংলাদেশে আমাদের যারা আছে ছোট বন্ধুরা, ছোট ছোট শিশুরা, এদের মনের মধ্যে আমরা কেন প্রকৃতির জন্য, সেটি পশু পাখি গাছপালা সব কিছুর জন্য, আরও একটু আমরা এমন কিছু না কেন করতে পারছি না বা করছি না যেটার জন্য এই প্রকৃতির প্রতি তাদের আরও মায়া মমতা বৃদ্ধি পাবে। আমি যেটি চিন্তা করেছি এটা এখন আমরা ফাইনাল করিনি, আমি এখানে এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্ট্রির 2 মন্ত্রী আছেন, অ্যাডভাইজার সাহেব আছেন, সেক্রেটারি সাহেবরা আছেন, আমার মনে হয় আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি যে স্কুলগুলোতে যদি 3-4 জন বন্ধু মিলে যে কোনো একটা পেটকে যদি পালে এবং সেই পেটটা সম্পর্কে তারা বলবে, বড় করবে, তাহলে আমি মনে করি তাদের মনটা যেরকম নরম হবে, সেটি প্রকৃতির প্রতি হোক, পশু পাখির প্রতি হোক, সেটি মানুষের প্রতি, মানুষের প্রতি হোক, তাহলে আমরা একটি মানবিক বাংলাদেশ মনে হয় খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারব। যদি একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আমরা যদি মানবিক মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রটি রচনা করতে পারব। আসুন আজকের এই অনুষ্ঠানে, আজকের এই প্রাথমিক শিক্ষা পদক এই অনুষ্ঠানে শিক্ষক বৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যেই সৈনিকদের দরকার, সেই সৈনিকরা কিন্তু আপনাদের কাছে আছে। আপনাদের সামনেই আছে। সেই সৈনিকদেরকে আপনারাই নিয়ন্ত্রণ করেন, সেই সৈনিকদেরকে আপনারাই গড়ে তোলার কারিগর। আজকে সেই কারিগরদেরকে যাতে আমরা মানবিক কারিগর হিসেবে গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা, সেই সহযোগিতা, সেই সাহায্য চেয়ে শিক্ষকদের কাছে, সেই সাহায্য চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতীয় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিশুদের জন্য যুগোপযোগী এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি দক্ষ, মানবিক এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন এবং দেশপ্রেমিক প্রজন্ম করে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান দিক নির্দেশনা আমাদের পথ চলায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ধন্যবাদ সকলকে।
2: শ্রোতা বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পদক 2026-এ যে সমস্ত বন্ধুরা বিভিন্ন ইভেন্টে পদক পেল তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। একই সঙ্গে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে প্রাথমিক শিক্ষা পদক 2026-এ সরাসরি সম্প্রচার থেকে আমরা বিদায় নিব। বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে আসিফ মোহাম্মদ ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মারুফ রবিউল আওয়াল ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, সবার প্রতি আবারও শুভকামনা রেখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়েছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
3: বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার, ঢাকা।

بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم, বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে। বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ২০২৬ খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ ও FM ১০৬ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM ৯২ মেগাহার্টজ ও FM ১০২ মেগাহার্টজে প্রচার হবে। ফরিন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা ২:২০ মিনিটে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা ৩:০৫ মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫ মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল ৫:১০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬:০৫ মিনিটে। সন্ধ্যে ৭:০৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০ মিনিটে। রাত ৮:১০ মিনিটে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯:০৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। যাত্রা অনুষ্ঠান খ্যাতির মোহ শুনবেন রাত ১০টায়। মূল রচনা কবি ফররুখ আহমেদ, বেতার নাট্যরূপ সাইদ সিদ্দিকী, প্রযোজনা এস এম সরোয়ার হোসেন। এবার জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM ৯২ মেগাহার্টজে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সমর্থ ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এই দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আইন বিচার সুশাসন ও বৈষম্য বিলোপ বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আইনের কথা। আজকের বিষয় পরিবেশ সংরক্ষণ আইন ও এর প্রয়োগ। সঞ্চালনায় অ্যাডভোকেট খায়রুল হাসান সোহাগ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এবং দর্শক মন্ডলী, আপনারা শুনছেন আইন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আইনের কথা। আমাদের আজকের বিষয় পরিবেশ সংরক্ষণ আইন এবং এর প্রয়োগ। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন দুজন আইন বিশেষজ্ঞ, খন্দকার মোহাম্মদ তাহাজ্জুদ আলী, উপপরিচালক আইন পরিবেশ অধিদপ্তর, এবং ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বন্ধুরা, আপনারা যে নম্বরে ফোন করে আমাদের সাথে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সেই নম্বরটি হল 01553841500। ফোন নম্বরটি আবারও বলছি, 01553841500। শ্রোতা বন্ধুরা, এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ইউটিউব ও ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের ফেসবুক পেজে কমেন্ট করার মাধ্যমেও আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ সোহাগ ভাই। এবং আমি আপনি অত্যন্ত সুন্দর করে অনুষ্ঠান পরিচালনা করেন, আমি সবসময় খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি আপনার সাথে অনুষ্ঠান করে।
0: ধন্যবাদ আমিন ভাই। আজকে আমাদের যে বিষয়, আমিন ভাই আপনি নিশ্চয়ই শুনেছেন যে পরিবেশ সংরক্ষণ আইন এবং এর প্রয়োগ। পরিবেশ সংরক্ষণ আইন এই যে বিষয়টি, আপনি যদি একটু আমাদের বলেন যে 1995 সালে যে পরিবেশ সংরক্ষণ আইন এটি হয়েছে, এই বিষয়টা এই নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন।
1: হ্যাঁ, ধন্যবাদ সোহাগ ভাই। এটা এই আইনটি অত্যন্ত প্রাসঙ্গিক ছিল এবং আমাদের দেশে আপনি জানেন যে কতগুলো যুগান্তকারী আইন হয়েছে যেগুলো মানুষের বাস্তব জীবনে এবং প্রয়োগিক ক্ষেত্রে খুবই সাফল্য অর্জন করেছে। তার মধ্যে এই আইনটি অনেক মানুষের জীবনবান্ধব কাজে লেগেছে।
0: আচ্ছা,
1: আপনার 1995 সালের 16 ফেব্রুয়ারিতে, আপনি জানেন যে 16 ফেব্রুয়ারিতে এই আইনটি প্রণীত হয় এবং তখন থেকেই এই আইনটি মানুষের প্রয়োজনে এবং জনমানুষের উপকারের যে স্বার্থে এবং পরিবেশগত যে উপাদান, যেসব উপাদান আছে যেমন মাটি, পানি, বায়ু এবং ভৌত যে অবকাঠামো আছে, এইসব বিষয়ে আমাদের এই আইনটি খুবই একটি জীবন ঘনিষ্ঠ এবং জীবন প্রাসঙ্গিক আইন হিসেবে পরিগণিত হয়েছে এবং মানুষের কাজে লাগছে।
0: জি জি জি। তো আমরা পরিবেশ বলতে যদি কি বুঝি, যদি আপনি একটু বলেন মোহাম্মদ তাহাজ্জুদ আলী, খন্দকার মোহাম্মদ তাহাজ্জুদ আলী, উপপরিচালক আইন পরিবেশ অধিদপ্তর।
2: মানে আমরা ছোটবেলায় আর কি একটা মাঝে মাঝে পড়তাম যে আমাদের চারপাশে যা কিছু আছে আসলে তাই পরিবেশ। তো আমাদের পরিবেশ সংরক্ষণ আইনে এখানে ছোট একটা সংজ্ঞা দিয়ে দিছে যে পরিবেশ অর্থ পানি, বায়ু, মাটি, ভৌত সম্পদ এবং ইহাদের মধ্যে যে একটা সম্পর্ক, ইন্টার রিলেশনশিপ আছে, হ্যাঁ, ইহাদের সহিত মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ, অনুজীবের বিদ্যমান একটা পারস্পরিক সম্পর্ককে এটা পরিবেশ হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে।
0: জি জি জি জি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা পরিবেশ নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের বিশ্ব পরিবেশ দিবস গেল।
1: জি, 5ই জুন।
0: হ্যাঁ, এবং আপনারা জানেন যে বৃক্ষ মেলা হচ্ছে এখন ঢাকাতে বিশেষ করে, কিন্তু এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পানিতে, অতিবৃষ্টির পানিতে শহরগুলো তলিয়ে গেছে এবং মানুষের অনেক দুর্ভোগ। এটি নিশ্চয়ই পরিবেশ আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারিনি বলেই হয়েছে নাকি?
1: ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন যে আপনি, আমাদের যে জনগণের যে সচেতনতা এবং বিদ্যমান আইন, যে পরিবেশ আইনটি আমরা মেনে চলি, যদি আপনি দেখবেন যে এখানে কি সুন্দরভাবে আমাদের যে পলিথিন ম্যানেজমেন্ট, যে পলিথিনের যে একটা প্রোপাইলিন বলে, প্রোপাইলিনের যে আপনার যে আমরা আমাদের প্রোডাকশন এবং এটার যে ব্যবহার, এই ব্যবহারের কারণে আমাদের অনেক ড্রেইন বা আমাদের যে পানি যে নিষ্কাশন হয়, পানি নিষ্কাশনের পথগুলো অনেকগুলো বাধাগ্রস্ত হয়। এইটা এইটা আমরা সময় মতো আমরা ঠিক জায়গায় ফেলি না, আমরা জনগণ এইভাবে পরিবেশ সচেতন না, ঠিকভাবে ব্যবহার করি না এবং এর কারণে অনেক ঢাকা শহর, আপনি বললেন ঢাকা শহর সহ চট্টগ্রাম সহ আমাদের দেশের নানা শহরে যে আপনার ড্রেনগুলো, যেগুলো পানি নিষ্কাশন এবং পানি নিষ্কাশন হয়, সেই ড্রেনগুলো অনেক ক্ষেত্রে আটকে যায়। আটকে গেলে পানি নিষ্কাশন ব্যবস্থাটা আমাদের বাধাগ্রস্ত হয়। সে কারণে এই এই পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখার জন্য আমাদের পরিবেশসম্মত ভাবে যদি আমরা বা পরিবেশ আইন যদি মেনে চলি, তাহলে এটা ঠিকভাবেই পরিচালিত হবে। ঠিক ভাবে পরিচালিত হবে এবং আমাদের সহজে পানি নিষ্কাশন হয়ে যাবে। আপনি যেটা বললেন এই বন্যা বা এই অযথা প্রাকৃতিক যে ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে আজকে, পরিবেশ আইন যদি আমরা মেনে চলি বা তদ অনুযায়ী যদি আমাদের সাধারণ জনগণ সুন্দরভাবে এটা প্রতিপালন করে, তাহলে কিন্তু আপনার এই এই জিনিসটা এভাবে হতো না।
0: আচ্ছা, আমি আমি আমি মোহাম্মদ তাহাজ্জুদ আলী আপনার কাছে যদি আসি, যে এই যে ডক্টর আমিন ভাই বললেন যে পরিবেশ দূষণ যে করছে, তাহলে এই পরিবেশ দূষণ যদি কেউ করে পলিথিন ফেলে, তাহলে আপনি যদি একটু বলেন যে পরিবেশ এই দূষণ করলে কি ধরনের শাস্তি এই পরিবেশ আইনে আছে?
2: আসলে পরিবেশ সংরক্ষণ আইনটাই প্রথমে করা হয়েছিল তিনটা ওয়ার্ড খুব ভালোভাবে, একটা হলো ফার্স্ট পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমন। মানে এখানে টোটাল তিনটা ওয়ার্ড খুব ভালোভাবে দেওয়া ছিল, আপনি সংরক্ষণ করবেন, পরিবেশের মান উন্নয়ন করবেন এবং পরিবেশগত দূষণ নিয়ন্ত্রণ করবেন। তো পরিবেশ সংরক্ষণ আইনে অনেকগুলো মানে উপধারা ধারা এরকম অনেকগুলো আছে। তো এটার মধ্যে একটা জায়গায় খুব সুস্পষ্ট বলা আছে যে আপনি কোনো ধরনের মানে পলিথিন বাজারজাতকরণ, বিক্রয়, ক্ষতিকর সামগ্রী উৎপাদন এগুলো কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, আমাদের দেশে যখন দেখবেন
1: পরিচালক তাহাজ্জুদ ভাই খুব সুন্দর করে বলেছেন যে পরিবেশের যে মানসম্মত পলিথিন উৎপাদন, মানসম্মত পরিবেশ থেকে একটি আপনি জানেন যে একটা গ্রেড নির্ধারণ করে দেওয়া হয়, সেই পরিবেশ সেই পলিথিনটি যদি ওইভাবে উৎপাদন এবং উৎপাদন বাজারজাতকরণ এবং মজুতকরণ, মজুতকরণটা এবং আমরা যে পরিবেশটা দূষণ করি এর কারণে পরিবেশটা দূষণ হচ্ছে, এটা এটা তো মারাত্মক একটি ক্ষতিকর প্রভাব ফেলে আমাদের জীবনে। কারণ এই পলিথিন আপনি জানেন যে এটা কিন্তু এটা নষ্ট হয় না, প্রকৃতির সাথে মিশে যায় না। অন্যান্য আমাদের যেমন পাটের ব্যাগ বা অন্যান্য যে পরিবেশ সম্বন্ধ যে উপাদানগুলো আমাদের আছে সেগুলো যদি আমরা ব্যবহার করি সেটা কিন্তু মাটির সাথে একসময় মিশে যায় এবং তাতে আমাদের পরিবেশের ক্ষতিটা হয় না। কিন্তু আমরা যেভাবে পলিথিনটা নিষ্কাশন করি, যেভাবে পলিথিনটা উদ্বৃত্ত পলিথিনটা ফেলে দিই রাস্তাঘাটে যত্রতত্র ফেলে দিই, সেটা আমাদের পরিবেশের জন্য মারাত্মক একটা ক্ষতি করে, মারাত্মক একটা ক্ষতি করে।
0: আচ্ছা আমিন ভাই, আমি এই প্রসঙ্গে বলি, আমাদের ফেসবুক লাইভে আমাদের শ্রোতা বন্ধু প্রশ্ন করেছেন যে এই যে পরিবেশ দূষণ হচ্ছে এই জন্য জনগণের কি ধরনের জনগণ কি ধরনের ব্যবস্থা নিতে পারে এবং যদি তারা তারা মামলা করতে পারে কিনা বিজ্ঞ আদালত।
1: ধন্যবাদ, আপনি শহর ভাই খুব সুন্দর প্রশ্ন অবতারণা করেছেন। আমাদের উপপরিচালক ভাই তাহাজ্জুদ ভাই আছেন, উনি সারা জীবনে এই আইনের মামলার বিষয়গুলো পরিচালনা করছেন, উনিও জানেন, আমিও বলছি আপনার, আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আপনি জানেন যে পাবলিক লিটিগেশন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন একটা আমরা আমাদের সাবজেক্ট আছে, যেখানে আমরা জনগণের যে ক্ষতি হয় সেই ক্ষতিগুলো আমরা নজরে এনে আমরা মহামান্য আদালতের নজরে এনে এই এর বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারি। আরেকটি বিষয় আছে যে এই আইনটি কিন্তু অনেকগুলো সেকশনই আপনার মোবাইল কোর্টের অধীনে, স্থানীয় প্রশাসন এবং যে প্রশাসনের যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আছেন তারা কিন্তু উপস্থিত এটার কিন্তু বিচার করতে পারেন। উপস্থিত মানে আপনি জানেন যে ঘটনাস্থলেই একটি অপরাধের বিচার করার ক্ষমতা বা এখতিয়ার আপনার কিন্তু এই মোবাইল কোর্টের আছে, এবং পরিবেশ সংরক্ষণে এই মোবাইল কোর্ট কিন্তু ব্যাপক ভালো ভূমিকা পালন করছে, ব্যাপক ভালো ভূমিকা পালন করছে বিভিন্ন জায়গায়, এবং আমাদের দেশ কিন্তু দিন দিন এগিয়ে যাচ্ছে। আপনার এই সচেতনতা বৃদ্ধিতেও কিন্তু আপনার এই যে পরিবেশ যে ওনাদের পরিবেশ যে আপনার অধিদপ্তর আছেন, পরিবেশ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন, বিভিন্ন জায়গায় তারা সচেতনতামূলক প্রোগ্রাম করছেন, কর্মসূচি নিচ্ছেন, জনগণ তবুও যদি না মানে এটা আমাদের আমাদের দুর্ভাগ্য। সাধারণ মানুষের আরো সচেতন হতে হবে
0: এবং তারা মামলা করতে পারে কিনা,
1: অবশ্যই তারা মামলা করতে পারে। এটা যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেভাবে করে, আপনার একটা নোটিশ দিতে হবে ওই সংশ্লিষ্ট যে ব্যক্তি বা যারা এটার কর্তৃপক্ষ, যারা এটার জন্য দায়বদ্ধ, যারা এটা ইমপ্লিমেন্টেশনের জন্য দায়বদ্ধ, তাদের প্রতি একটি লিগাল নোটিশ দিতে হয়, লিগাল আইনগত নোটিশ দিতে হয়। নোটিশ দিয়ে তারপরে আপনি মহামান্য হাইকোর্টে আপনি এই বিষয়ে মামলা করতে পারবেন বা আপনার পরিবেশ আদালত নামে এই আইন সৃষ্টি,
0: পরিবেশ আদালত,
1: হ্যাঁ পরিবেশ আদালত নামে এই এই আইন সৃষ্টি হওয়ার পরে পরিবেশ নামে আদালত নামে আলাদা আদালতই তৈরি করা হয়েছে, একজন যুগ্ম জেলা জজ পর্যায়ের মাননীয় বিচারক কিন্তু আপনার এটা দায়িত্ব আছে প্রত্যেক জেলায়, প্রত্যেক জেলায় সেইখানে আপনার এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলাগুলো আপনি ওখানেও কিন্তু আপনি ফাইল করতে পারবেন।
3: মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনি একটু বলবেন যে কি ধরনের মামলা হয় এবং তার সাজা কতটুকু হয়, এটা একটু যদি
2: আমি একটু বলতে চাই। পরিবেশ মানে সংরক্ষণ আইন 95 করার পরে এটার মধ্যে যে শাস্তির বিধানগুলো রাখা আছে যেগুলো ধরুন 2 বছরের কম, ওগুলো আমরা মোবাইল কোডের মধ্যে অলরেডি অন্তর্ভুক্ত করছি। আর যেগুলো ধরুন 2 বছরের তদূর্ধ্ব সেই ক্ষেত্রে কি হচ্ছে ওই বিচারগুলো করার জন্য আসলে পরিবেশ আদালত আইন 2010 এই করা হয়।
3: তার মানে হচ্ছে 2 বছরের নিচে যেগুলো সাজা
2: ওগুলো মোটামুটি
3: সবই কিন্তু আমরা মোবাইল কোডে আসে,
2: মোবাইল কোডে আওতা দিই।
3: জি জি।
2: আর 2 বছরের উপরে যেগুলো শাস্তিগুলো আছে ওগুলো চাইলে আপনি মানে এমনি মামলা করেও করতে পারেন। তো এই জন্য একটা পরিবেশ আদালত আইন করা হয়েছে। তো এখানে 2টা কোর্টের বিষয় বলা হয়েছে, একটা হলো স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা হলো আপনার মানে পরিবেশ আদালত। তো পরিবেশ আদালতটা মূলত আসলে 2 জায়গায় স্থাপন করা হয়েছে অলরেডি, একটা হলো ঢাকাতে আর একটা হলো আপনার চট্টগ্রামে।
3: আমি একটু শ্রোতাদের প্রশ্ন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
3: জি ভাইয়া, নাম বলে প্রশ্ন করুন। জি জি,
4: আমি মোহাম্মদ লুৎফা জব্দার বড়খোলা পাংশা থেকে বলছি।
3: জি বলুন। জি লুৎফা ভাই বলুন, প্রশ্ন করুন। যাই হোক, সংযোগটা হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে।
2: তো এক্ষেত্রে পরিবেশ মানে পরিবেশ আদালত।
3: হ্যালো হ্যালো হ্যালো।
2: পরিবেশ আদালতে একজন যুগ্ম জেলা জজ আর কি মোটামুটি ওখানে উনি চেয়ার করেন, আর আপনার স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট 64 জেলায় আছেন, ওইখানে আর কি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন আর কি চেয়ার করেন।
3: মানে এটা হচ্ছে জুডিশিয়াল
2: ম্যাজিস্ট্রেট। তো এই ক্ষেত্রে যদি কেউ যদি কোন তার বিষয়ে ধরেন কোন একটা দূষণ হচ্ছে বা কিছু হচ্ছে, সে 2টা ওয়েতে একটা যেতে পারে। একটা স্যার যেটা বললেন যে উনি ছেলে পিআইএল এ মানে হাইকোর্ট বিভাগে রিট করতে পারেন, আরেকটা হলো উনি সরাসরি আমাদের কাছে ওই বিষয়ে একটা অভিযোগ দাখিল করতে পারেন। তো এখানে আসলে কেউ জনগণ গিয়ে সরাসরি আসলে পরিবেশ আদালতে মামলা করতে পারেন না। হ্যাঁ, তো আমরা রিসেন্টলি আর কি পরিবেশ আদালত আইনটা সংশোধন প্রস্তাব করেছি যেখানে জনগণ চাইলে সরাসরি যাতে মামলা করতে পারে। তো এখানে যে যে যে জিনিসটা রাখা হয়েছে, জনগণ চাইলে সরাসরি আমাদেরকে জানাতে পারে এবং আমাদের এখান থেকে কোনো একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওই জায়গাটা যাবেন এবং তিনি দূষণ পরিমাপটা ই করবেন। আসলে বিষয়গুলো চিন্তা করা হয়েছিল যেহেতু এটা একটা সাইন্টিফিক্যালি এবং ই বিষয়, সো এখানে ধরা হয়েছিল যে পরিবেশ অধিদপ্তর এখানে গিয়ে আগে বিষয়গুলো দেখবে,
3: আগে পরিমাপ হয়েছে কতটুকু দূষণ
2: করছে, কি করেছে, হ্যাঁ কতটুকু পানি গেল বা কতটুকু পাহাড় কাটলো বা কত ঘন মিটার কাটলো। হ্যাঁ, তো এটা দেখে দেন উনি চাইলে তখন পরিবেশ অধিদপ্তর কে উনি অভিযোগ আকারে জানাবেন এবং পরিবেশ অধিদপ্তর ওইটা সরাসরি গিয়ে তদন্ত করবে, দেখবেন যদি ওটা মনে হয় তো উনি সরাসরি ওই মামলা আদালতে মামলা দায়ের করবেন।
3: তার মানে আমরা বুঝতে পারলাম যে কোন দর্শক শ্রোতা যারা আমাদের সাধারণ জনগণ তারা যদি এই ব্যাপারে মামলা করতে যান আগে পরিবেশ অধিদপ্তরকে জানাতে হবে। পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ দেওয়ার পরে আপনাদের অধিদপ্তর থেকে আপনারা এখানে তদন্তে যাবেন। আপনারা তদন্ত করে
2: দুইটা সিস্টেমে দেওয়া যায়, এখন একেবারে জনগণের জন্য সচেতন করার জন্য অনলাইনে দেওয়া যায়, মানে সরাসরি ফোন করে আমরা যেরকম কল সেন্টারে করি ওরকম কল সেন্টারের মাধ্যমেও ই করা যায়, আর সেকেন্ডলি হলো সে লিখিত ভাবেও আমাদের কাছে জমা দিতে পারে, যে কোনো জেলা কার্যালয়ে বা যেখানে আমাদের কার্যালয় আছে ওখানে অভিযোগটা জানাতে পারে।
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
4: বাজারে পলিথিনে জিনিসপত্র হচ্ছে আনা নেওয়া আদান প্রদান করতে করা হয়, এটি আসলে পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না কেন?
1: আমরা খুশি হয়েছি যে এই সারা বাংলাদেশের আপনি জানেন যে এই পলিথিনের বিরুদ্ধে যুদ্ধ আজকে অনেকদিন চলমান এবং এই যুদ্ধে আমরা অনেকখানি জয়ী হওয়ার পথে। আপনি দেখবেন যে বড় বড় যে শপিং মলগুলো বা বড় বড় যেখানে সচেতন দোকান ঘরগুলো আছে সেই সম্মানিত আমাদের ব্যবসায়ী বৃন্দ, তারা কিন্তু আপনার ইতিমধ্যে কাগজের ব্যবহার বাড়িয়ে দিয়েছেন, কাগজ এবং পাটের ব্যাগ ব্যবহার কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমাদের পলিথিনের ব্যবহার আস্তে আস্তে কমতে শুরু করেছে, আমাদের এটাও সৌভাগ্য এবং এটা একটা গতিশীল প্রক্রিয়া, একদিনে শেষ হবে না। কিন্তু পলিথিন যেটা উৎপাদন হচ্ছে, আমাদের আমাদের মোবাইল কোর্টগুলো আজকে যেটা মানে আপনার পজিটিভ দিক যেটা দেখবেন, যে সরকারের যে ভ্রাম্যমাণ আদালতগুলো খুবই সচেতন এবং তারা পলিথিন উৎপাদন কারখানায় গিয়ে গ্রেড পরিমাপ করে এবং ঠিকমতো উৎপাদন করছে কিনা সেটা তারা দেখছে। এরপরেও আমাদের সম্মানিত উপপরিচালক মহোদয় যেটা বললেন যে আপনার এই পলিথিনের ব্যাপারে খুবই সচেতনভাবে আপনার পরিবেশ অধিদপ্তর, তাদের যে স্থানীয় ইন্সপেক্টর আছেন, তাদের জেলা অফিস আছেন, তারাও সচেতনভাবে এই পরিবেশের পলিথিনের ব্যাপারে খুবই অনেক স্ট্রিক্ট আমার জানা মতে। আপনারা জনগণ একটু সহযোগিতা করলে এই পলিথিনের দীর্ঘ দূষণ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ।
3: আচ্ছা আমিন ভাই, যদি আপনি বলেন যে পলিথিন যে আমরা বলছি যে উৎপাদন যদি কেউ করেন সেক্ষেত্রে তো
1: শাস্তি আছে, পরিষ্কার করে বলছি এটা দুই ধরনের শাস্তি। আপনার পলিথিনের যে উৎপাদন এবং উৎপাদন যে করে তার জন্য কঠোর শাস্তি, উৎপাদন যে করে তিনি যদি গ্রেড বা মানের চেয়ে নিম্ন মানের বা ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতিকর কোনো পলিথিন উৎপাদন করেন তার জন্য 2 বছরের জেল, আপনি অনধিক 2 বছর জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা। এবং দ্বিতীয়বার যিনি আবার একই অপরাধ করেন তা আবার তার রিপিট আবার 2 বছরের, আরো জেল বাড়বে, আবার 2 লক্ষ টাকা জরিমানা হবে। কিন্তু এখানে আরেকটি শাস্তি একই রকম হইত, পরবর্তীতে এই জিনিসটা আইন অনুযায়ী আবার মেনটেন করা হচ্ছে, যে যারা ধরেন উৎপাদন করে না, তারা গ্রেড সম্পর্কে জানে না, তারা কিনে নিয়ে আসে, কিনে নিয়ে এসে ব্যবহার করে বা দোকানে তারা কিন্তু ওই গ্রেড সম্পর্কে তাদের ধারণা নাই, তারা কিনে নিয়ে আসলো কারখানা থেকে বা বাইরের দোকান থেকে কিনে নিয়ে আসলো, সেখানে রাখলো, আবার তারা বিক্রিতে ব্যবহার করলো, তাদের জন্য শাস্তিটা 1 বছর কম আছে, 1 বছর পর্যন্ত শাস্তি এবং আপনার 50,000 টাকা পর্যন্ত জরিমানা, এইভাবে একটু একটু রিল্যাক্স করা হয়েছে, 5,000 টাকা থেকে 1 লক্ষ টাকা
3: জি
1: 1 বছর পর্যন্ত শাস্তি, এরকম বিধান করা আছে।
3: মানে আমরা এই শাস্তির চেয়ে আমরা মনে হয় যদি আমরা নিজেরা সচেতন হই বিকল্প পদ্ধতি বের করাটা জরুরি,
1: তাই না? মধ্যে আল্লাহর মতে আমি দেখছি ঢাকা শহরে অনেকগুলো শপিং মলে, আমরা যেহেতু ঢাকায় থাকি, ঢাকা শহরে অনেকগুলো বড় বড় শহরগুলোতে অনেকগুলো শপিং মলেই পলিথিনের ব্যবহার অনেকখানি কমিয়ে ফেলা হয়েছে। আপনার ধরেন 25%
3: আমাদের নিজেদেরই সচেতন হতে হবে।
1: জি জি জি,
3: তাই না?
1: ব্যাপারে
3: জি, ধন্যবাদ আমিন ভাই। হ্যালো হ্যালো, আসসালাম ভাইয়া বলুন। জি জি, তাই বলুন।
1: ধন্যবাদ রাসেল ভাই, আপনার এলাকার সোহেল ভাই, আপনি আপনার এলাকার প্রীতি সন্তান বলবো, এবং ওই সময় যে সময় আপনি বললেন ওই সময়কার মাননীয় মন্ত্রী ছিলেন শাহজাহান সিরাজ সাহেব, উনি এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তিনি আপনার এলাকার এমপি ছিলেন। এবং এই সোহেল ভাই অনেক সুন্দর সুন্দর, সোহেল রানা ভাই অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করে, আমার খুবই ভালো লাগে। উনি ইতিপূর্বেও আমাদের অনেক রিলেটেড কোশ্চেন করেছেন, যে অনেকগুলো দুঃখজনক ঘটনা আমাদের আমাদের ঘটে, যেগুলো আমরা প্রতিহত করা, আমাদের একটু সচেতনভাবে প্রতিহত করা দরকার। যেমন মোবাইল কোর্টগুলো, মানে যেখানে অপরাধটা সংগঠিত হচ্ছে, যেখানে মূল গ্রেডের বাইরে উৎপাদন করা হচ্ছে, সেইখানে না গিয়ে সাধারণ মানুষের যদি আমি প্রতিরোধ করার চেষ্টা করি, তাদেরকে সচেতন করতে হবে, কিন্তু মূল যেখানে উৎপাদন করা হচ্ছে মোবাইল কোর্টের দায়িত্ব হবে সেই উৎপাদনের জায়গাগুলোকে চিহ্নিত করে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
3: নেওয়া,
1: যে আপনারা গ্রেডের বাইরে এটা উৎপাদন করবেন না। পরিবেশ অধিদপ্তর থেকে যে আপনারা নির্ধারণ করে দেওয়া হয়েছে মান, এই মানের বাইরে আপনারা উৎপাদন এবং বিক্রি করবেন না, তার কারণ এটা আমাদের, এটা আমাদের ভবিষ্যৎ জীবন প্রবাহের জন্য এবং প্রতিবেশের জন্য। আপনি জানেন প্রতিবেশ একটা আমাদের পরিবেশ আইনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আপনার আমাদের সম্মানিত উপপরিচালক ভাই এই সম্বন্ধেও সচেতন আছেন। এই প্রতিবেশের ভারসাম্য বিপুলভাবে ক্ষতিগ্রস্ত করে কিন্তু আপনার এই পলিথিন।
2: আপনি এক্সপোর্ট করেন আপনার জামা প্যান্ট বা এক্সপোর্টের জায়গাগুলো আছে, তো এটা তো কোন না কোন ভাবে প্যাকেজ
3: করতে হয়,
2: তো সেক্ষেত্রে এক্সপোর্টের ক্ষেত্রে সরকার কিছুটা ছাড় দিয়েছে। তারপর ধরুন আপনি চানাচুরের ব্যাগ বা অন্য কোন যেসব ব্যাগ গুলো হয় সারের ব্যাগ, দেখবেন যে আপনি পাশে একটা ইনার লাইনার থাকে, হ্যাঁ এগুলো থেকে সরকার কিছুটা ছাড় দিছে। তো সরকার যখন কিছুটা ছাড় দিছে তখন দেখা গেছে যে সবাই যারা মানে অবৈধ কাজ করে আসলে তারা তখন প্রচুর পরিমাণে ওই ওই সুবাদে আর কি পলিথিনগুলো প্রডিউস করে। তো এখানে পলিথিন প্রডিউস করার ক্ষেত্রে তাকে বলা হয়েছিল যে যখনই সে পলিথিন প্রডিউস করবে এখানে সে যাতে একটা ই মারে সিল, মানে আপনার ধরেন মানে এটা কি কাজে ব্যবহৃত হবে সেটা যেন একটা সুনির্দিষ্ট থাকে। আমরা এরকম হয়েছে যে কোন জায়গায় গেছি সে পলিথিন তৈরি করে বলতেছে যে এগুলো আমি এক্সপোর্টের জন্য করব, তখন আমরা কি হয় তার কাছে ডকুমেন্টস দেখতে চাই যে সে এক্সপোর্ট করবে কোন গার্মেন্টসে দিবে কি দিবে, তখন ওইটা দেখে আর কি তারপর আমরা আসলে মূলত ই করি। তা আমরা মূলত বেশিরভাগই চেষ্টা করি যে আমরা মূল যে উৎপাদন কারখানা, হ্যাঁ সেই জায়গাগুলোতে আর কি হানা দেওয়ার জন্য। আমি রিসেন্টলি আমার ফেসবুকে দেখলাম যে আমি এখন থেকে প্রায় 5-7 বছর আগে চট্টগ্রামে 5,000 কেজি পলিথিন আমি নিজে ধরেছি। তো ওটা দেখলাম ফেসবুক আমাকে 7 বছর আগে এইভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে আসলে দেখা সম্ভব হয় না। জনগণ যদি কেউ যদি এই বলে যে পলিথিন ওই জায়গায় উৎপাদিত হচ্ছে, পরিবেশ অধিদপ্তর ওই জায়গায় যায় না, এটা আমি কখনো মানে আমার হয়তো মনে হয় না যে এটা কখনো
1: সুন্দর কথা বলেছে। আমি ওনাকে একটু এই বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা, আপনার পরিবেশের যে আইনটি এইখানে মহাপরিচালক, মহাপরিচালক বলতে পুরো দপ্তরকে বোঝায় এখানে আইনে, আইনে বলা হয়েছে। তো মহাপরিচালকের যে অধীনে যে দপ্তরটা, এই দপ্তরের ক্ষমতা মাশাআল্লাহ অনেক এবং তারা খুব সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করতেছে। তারা কিন্তু অভিযোগ পাইলে, এই যে যে কথাটা উনি বললেন, এখন অনলাইনে আপনি অভিযোগ করতে পারবেন, আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ করতে পারবেন।

0: বিভিন্নভাবে আমাদের জনগণকে আর একটু সচেতন হইতে হবে, যেটা আমি শুরু থেকেই বলে আসছি।
1: জি জি জি,
0: আমাদের এই বিষয়ে আর একটু সচেতন হবে। ধন্যবাদ।
1: হ্যালো, আসসালাম ভাই বলুন। জি জি, ভালো আছি, প্রশ্ন করুন ভাইয়া। হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন করেন। জি, আমরা একটু আগে আলোচনা করছিলাম, একটু আগে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম এই জিনিসটা। আমরা একটু যদি প্রসঙ্গটা একটু চেঞ্জ করি, জি জি জি। আচ্ছা আচ্ছা, আমরা আপনার কাছে একটু জানতে চাই, খন্দকার মোহাম্মদ তাজ্জুদ আলী, আমরা এই যে রাস্তাঘাটে যে গাড়ি চলে, গাড়ি চলে ধোঁয়া উৎপন্ন হয়, অবৈধ অনেক বেশি ধোঁয়া উৎপন্ন, এই ব্যাপারে আইন কি বলেছে? পরিবেশ আইনে কোনো বিষয় আছে কিনা?
2: মানে পরিবেশ ধোঁয়া মানে এটা আলাদা একটা সেকশন লাগানো হয়েছে, বলছে যে বায়ু দূষণ করলে সেখানে যেটা ও মানে যে কোনো আমরা ব্যবস্থা নিতে পারবো। এছাড়া ও যে সাউন্ড করে সেটার জন্য কিন্তু আলাদা একটা শব্দ দূষণ নিয়ন্ত্রণ 2025 জারি করা হয়েছে, এটা আগে 2006 সালে ছিল। তার মানে 2006 সালেও কিন্তু এই বিষয় নিয়ে সাউন্ড পলিউশন নিয়ে বা এটা চিন্তা করা হয়েছে। এছাড়া বায়ু দূষণ নিয়ন্ত্রণ নিয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা আছে, আমাদের প্রায় 10টা বিধিমালা আছে, 4টা আইন আছে। তো আমার মনে হয় বাংলাদেশে আর কোন দপ্তরে এতগুলো বিধিমালা এতগুলো আইন কারো নাই, 14টা আছে আমাদের আর কি বিধিমালা আইন মিলিয়ে। তো আমার কথা হলো যে প্রত্যেকটার জন্য আসলে কি নির্ধারিত মানমাত্রা দেওয়া আছে, যে আপনি ধোয়ার জন্য কতটুকু মানমাত্রা করবেন। তো আমরা রিসেন্ট আমরা সবসময় ল্যাব থেকে মানে ঢাকা শহরে যে জায়গাগুলোতে মানে ধরেন গাবতলি অথবা আপনার এই যে বিজয় সরণি এই জায়গাগুলোতে গিয়ে আমরা প্রত্যেকটা গাড়ি কিন্তু ই মাপি, যে ও যে ধোঁয়াটা প্রডিউস করতেছে সাইলেন্সার দিয়ে ওইখান দিয়ে আমরা এটা ই করি, যে মাপি যে ও আউট অফ লিমিট কিনা। তো আমার সবচেয়ে ভালো মনে হয় যে এটা আমাদের চাইতে যখন বিআরটিএ যখন এটা ফিটনেস সার্টিফিকেট দেয় তখনই যদি গাড়িটাকে যদি খুব মানে যখন আসে তখন যদি এই মানে ধোঁয়ার বিষয়গুলো যদি তখনই দেখা হয় সেক্ষেত্রে আমার মনে হয় আর একটু বেশি ভালো কার্যকর হবে।
0: ধোঁয়ার জন্য নিশ্চয়ই এটার আইন আছে,
2: প্রত্যেকটা মানমাত্রা আছে, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা আছে,
0: ওইটাতে মানমাত্রা আছে। আমি এটা শাস্তি দেখতে অনেক সুন্দর করে বলেছে
1: যে এটা শাস্তিটা বলবেন,
0: এটা শাস্তিটা খুবই আমাদের পরিবেশ আইনে সুস্পষ্ট আছে। এবং আপনি জানেন যে ওই যে সড়ক পরিবহন আইন যে 2018 সেখানেও কিন্তু এই শাস্তিটা আছে, মানে দুই জায়গায় লিংক করা আছে। উনি সুন্দর কথা বলেছেন যে বিআরটিএ তে এটা লিংক করা আছে কিন্তু এই আইনটা
1: একটু শাস্তি যদি বলে
0: দাও। শাস্তিটা এখানে হলো যে আপনার 5,000 টাকা থেকে 1,00,000 টাকা আপনার জরিমানা, মানে 5,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত। এবং এটা ইমপ্লিমেন্টেশন করবেন ইনারা এবং ওনারা করতে পারেন, এবং ওই যে সড়ক পরিবহন আইন অনুযায়ী ওইটা আবার ওই যে সার্জেন্ট সাহেব যারা থাকেন ওনারা ট্রাফিক সার্জেন্টরাও কিন্তু এই জরিমানাটা করে বসেন।
2: আমরাই দেখি তো বিআরটি ওইটা মূলত আমরা দুজন কম্বাইনলি ধোয়ার
1: বিষয়টা
2: আমরা ধোয়াটা আসলে আমাদের এখানে মেশিন নিয়ে যাই। তো আসলে এই ধোয়াটা মাপার জন্য দেখা যায় এই মেশিনগুলো আমাদের একটা ওই যে গাড়ি আলাদাভাবে নিয়ে যেতে হয়। সো আমাদেরও কিছু একটু জনগণ স্বল্পতা বলে বা ভেহিকেল স্বল্পতা আছে, যেটা সরাসরি আসলে আপনি আজকে যদি ধরেন গাবতলিতে যান কালকে ধরেন আবার যেতে হয় আপনার ধরেন বিজয় সরণিতে, তো এইভাবে করে ওই মেশিনগুলো সাথে করে নিয়ে যেতে হবে। ওইখানে একটা ওই আপনার মাপা হয় প্রত্যেকটা গাড়ি যাওয়ার সময় ওর ইয়ে থেকে মাপা হয় যে কতটুকু ধোয়া ইমিট করে, এবং ইমিট যদি মানমাত্রা বহির্ভূত হয় তখন তাকে কিছুটা জরিমানা করা হয়। তো এটা জরিমানা আর কি 5,000 টাকা থেকে আর কি আপনার দ্বিতীয় অপরাধের জন্য 10,000 টাকা এবং পরবর্তী প্রত্যেকটা অপরাধের জন্য 1 বছর কারাদণ্ড এবং 20,000 টাকার পর্যন্ত অর্থদণ্ড রাখা হয়েছে আর কি।
1: আচ্ছা আচ্ছা, গুড গুড, ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন।
0: এই এই আইনটি শখ ভাই,
1: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, জি ভালো আছি ভাই, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন।
3: মানে

0: বিভিন্ন ময়লা আবর্জনা মন্দির চলছি রাস্তার ঘাটে এখানে এখানে ফেলে রাখি। তো সবার আগে বাংলাদেশ তো গ্রাম পর্যায়ে আগে একটু সচেতন করতে পারলে হয়তো অনেক উন্নত হতো।
1: আমরা একটু পুরোপুরি বুঝতে পারছিলাম না, শব্দটার একটু সমস্যা হচ্ছিল। ঠিক আছে, আমরা
2: নেটওয়ার্কের কারণে হতে পারে,
1: হতে পারে। আচ্ছা, আমরা আমরা যদি একটু একটু বিষয় আলোচনায় আসি, ধরুন এই যে ঝুঁকিপূর্ণ যে বর্জ্য উৎপাদন করে এবং আমদানি মজুদ ঝুঁকিপূর্ণ, তার মানে যেগুলো আমাদের এই বর্জ্য উৎপাদন ঝুঁকিপূর্ণ আসে, সেই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু বলেন।
3: আসলে কি এই এই সেকশনটা অনেকটা বেজেল কনভেনশন, আমাদের তো যে অনেকগুলো ট্রিটি অথবা আমরা কনভেনশনে সাইন করি একটা দেশ আর কি আরেকটা, মানে যখন
4: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 MHz। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার। থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
5: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি রাবেয়া সুলতানা শিবলি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ মোসাদ্দেক হোসেন এবং মোহাম্মদ রাসেল আহমেদ। প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার। সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ হাসনাতুল আজম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত শুনবেন গান। প্রথমেই স্বাধীনতার গান, শিল্পী রুনা লায়লা, গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার দেবু ভট্টাচার্য।

মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি

0: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم. পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারা এর 153 ও 154তম আয়াতে কারীমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। আল্লাহ ধৈর্যশীলদের সহিত আছেন। আল্লাহর পথে যাহারা নিহত হয় তাহাদিওকে মৃত বলিও না, তাহারা জীবিত, কিন্তু তোমরা উহা উপলব্ধি করিতে পারো না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। প্রশ্নকালের প্রথম 30 মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত আছে। তারকাচিহ্নিত প্রশ্ন 29 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল, পিরোজপুর 3 আসন থেকে নির্বাচিত সদস্য, দয়া করে আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি 1971 সনের মুক্তিযুদ্ধে যাহারা শহীদ হয়েছেন তাহাদের তালিকা এবং যাহারা গণহত্যার শিকার হয়েছেন তাহাদের তালিকা করা হবে কি না? এ বিষয়ে শহীদ পরিবারের সঠিক সংখ্যা ও গণহত্যার সঠিক তালিকা প্রকাশ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না? থাকিলে তাহা কবে নাগাদ শুরু হইতে পারে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাকে আপনার একটি মূল্যবান প্রশ্নের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন, কিন্তু আনফর্চুনেট বিষয় হচ্ছে দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন এই সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা তারা সেই সময় তৈরি করেনি, বরং এটিকে তালিকা তৈরি করতে গিয়ে সেখানে তারা রাজনীতির টেনে নিয়ে এসেছিল। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। উক্ত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য এরই ভিতর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণও করেছে। এর মধ্যে রয়েছেন, মাননীয় স্পিকার, এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীদারদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি বিস্তারিত এবং বাস্তবসম্মত কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং অবশ্যই তার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার এবং সকল শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন এবং তাদের আত্মত্যাগের যথাযোগ্য স্বীকৃতি ও মর্যাদা প্রদান করা সম্ভব হবে বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। প্লিজ প্রশ্ন করবেন সরাসরি।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিষয়টি যে মুক্তিযুদ্ধের বিষয়ে প্রশ্নের বাইরে কিছু করারও সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, এই বাংলাদেশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, আওয়ামী লীগের কর্মীদেরকে পুনর্বাসন করছে এই আওয়ামী লীগ সরকার, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে নিয়োগ দিয়ে মাসে 20,000 টাকা ভাতা পায়। আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে যাচাই বাছাই কমিটি করে ছাঁটাই করা হবে কি না, এবং এই ভুয়া মুক্তিযোদ্ধাদের যদি যাচাই বাছাই করার জন্য ছাঁটাই কমিটি করা হয় তাহলে সেখানে যেন মাননীয় সংসদ সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা হয় উপদেষ্টা হিসাবে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী।
3: মাননীয় স্পিকার, আমার মনে হয় আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, খুব সম্ভবত আপনার আপনি যা বললেন এটা বোধহয় প্রবাবলি একটা স্টেটমেন্ট হয়েছে, ঠিক প্রশ্ন মনে হয় হয়নি। তারপরেও আমি বলতে চাই, আমি মনে হয় আপনি মূল যে প্রশ্নটি করেছিলেন সেখানে প্রথমেই আমি বলেছি, দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের মুক্তিযোদ্ধাদের লিস্ট প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। এবং আপনার স্টেটমেন্টের দ্বিতীয় পর্যায়ে যেটা আপনি বলেছেন, আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব আপনি যেই বিষয়টি উল্লেখ করেছেন সেইখানে সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ তাদেরকে চিহ্নিত করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি, কুড়িগ্রাম এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, দয়া করে প্রশ্ন করবেন। ধন্যবাদ আপনাকে।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন যে, আমরা এই বিষয়টা দেখছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার যখন পরিবর্তন হয় দেখা যায় যে তারা তাদের দলীয় কিছু লোকজনকেও এই মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করে, আবার পরবর্তী আরেক সরকার এসে কিছু ছাঁটাই বাছাইও করে। আসলে সত্যিকার অর্থেই যারা প্রকৃতপক্ষে তাদেরটা কেন হচ্ছে না? আজকে আমরা এই 55 বছর পর আমরা সেটা জানতে পারছে না, জাতি জানতে পারছে না। এই জন্য আমার প্রশ্নটা এইটাই যে, এই বর্তমান সরকারের এই পরিকল্পনা আছে কি না, যে সঠিক একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যাতে করে যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তালিকাভুক্ত করা, আর যারা মুক্তিযুদ্ধ নয়, মুক্তিযোদ্ধা নয়, যারা বিভিন্নভাবে দলীয়করণের মাধ্যমে হয়েছে তাদেরকে ছাঁটাই করে একটা প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা জাতির কাছে প্রকাশ করার পরিকল্পনা আছে কি না, এটি আমার প্রশ্ন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আপনাকে একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। মাননীয় সংসদ সদস্য, আপনাকে একই সাথে আমি স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মাঠে থেকে যুদ্ধ করেছেন, এবং শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন। বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে, এবং একটু আগেই বললাম এই দল বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা গঠিত এই দল। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে মনে প্রাণে যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি তাদের দায়িত্ব, পবিত্র একটি দায়িত্ব রয়েছে, এবং সে কারণেই আমি একটু আগেই আমার মূল প্রশ্নে এবং একই সাথে সম্পূরক প্রশ্নে আমি বলেছিলাম যে যাদের দায়িত্ব ছিল দেশ স্বাধীনের পরে একটি সঠিক নিরপেক্ষ তালিকা তৈরি করা মুক্তিযোদ্ধাদের, তারা সেটি করেনি। পরবর্তীতেও বিভিন্ন সময়ে এই লিস্ট তৈরিতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে, বর্তমানে সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 30। মাননীয় সদস্য জনাব লুৎফুল্লাহেল মাজেদ ময়মনসিংহ 8 এর পক্ষে পটুয়াখালী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এ বি এম মুশারফ হোসেন, দয়া করে আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ আপনাকে।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এ বি এম মোশারফ হোসেন 114 পটুয়াখালী 4 সংসদ আসনের এমপি। আমি আমার পক্ষ থেকে জনাব লুৎফুল মাজেদ 153 ময়মনসিংহ 8 আসনের এমপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি প্রশ্ন উত্থাপন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি রাজধানী ঢাকা সহ দেশের সকল শহরগুলির খেলার মাঠ পার্ক দখলমুক্ত করিয়া খেলার উপযোগী ও পার্কের পরিবেশ ফিরিয়া আনিবার লক্ষ্যে কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হইবে কি না? না হইলে করা হইবে না কেন? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 30 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনার মাধ্যমে এরকম একটি প্রশ্ন করার জন্য। মাননীয় স্পিকার, আজকে সকাল থেকে আমি দুপুর 2টা পর্যন্ত একটি অনুষ্ঠানে ছিলাম। এই অনুষ্ঠানটি ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে পুরস্কার প্রদান। সেখানে আমি সবগুলো জেলা থেকে, বিভিন্ন জেলায় গত কয়েকদিন বৃষ্টি বাদল হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ কিছু হয়েছে, তারপরেও আমি দেখেছি আমাদের এই প্রাইমারি বাচ্চাদেরকে এত প্রাকৃতিক দুর্যোগ থামিয়ে রাখতে পারে নাই। তারা তাদের পূর্ণাঙ্গ উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানে যোগদান করেছিল। সেখানে মাননীয় স্পিকার, একটি স্টল যখন, একটি জেলার একটি স্টল, বাচ্চাদের স্টল যখন আমি পরিদর্শন করছিলাম, সেখানে তারা, বাচ্চারা এবং শিক্ষকরা আমাকে জানালেন তাদের স্কুলটিতে 1300 বাচ্চা পড়ে কিন্তু তাদের কোনো মাঠ নেই, এরকম এই অভিযোগ আমাকে অনেকেই দিয়েছেন। মাননীয় স্পিকার, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মাননীয় স্পিকার 189টি পার্ক, খেলার মাঠ এবং উন্মুক্ত স্থান রয়েছে। এর ভিতরে 24টি পার্ক, 6টি খেলার মাঠ, 4টি শিশু পার্ক এবং 4টি ঈদগাহ মাঠ সহ মোট 38টি ডিএনসিসির মালিকাধীন। উক্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে পার্ক এবং খেলার মাঠ সমূহে নিরাপত্তা প্রহরী নিয়োগ, প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি স্থাপন, সিসিটিভি স্থাপন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগও এর ভিতর গ্রহণ করা হয়েছে। ডিএনসিসির মালিকাধীন যে 38টি পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান রয়েছে তা ফর্চুনেটলি মাননীয় স্পিকার বর্তমানে দখলমুক্ত রয়েছে সৌভাগ্যক্রমে, এবং সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। ইতিমধ্যেই 20টি পার্ক, 4টি খেলার মাঠ, 2টি শিশু পার্ক, 2টি ঈদগাহ মাঠ উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুক সহ অন্যান্য সংস্থার মালিকাধীন অবশিষ্ট 151টি পার্ক, খেলার মাঠ, শিশু পার্ক, ঈদগাহ মাঠ এবং উন্মুক্ত স্থান পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। মাননীয় স্পিকার, ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, ভবিষ্যতেও খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। মাননীয় স্পিকার, উল্লেখ্য যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের খেলাধুলার মান বৃদ্ধি করার চেষ্টা করছে, এবং আপনি জানলে আনন্দিত হবেন যে এটিতে আমরা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ অনেকাংশে সফলও হয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, শিশুরা খেলার মাঠেও খেলাধুলা করছে। গত 20 জানুয়ারি মাননীয় স্পিকার একটি খেলার উদ্বোধন করেছি, যেখানে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের ফাইনাল খেলে আমি অংশগ্রহণ করেছিলাম, উদ্বোধন করেছিলাম, এবং সেই খেলাটির আগে, ফাইনাল পর্যায়ে আসার আগে পর্যন্ত সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের 11 লক্ষ ছেলে এবং 11 লক্ষ মেয়ে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক সর্বদা খেলার মাঠ এবং ফুটপাথতে অবৈধ দখল উচ্ছেদ করার কাজ চলমান রয়েছে। ভবিষ্যতেও আমরা এই ধারাটিকে অব্যাহত রাখতে চাই। ঢাকা সিটি কর্পোরেশন অধিক ক্ষেত্রে সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থার মালিকাধীন 256টি পার্ক এবং খেলার মাঠ রয়েছে। উক্ত খেলার মাঠ এবং পার্কসমূহের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন খেলার মাঠ এবং পার্কের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এর ভিতরে 35 নম্বর ওয়ার্ডিস্থ মানিটলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক, গুলিস্তান পার্ক, মতিঝিল পার্ক, নবাবগঞ্জ পার্ক, ওসমানী উদ্যান, যাত্রাবাড়ি শিশু পার্ক, ইসলামবাগ বশিরুদ্দিন পার্ক, শাহবাগ শিশু পার্ক, হাজি আব্দুল আলিম খেলার মাঠ, রসুলবার্গ পার্ক খেলার মাঠ, জোড়পুকুর খেলার মাঠ, বাসাবো খেলার মাঠ, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, দক্ষিণ গোড়ান সুলতান ভূঁইয়া ঝিলপাড়া খেলার মাঠ, বাসাবো বালুর মাঠ, দক্ষিণ বাসাবো গজমহল শিশু পার্ক, হাজিরবার পার্ক, আলিমগড় খেলার মাঠ ইত্যাদি উল্লেখযোগ্য। মাননীয় স্পিকার, গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় খুব অল্প সংখ্যক খেলার মাঠ রয়েছে দুঃখজনকভাবে, তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের আওতায় কিছু খেলার মাঠ রয়েছে। উক্ত মাঠসমূহ রক্ষণাবেক্ষণের জন্য সিটি কর্পোরেশন কিছু আর্থিক বরাদ্দ এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন আওতায় 8টি জোনে 8টি খেলার মাঠ এবং 57টি ওয়ার্ডে 57টি খেলার মাঠ করার একটি পরিকল্পনা সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, এছাড়া ময়মনসিং, বরিশাল সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর খেলার মাঠ এবং পার্ক দখলমুক্ত করে খেলার উপযোগী এবং পার্কের পরিবেশ ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন, প্রশ্ন প্লিজ।
5: আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে আগামী দিনে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার জন্য উনি যে পদক্ষেপ নিচ্ছে, আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবর্তন বয়ে নিয়ে আসবে। আমি একটু স্মরণ করতে চাই, আমরা যখন ছাত্র ছিলাম 1978 সালে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি যখন জিয়াউর রহমান যখন বাংলাদেশ পরিচালনার দায়িত্বে, তখন আমরা দেখেছিলাম ঢাকাতে প্রেসিডেন্ট গোল্ড কাপ প্রবর্তন করেছিলেন, যেটা ওই সময় একটা ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আগামী দিনে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য এই ধরনের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা বাংলাদেশে আয়োজন করার আপনার কোনো পরিকল্পনা আছে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। প্রেসিডেন্ট গোল্ড কাপ আপনি যেটা বললেন, আপনার এই কথার পরিপ্রেক্ষিতে অবশ্যই আমরা বিষয়টি আলোচনা করে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। তবে আপনার জ্ঞাতার্থে আমি জানাতে চাই, মাননীয় স্পিকার, পুরো সংসদকে আমি জানাতে চাই, একটু আগে যেই কথাটি আমি বলেছি যে গত কিছুদিন আগে প্রাইমারি স্কুল লেভেলে বাচ্চাদের ছেলে এবং মেয়ে উভয়ে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেটি প্রায় 22 লক্ষ বাচ্চা অংশগ্রহণ করেছে। ইনশাল্লাহ আগামী বছর থেকে প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য আমরা প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ শুরু করতে যাচ্ছি। এটি প্রাইমারি স্কুল এবং পর্যায়ক্রমিকভাবে আমরা সেকেন্ডারি স্কুলেও ইনশাল্লাহ এটিকে নিয়ে যাব। এটি মোটামুটি সিদ্ধান্ত হয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি, কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত, দয়া করে প্রশ্ন করবেন। ধন্যবাদ।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার।
7: আমাকে মাইক দিয়ে দিস।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার অনুমতিক্রমে আপনি যদি অনুমতি দেন, এটা যেহেতু সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন সেশন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই সাপ্লিমেন্টারি কোয়েশ্চেনের সময়ে মাননীয় প্রধানমন্ত্রী অন্য বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে খেলার মাঠ ব্যতীত মাননীয় প্রধানমন্ত্রী তো সব বিষয়েই হচ্ছে
1: সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, মূল কোয়েশ্চেনের সাপ্লিমেন্টারি, অর্থাৎ ধারাবাহিকতা থাকতে হবে খেলার মাঠ সংক্রান্ত বা খেলাধুলা সংক্রান্ত, না না এর মধ্যেই থাকতে হবে, যে কারণে বললাম প্রশ্ন সম্পূরক।
6: থ্যাংক ইউ, না এই বিষয়ে প্রশ্ন নেই। থ্যাংক ইউ মাননীয়
1: স্পিকার, ইউ আর ভেরি ওয়েলকাম। সো আমরা যেহেতু উনি ডিক্লাইন করলেন, অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন, কিশোরগঞ্জ 2। ধন্যবাদ
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার,
7: আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, যে আমাদের ইউনিয়ন উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আগের যে খেলার মাঠগুলি ছিল এগুলি নতুন নতুন বিল্ডিং হওয়ার কারণে একান মানসম্মত মাঠ নাই, মাঠের আকার হয়ে গেছে ছোট, সেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে যেরকম বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে না, ঠিক তেমনিভাবে খেলার উপযোগী অনেক নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, যে ইউনিয়ন লেভেলে উপজেলা লেভেলে নতুন করে মাঠ করার বরাদ্দ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা বর্তমান সরকারের?
1: ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী।
3: ধন্যবাদ প্যানেল স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যদি আপনার এলাকায় আপনার ইউনো অফিসে যদি আপনি খোঁজ খবর করেন বা জেলা প্রশাসকের কার্যালয়ে খোঁজ করেন, তাহলে আপনি জানতে পারবেন যে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে যে বাচ্চাদের খেলার জন্য বা যে কোনো পর্যায়ের খেলাধুলার জন্য কোথায় খোলা জায়গা আছে, ওপেন জায়গা আছে, সেটি খুঁজে বের করে সরকারকে জানানোর জন্য এই নির্দেশনা এরই ভিতরে পাঠানো হয়েছে মাননীয় স্পিকার। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 31, মাননীয় সদস্য জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। দয়া করে আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার তারকার চিহ্নিত প্রশ্ন 31 এই মহান সংসদে উত্থাপন করিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি বিগত 17 বছরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে নানা ধরনের অনিয়ম ও পরিচালনার অদক্ষতায় পরিলক্ষিত হয়েছে, বর্তমান সরকার চট্টগ্রাম বন্দরের সকল সমস্যার সমাধান ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করিয়াছেন? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 31 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় প্রধানমন্ত্রী।
3: মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ, একই সাথে মাননীয় সংসদ সদস্য আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, দেশের সামগ্রিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার কারণে এটির সক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের ও দেশের আভ্যন্তরীণ বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরটিকে পরিচালনা করে আসছে। বিশ্বমন্দা, কোভিড-19 পরিস্থিতি ইত্যাদি সময়েও মাননীয় স্পিকার, চট্টগ্রাম বন্দর 24x7 অপারেশনাল, অর্থাৎ 24/7 অপারেশনাল ছিল। ফলশ্রুতিতে 2010 সালে যেখানে কার্গো এবং কন্টেনার হ্যান্ডেলিং ছিল যথাক্রমে 4,53,90,663 মেট্রিক টন এবং 13,43,448 20-foot equivalent unit, সেখানে 2025 সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 13,81,51,812 মেট্রিক টন কার্গো এবং 34,09,69 TEU কন্টেনার হ্যান্ডলিং করেছে। বিগত বছরের তুলনায় 2025 সালে কন্টেনার, কার্গো এবং জাহাজ হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 4.707, 11.43 এবং 10.5%। মাননীয় স্পিকার, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার সংক্ষিপ্ত বিবরণ আমি তুলে ধরছি।
1: মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে এটা পঠিত বলে গণ্য হতে পারে, বেশ লম্বা দেখছি।
3: মাননীয় স্পিকার, যেহেতু একটু লম্বা, আমি অনুরোধ জানাবো বিষয়গুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরটা পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য, আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে দয়া করে উত্থাপন করুন।
8: আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে চট্টগ্রামের অবদান শতকরা 47%। এই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সরকার দলীয়করণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বানিয়েছিল। বর্তমান গণতান্ত্রিক সরকার বিশ্বের এক আধুনিক বন্দর হিসেবে চট্টগ্রামকে করা কি কি পদক্ষেপ নিয়েছেন, এবং সাথে সাথে যে বিগত সরকার ব্যয় টার্মিনালের নামে সমুদ্র বন্দর করার নামে কোটি কোটি টাকা অপচয় করে অসমাপ্ত অবস্থায় এটা ফেলে গেছে। এই এই প্রেক্ষিতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, এই ব্যয় টার্মিনাল এবং চট্টগ্রাম বন্দরকে আধুনিকরণ করার জন্য কী কী বর্তমান গণতান্ত্রিক সরকার পদক্ষেপ নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন ডিটেলটা এই মুহূর্তে আমার কাছে নেই, আপনি নোটিশ দিলে আমি আপনাকে ডিটেলটা জানাতে সক্ষম হব। তবে বে টার্মিনাল এটার বাস্তবায়নের পরিকল্পনা তো আমরা নিয়েছি। আপনাকে আমি বলতে পারি যে বে টার্মিনালটা চালু হলে পরে অবশ্যই এটার একটা উপকারিতা সামগ্রিকভাবে অর্থনীতি এবং দেশ পাবে। মাননীয় স্পিকার, বে টার্মিনালটা চালু হলে বড় আকারের যে আমাদের মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে। এখন নাব্যতার জন্য অনেক সময় বড় জাহাজ আসতে পারে না, এবং যখন বড় জাহাজগুলো মাদার ভেসেলগুলো আসবে এর ফলে স্বাভাবিকভাবে ট্রান্সশিপমেন্ট ব্যয় বা খরচ অনেক কমে আসবে। একই সাথে মাননীয় স্পিকার, বড় জাহাজগুলো আসার পরে এবং বে টার্মিনাল চালু হলে পরে আমদানি রফতানি বাণিজ্যের গতি বৃদ্ধি পাবে, এবং স্বাভাবিকভাবে যেহেতু ব্যবসা বাণিজ্যে বা আমদানি রফতানির গতি বৃদ্ধি পাবে এটি জাতীয় অর্থনীতিতে একটি বড় ইতিবাচক ভূমিকাও রাখবে। মাননীয় স্পিকার ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি ঢাকা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ কামাল হোসেন। ধন্যবাদ, দয়া করে প্রশ্ন করবেন প্লিজ।
9: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার এই প্রশ্ন পর্বে আজকে সুযোগ পেলাম, যদিও আগে অনেক চেষ্টা করেছি, আমি শুকরিয়া আদায় করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার মাধ্যমে জানতে চাই জাতীয় রাজস্ব বোর্ড এবং কাস্টমস হাউস চট্টগ্রাম কর্তৃক কন্টেনার স্ক্যানার মেশিন ক্রয় এবং অপারেশন এবং রক্ষণাবেক্ষণের জন্য বিগত 2018 সালে এখানে 4টি স্ক্যানার মেশিন কেনার জন্য এবং রক্ষণাবেক্ষণের জন্য টেন্ডার আহ্বান করে। এই টেন্ডারে ব্যাপক দুর্নীতি হয়, মামলা হয় এবং এই অভিযোগ এখনও চলমান। বিগত সরকারের আইনমন্ত্রী এখানে, তার ঘনিষ্ঠ জনরা এখানে জড়িত। আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, এই ক্ষেত্রে যে মামলা চলমান এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি, আমি আপনার মাধ্যমে জানতে চাই এই সরকার বিগত সরকারের 300-400 কোটি টাকার এখানে দুর্নীতি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার পরেও এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না আপনার মাধ্যমে জানতে চাই। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনার জ্ঞাতার্থে মাননীয় স্পিকারের মাধ্যমে আপনাকে জানাতে চাই যে চট্টগ্রাম বন্দরটি এতে দেশের সম্পদ এবং এটি একটি রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। এখানে কোনো কাজ করতে গিয়ে যদি দুর্নীতি হয়ে থাকে, সেটি যে কোনো যখনই হয়ে থাকুক না কেন, অবশ্যই দেশের আইন অনুযায়ী যারা এর জন্য রেসপন্সিবল তাদের বিচার অবশ্যই হবে। এবং একই সাথে আমাদের সরকারের প্রচেষ্টা থাকবে যে কোনো জায়গায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় যেন না হয়, এবং একই সাথে আমাদের প্রচেষ্টা থাকবে যে দুর্নীতি মুক্ত একটি পরিবেশ পর্যায়ক্রমিকভাবে গড়ে তোলা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব এখানেই শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত মাননীয় মন্ত্রীগণের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, চলতি অধিবেশনে আজ পর্যন্ত মোট 10টি বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ পাওয়া গেছে। তন্মধ্যে 7টি নোটিশের সিদ্ধান্ত সংসদে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। বাকি 3টি নোটিশের বিষয়ে সিদ্ধান্ত আজ আমি সংসদকে অবহিত করব। নোটিশ 3টি দিয়েছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মজিবুর রহমান, রাজশাহী 1। তিনি প্রথম নোটিশের তার 164 বিধিতে পূর্বে দেয়া 2টি নোটিশের বিষয়ে মাননীয় স্পিকারের সিদ্ধান্ত গ্রহণ করা গেল না বলে দুঃখিত উল্লেখ করে প্রশ্ন তুলেছেন। সংসদের সকল সদস্য টেবিল চাপড়িয়ে সমর্থন জানানোর হাত যুক্ত হবার পরও নোটিশ গৃহীত না হলে নোটিশ কিভাবে গৃহীত হবে? মাননীয় সদস্য, বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ গ্রহণের জন্য নোটিশটিকে কার্যপ্রণালী বিধির নির্দিষ্ট বিধির শর্তসমূহ পূরণ করতে হয়। মাননীয় সদস্যের প্রদত্ত নোটিশে উল্লেখিত বিষয় বিধি 163 ও 165 অনুযায়ী গ্রহণযোগ্য হলে তা স্পিকার কর্তৃক সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। তাই নোটিশের বিষয় যতই জনপ্রিয় হোক তা বিধি ও রেওয়াজ অনুযায়ী গ্রহণযোগ্য হতে হবে। এজন্য সঠিকভাবে বিধি অনুসরণ করে সংশ্লিষ্ট বিধিতে নোটিশ প্রদান করা হলে তা গৃহীত হবার সম্ভাবনা বেশি থাকে। এমতাবস্থায় মাননীয় সদস্যের নোটিশটি 163 বিধি অনুযায়ী বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসাবে গ্রহণ করা গেল না বলে আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় সদস্যের দ্বিতীয় নোটিশটি তার প্রতিনিধিকে রাজশাহীর জেলা প্রশাসক ফিরতি চিঠি দিয়ে বাতিল করা সম্পর্কিত। সংসদ সদস্যের অধিকার অনুযায়ী তিনি প্রতিনিধি দিতে পারেন, তবে বাধা দেয়া হচ্ছে কিনা সে ব্যাপারে তিনি প্রশ্ন তুলেছেন। মাননীয় সদস্য নোটিশের সাথে তার প্রশ্নের সহিত সংশ্লিষ্ট দলিল সংযোজন করেননি, ফলে তার বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্নটি নির্ণয় করা সম্ভব হচ্ছে না। তাছাড়া বিষয়টি প্রশাসনিক কার্যক্রমের আওতাভুক্ত। এমতাবস্থায় মাননীয় সদস্যের নবম নোটিশটি বিধি 164 অনুযায়ী বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন আকারে গ্রহণ করা গেল না বলে আবারও আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় সদস্যের তৃতীয় নোটিশটি তার নির্বাচনী এলাকা গোদাগাড়ি তানোর হতে 14 জুলাই শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষকরণ সম্পর্কিত। শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষকরণ সম্পর্কিত বিষয়টি সংসদ সচিবালয় সংক্রান্ত, তাই এটি কার্যপ্রণালী বিধির 54 উপবিধি 3 অনুযায়ী মাননীয় স্পিকারকে ব্যক্তিগত পত্রের মাধ্যমে নিষ্পত্তি করতে পারতেন। নোটিশটি বিধি 164 অনুযায়ী বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন আকারে গ্রহণ করা গেল না বলে আবারও আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ আপনাকে। মাননীয় হুইপ, আপনি আগে বলেন কি আপনি কি বলতে চাচ্ছেন, আমার কানে আসেনি। মাননীয় শিক্ষামন্ত্রী দয়া করে বসুন।
10: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী জাতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে একটি বিবৃতি দিবেন, 300 বিধিতে আপনি অ্যালাউ করলে আমরা বাধিত হব। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় হুইপ। মাননীয় শিক্ষামন্ত্রী, 300 বিধিতে আপনি বিবৃতি দিতে চাচ্ছেন, দয়া করে আপনি উপস্থাপন করুন। ধন্যবাদ আপনাকে।
11: মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ। সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা 2026-এ সারা দেশে 2697টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। 1,70,583 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ 5টি জেলা তথা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবনে অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও ঢাকাসহ দেশের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। মাননীয় স্পিকার, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এসএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। মাননীয় স্পিকার, যেহেতু এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হল। মাননীয় স্পিকার, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ী ব্যক্তিদের ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আবারও আশ্বস্ত করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী। আপনার 300 বিধিতে প্রদেয় বিবৃতিটি রেকর্ড করা হলো, ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71 এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের নিষ্পত্তি স্থগিত করা হল। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা মহিলা আসন নম্বর 3-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব বিষয়ে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার নোটিশটি প্রদান করেছি। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হ্রাসে জরুরি করণীয় সম্পর্কিত। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষের মনে এক আতঙ্কের নাম ভূমিকম্প। এদেশে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল 1997 সালে রিখটার স্কেলে, যার মাত্রা ছিল 8.3। এই ভূমিকম্পে ঢাকার আহসান মঞ্জিলও ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2024 সালে আমাদের দেশে বিভিন্ন মাত্রা 64টি ভূমিকম্প সংঘটিত হয়েছিল। 2025 সালে 21 নভেম্বর ঢাকায় মাত্র 13 কিলোমিটারের মধ্যে নরসিংদীতে ছিল এর উৎপত্তি স্থল। 5.7 মাত্রার একটি বড় ভূমিকম্প ছিল এটি। সে বছর পরপর 2টি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল খোদ রাজধানীর অভ্যন্তরে। ছোট ছোট এই ভূমিকম্পগুলি আগাম বড় ভূমিকম্পের পূর্বাভাস বলে বিশেষজ্ঞদের অভিমত। দেশের 5টি বিভাগই উচ্চমাত্রার ভূমিকম্পের জন্য বিপজ্জনক, তন্মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর। তবে ঢাকাতে 6.4 মাত্রার ভূমিকম্পে

0: পরিস্থিতিতে ভূমিকম্পের সময় ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ানোর মতো খোলা জায়গা খুবই কম। ভূমিকম্পের ধাক্কায় ঢাকা শহরে ধ্বংস হতে পারে 9 লক্ষ ভবন, প্রাণহানির সংখ্যা 3 লক্ষেরও বেশি হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। পুরাতন ঢাকায় বড় বড় ভবন কলাপস করলে সেখানে কোনো রেস্কিউ অপারেশন চালানো সম্ভব নাও হতে পারে, সম্ভব না হলে পরিত্যক্ত ভবন হিসাবেও ঘোষণা হতে পারে সেগুলো। এই সমস্ত ক্ষয়ক্ষতি কমানোর জন্য অনতি বিলম্বে এক বিল্ডিং কোড না মেনে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্ত করা এবং পরিত্যক্ত বলে ঘোষণা করা, 2 রাস্তা দখলে রেখে বাউন্ডারি করা দোকান করা বাড়িঘর শনাক্ত করে তা ভেঙে রাস্তা প্রশস্ত করা যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলির কাছাকাছি হাসপাতাল থাকা নিশ্চিত করা, বিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের ভূমিকম্পে করণীয় বিষয়ে সমাবেশ অব্যাহত রাখা অর্থাৎ জনগণকে সম্পৃক্ত করা, বিশেষজ্ঞদের সাথে আলোচনার মাধ্যমে বিস্তারিত বাস্তব সম্পন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা, এসব এই ব্যাপারোয়া নগরায়ণ বন্ধে ভবনগুলোর মান যাচাইয়ের কাজ শুরু করা একান্ত জরুরি। তাই বিষয়টি আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলুর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেনকে তাঁর সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যবিধি 71 অনুযায়ী উত্থাপিত গণগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। ভূমিকম্পের মতো বৃহৎ এবং আকস্মিক দুর্যোগ মোকাবেলায় সরকার পূর্ব প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। এই লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ভূমিকম্প অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ শীর্ষক এক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় দুর্যোগ মোকাবেলায় সঙ্গে সম্পৃক্ত 10টি প্রতিষ্ঠান যথা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আর্ম ফোর্সেস ডিভিশন, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও বর্ডার গার্ড বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক অনুসন্ধান ও উদ্ধার আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ USAR সরঞ্জাম, ভারী উদ্ধার অস্ত্রপাতি, জরুরি যোগাযোগ ব্যবস্থা এবং বিশেষায়িত উদ্ধার উপকরণ সংগ্রহ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ঢাকা মহানগরী এবং এর আশেপাশের জেলাসমূহের জন্য 1 লক্ষ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত স্বেচ্ছাসেবক 43,237 জন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 21,600 জন সহ মোট 64,837 জনের ডাটাবেস তৈরি করা হয়েছে। এছাড়া নিয়মিত মহড়া, প্রশিক্ষণ, জনসচেতনামূলক কার্যক্রম, অনুসন্ধান এবং উদ্ধারকারী দলের সক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, তবে অনতিবিলম্বে বিল্ডিং কোড না মেনে নির্মিত ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্ত করা এবং পরিত্যক্ত বলে ঘোষণা করা, রাস্তা দখলে রেখে বাউন্ডারি ওয়াল করা দোকান বাড়িঘর শনাক্ত করে তা ভেঙে রাস্তা প্রস্তুত করা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলির কাছাকাছি হাসপাতাল থাকা নিশ্চিত করার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। অতএব সম্মানিত সংসদ সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। সরকারের গৃহীত পদক্ষেপগুলি বেশিরভাগই আমরা দেখতে পেয়েছি পোস্ট আর্থকোয়াকের সাথে সম্পর্কিত, কিন্তু আমার সংযোজিত সুপারিশ

0: ছিল প্রি আর্থকোয়েক সম্পর্কিত। এখন আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে কিছু লং টার্ম প্রিকশন সম্পর্কে ছোট্ট করে কিছু বলতে চাই। আমাদের দেশটি ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা প্লেট নামক তিনটি টেকনোটিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বলে আমরা একটু বেশি মাত্রার ঝুঁকিতে আছি। এই প্লেটগুলি যথেষ্ট অ্যাক্টিভ, তাই যে কোনো সময় 4.6 মাত্রার ভূমিকম্পেও এদের শক্তি যদি নির্গত হয় তাহলে আমাদের প্রাণহানি হতে পারে 2 লক্ষের বেশি, কারণ আমাদের অবকাঠামো বড় মাত্রায় ভূমিকম্প সহনীয় নয়। 2025 সালে 62, 2024 সালে ছোট ছোট 54টি ভূমিকম্প আমাদের আগাম বড় ভূমিকম্পের সতর্কবার্তা বলে বিশ্লেষকরা মনে করে। আমাদের পুরো দেশে কম বেশি ঝুঁকিপূর্ণ হলো পুরো দেশ, কিন্তু 15টি এলাকা ঢাকার ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছে, যেমন সবুজবাগ, কামরাঙ্গীরচর, হাজারিবাগ, কাফরুল, ইব্রাহিমপুর, পল্লবী, খিলগাঁও, কল্যাণপুর, গাবতলী, শ্যামপুর, মোহাম্মদপুর, উত্তরা, সূত্রাপুর, মানিকদি প্রভৃতি এলাকা। এসব তথ্য বিজ্ঞান ভিত্তিক গবেষণা প্ল্যাটফর্ম সায়েন্স ডাইরেক্টিভের গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। গবেষণায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের GIS ডাটাবেসের তথ্য ব্যবহার করা হয়েছে। মাননীয় স্পিকার, যেহেতু বিশ্লেষকরা মনে করে আমাদের ভূমিকম্পের বেশিরভাগ উৎস ঢাকার পূর্ব প্রান্তে, তাই ঢাকার পশ্চিম প্রান্তকে টার্গেট করে মহানগরীকে বিকেন্দ্রীকরণের কাজটি একটি লং টার্ম প্রিকশন হিসাবে শুরু করা যেতে পারে, ফলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দ্রুত রিকভারি করা সম্ভব। আমরা মাননীয় মন্ত্রীর সংবেদনশীল আন্তরিক উদ্যোগের কথা জানতে পেরেছি, আশ্বস্ত হয়েছি। এর সাথে আমার উল্লিখিত প্রি আর্থকোয়েক লং টার্ম প্রিকশনগুলো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে বিশ্বাস করেছি। মহান রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের দেশকে, দেশের মানুষকে এ ধরনের কঠিন বিপদ থেকে হেফাজত করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ। প্রশ্ন কোনটা হলো আমি বুঝলাম না, তারপরে মাননীয় মন্ত্রী জবাব দিতে পারেন, উনি সাজেশন দিয়েছেন। মাননীয় প্রতিমন্ত্রী।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য আপনাকেও ধন্যবাদ। আপনি নিজেই তো আমাকে বলে দিয়েছেন, আপনি উত্তর দিয়ে দিয়েছেন। আমি আপনার প্রশ্নে এইটাই বলতে চাই, এই যে প্লেটের কথা বললেন, এই প্লেটের ব্যাপারে আমরা অবগত এবং মাসখানেক আগে আমরা এই ফল্টার উপরে কি করা যায় তা নিয়ে আলাপ আলোচনা করেছি, বাংলাদেশের বিশেষজ্ঞদের নিয়ে একটা মিটিং করেছি। সেইখানে একটা ডিসিশন হয়েছে যে আমরা প্লেট বরাবর যে এলাকা আছে সেইটা কোন জায়গাটা বেশি ঝুঁকিপূর্ণ সেগুলি একটা আমরা ইয়ার মার্ক করবো, সো দ্যাট সেখানে প্রিকশনারি মেজারটা বেশি নেওয়া যায়। আর ভূমিকম্পের উপরে আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করছি এবং এই উদ্ধার কার্য এবং সেখান থেকে যত কম ক্ষতিতে আমরা বেরিয়ে আসতে পারি তার ব্যবস্থাগুলি আমরা নিচ্ছি। আমরা কিন্তু সবগুলি ব্যবস্থা নিয়ে নিতে পারি নাই, কিন্তু সেই দিকে আমাদের কার্যক্রম চলছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা কিছু দর্শনীয় কিছু হয়তো বলতে পারবো আপনাদের কাছে। ধন্যবাদ মাননীয় সদস্য।
1: মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। এখন আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত সদস্যকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণে নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং সমন্বিত মশক নিধন কার্যক্রম জোরদার প্রসঙ্গে। বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালের 11 জুলাই পর্যন্ত দেশে 7,963 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং 24 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা দেশের জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে বৃষ্টিপাত, তাপমাত্রা ও আর্দ্রতার অনুকূল পরিবেশ, অপর্যাপ্ত মশক নিধন কার্যক্রম, জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার এবং সমন্বিত প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার কারণে আগামী সপ্তাহে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। ডেঙ্গু বর্তমানে শুধু রাজধানী কেন্দ্রিক নয়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। অনেক সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে এবং কোথাও কোথাও শয্যা, পরীক্ষার সুবিধা, প্লাটিলেট, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাবে 738 জনের মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য ব্যবস্থাপনার প্রস্তুতি, রোগ নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রমের সীমাবদ্ধতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। এই অভিজ্ঞতা আমাদের জন্য কোনো ইতিবাচক বার্তা বহন করে না। একটি সংক্রামক রোগের ক্ষেত্রে সময় মতো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার মূল্য যেমন দেশকে, দেশের জনগণকে দিতে হয়েছে, তেমনি ডেঙ্গুর ক্ষেত্রেও আগাম ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। মাননীয় স্পিকার, এমতো অবস্থায় জনস্বার্থে আমি কিছু বিষয় মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের বর্তমান প্রস্তুতি ও কর্মপরিকল্পনা কী? সিটি কর্পোরেশন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমন্বিত মশক নিধন কার্যক্রম আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার পরিকল্পনা কী? সরকারি হাসপাতালগুলোতে শয্যা, আইসিইউ, ডেঙ্গু পরীক্ষা, প্লাটিলেট, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক নার্সের পর্যাপ্ততা নিশ্চিত করার পদক্ষেপ কী নেওয়া হয়েছে? উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের পরিকল্পনা কী? উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধিসহ বিশেষ নজরদারি, নিয়মিত লার্ভা ধ্বংস অভিযান এবং এডিস মশার প্রজনন স্থল নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, নির্মাণাধীন ভবন ও আবাসিক এলাকায় সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের কী উদ্যোগ গ্রহণ করা হয়েছে? পাশাপাশি হামের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ডেঙ্গুসহ যে কোনো সংক্রামক রোগ মোকাবেলায় একটা সমন্বিত জাতীয় জনস্বাস্থ্য প্রস্তুতি ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কী? মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছ থেকে মন্ত্রীকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেনকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
4: জনাব স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে সাম্প্রতিক জনস্বাস্থ্য সম্পর্কিত একটি বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। মাননীয় স্পিকার, একটু প্রাসঙ্গিকতার বাইরে একটি কথা বলতে চাই। মাননীয় সংসদ সদস্য যেই নোটিশটি দিয়েছেন আপনার হাতেও আছে, সংসদ কার্যালয়ে আছে, আমার হাতেও আছে, কিন্তু উনি যেই প্রশ্নটা উত্থাপন করলেন নোটিশটি, তার চার ভাগের সাড়ে তিন ভাগ বাইরেতে বলেছেন, এই প্রশ্নের সাথে কোনো সম্পর্ক নেই, নতুন তথ্য বলেছেন যেটা আমি উত্তর দিতে পারবো আলহামদুলিল্লাহ, তবে আমার মনে হয় এটা রেওয়াজের বাইরে, রীতির বাইরে। যাক মাননীয় স্পিকার, তবু আমি বলে যাচ্ছি, আশা করি মাননীয় সংসদ সদস্য সকল উত্তর পাবেন। প্রথম দুইটি লাইনের দ্বিতীয় লাইনে উনি লিখেছেন, 2026 সালে শুরু থেকে 9 জুলাই পর্যন্ত এই ছয় মাসে আমাদের 6175 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, যার মধ্যে 22 জনের মৃত্যু হয়। মাননীয় স্পিকার, 2025-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত বছর রোগীর সংখ্যা ছিল 15,210, মারা গিয়েছিল 58। একই সময়ে মাননীয় স্পিকার, এইবার জানুয়ারি টু জুন আক্রান্ত হয়েছে 8,978 জন, মারা গিয়েছে 28 জন, তার মানে গত বছরের তুলনায় অর্ধেকের চেয়ে কম। কিন্তু এই জন্য আমি কোনো সাবাস দিতে চাই না, যেহেতু মানুষ এখন আক্রান্ত, তবে এটুকু বলতে চাই, ডেঙ্গু রোগকে মোকাবেলা করার জন্য মাননীয় স্পিকার, গত 2 মাস আগ থেকে আমরা সারা বাংলাদেশব্যাপী আমাদের সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ আমরা পরিচ্ছন্ন অভিযান প্রতি শনিবার চালিয়ে আসতেছি। সকল ড্রেনগুলিকে পরিষ্কার করা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি নর্থ, ঢাকা সাউথ এবং বাংলাদেশের প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি এবং সিটি কর্পোরেশন একইভাবে মশা, ফ্লাইং অ্যাডাল্ট মশাকে মারার জন্য স্প্রে করে যাচ্ছে এবং লার্ভাকে মারার জন্য এক জাতীয় ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। সেই কারণে মাননীয় স্পিকার, মশার উপদ্রব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমে এসেছে। তো মাননীয় স্পিকার, একটি কথা এই ব্যাপারে সবাইকে বলতে চাই, মসকুইট ইজ ভেরি স্মল ইনসেক্ট। আমাদের মতন একটা ঘনবসতিপূর্ণ দেশে, বৃষ্টি বাদলের দেশে যত্র তত্র পানি জমে থাকে, মানুষের ছাদের উপরে টবে পানি জমিয়ে রাখে, আমরা যদি লোক পাঠাই পরীক্ষা করার জন্য, মহিলারা বাড়িতে ঢুকতে দেন না, মোবাইল কোর্ট গেলে গালিগালাজ করেন, ঢুকতে দেন না, নিরাপত্তার অভাব ফিল করেন, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও মাননীয় স্পিকার আমাদের সরকার, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা স্প্রে করে যাচ্ছি, আমরা লার্ভার ট্যাবলেট ছিটিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। এবং দেশব্যাপী মানুষকে মশারি টানিয়ে ঘুমানোর জন্য, ফুল হাতা শার্ট পরার জন্য, পাজামা পরার জন্য বা লুঙ্গি লম্বা করে পরার জন্য আমরা মানুষকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতেছি। উনি ছয়টি বিষয়ে নির্দিষ্টকৃত উত্তর চাচ্ছেন। এক নম্বর, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে আমি এরই মধ্যে বলেছি, ডেঙ্গু প্রতিরোধে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আরও বলতে চাই, ডেঙ্গু টেস্ট করার রিএজেন্ট শরণাতীতকালে স্টক আমাদের হাতে আছে, যেটা বিগত সময়ে কোনো সরকার তাদের হাতে রাখতে পারে নাই। আমরা টেস্ট করার জন্য সেই কিটের ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণে মাঠ লেভেলে দিয়েছি এবং আমাদের সেন্ট্রাল গোডাউনে আমাদের স্টক আছে। মাননীয় স্পিকার, ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য আমরা সকল সরকারি হাসপাতালে আগত রুগীদের ডেঙ্গু NS1 পরীক্ষা বিনামূল্যে এবং 1GG এবং 1GM পরীক্ষা 300 টাকা থেকে কমিয়ে 50 টাকায় নামিয়ে আনা হয়েছে এই বছর। মাননীয় স্পিকার, পরীক্ষার জন্য কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগারে CDC আজ পর্যন্ত RDT টেস্ট কিটের মজুত আছে 1,06,600। আগামী 1 মাসের মধ্যে আরও প্রায় 500,000 কিট আমাদের স্টকে যোগ হবে। মাননীয় স্পিকার, ডেঙ্গু রোগ শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় কিট ও রোগীদের জন্য প্রয়োজনীয় ব্যাগ, ওষুধ সংরক্ষণের 1,00,000 স্যালাইন ব্যাগ আমরা এক্সট্রা মজুত রেখেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা লেভেলে আমরা পর্যাপ্ত পরিমাণে স্যালাইন সরবরাহ করে রেখেছি এবং আমাদের হাতে অনেক স্যালাইন আরও পর্যাপ্ত পরিমাণে, যে কোনো মুহূর্তে যে কোনো পরিমাণ স্যালাইনের প্রয়োজন হলে আমরা সরবরাহ করার সক্ষমতা রাখি। আমাদের স্যালাইন এবং কিটের অভাবে কোনো রুগীর কোনো অসুবিধা হবে না। রুগীদের হাসপাতালে ভর্তির ব্যাপারে প্রশ্ন করেছেন মাননীয় স্পিকার, আমরা প্রত্যেকটা হাসপাতালকে প্রস্তুত রেখেছি, যে কোনো সময় যে কোনো পরিমাণ রুগী আসলে আমরা মোবাইল হসপিটালও আমরা তৈরি করে রেখেছি এবং আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে, যদি ভয়াবহ আকারে ডেঙ্গু দেখা দেয় সেখানে আমরা রুগীদেরকে সংকুলন করে ডাক্তার প্রস্তুত করে রেখেছি, নার্স প্রস্তুত রেখেছি, যাতে করে সকল রুগীদের সেবা প্রদান করা যায়। উপজেলা লেভেল পর্যন্ত মাননীয় স্পিকার আমরা সেগুলি করেছি। ICU পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, চিকিৎসক, নার্সের সার্বিক ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এর ভিতরে যদি ডেঙ্গু রুগীদের জন্য কোনো রকম শ্বাসকষ্টের কারণ দেখা দেয় আমরা আমাদের ভেন্টিলেটর এবং ICU পর্যন্ত প্রস্তুত রেখেছি, যাতে করে আমাদের কোনো রুগী বিনা চিকিৎসা অবহেলায় যেন মৃত্যুর কোলে ঢলে না পড়ে। আমাদের সরকার, আমরা সেই ব্যবস্থা আল্লাহর রহমতে আমরা করতে সক্ষম হয়েছি, আমরা করেছি। সারা দেশব্যাপী লিফলেট বিতরণ করা হচ্ছে। আজকে আমরা জুমে মিটিং করেছি মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের সকল সিভিল সার্জনদের সাথে, কোথাও যেন বন্যা উপদ্রুত এলাকা সহ কোথাও যেন একটা রুগী, ডেঙ্গু রুগী অবহেলায় পতিত না হয়, যদি কারো আক্রমণ হয় সাথে সাথে যেন আমাদের হসপিটালে স্থানান্তর করা হয়। এভাবে মাননীয় স্পিকার আমরা সার্বিকভাবে সারা বাংলাদেশব্যাপী ডেঙ্গুর ব্যাপারে অত্যন্ত সচেতন পরিকল্পনা গ্রহণ করে সামনের দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রখর দৃষ্টির অধীনে এবং ওনার সুপরামর্শে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি সকল মাননীয় সংসদ সদস্যগণ, আপনারাও যার যার নিজ নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা চালিয়ে যাবেন, যাতে করে আমাদের 18 কোটি মানুষের নিরাপত্তা প্রহরী হয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ, মাননীয় স্পিকার আপনাকেও ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী, যে সুন্দরভাবে বলেন শুনতে ইচ্ছে হয়। মাননীয় সদস্য, আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন দয়া করে। একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, আমরা অ্যাডভাইস দিই বা স্টেটমেন্ট দিই, প্লিজ আস্ক ইউর কোয়েশ্চেন ইফ এনি। থ্যাংক ইউ
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন যে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ করে বলেন, আমরা এখানে কনভিন্স হই, কিন্তু বাস্তব অবস্থাটা আসলে এটা বক্তব্যের সাথে বাস্তবতা এটা কোনোভাবেই স্বাভাবিক নয়, এটি হচ্ছে মূল বিষয়। কারণ আইসিইউ তো একটা সদর হসপিটালে আইসিইউ নাই, তাহলে উপজেলায় কোথায় যাবে? আমি বলেছি যে ইউনিয়ন পর্যন্ত এই সেবা মানে পৌঁছে দেওয়ারটা উপায়টা কি, এর কোনো উত্তর এখানে আসে নাই। এরকম বহু বিষয় আছে। যাই হোক, এরপরও আমরা যেহেতু হামে ক্ষতিগ্রস্ত হয়েছি ব্যাপকভাবে, 738 জন মানুষ, ছোট ছোট বাচ্চা মারা গিয়েছেন, স্বাভাবিকভাবে ডেঙ্গু নিয়ে আমাদের উদ্বেগ আছে। সুতরাং মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি তার পদক্ষেপের কথা বলেছেন, এগুলোকে নিশ্চিত করার জন্য আমি ওনার আহ্বান জানাচ্ছি। আমি একটা ছোট্ট বিষয়ে অবতারণা করি, তারপর আমার প্রশ্ন করব মাননীয় স্পিকার, আমাকে এই সুযোগটা দিতে হবে। গতকালকে কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ন্ত্রণে আমাদের সংসদের সামনে পুলিশের নির্দয় লাঠিচার্জের ব্যাপারে,
1: মাননীয় সদস্য আমার কাছে মনে হচ্ছে উই আর মানে অন্যদিকে যাচ্ছি, আপনি দয়া করে এটা অন্য বিষয়ে আনবেন, এখন প্রশ্নটা করুন।
3: আমি একদম বলে ফেলেছি, বলে ফেলেছি।
1: আপনি এটার মধ্যে থাকেন, আমাদের কার্যপ্রণালী বিধির মধ্যে আমরা থাকি, দয়া করে। ইউ উইল হ্যাভ টাইম টু আস্ক দ্যাট কোয়েশ্চেন। আগে স্বাস্থ্যমন্ত্রীকে কোয়েশ্চেন করেন, এটা স্বাস্থ্যমন্ত্রী জুরিসডিকশনের বাইরে, এখন যা বলবেন ওনাকে কোয়েশ্চেন করেন প্লিজ। থ্যাংক ইউ
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তাহলে আমাকে একটু সুযোগ পরে দেবেন, আমি সেই প্রত্যাশায় থাকলাম। নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে আমাদের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সারা দেশে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার কারণে সমন্বিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এবং জলবদ্ধতা নিরসনের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, এটা খুবই একটা বেহাল অবস্থার মধ্যে গোটা দেশ রয়েছে। আমার চাঁপাইনবাবগঞ্জে আমরা দেখছি যে সদর হাসপাতালের শূন্য পদ সহ সারা দেশের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদ পূরণের জন্য অতি দ্রুত কোনো পদক্ষেপ যদি স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ না করেন, তাহলে যতগুলো বক্তব্য আসলো এগুলো বাস্তবায়ন অসম্ভব। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ নেই, বর্তমান সময়ে সার্জারি ডক্টর নেই, মেডিসিন ডক্টর নেই। সুতরাং এই শূন্য পদ সহ সারা দেশের শূন্য পদ কত দ্রুত পূরণ করা হবে সে বিষয়গুলো আমি জানতে চাই। পাশাপাশি বেসরকারি হসপিটালগুলোকে যদি ডেঙ্গু রোগ ব্যাপকভাবে বিস্তৃতি অর্জন বিস্তৃতির দিকে যায়, তাহলে বেসরকারি হসপিটালগুলোকে ডেঙ্গু রোগ শনাক্তের জন্য সহজ উপায়ে বা সরকারি নির্দেশনা দেওয়া হবে
1: কিনা?
3: বেসরকারি হসপিটালগুলোকে ডেঙ্গু রোগ শনাক্তের জন্য কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হবে কি না? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: জি, আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ, প্রশ্নের উত্তরটা পরে আপনাকে দেই মাইক, মোর রিলিভেন্ট হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ধন্যবাদ।
4: মাননীয় স্পিকার, উনি ডেঙ্গুর সাথে রিলেট করে ডাক্তার বা নার্সের অপ্রতুলতার কথা বলেছেন। আমরা আমাদের সীমিত সংখ্যক কর্মকর্তা কর্মচারীর ভিতর থেকে প্রত্যেকটি উপজেলায় প্রতিনিয়ত আমরা ডাক্তার নার্স চেলে চেলে দিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মাননীয় সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকার হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, ওনারও কিছু দায়িত্ব আছে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য। মাননীয় স্পিকার, 18 কোটি মানুষের দেশ, একে অন্যকে যদি ব্লেম গেম করি আমাদের সার্থকতা আসবে না, ফসল ঘরে আনতে পারবো না। প্রত্যেকেরই কিছু কিছু দায়িত্ব নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিজেদেরকে নিয়োজিত করতে হবে। উনি ইউনিয়ন লেভেল আইসিইউর কথা বলেছেন, আমি একবারও বলিনি আমার বক্তব্যে যে আমি উপজেলা লেভেলে আইসিউর কথা বলে আইসিউর ব্যবস্থা করব। আমাদের জেলার লেভেলে যতটুকু আইসিউর ব্যবস্থা আছে সেই জেলাগুলিতে আমরা এর মধ্যে 12টি জেলায় আমরা আইসিউর 10টি বেড করে আমরা চালু করেছি, আরও 5টি জেলায় আগামী 15 দিনের ভিতরে চালু হবে। এরপরে যদি আইসিউর প্রয়োজন পড়ে আমাদের প্রত্যেকটা বড় বড় হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে আইসিউর ব্যবস্থা এরই মধ্যে আমরা করেছি, সেইগুলিতে রোগীদের স্থানান্তর করা হবে। বেসরকারি হাসপাতালগুলির কথা বলেছেন মাননীয় সংসদ সদস্য জ্ঞাতার্থে আপনার মাধ্যমে জানতে চাই, শুধু আজকে নয় মাননীয় স্পিকার, আজকে থেকে 1.5 মাস আগে আমরা এতই সচেতন ছিলাম এই ব্যাপারে। 1.5 মাস আগে প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের মালিকদেরকে ডেকে আমরা তাদেরকে বলেছি ডেঙ্গু দেখা দিলে 10% বেড তাদের খালি রেখে ডেঙ্গু রোগীদের সেবা প্রদান করতে হবে, এবং যেই রেটে সরকার অ্যান্টিজেন ব্যবহার করে একই রেটে ডেঙ্গু রোগীদের পরীক্ষা করতে হবে, আর বাইরে তারা কোনো টাকা নিতে পারবেন না, এবং সকল হাসপাতাল মালিকরা সেই ব্যাপারে আমাদেরকে সম্মতি প্রদান করেছেন। সুতরাং মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করি বেসরকারি হাসপাতালগুলিকেও হাসপাতালগুলো সরকারি হাসপাতালের সাথে তাল মিলিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় চিফ হুইপ।
5: মাননীয় স্পিকার, আমি বিনয়ের সাথে মাননীয় সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হলো আপনারা সবাই জানেন যে আজকে 15 তারিখে আমরা নির্ধারিত ডেট আছে, আমরা পার্লামেন্ট প্রয়োগ করবো ইনশাল্লাহ। তো সেই কারণে আমাদের সকল বিজনেস যা আছে তা আসরের পূর্বেই আমরা শেষ করব। আসরের বা নামাজের বাদে মাননীয় বিরোধী দলীয় নেতা এবং মাননীয় সংসদ নেতা বক্তব্য রাখবেন। কাজে আমরা যদি দীর্ঘ বক্তব্য রাখি তাহলে এই কাজ আমরা আসরের আগে কোনোটাই শেষ করতে পারবো না। আমি খুব বিনয়ের সাথে অনুরোধ করছি, বিগত দিনে সবসময় করেছেন, আজকে আপনারা দয়া করে সংক্ষিপ্ত করে যাতে আমরা আসরের পূর্বে সকল বিজনেস শেষ করতে পারি দয়া করে সে সহযোগিতা করুন।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমি এখন মাননীয় সদস্য শিরিন সুলতানা মহিলা আসন নম্বর 2 তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী আমি নিম্নোক্ত অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণ বন্ধ করে জনস্বাস্থ্য সুরক্ষায় জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে আমি মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আজ এমন একটি বিষয় নিয়ে আমি কথা বলতে দাঁড়িয়েছি, এটি দেশের প্রতিটি নাগরিকের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। একজন অসুস্থ মানুষ যখন একটি ওষুধ কিনে তখন তিনি তার সেই পণ্যটি কেনেন এবং তিনি নিজের জীবন রক্ষার জন্য, এবং তিনি সেটাকে নিজের শেষ আশ্রয় হিসেবে মনে করেন। অথচ সে ওষুধ যদি নকল, ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের হয় সেটি আর ওষুধ নয়, সেটি জীবন, মানুষের জীবন, স্বাস্থ্য ও বিশ্বাসের সঙ্গে নির্মম প্রতারণা। এর ফলে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়, রোগ জটিল আকার ধারণ করতে পারে এবং অনেক ক্ষেত্রে নিরাপদ মানুষকে জীবন দিয়েও এর মূল্য দিতে হয়। মাননীয় স্পিকার, দেশের বিভিন্ন স্থানে ফার্মেসি এবং ওষুধ বিক্রয় কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ, নকল, ভেজাল, নিবন্ধনবিহীন এবং নিম্নমানের ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এইসব ঔষধ মানুষের জীবন ও জনস্বাস্থ্যের জন্য এক নীরব কিন্তু ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। মেয়াদোত্তীর্ণ বা নকল ওষুধ সেবনের ফলে রোগীর কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যাহত হয়, রোগ নিরাময় বিলম্বিত হয়, মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং অনেক ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ পুনরায় বাজারজাতকরণ, অবৈধভাবে বিক্রির প্রবণতা দেশের ওষুধ ব্যবস্থার প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। যদিও ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে থাকে, তবুও বাস্তবে মেয়াদোত্তীর্ণ।
1: মাননীয় সদস্য, সবার কাছে দেয়া আছে যেহেতু আমরা এটা পঠিত বলে গণ্য করি, একটু আগে মাননীয় চিফ হুইপ যে কথাটা বললেন,
6: স্বাস্থ্যমন্ত্রীর
1: উপর ভরসা রাখি, দেখি উনি কি বলেন, দয়া করে বসুন। ধন্যবাদ।
6: আমি আরেকটু সংক্ষিপ্ত করে যেটা বলতে চাই, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে, যে অ্যান্টিবায়োটিকের অবাধ বিক্রয়, দেশের বিভিন্ন পাড়া মহল্লায় ফার্মেসি এবং অনেক প্রতিষ্ঠিত ওষুধের দোকানে চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রয় করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। দেখা যায় অনেক রোগীর চিকিৎসকের পরামর্শ না নিয়েই ফার্মেসির বিক্রয়কর্মীর পরামর্শে অ্যান্টিবায়োটিক কিনে সেবন করে থাকেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রোগী নির্ধারিত পূর্ণ কোর্স সম্পন্ন করেন না, ফলে এর ফলে শরীরের জীবাণু সম্পূর্ণরূপে ধ্বংস না হয়ে অ্যান্টিবায়োটিক প্রতিক্রিয়া অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে ওঠে। এই সময় একসময় প্রচলিত অ্যান্টিবায়োটিক আর কার্যকর থাকে না এবং সাধারণ সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যান্টিমাইক্রোবিয়াল
1: সর্বশেষ
6: এটাই গুরুত্বপূর্ণ যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ জনস্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত করেছে। সে কারণে আমি বলতে চাই যে আমাদের দেশে যেভাবে ফার্মেসিগুলোতে আপনার কোনো রকম প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে থাকে, সেটা যদি আমি গত কয়েকদিন আগে একটা ফেসবুকে দেখেছি যে একজন বাচ্চা ইতিমধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ হয়ে উঠছে, তার কোনো ওষুধ কার্যকর হচ্ছে না। এই ব্যবস্থা যদি বাংলাদেশে প্রচলিত থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিরাট হুমকি স্বরূপ। সেজন্য মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে আমরা এই অ্যান্টিবায়োটিক বিক্রয় ক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি কিনা, যাতে বিনা প্রেসক্রিপশনে কেউ অ্যান্টিবায়োটিক ওষুধ কিনতে না পারে, এবং এর ব্যাপারে আমাদের কোনো সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এটা আমি জানতে চাচ্ছি।
1: জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাউত হোসেনকে এ বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
4: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে বিষয়টি উত্থাপনের জন্য। মাননীয় স্পিকার, আমি খুব সংক্ষিপ্ত করতে যাচ্ছি। উনি যে বিষয়গুলির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, এর প্রতিটা জিনিস প্রতিরোধে আমাদের দেশে বিদ্যমান আইন রয়েছে, সময়ে সময়ে আইনের অধীনে শাস্তি দেওয়া হচ্ছে। নকল ওষুধ প্রস্তুতকারক, এরই মধ্যে আমরা এই দায়িত্ব নেওয়ার পরও 8-10 আয়ুর্বেদী এবং ইউনানি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিতে হানা দিয়ে নকল ওষুধ বানানোর কারখানা আবিষ্কার করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, জরিমানা করা হচ্ছে এবং এটা চলমান আছে। নকল ওষুধ বিক্রেতা বিক্রি বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা লেভেলে বা শহরে আমাদের ম্যাজিস্ট্রেটগণ মোবাইল টিম গঠন করে ওষুধের দোকানে যাচ্ছে, নকল ওষুধ পেয়ে তাদেরকে কাউকে গ্রেফতার করতেছেন, কাউকে বড় আকারে, কাউকে মাঝারি আকারে জরিমানা আদায় করতেছেন। আমাদের দেশে আইন রয়েছে, 10 পর্যন্ত সাজা দেওয়া যাচ্ছে। অ্যান্টিবায়োটিকের ব্যাপারে যেটা উনি বলেছেন অত্যন্ত সত্য কথা। অ্যান্টিবায়োটিকের মানে যত্রতত্র ব্যবহারে, যে কোনোভাবে ব্যবহারে আমাদের মানুষদের ক্ষতি হচ্ছে, সেইটার বিরুদ্ধে যাতে করে অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশন যাতে ডিসপেন্সারিগুলি বিক্রি না করে সেইটারও আইন রয়েছে, সেইটাও চলমান তদন্তের ভিতরে আছে, চলমান মোবাইল টিমের নজরের ভিতরে আছে। আমরা সার্বিক যেই জিনিসগুলি উনি এনেছেন, আমরা জনস্বার্থে, আমাদের সরকার, আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা কাজ শুরু করেছি। আরও কঠিনভাবে আমরা কাজ শুরু করে এই সকল বিষয়গুলি যা উনি অবতারণা করেছেন আমরা প্রতিরোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।
1: জি, মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য, যদি প্রশ্ন থাকে দয়া করে প্রশ্ন করুন, প্লিজ।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা এবং আমাদের প্রধানমন্ত্রী যেহেতু এখন বক্তব্য রাখবেন, সেজন্য আমি আমার সম্পর্ক প্রশ্ন আর রাখছি না। আপনাকে ধন্যবাদ।
1: দ্যাট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ।

0: দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়নের কার্যাবলী শুরু হচ্ছে। আমি এখন 75 বিধির এক উপবিধিতে প্রদত্ত ক্ষমতা বলে বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে স্বল্পতর মেয়াদে নোটিশের সংসদ কার্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নূতন আইন প্রণয়ন কল্পে আনিত একটি বিল ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। কি আপত্তি? আমরা একজনকে নিতে পারি, কে আপনাদের দুজনের মধ্যে ঠিক করেন? মিস্টার নাজিবুর রহমান জি।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই আইনটা যেভাবে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমরা দেখছি এই আইনের মাধ্যমে 6টি পূর্ববর্তী আইনকে রহিত করা হচ্ছে, একই সাথে 2টা প্রতিষ্ঠানকে বিলুপ্ত করা হচ্ছে। আমরা একটু দেখেছি, আজকে এটা দেয়া হয়েছে, আপনি 3 দিনের বিষয়টা খণ্ডন করেছেন, কিন্তু বিষয়টা হলো মাননীয় স্পিকার, আমরা দেখলাম 9 জুলাই এই আইনটি মন্ত্রিসভায় পাশ হয়েছে, আজকে 15 জুলাই, 6টা দিন চলে গেল। এর মধ্যে আমাদেরকে এই 3 দিনের যেই নোটিশটা দেওয়ার কথা ছিল, ডকুমেন্টগুলো দেওয়ার কথা ছিল, দেওয়া হলো না, কোনো তার কোনো জাস্টিফিকেশন কিন্তু পেলাম না। 4টা আইন রহিত করা হয়েছে, এই 4টা আইনের সাথে এই আইনের যে পার্থক্যের যে টেবিলটা এটাও দেওয়া হয়নি। তারপরে এই আইনটা আজকে দেখছি অবিলম্বে পাশ করার একটা কার্যসূচি রয়েছে, এটা কমিটিতে না দিয়ে সরাসরি পাশ করার এত তাড়াহুড়া কী জন্য তারও কিন্তু কোনো জাস্টিফিকেশন আমরা দেখছি না। এটা যেহেতু একটা অত বড় বিষয়, 4টা আইন রহিত করার বিষয় রয়েছে, 2টা প্রতিষ্ঠান বিলুপ্ত করার বিষয় রয়েছে, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার মাধ্যমে সরকার মাননীয় মন্ত্রীর কাছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে যেটা অনুরোধ থাকবে, এটাকে আইন সংক্রান্ত যে স্থায়ী কমিটি রয়েছে সেখানে প্রেরণ করা হোক, এটাকে যাচাই বাছাই পূর্বক পরবর্তীতে আমরা পাশ করি, এত তাড়াহুড়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। এরকম ঘটনা আরও আগে হয়েছে, আপনার দৃষ্টি আমরা আকর্ষণ করেছি, আমরা দেখছি না কোনো ব্যত্যয় হচ্ছে, অত্যন্ত তাড়াহুড়া করে আইনগুলো পাশ করা হচ্ছে, এটার ভিতরে কি ভুলভ্রান্তি আছে, এটার ভিতরে এটার তাড়াহুড়া করার কি হেতু, অন্য কোনো স্বার্থ জড়িত আছে কিনা সেগুলো আমরা বুঝছি না, এজন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা যেন সিরিয়াসলি দেখা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার
0: জি। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনি এই ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। ধন্যবাদ
1: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। আমি অ্যাপ্রিসিয়েট করি মাননীয় সদস্য যেমন নাজিবুর রহমান, ব্যারিস্টার নাজিবুর রহমান যা উত্থাপন করেছেন সে বিষয়টি, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে রুলস অফ প্রসিজিওর অনুসারে স্থায়ী কমিটিতে প্রেরণ করতে হবে, এটা একটা ট্র্যাডিশন, 7 পার্লামেন্ট থেকে এটা শুরু হয়েছে, যে কোনো বিল আসলে সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে প্রেরণ করা। এখন এই সংক্রান্ত এই বিলটা ওনার বক্তব্য অনুসারে যে 4টা আইনের বিলুপ্তির বিষয়ে উত্থাপন করে তিনি যা বললেন এটা সঠিক, এটা কোনো নতুন আইন নয়। আমরা কয়েকদিন আগে যে আইনটা এখানে অনুমোদন করেছি ওনারা সহযোগিতা করেছেন, যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সেটা ছিল একটা সংশোধনী বিল, সেখানে কম্পারেটিভ স্টেটমেন্ট আমরা দিয়েছি কোন ধারাটা কী সংশোধনে আনা হচ্ছে, কেন হচ্ছে, যৌক্তিকতা সহ। আগিয়ে দেওয়া হয়েছে। এইটা বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষের সৃষ্টি হয়েছে, স্ট্যাটিউটরি কর্তৃপক্ষের সৃষ্টি হয়েছে, বিভিন্ন আইনের মাধ্যমে কর্তৃপক্ষ সৃষ্টি হয়েছে। উদ্দেশ্য এবং কারণ সম্বলিত প্যারাতে সেটা বলা আছে, যার ফলে ওভারলেপিং হচ্ছে ফাংশনে, ওয়ান উইন্ডোতে আমরা সার্ভিস পাচ্ছি না। এখানে যেটা ওয়ান সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্ম গঠনের কথা এখানে বলা হয়েছে, আপনি আইনের মধ্যে দেখবেন, আমি ভিতরে আপনাকে দেখাচ্ছি, শুধু সেই সার্ভিসটা এনশিওর করার জন্য সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে আমরা সেবা নিশ্চিত করতে পারি, সেই জন্য এই বিভিন্ন কর্তৃপক্ষগুলো একই উদ্দেশ্যে যেগুলো করা হয়েছে সেগুলো জাস্ট মার্জার করা হচ্ছে একটা কর্তৃপক্ষের মধ্যে, এটা নতুন কোনো আইন নয়। তো সেই ক্ষেত্রে কম্পারেটিভ স্টেটমেন্ট দেওয়াটা খুব একটা জরুরি বলে মনে করি না। মাননীয় সদস্য যেটা বলেছেন যে আমরা স্টাডি করতে পারি না, ঠিক, কিন্তু আমাদের এখানে যে কাগজটা আছে, আমরা অর্থ বিল হিসেবে এটা যেহেতু বিল এখানে এনেছি, মাননীয় রাষ্ট্রপতি আমাদেরকে অনুমোদন দিয়েছেন 14 তারিখে, ক্যাবিনেট মিটিংয়ে এটা 9 তারিখে অ্যাপ্রুভ হয়েছে, এটা সত্য। তার আগেও আরেকবার ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে আমাদের কিছু অবজারভেশন ছিল, পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে এটা স্ক্রুটিনি করে রিফাইন্ড করে অনুমোদন করা হয়েছে। পার্লামেন্টে আমরা আরও আগে আনতে পারলে খুশি হতাম। আজকে আপনারা এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করবেন, রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছে বলে জেনেছি, মাননীয় বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ নেতা বক্তব্য রাখবেন। এই বিলটার মধ্যে যদি জটিল কোনো বিষয় থাকতো আমি নিজেই প্রস্তাব করতাম যে এটি স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক, এখানে স্ক্রুটিনি করে সবাই মতামত দেবেন। এটা একটা মার্জার, এখানে উল্লেখই করা আছে আপনার বিলের 66-এ রহিতকরণ এবং হেফাজতকরণের আর্টিকেলের মধ্যে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন 2010, বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইন PPP যেটা আমরা বলে থাকি আইন 2015, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন বিডা নামে যেটা অধিক পরিচিত, এবং ওয়ান স্টপ সার্ভিস আইন, এগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য একই। এইখানে আমরা সবগুলোকে মার্জার না করলে ওভারলেপিং অফ ফাংশনস মানুষের ব্যবসা বাণিজ্যে ইজ করার সাথে ডিফিকাল্ট করে ফেলায়। এই আইনের মধ্যে প্রস্তাবই করা হয়েছে যে এই কর্তৃপক্ষের অধীনে সকল ক্ষেত্রে যাতে এক জায়গায় সবাই সেবা প্রাপ্ত হন, সেই জন্য এই ডিজিটাল সিঙ্গেল ডিজিটাল উইন্ডো বা সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে সকল সেবা প্রদানকারীগুলো সংস্থা বাধ্যতামূলকভাবে একটা নির্ধারিত সময়ের মধ্যে, কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের মধ্যে উক্ত সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের সহিত সংযুক্ত থাকিবে এবং কর্তৃপক্ষ উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন বাস্তবায়ন পরিচালনা করবে এবং সেখানে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করে প্রত্যেকটা সেবা প্রদানকারী সংস্থার ডেস্ক অফিসে স্থাপন করতে হবে। সেখানে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান সাপেক্ষে উক্ত সংস্থার এক বা একাধিক কর্মচারীকে নিযুক্ত করতে হবে, যাতে এক ঘন্টার মধ্যে একই সাথে একই উইন্ডোতে একই ছাদের নিচে একই অফিসে সমস্ত সেবা প্রদান করে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়ন করা যায় এবং বৈদেশিক এবং দেশীয় উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। এটাই তো আমাদের নতুন প্রত্যাশা, গণ অভ্যুত্থানের নতুন প্রত্যাশা। এখানে কোনো স্বার্থে সরকার স্পেশাল কোনো উদ্দেশ্যে এই আইনটা প্রণয়ন করছে না, এই আইনটা প্রণয়ন করছে যাতে ইনভেস্ট বাংলাদেশ আইন নামে সবাই বুঝতে পারে যে এই এক আইনের অধীনে একই কর্তৃপক্ষ সকল সেবাকারী সংস্থা একই জায়গায় এসে সেবাটা পাবে এবং আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে, দেশ এগিয়ে যাবে। আমি অনুরোধ করব মাননীয় বিরোধী দলীয় সকল সদস্যদের, মাননীয় বিরোধী দলীয় নেতাকে, এই আইনটা আপনারা দয়া করে আজকে যতটুকু আলোচনা করার দরকার, এই উত্থাপনের পরে তো একবার আপত্তি দিতে পারেন, আবার অবিলম্বে বিবেচনার জন্য যখন গৃহীত হবে সেই যোগ সময়ও বক্তব্য দিতে পারেন, সংশোধনে যদি থাকে তখনও বক্তব্য দিতে পারেন। দয়া করে এই আইনটা পাশের জন্য সহযোগিতা করলে আমরা এগিয়ে যাব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহান। আপনি তো একবার বিবৃতি দিয়েছেন, মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী কথা বলেছেন, এখন রেওয়াজ বা রীতি অনুসারে বা বিধি অনুসারে আমরা এগুচ্ছি। জি আচ্ছা ঠিক আছে, রাখেন, আপনি 1 মিনিট দিলে পরে আবার উনাকে দিতে হবে। আমরা যেটা বিধি আছে বিধি অনুসারে যাই, যেটা উনি আচ্ছা ঠিক আছে, মাননীয় মন্ত্রী আবারও বলবেন, বলেন আপনি এক মিনিট বলেন প্লিজ।
2: আসলে বিষয়টা হলো, আমরা তো আইন প্রণেতা, আমাদের কাজ আইন প্রণয়ন করা। এক্ষেত্রে আমাদেরকে যে মৌলিক অধিকার এটাকে যাচাই বাছাই করা, এখান থেকে যদি আমাদেরকে ডিপ্রাইভ করা হয়, আমি মনে করি আমাদের মৌলিক অধিকার এখানে ক্ষুণ্ণ হচ্ছে। উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এখন আমাদের সুযোগ রয়েছে, এই আধা ঘন্টার মধ্যে 67টা অনুচ্ছেদ রয়েছে, এটা পরে কোথায় কোন, তারপরে আগের আইনগুলো এখানে দেওয়া হয়নি, যে 4টি আইন বিলুপ্ত করা হচ্ছে, তারপরে যে 2টা প্রতিষ্ঠান বিলুপ্ত করা হচ্ছে, এই 2টা প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম কিছুই আমরা জানি না। এইটা অল্প সময়ের মধ্যে আমাদেরকে যদি এভাবে বলা হয় যে আপনাদের তো সুযোগ আছে, আপনারা এটা সমালোচনা করেন, এটা সংশোধন আনেন, এটা আমাদের পক্ষে কিভাবে সম্ভব? সংশোধন আনতে হলে তো একটা প্রসিজিওর আছে, আপনাকে নোটিশ দিতে হবে, দফায় সংশোধনের জন্য নোটিশ দেওয়ার বিধান রয়েছে, এছাড়া তো পারবো না আমরা। এটা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, স্ট্যান্ডিং কমিটিতে প্রেরণ কিংবা বাছাই কমিটিতে প্রেরণ কিংবা জনমত যাচাইয়ের জন্য, সেটা আমাদের নোটিশ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। কোনো সময় না দিয়ে এভাবে তাড়াহুড়া করে আপনারা যদি বিল পাস করার অনুমতি দেন, তাহলে আমি মনে করি আমাদের যে মৌলিক অধিকার আইন প্রণেতা হিসেবে সেটা আমাদের ক্ষুণ্ণ হচ্ছে, এবং এটা বারবার হচ্ছে মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মহান সংসদ। মাননীয় মন্ত্রী, আমরা তো বিধি অনুসারে আইন প্রণয়নের দিকে যাচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, ইনভেস্ট বাংলাদেশ বিল 2026, সরি বাংলায় ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি দয়া করে উত্থাপন করুন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। দেশের আর্থসামাজিক উন্নয়নে উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট, শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎসংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়ন কল্পে আনিত একটি বিল, ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল 2026 মহান সংসদে উত্থাপন করিলাম। ধন্যবাদ মানুষ।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ইনভেস্টমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপিত হল। আমি এখন কার্যপ্রণালী বিধির 77 বিধির শর্তাংশে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি।
3: আমি বিবেচনাতে দেওয়ার পরে দিতে
0: পারি একটু, আমরা উনি আগে দিবেন তারপরে আপনি বলবেন। মাননীয় মন্ত্রী,
1: ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট, শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎসংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়ন কল্পে আনিত বিলটি, ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। কয়জন বলবেন আপনারা, যে কোনো একজন বলেন দেখি। মিস্টার হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা 4 না? জি
4: মাননীয় স্পিকার, আমাদের হচ্ছে আইনের 21 নম্বর ধারা 21 নম্বরের 21-2, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 28-5 উপধারা, তারপর হচ্ছে 33-35, এরকম অনেকগুলো ধারাতে আমাদের সংশোধনী আছে। আপনি যদি সংশোধনী দেওয়ার নোটিশের প্রক্রিয়াটি আমাদেরকে বলতেন তাহলে এই ধারাগুলোতে আমরা সংশোধনী দিব।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী।
1: স্পিকার, মাননীয় স্পিকার, আমি বলি,
0: মাননীয় মন্ত্রী আপনাকে ফ্লোর দেওয়া হয়েছে।
1: জি না, মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, যে সমস্ত ধারাগুলোতে সংশোধনের কথা বলছেন, এখন বিধি মোতাবেক যেহেতু আপনি সব কিছু খণ্ডন করেছেন, তারটাও খণ্ডন করে মৌখিকভাবে উত্থাপনের অনুমতি দিতে পারেন, আমরা নোট করব এবং সেই প্রেক্ষিতে যদি কোনো সংশোধনী গ্রহণ করার থাকে তাহলে পরে আমরা সেটা গ্রহণ করব যদি সেটা যুক্তিযুক্ত হয়, এবং সেই সংশোধিত ধারাগুলো সম্পর্কে যদি এখন নোটিশ উত্থাপন করতে হয় সেটা আবার বিতরণ করতে হবে এবং বিতরণের পরে সেটা আবার উত্থাপন হবে, অনেক সময় প্রয়োজন। আপনি স্পেশাল ডিসক্রিপশন অনুসারে ওনাকে মৌখিকভাবে সংশোধনীগুলো উত্থাপন করতে বললে যেটা গ্রহণযোগ্য হবে আমি নোট করব, সেটা আমরা গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনি তো শুধু ধারা বলেছেন, ধারার ভিতরে কি আছে, কি সংশোধনী, কিছু এই বিষয়ে বলেননি। আর এখন না, আপনি মাইকটা একটু দিবেন প্লিজ।
4: মাননীয় স্পিকার, রুলস অফ প্রসিজারের 77 নম্বর ধারা অনুযায়ী মাননীয় স্পিকার আমরা লিখিতভাবে আপনার নোটিশ দিতে যাচ্ছি এবং এই বিষয়ে সুরাহা করার ডিসক্রিপশনটা মাননীয় স্পিকার সম্পূর্ণই আপনার, এবং আমরা লিখিতভাবে ধারা অনুযায়ী কোথায় কোথায় আমরা সংশোধনী দিচ্ছি সেটা লিখিত অনুযায়ী মাননীয় স্পিকার আমরা দিতে যাচ্ছি।
0: মাননীয় সদস্য, আমি আমার প্রারম্ভিক বক্তব্যেই বিধি 77 খণ্ডন করেছি স্পেশাল পাওয়ারসে, তো সেটা তো আগেই আমরা খণ্ডন করেছি।
4: তাহলে মানে থ্যাংক ইউ, লিখিত নোটিশও খণ্ডন করা হয়েছে?
0: জি না, মাননীয় মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,
1: মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের বক্তব্য সঠিক আছে, এটা ডেমোক্রেটিক রাইট, পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য তারা সহযোগিতা করবেন, সংশোধনে দিবেন, কিন্তু আপনি খণ্ডন করে আজকে যেহেতু আমরা বিলটা অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক প্রস্তাব করেছি, এই অবস্থায় যেহেতু লিখিত তার এখন সংশোধনী দেয়া এবং সেটা সদস্যদের কাছে বিতরণ করার সময় নেই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত ধারায় আপনাদের সংশোধনী প্রস্তাব থাকবে সেটা আপনারা যদি দিলে আমরা পরে আবার সংশোধনী আনতে পারবো এই বিলের মধ্যে, যে সমস্ত ধারায় তাদের সংশোধনী থাকবে সেই সংশোধনী দিলে আমরা পরে এই সংশোধনীগুলো ইনক্লুড করতে পারব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মহান সংসদে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমি মাননীয় বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েছেন, ওনাকে একটু ফ্লোর দেই। মাননীয় বিরোধী দলীয় নেতা।
5: মাননীয় স্পিকার, আমাদের এই অধিবেশনের আজকে শেষ দিন, আমরা চাই যে আমাদের এই দিনটা এই অধিবেশনের জন্য গ্লোরিফাই হয়ে থাকুক। এখানে প্রথম অধিবেশনে বেশ কিছু আইন খুব তড়িগড়ি করে পাশ করতে হয়েছে সময়ের বাধ্যবাধকতার কারণে। সেই সময় আমরা বলেছিলাম যে ভবিষ্যতে যেন সব কিছু আমাদের কাছে আমাদের প্রাপ্যতা অনুযায়ী আসে, এখানে শুধু অধিকারের প্রশ্ন না মাননীয় স্পিকার, এটা দায়িত্বেরও ব্যাপার। আমরা অধিকার না হয়ে স্যাক্রিফাইস করলাম, কিন্তু দায়িত্বে আমাদের অবহেলা হয়ে গেল। হতে পারে, মানুষ তো আমরা, ওনারা ওনাদের দিক থেকে সব কিছু বিচার বিবেচনা করে যাচাই বাছাই করে বিলটা এনেছে, তারপরে এখানে এসেছে কেন? এখানে এসেছে যে এটা আলোচনা করে আরও যদি কোনো ভালো কিছু আসে সেটাও সংযোজন হবে, যদি এখানে দুর্বল কিছু থাকে সেটা বাদ পড়ে। ওনারা যদি বলতেন একটু যে সময়ের এই বাধ্যবাধকতাটাকে কিভাবে ওনারা বিবেচনা করছেন, তাহলে আমাদের জন্য ভালো হতো। না হলে দেখেন একটা বিষয়কে তাড়াহুড়া করে অ্যাকোমোডেট করতে গিয়ে অনেক অধিকার এবং দায়িত্ব লঙ্ঘিত হচ্ছে, এবং এইটা এই সংসদের জন্য ভালো কোনো প্রেসিডেন্স হবে না মাননীয় স্পিকার। তা আমরা কি খারাপ মন্দ প্রেসিডেন্টকে ইস্কোর, এটা হওয়া উচিত না। আমি আপনার সদয় বিবেচনার জন্য অনুরোধ করছি, হয় বিষয়টা ভালো করে ক্লিয়ার করা হোক, আমরা স্যাটিসফাইড হই যে এটা এখনই পাশ করতে হবে, দেখার কোনো সময় নাই, আমাদের মত দেওয়ার বা স্টাডি করার কোনো সুযোগ নাই, একেবারে এই বিশ্বাসের উপর ছেড়ে দিতে হবে। আর আইন বোধহয় এইভাবে প্রণয়ন হয় না মাননীয় স্পিকার, আইন তো বুঝে শুনে প্রণয়ন, ইতিহাসের দায়বদ্ধতা আমাদের আছে, আমরা তো অস্বীকার করতে পারবো না। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চাচ্ছিলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
1: আমি মাননীয় বিরোধী দলের নেতার, মানে বিরোধী দলীয় নেতার সম্মানার্থে বলতে চাই, তিনি রাইটলি পয়েন্ট আউট করেছেন, আমরা আগেই বলেছি যে এটা কোনো নতুন আইন নয়, এটা কম্পাইলেশন অফ ফিউ লস, যেটা আগে বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে একই লক্ষ্য এবং উদ্দেশ্যে ফাংশন করা হচ্ছিলো, কিন্তু ওভারল্যাপিং করার কারণে এটা সময় নষ্ট হয় এবং জটিলতার সৃষ্টি হয়। এটা জাস্ট পূর্বের আইনগুলোকে এক জায়গায় নিয়ে আসা, এবং সেটা আমাদের রহিত এবং হেফাজতকরণ সেকশনে 66 বলাও আছে, এবং এটার সময়ের বিষয়টা যৌক্তিকতা সম্পর্কে আপনাদেরকে আগেই অবহিত করেছি। আমরা নিজেই নিজেরাই খুশি হতাম যদি আরও আগে বিলটা আনতে পারতাম, এবং পার্লামেন্টটা আরও বিলম্বিত করা যাচ্ছে না, দেশের যে বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন কারণে সমস্ত সংসদ সদস্যগণের একটা তাগাদাও আছে যে পার্লামেন্টে যেন আজকের মধ্যে এটা অধিবেশন সমাপ্ত করা হয়। বিভিন্ন কারণে আমরা সময়ের সীমাবদ্ধতার কথা বলছি, আর আইনের কথা বলছেন, রুলস অফ প্রসিজিয়ার অনুসারে ইউ আর রাইট যে অ্যাকর্ডিং টু 77 আমি প্রপোজ করতে পারি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক, এবং এখানে কোনো বাছাই কমিটি যাচাই কমিটিতে আমি প্রস্তাব করছি না, কিন্তু একটা বিষয়ে তারা যে সংশোধনী প্রস্তাবগুলো দিতে পারতেন সেটা আসলেই সেটা সময়ের কারণে হচ্ছে না। তা আমি তো প্রতিশ্রুতি দিচ্ছি যে মাননীয় সদস্যগণ যে সমস্ত ধারার মধ্যে সংশোধনী আনতে চান আপনারা যদি সেটা নিয়ে আসেন আমরা সেটা সংশোধনীটা গ্রহণ করব যৌক্তিকভাবে পরে, এবং সেটা আগামী সেশনও হতে পারে, এমন না যে এটা আইন পাশ হয়ে গেল, আমাদেরও প্রয়োজন হতে পারে মাননীয় স্পিকার আগামী অধিবেশনে এই আইনের উপরও হয়তো সংশোধনী আনতে হতে পারে। কম্পালশনটা হচ্ছে এখানে যে বিনিয়োগের অপেক্ষায় দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী এখানে বিভিন্ন চুক্তি করার জন্য অপেক্ষমান আছে, আমাদের 4-5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এই আইনটা যদি আগের সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট যদি মনোযোগ দিত তাহলে এই 5 মাস আমরা বিনিয়োগে অনেক দূরে গিয়ে যেতাম। সুতরাং নিউ গভর্নমেন্ট, নিউ এসপিরেশন, পাবলিক এসপিরেশন অনেক বেশি, এবং আমাদের নতুন এসপিরেশন অনুসারে গ্লোবাল ডিমান্ড অনুসারে আমাদেরকে যেতে হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের আইনকানুনের সাথে সামঞ্জস্য রেখে। যদি এই সুযোগটা আমরা নিতে চাই তাহলে আমাদের আইনটা আজকে পাশ করার দরকার, এবং এখানে যে সমস্ত ধারায় মাননীয় বিরোধী দলের সদস্যরা সংশোধনী আনতে চান আমি আবারও প্রতিশ্রুতি দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সেই সংশোধনীগুলো আমরা গ্রহণ করব যদি যৌক্তিক হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন মহান জাতীয় সংসদে, আমরা প্রত্যাশা করছি সেই প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন যৌক্তিকভাবে। ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্যবৃন্দ, আমরা তো তাহলে আর এগোতে পারবো না এইভাবে, মাননীয় বিরোধী দলীয় নেতা বক্তব্য রেখেছেন, তারপরে আর আপনাদের কোনো বক্তব্যের অবকাশ নেই, উনি পয়েন্ট আউট করেছেন এবং মাননীয় মন্ত্রী যথাযথ উত্তর দিয়েছেন। দয়া করে একটু বসুন, একটু বসুন। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 55, 56, 67, 58, 89, 90, 91, 92, 93, 74, 55, 56, 67, 58, 89, বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129,

0: অংশ হিসাবে গৃহীত হল। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের এক দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ। অতএব বিলের এক দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদ কার্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এত সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়নকল্পে আনীত বিলটি ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 মহান সংসদে পাশ করা হোক উত্থাপিত আকারে।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সদয় সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করা হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন প্রথমে মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।

এতক্ষণ প্রথমে মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন ভক্তিমূলক গান শুনবেন।

0: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম আসরে নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচিভুক্ত দুই এর 147 বিধিতে প্রাপ্ত প্রস্তাবের নোটিশ নিয়ে আলোচনা। মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমান কর্তৃক 147 বিধিতে সাধারণ আলোচনার জন্য নিম্নলিখিত প্রস্তাব করেছেন। ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসের সড়কটি কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের রূপকার ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে নামকরণের বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এখন আমি মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমানকে প্রস্তাবটি উত্থাপন এবং তার উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শফিকুর রহমান, 188 ঢাকা 15, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুসারে নিম্নোক্ত প্রস্তাবটি মহান জাতীয় সংসদে বিবেচনা ও সিদ্ধান্তের জন্য উপস্থাপন করছি। যেহেতু কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের রূপকার এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি 12 জুলাই 2026 তারিখে ইন্তেকাল করেছেন, যা মুসলিম উম্মা এবং বাংলাদেশের জনগণের জন্য গভীর শোকের বিষয়। যেহেতু কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের রূপকার এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি 12 জুলাই আমি মোহাম্মদ শফিকুর রহমান, 188 ঢাকা 15, সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুসারে নিম্নোক্ত প্রস্তাবটি জাতীয় সংসদে বিবেচনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থাপন করছি। যেহেতু কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের রূপকার এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি 12 জুলাই 2026 তারিখে ইন্তেকাল করেছেন, যা মুসলিম উম্মা এবং বাংলাদেশের জনগণের জন্য গভীর শোকের বিষয়। তার দূরদর্শী ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ ও বিশ্ব পরিসরে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তার শাসনামলে বাংলাদেশ কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, দীর্ঘমেয়াদী এলএনজি সহযোগিতা, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং কাতারে কর্মরত লাখো বাংলাদেশি প্রবাসীর কল্যাণ ও তাদের প্রেরিত বৈদেশিক মুদ্রার মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান সৃষ্টিতে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। মহান এই ব্যক্তির স্মৃতির প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে ইতিমধ্যেই এই মহান সংসদে সর্বসম্মত শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং একই সাথে একদিনের শোকও পালিত হচ্ছে। এর সাথে আমি অধিকতর সম্মান প্রদর্শন এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বার্থে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বীকৃতিস্বরূপ ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস সড়কটি শেখ হামাদ বিন খলিফা আল থানি সড়ক নামে নামকরণের প্রস্তাব করছি। অতএব আমি প্রস্তাব করছি যে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুসারে বিষয়টি জাতীয় সংসদে বিবেচনা করে আলোচনাক্রমে সর্বসম্মতিক্রমে গৃহীত হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে আমি বিনয়ী অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আমি এখন মাননীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন মাত্র, মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির জন্য আপনারা, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যকে আমি অবহিত করছি, যদিও সকলেই জানেন যে তার প্রতি সম্মান দেখিয়ে, কাতারের জনগণের প্রতি সম্মান দেখিয়ে, কারণ কাতার এমন একটি দেশ যারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে, দেশের অগ্রযাত্রায় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে বা করছে এখনও। শুধু তাই নয়, লক্ষ লক্ষ বাংলাদেশিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে কাতার বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অংশীদার তারা। শুধু তাই নয়, এর ভিতরে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে আক্রান্ত হওয়ার পরেও আমাদের লক্ষ লক্ষ প্রবাসীকে তারা নিজেদের নাগরিকদের মতন তারা তাদের টেক কেয়ার করেছে, তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করেছে। মাননীয় স্পিকার, এই সকল বিষয় বিবেচনা করি মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির জন্য আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, একই সাথে আমাদের জাতীয় পতাকাকে হাফ মাস্ট করা হয়েছে আজকে। এরই ভিতরে যেটি প্রস্তাবনা বিরোধী দলের সম্মানিত বিরোধী দলের নেতা উপস্থাপন করেছেন, আমি এরই ভিতরে গতকালকেই ঢাকা সিটি কর্পোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামে নামকরণের জন্য আমি এলজিআরডি মন্ত্রণালয়কে গতকালকে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে মাননীয় স্পিকার। এবং আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা এই বিষয়টি উপস্থাপন করার জন্য আমি আন্তরিকভাবে সরকারের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলীয় নেতাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সংসদ নেতা। মাননীয় বিরোধী দলীয় নেতা কর্তৃক 147 বিধিতে আনীত প্রস্তাবের উপর সাধারণ আলোচনা এখানে সমাপ্ত হল। মাননীয় সদস্যবৃন্দ, চলতি অধিবেশন সমাপ্তি সম্পর্কে আমি মহামান্য রাষ্ট্রপতির আদেশ পেয়েছি। এই আদেশটি পাঠ করে শোনাবার আগে অধিবেশন সমাপ্তি সম্পর্কে বক্তব্য রাখার রেওয়াজ রয়েছে। আমি প্রথমে মাননীয় বিরোধী দলের নেতাকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা, ধন্যবাদ।

মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমি অতীতের মতোই গভীর শ্রদ্ধায় আমাদের দূর এবং সম্প্রতি ইতিহাসের সকল শহীদ, সকল যোদ্ধা এবং সকল আহত ও পঙ্গু ভাই বোনদেরকে স্মরণ করছি। যারা চলে গেছেন মহান রবের দরবারে তাদের শাহাদত কামনা করছি, যারা বেঁচে আছেন তাদের সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি। আজকে যেহেতু মাগরিবের আগেই অধিবেশনটি শেষ হওয়ার আশা ব্যক্ত করা হয়েছে, এই জন্যে আমি আমার কথাগুলো সংক্ষেপেই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এইমাত্র উত্থাপিত একটি প্রস্তাবে তিনি যেভাবে নিজের অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং আমার প্রস্তাবের জন্য আমাকে অভিনন্দিত করেছেন, আমি ধন্যবাদের সাথে তার কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি। এই মহান জাতীয় সংসদ একটি ব্যতিক্রমী সংসদ। আমরা সবসময় বলে আসছি এটি মজলুমের মিলন মেলা। এই সংসদটা যত সুন্দর হয়ে চলবে, বাংলাদেশের মানুষের অন্তর থেকে তত হতাশা দূর হবে, আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গড়ার কাজে সকলে এগিয়ে আসার অনুপ্রেরণা পাবে। আমি এই মহান সংসদের অভিভাবক হিসাবে মাননীয় স্পিকারের প্রতি বিনয়ী অনুরোধ করব যে আপনার অভিভাবকত্বের জায়গাটা আপনি সুদৃঢ় করুন। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে দুর্বল দেখতে পাচ্ছি। আমি চাই আপনি বলিষ্ঠ কমান্ডার হয়ে, অভিভাবক হয়ে এই সংসদ চালাবেন। নীতিবিধির জায়গাগুলো যতদূর সম্ভব পরিপালনে আপনার চেষ্টাকে আপনি ম্যাক্সিমাইজ করবেন। এইমাত্র অতি গুরুত্বপূর্ণ একটি বিল পাশ হলো। এই বিলটা তো দেশের স্বার্থে, সকলের প্রয়োজন, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন, বেকারত্ব দূর করার জন্য প্রয়োজন, কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজন, অর্থনীতির চাকাকে সচল করার জন্য প্রয়োজন। সেই বিলটা মনের মতো করে আমরা অংশগ্রহণ করতে পারলাম না বলে আমাদের আক্ষেপ থেকে গেল। আমরা তো চাই যে এইগুলাতে আমরা মনের মতো করে অংশগ্রহণ করি। আমার অনুরোধ থাকবে ভবিষ্যতে এই লেখুনাগুলা না রেখে আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের সুযোগ দেবেন। যদি আমরা দায়িত্ব পালনের এই সুযোগ না পাই তাহলে আসলে এখানে বসা এটা অর্থহীন, আমাদের সময়ের অপচয় এবং আমরা যে সময়টুকু কথা বলবো জনগণের অর্থের অপচয়। তা আমি এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করেই আমার মূল বক্তব্যে যাচ্ছি। প্রথমেই সম্প্রতি বন্যায় ভূমিধস এবং পানিতে ডুবে যাদের মৃত্যু হয়েছে, আমার জানা মতো এই সংখ্যাটি 35। আমি তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমদের, মরহুমাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবারকার বন্যায় চারটি বিভাগ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম, এবং মানুষ যা মারা গিয়েছে ওখানে ওই একটা বিভাগেই সব। এই বিষয়ে সরকার ইতিমধ্যে গুরুত্ব দিয়েছেন, আরও গুরুত্ব দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। বিশেষ করে যারা নিহত তাদের পরিবারকে বিশেষ কোনো সহযোগিতা আর্থিকভাবে দেওয়া যায় কি না এ বিষয়টা কনসিডারেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব। অর্থমন্ত্রী যদিও সারা বাংলাদেশের, কিন্তু তিনি তো চট্টগ্রামের সন্তান,
তার একটা বিশেষ দায়িত্ব বর্তায়। এটার দিকে তিনি নজর দিবেন, এটা আমি আশা রাখি। এর পাশাপাশি রাজধানী শহর ঢাকা, এটি আমাদের জন্য বেদনার এবং লজ্জার। একটু বৃষ্টি হলেই বাসতে থাকে, ড্রেনের ময়লা পানিগুলো উপচে পড়ে, জনস্বাস্থ্য হুমকিতে পড়ে, আমাদের সন্তান সন্ততিরা বিশেষভাবে কষ্টে পড়ে, বৃদ্ধ রুগ্ন মানুষগুলোর জন্য নতুন সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে এই ময়লা পানি আবার আমাদের পানীয় পানির লাইনের সাথে কোনো কোনোভাবে কানেক্টেড হয়ে যায় এবং সেইটাও পলুটেড হয়। এইসব মিলাইয়া আমরা একটা স্থায়ী, দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি আমাদের সরকারকে অনুরোধ করব যে এই বিষয়ে আমাদের একটা কোঅর্ডিনেটেড এবং ওয়েল থট একটা প্ল্যান আমাদের নেওয়া দরকার। আমার আসনকে আমি মনে করতেছি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এটা হতেও পারে নাও হতে পারে। আমি আমার আসনটির যে দৃশ্য দেখেছি, একদিন আমি গিয়েছি জনগণকে দেখতে, দ্বিতীয় দিন আমি যাইনি লজ্জায়। জবাব কি দেব, মানুষের কাছে তো কোনো জবাব নেই। তবে হ্যাঁ, এটা এই পার্লামেন্টের সৃষ্ট নয়, এই সরকারেরও সৃষ্ট নয়, এটা অতীতের সমস্ত জঞ্জাল এবং ঝামেলা জমে আজকে এই অবস্থায় আমার গিয়ে উপস্থিত হয়েছে। উন্নয়নের জন্য বছর বছর বরাদ্দ হয়েছে বাজেটে, কিন্তু সেই উন্নয়ন অধরা রয়ে গেছে। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তির, কিছু গোষ্ঠীর। আমরা এখন একটু জনগণের উন্নয়নটা দেখতে চাই, জনগণের সমস্যার সমাধানটা হোক সেটা আমরা দেখতে চাই। রাজধানী শহর হচ্ছে দেশের ফেস। বিদেশ থেকে যারা কনসিডার করে, সিলেটের, রাজশাহীর, ময়মনসিংহের ওয়েদার কেমন, এটা বিবেচনায় নেয় না। বিবেচনায় নেয় ঢাকা শহরের ওয়েদারটা কেমন। এই ফেস দিয়েই দেশটাকে চেনা হয়, যেমন ফেস দিয়ে একটা মানুষকে চেনা হয়। এই ফেসটাকে একটা কোঅর্ডিনেটেড প্ল্যানের মাধ্যমে এনে আমাদের রক্ষা করা দরকার, উজ্জ্বল করে তোলা দরকার। একসময় একজন শাসক বলেছিলেন তিলোত্তমা ঢাকা। তিনি হয়তো চেষ্টা করেছেন, কিন্তু তিলোত্তমা হয়নি, বরঞ্চ এই ঢাকা দিনের পর দিন মলিন হয়ে যাচ্ছে। এই মলিনতার হাত থেকে রাজধানীকে বের করে আনতে হবে মাননীয় স্পিকার। এর জন্য প্রয়োজন হয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখা উচিত। সেই বিশেষ বরাদ্দ রেখে রাজধানী শহরটাকে অন্তত প্রোটোটাইপ হিসাবে আগে আমরা একটু ভালো করে তুলি, এরপরে আস্তে আস্তে আমরা অন্যদিকে যেতে পারবো। আমরা চাইলেই একদিনে সব পারবো না, কিন্তু বিদেশি মেহমান বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রের বিভিন্ন কর্ণধার বলেন, আসে তো ঢাকায়, এটা দেখা মাত্র তাদের একটা স্টাডি আমাদের সম্পর্কে হবে, তারা সেভাবেই আমাদের সাথে ডিল করবে। এখান থেকে শুরু হোক, ডিলটা এখান থেকে মারা হোক, সারা বাংলায় ঢেউ উঠবে ইনশাল্লাহ। এই জন্যে আমি এই বিষয়ে এতটুকু রেখেই আগাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, ধন্যবাদ জানাই। শিক্ষা এবং স্বাস্থ্য এবার অধিকতর বাজেট বরাদ্দ করা হয়েছে, কিন্তু শিক্ষার মৌলিক প্রয়োজনের দিকে আমাদেরকে বেশি নজর দিতে হবে। দুইটা জায়গায়, প্রাইমারি আর টার্সিয়ারি, মাঝখানটা অটোমেটিক্যালি প্রাইমারির ধাক্কায় চলবে। প্রাইমারিতে যে শিক্ষাটা পায় শিক্ষার্থীরা, এটাই সারা জিন্দগি তাদের স্পিরিচুয়াল পাওয়ার তাদেরকে সাপ্লাই দেয়। এই জায়গাটায় আমাদের টেকনিক্যাল এডুকেশনের পাশাপাশি, কর্ম উপযোগী এডুকেশনের পাশাপাশি নৈতিক শিক্ষাটাকে, ধর্মীয় শিক্ষাটাকে সার্ট করা হোক। এটা শুধু ইসলাম ধর্মের শিক্ষা না, এদেশে যতগুলা ধর্মাবলম্বী মানুষ আছে তাদের সকলের সন্তানকে শিওর ধর্মে তাদেরকে অভ্যস্ত করে তোলা হোক, পরিচিত করে তোলা হোক। ধর্ম মানুষকে শালীনতা শেখায়, ধর্ম মানুষকে দেশপ্রেম শেখায়, ধর্ম মানুষকে সৎ হতে শেখায়। এই শিক্ষাগুলার জন্য এই লেভেলগুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে, যেহেতু 90% মানুষ এখানে মুসলমান এবং সব স্কুল কলেজের একই চিত্র হবে, আগে এই বিষয়টা দেখে পাশাপাশি অন্যদের বিষয়টাও দেখা হোক।

এরাও শিক্ষায় কন্ট্রিবিউশন করে, কিন্তু তারা বড় অবহেলিত। তাদের বিষয়টাও বিবেচনায় নেওয়ার জন্য আরেকবার আমি এখানে অনুরোধ করছি, এর আগেও বলেছি। ফেসিস্ট আমলে রাজনৈতিক আনুকূল্য দিতে গিয়ে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়নি, আবার অনেক অযোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। দেখা গেছে পরবর্তী পর্যায়ে ওই সমস্ত কিছু কিছু প্রতিষ্ঠান থেকে একজন ছাত্র পাবলিক এক্সামে পাশ করতে পারেনি, তারা আছে এমপিওভুক্ত হয়ে। আবার কৃতিত্বের সাথে এক একটা প্রতিষ্ঠান ভালো করে যাচ্ছে, তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে। এখন যেন রাজনৈতিক বিবেচনায় এই যন্ত্রণাটা আর না করা হয়, জাতির উপর থেকে যেন এটা তুলে নেওয়া হয়, যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে যারা এটার উপযুক্ত তাদেরকে এটা দেওয়া হোক, যত দ্রুত সম্ভব এই পদক্ষেপটা নেওয়া হোক। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে। সরকারি দলে বেশিরভাগ লোক, এই জন্যই তো সরকারি দল, বিরোধী দলের সংখ্যাটা কম তাই বলেই তো আমরা বিরোধী দল, কিন্তু সবাই জনগণের নির্বাচিত প্রতিনিধি। দুটা জিনিস এখানে আমরা গভীর উদ্বেগ, বিস্ময় এবং কষ্টের সাথে লক্ষ্য করছি। নাম্বার ওয়ান, ইতিমধ্যে এই সরকারের গৃহীত বিভিন্ন আর্থিক পদক্ষেপের মধ্যে আমরা যারা বিরোধী দলীয় সদস্য আমাদের প্রতি ইনসাফ করা হয়নি। দুই, ঈদ ছাড়াও বিভিন্ন সময়ে আমরা বিভিন্নভাবে জানতে পারি, সঠিক মাধ্যমে আমরা জানতে পারি না, শেষ মুহূর্তে গিয়ে তাড়াহুড়া করে আমাদেরকে কিছু দেওয়া হয়। আমাদের অনুরোধ, এই ফেসগুলা যদি অপছন্দও হয় তবুও জনগণের জন্য আপনারা জনগণের অংশটা দিয়ে দেন। আমাদের কারণে আমাদের আসনগুলোতে জনগণ যেন বঞ্চিত না হয়, কারণ বিএনপি তার 31 দফা এবং তার নির্বাচনী ইশতেহারে সুষম উন্নয়নের কথা বলেছে, আমরা সেই সুষম বন্টনটা চাচ্ছি, এর বেশি কিছু চাই না। ইতিমধ্যে সরকারি দলের যারা সংরক্ষিত আসনের সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাদেরকেও অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, ফান্ড অ্যালোকেশন করা হয়েছে, কিন্তু আমার জানা মতো বিরোধী দলের কাউকে এটা করা হয়নি। এটা ন্যায্য হবে না, এটা অনির্যতা। আমি ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি ব্যক্তিগত পর্যায়ে, আমি আশা করব তিনি অ্যাটেনশন দেবেন। তাদেরকে চাইতে হবে কেন? সবাই যেমন পাবে তারাও তেমন পাবে, এটা তাদের হক। এরপরে এই জাতীয় সংসদে একই সাথে আমরা আরো 50 জন সংসদ সদস্যকে পেয়েছি সংরক্ষিত আসনে, আমরা তাদেরকে প্রথম দিনই অভিনন্দিত করেছি। আমরা একসাথে সবাই মিলেই দেশটা গড়তে চাই, কিন্তু আমরা লক্ষ্য করলাম বিরোধী দলের এমপিরা যে সমস্ত আসনে আছেন সেখানে সরকারি দলের সংরক্ষিত আসনের সদস্যদেরকে অধিকতর দায়িত্ব দেওয়া হয়েছে, এইটা কি আমি বুঝলাম? আমাদের সাথে তো কোনো আলোচনা করা হয়নি। অবশ্যই তারা ভূমিকা পালন করবেন, তাদের ক্ষেত্র থাকতে হবে, তারা এক একজন 6টা করে আসনের প্রপোর্শনেটলি এসেছেন, 6 জায়গার তারা প্রতিনিধিত্ব করবেন, কোনো সমস্যা নেই, সেটা তো একটা আলাপ আলোচনার ভিত্তিতে হতে পারত। আমাদেরকে আমাদের প্রাপ্যের বেশি তো আর আসন দেওয়া হয়নি, আমরা যে 13টা পাওয়ার কথা সেই 13টাই পেয়েছি। আমাদের আসনগুলোতে এই 13 জনকে যদি আমরা কাজে লাগাই আমাদের সমন্বয় সহযোগিতাটা হবে ওয়ান্ডারফুল, এখানে কোনো কনফ্লিক্ট হবে না, ফ্রিকশন হবে না। কিন্তু যদি আমাদের লোকদেরকে দেই সরকারি দলের ওখানে সদস্যরা যারা আছেন, আর সরকারি দলের সদস্যরা যদি করেন আমাদের এইখানে, কনফ্লিক্ট হবে, হচ্ছে, তৈরি হয়ে গেছে। এই সংসদে যখন এই কনসার্নটা আনা হয়েছে তখন একজন সম্মানিত মাননীয় মন্ত্রী বলেছেন যে ওই রকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, কিন্তু এই সংসদেই দাঁড়িয়ে একজন সংসদ সদস্য সংরক্ষিত আসনের তিনি বলেছেন যে আমার অধিকতর দায়িত্ব এই এই জেলায় আমি পালন করে এসেছি। এখানে দুইটা বক্তব্য মিলছে না এবং বাস্তবে তাই দেখছি। আমার আরেকটা অনুরোধ,

0: রাষ্ট্রের ট্রেজারির প্রত্যেকটা টাকা সরকারের কাছে, এই পার্লামেন্টের কাছে আমানত, শুধু সরকার না, কারণ এই পার্লামেন্টই অর্থ বিল পাস করে। এই যে বিভিন্ন জায়গায় ছোট্ট কাটো স্থাপনা হলেও উদ্বোধন করে একটা স্টোন বসাতে হবে, খাজনার চেয়ে বাজনা বড়। এই স্টোন বসাতে গিয়ে একটা পয়সা তো খরচ হয়, এটা একটা কথা। আরেকটা হলো যে এখানে টানাটানি শুরু হয় কার নাম থাকবে আগে কার নাম থাকবে না, এগুলা নিয়ে পয়সাটা জনগণের, আমার নামের দরকারটা কি? এই স্টোন না হলে কি? আর যদি দিতে হয় তাহলে উদ্বোধন এত তারিখ, এই রাস্তা, এই পুল, এই কালভার্ট, এটা বলে আমরা শেষ করতে পারি? এই সমস্ত নামের হাসর কি হয় সে তো চোখের সামনে দেখতেছি। বড় প্লেট হোক আর ছোটো প্লেট হোক, সরকার বদলের সাথে সাথে আমাদের ব্যাড কালচারের কারণে একদিকে নামের বন্যা, আরেকদিকে ভাঙ্গা ভাঙচুরের বন্যা। কার সম্পদ নষ্ট হয়? মান সম্মানের উপর আঘাত এবং অর্থের অপচয়। এই বিষয়টা আমি অনুরোধ করব সরকার বিবেচনায় নেবেন, অপচয় রোধ হওয়া দরকার, আর জনগণের পয়সা দিয়ে আমার নামের নাই কোনো দরকার। কারো যদি নামের প্রয়োজন হয়, নিজের জমি নিজের অর্থ খরচ করে তিনি যদি জনকল্যাণমূলক কোনো প্রতিষ্ঠান করে নাম দিতে চান, যতবার তার প্রয়োজন ততবার নাম দিন, আমাদের কোনো আপত্তি নেই, অর্থটা উনার। কিন্তু জনগণের টাকায়, এটা সরকারি দল বিরোধী দল বলে কোনো কথা না, জনগণের টাকায় আমাদের এই নামের বাহারি আমি বন্ধ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব। নাম থাকে না তো, বসাইলাম, সরকার যতদিন আছে নাম ততদিন আছে, এই সরকার বদল হয়ে গেল নামও বদল হয়ে যায়, বিশাল বিশাল স্থাপনার নাম বদল হয়ে গেছে এই দেশে, এবং এই নাম বদল করতে গিয়ে শত শত কোটি টাকা অপচয় হয়েছে। আমাদের আন্তর্জাতিক একমাত্র বিমানবন্দরের সাক্ষী, এরকম আরও অনেকগুলা ঘটনা আছে। তো আমি এই বিষয়টাও কগনিজেন্সে নেওয়ার জন্য সরকারকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে প্রথম দিন অনুরোধ করেছিলাম যে অতীতের খারাপ সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসব। এখানে আমরা অবশ্যই সমালোচনা করব, কিন্তু এটা হবে সংসদের ব্যাকরণকে অনুসরণ করে, এটাকে লঙ্ঘন করে না। আলহামদুলিল্লাহ আমি প্লিজড, আমি পার্শিয়ালি কনভিনসড, যথেষ্ট উন্নতি হয়েছে, কিন্তু কিছু কিছু ভাইরাস এখনো আমাদের মাঝে ক্রিয়াশীল আছে, এটাও দূর হয়ে যাক দোয়া করি। আমাদেরকে অনেক কিছু বলা হচ্ছে, বিভিন্ন দিক থেকে আমাদেরকে নেগেটিভলি ক্রিটিসাইজ করা হচ্ছে যে আপনারা এত ভদ্র কেন, এত পজিটিভ কেন, এত নমনীয় কেন, আপনারা গরম করতে পারেন না? গরম করার জন্য তো চুলা আছে, এটাকে গরম করে কি করব? কিছু পাক করতে হলে চুলায় বসাবো, এখানে কেন? এটা যুক্তিবুদ্ধির আইনের জায়গা, এটা বিধি অনুসরণের জায়গা, আমরা এটা করে এখানে চলি, তবে এটা একতরফা হবে না। এক ভদ্রলোককে জিজ্ঞেস করা হলো বিয়ে শাদী করবো না, বলে যে 50% কনফার্ম, বলে এটা কি বুঝলাম না, বলে যে পাত্রি আমার দারুণ চয়েস হয়েছে, তো প্রস্তাব দিয়েছে কয় জি না, তো প্রস্তাব দিল না তো 50% কনফার্ম হলো কেন, বলে যে আমি তো পছন্দ করেছি। এখন ওই দিকে প্রস্তাব যাওয়ার পরে যদি ওরা বলে নো, তাহলে 100% নো। স্বাভাবিকভাবেই একতরফের সদিচ্ছায় কিছু হবে না, এখানে সকলের সদিচ্ছা থাকতে হবে। এই সদিচ্ছার ক্ষেত্রটা তৈরি করা আমাদের সকলের পবিত্র নৈতিক দায়িত্ব। আসুন না, আমি আবারও বলি যে একটা পার্লামেন্ট এমন করি যে পার্লামেন্টে যুক্তি থাকবে, একে অন্যের সমালোচনা থাকবে, কিন্তু এটার মধ্যে আমরা যেন সীমা লঙ্ঘন না করি। কাউকে পেইন দেওয়া, খুঁটা দেওয়া, অবভিয়াসলি আপনি যখন একজনকে পেইন দিবেন অন্তত সমপরিমাণ পেইন সহ্য করার জন্য আপনাকেও প্রস্তুত থাকতে হবে। এটা তো কোনো ভালো জিনিস হবে। আমরা এই কালচারটা ত্যাগ করে এখান থেকে বের হয়ে আসা উচিত। মাননীয় স্পিকার, বাংলাদেশে যেদিকে যাবেন সেদিকেই আপনি সমস্যার কথা শুনবেন, সমস্যার কোনো অন্ত নাই। আমাদের সড়কগুলা পড়ে আছে অনেক দিন ধরে, কাজ চলছে, শেষ হবে কখন কেউ জানে না। তারা আশায় বুক বেঁধে আছে যে একসময় শেষ হবে, কিন্তু শেষ হওয়ার আগেই দেখা যাবে আরেক জায়গায় ভেঙে গেছে। তো এই জায়গাগুলা এবার মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আনা, এটা সরকারের প্রথম অগ্রাধিকার। আমরা এই জিনিসটা দেখতে চাচ্ছি, আমরা দেখতে চাই এই পার্লামেন্ট থেকে শুরু করে সর্বত্র এটার প্রতিফলন ঘটছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, স্টক মার্কেট, সব জায়গায় একটা শৃঙ্খলা ফিরে আসছে, এটা দেখতে চাই। এখন যিনি অর্থমন্ত্রী, তিনি একসময় চিটাগাং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। সেই সময় আমারও ছোট্ট একটা হাউস ছিল, একটা মেম্বারশিপ বা ব্রোকারেজ ছিল আমার। ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেশনে যাওয়ার আগে চিটাগাং এক স্টক এক্সচেঞ্জ তার নেতৃত্বে অটোমেটেড হয়েছিল। তিনি একজন ডাইনামিক মানুষ, তিনি চাইলে পারবেন, এই আস্থা আমাদের আছে। কিন্তু সমস্যা এক জায়গায়, এটা সরিষার মধ্যে, ওই সরিষাগুলোকে পুড়ায় ফেলতে, ওই সরিষাগুলো ক্রাশ করে তেল বের করে সমাজে বিক্রি করে বন্টন করে দিতে হবে। এই সরিষার নাম হচ্ছে দুর্নীতি। দুর্নীতির পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। কিন্তু আমাদের যদি আশ্রয় প্রশ্রয় থাকে, লাইকিং ডিসলাইকিং এইগুলা যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। কেউ দায় দেন আমলাদেরকে, কেউ দায় দেন ব্যবসায়ীদেরকে, কেউ দায় দেন রাজনীতিবিদদেরকে। আমি বলি যে দায় আমাদের সবার, কারো একার নয়। একা কোনো সেক্টরকে আলাদাভাবে দুর্নীতিমুক্ত করা অসম্ভব। এর একটা সমন্বিত উদ্যোগ লাগবে, একটা জায়গা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতিটিকে টুটি চেপে ধরবেন। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন এবং হাতের মধ্যে কড়া লাগাই দেন, হ্যান্ডকাপ পরাই দেন, দিয়ে বলেন যে আর বাড়াবাড়ি করলে পায়েও তোমাকে ক্রস বেড়ি লাগাই দেব, এরপরে যদি আর বাড়াবাড়ি করো তাইলে ঠিকই মুখে তালা দিয়ে দেব, তখন টুটি চেপে ধরা হবে ইনশাল্লাহ। এই ক্ষেত্রে যদি এই দুর্নীতির সাথে আমি কিংবা এখানকার কেউ জড়িত থাকে, কাউকেই ছাড় দেওয়া উচিত নয়। আমি পার্টিকুলারলি কাউকে এটার দ্বারা মিন করছি না, আমি এটার কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে বলে আমি মনে করি। দুর্গন্ধযুক্ত বাতাস বইছে আর আমি ফিনফিনা গাড়ির ভিতরে বসে আছি, কিছু হলেও ওই ছিদ্রপথে এসে আমার নাকেও ঢুকবে সেই দুর্গন্ধ, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা কেউ নিজেকে ফিরিস্তা দাবি করতে পারি না। আমরা ভুলের ঊর্ধ্বে, আমরা সব অপরাধের ঊর্ধ্বে, এ দাবি জীবনে আমি করব না এবং আমি মনে করি কারোই করা উচিত না। কিন্তু নিজের ভুলটাকে বোঝা হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা, যে এটা আমার ভুল। এটা বুঝে যারা প্লে করবেন আলহামদুলিল্লাহ তারা ভালো করবেন, যারা এটা বুঝতে ব্যর্থ হবেন তারা সমাজের জন্য ভালো কিছু করতে পারবেন না। মাননীয় স্পিকার, কথা বলতে গেলে অনেক কথা আছে, এর কোনো শেষ নাই। জুলাই সংক্রান্ত যে কথাগুলো আমরা গতকাল বলেছি, আজকে একটাও আমি আর রিপিট করতে চাই না। এই সংসদ শুনেছে, আবার শোনার দরকার নাই। আমাদের প্রত্যাশা, আমরা সরকারি দল থেকেও বলছি জুলাই আমাদের, বিরোধী দল থেকেও বলছি জুলাই আমাদের, তাহলে এই জুলাইটা যেন সত্যিকারেই আমাদের হয় সেটা আমরা দেখতে চাই। ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন জুলাই স্মৃতি জাদুঘর 5 আগস্ট খুলে দেবেন। এটি আপামর জনগণের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল। আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ব্যাপারে আশ্বাস শুনেছি, এটার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম। আমি অনুরোধ করব জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার জন্য, এবং এই কাজটা সরকারকে করতে হবে। মাননীয় মন্ত্রী আছেন, তিনি এটাতে গুরুত্ব দিবেন। জুলাই অধিদপ্তর যেটা করেছেন তার আওতায় শহীদদের প্রোফাইল, তার আওতায় আহত পঙ্গু যারা আছে তাদেরকে তুলে আনার এই বিষয়টা ইতিহাসের অংশ হিসাবে সংরক্ষণের তিনি কার্যকরী উদ্যোগ নেবেন, এটা আমি আশা করি। মাননীয় স্পিকার, যেহেতু ছুটির জন্য সবাই মুখিয়ে আছে আর সারা বাংলাদেশ এখন কম বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত, এই জন্য আমি আমার কথা আজকে আর বাড়ালাম না, কথা আরও অনেক বলা যাবে আল্লাহ তৌফিক দিলে। শুধু আমাদের গরিব সহকর্মীদের ব্যাপারে একটা কথা বলতে চাই, আমার এখন লজ্জা হচ্ছে এখানে বলতে হচ্ছে। এটা আমি দুইবার যেখানে বলার সেখানে বলেছি, তার আংশিক বাস্তবায়ন হয়েছে। এখনও কিছু কিছু আমাদের এই সচিবালয়ের অধীনে কিছু লোকের পাওনা এখনও রয়ে গেছে, এই গরিবদেরকে আটকাইয়া রাখেন না, ওদেরটা দিয়ে দেন। এটা আমি বিশেষ করে সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এটা আপনার কাজ, আপনি এটা শেষ করেন। ওরা আর আমাদের কাছে এসে বলুক এটা আমরা শুনতে চাই না, এদের বিষয়টা যত তাড়াতাড়ি পারেন এটা সমাধান করেন। শেষ পর্যায়ে এসে আমি এই সংসদ বিশেষ করে বাজেট অধিবেশন পরিচালনায় সংসদ সচিবালয়ের সম্মানিত আমাদের সহকর্মীবৃন্দ, তারা অক্লান্ত পরিশ্রম করেছে, এর সাথে সম্পৃক্ত যত উইং আছে, সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে গণমাধ্যম থেকে শুরু করে, রেওয়াজ অনুযায়ী বাজেট সেশন যখন শেষ হয় তখন তাদেরকে এক মাসের বেতনের সমপরিমাণ ইনসেন্টিভ দেওয়া হয়, যেই বেতনটা এখন তারা বুক করছে। সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ যারাই আছেন তারা রেগুলার বেসিসে থাকুন অথবা অ্যাডহক বেসিসে থাকুন, যেভাবেই থাকুন তাদের সকলের জন্য আমি প্রস্তাব করছি এইটা যেন বরাদ্দ করা হয়, তাদেরকে দেওয়া হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতাকে আপনার মাধ্যমে অনুরোধ করব আমার এই প্রস্তাবটা তিনি সমর্থন করে গ্রহণ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আই সিনসিয়ারলি থ্যাংক ইউ ফর এক্সপ্রেসিং ইউর কনসার্ন রিগার্ডিং দ্য চেয়ার, থ্যাংক ইউ। আমি এখন মাননীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।

बिस्मिल्लाह रहमान रहीम। माननीय स्पीकर आपके आंतरिक धन्यवाद। माननीय स्पीकर उपस्थित महान সংসদের সকল সদস্যবৃন্দ, আমরা আজকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশন শেষ করতে যাচ্ছি। অবশ্যই আমি মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি, একজন সংসদ সদস্য হিসাবে মাননীয় স্পিকার আমি মনে করি, আজকে এই মুহূর্তে আমাদের এই মুহূর্তটি একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত জাতীয় সংসদ বহু বছর পরে সেই সংসদে জনগণের সত্যিকার নির্বাচিত প্রতিনিধিরা আলোচনা করে একটি বাজেট পাশ করেছে। সেজন্যই মাননীয় স্পিকার এই মুহূর্তটি একটি ঐতিহাসিক মুহূর্ত। মাননীয় স্পিকার, বাজেট অধিবেশনের যেদিন বাজেট পাশ হয় সেদিন আমার বক্তব্যে আমি বলেছিলাম, আমাদের উদ্দেশ্য, সরকারের উদ্দেশ্য এবং সরকারের লক্ষ্য ছিল এমন একটি বাজেট উপস্থাপন করা, এমন একটি বাজেট তৈরি করা যেটিকে আমরা বলতে পারি জনগণের জন্য জীবন বান্ধব বাজেট। মাননীয় স্পিকার, অতীতে আমরা দেখেছি অধিকাংশ সময়, সবসময় না হলে অধিকাংশ সময়, বাজেট উপস্থাপনের পরেই বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিভাবে তাদের রিয়াকশনগুলো জানিয়েছিল। বাট এই বছর আমরা বাজেট উপস্থাপনের পরে বাজেট নিয়ে যে সকল সংগঠন বিভিন্ন সময় চুলচেরা বিশ্লেষণ করে থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারাও বলেছে যে এই বাজেটটি অনেকটাই

এই বাজেটে আমরা যা করতে চেয়েছি সেই সকল সংস্থা বা সংগঠনও মনে করে যে আমরা সেটি করতে সক্ষম হব। তবে মাননীয় স্পিকার, এই বাজেটের সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয়, এই বাজেটের সুফল যদি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হয়, তাহলে অবশ্যই মাননীয় স্পিকার আমি সরকারি প্রশাসন কিংবা বিভিন্ন বেসরকারি কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করি। মাননীয় স্পিকার, আমি এই সংসদের সকল সংসদ সদস্য এবং দেশের গণতান্ত্রিক আমি জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ জনগণের কাঙ্ক্ষিত এই সংসদ প্রত্যেক সংসদ সদস্যের প্রচেষ্টায় জনগণের সংসদ হয়ে উঠেছে। আজও যেমন মাননীয় স্পিকার একটি বিল উপস্থাপনকে কেন্দ্র করে আমাদের মধ্যে হয়তো দ্বিমত আছে, কিন্তু সংসদের উভয় পার্শ্ব প্রাণবন্ত আলোচনা করেছে এবং প্রাণবন্ত আলোচনা করার মাধ্যমে প্রত্যেক যারা যারা আলোচনা অংশগ্রহণ করেছেন, এমনকি বিরোধী দলীয় মাননীয় বিরোধী দলীয় নেতাও সেই আলোচনায় সংক্ষিপ্তভাবে অংশগ্রহণ করেছেন, এই আলোচনার মাধ্যমে যে যার চিন্তা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মাধুর্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সকল সংসদ সদস্যকে এই অধিবেশনে অংশগ্রহণ করে আমরা গণতান্ত্রিকভাবে যে প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি তার জন্য আমার পক্ষ থেকে আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এবার আমি স্মরণ করতে চাই কিছু মানুষকে, কিছু সময় যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন এবং তাদের উৎসর্গকৃত জীবনের জন্যই, যে জীবনকে তারা উৎসর্গ করেছেন তার জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। মাননীয় স্পিকার, আমি স্মরণ করতে চাই 1971 সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। আমি স্মরণ করতে চাই 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব। আমি স্মরণ করতে চাই 2013 সালের শাপলা চত্বরে গণহত্যার যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন। স্মরণ করতে চাই 1990 সালের স্বৈরাচারী বিরোধী আন্দোলনে যে সকল রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্মরণ করতে চাই 2009 সালের বিডিআরএ বিদ্রোহের নামে যে হত্যাযজ্ঞের কালো অধ্যায়ে যে অফিসাররা শহীদ হয়েছেন। মাননীয় স্পিকার, 1.5 দশকের ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দল এবং অসংখ্য অরাজনৈতিক ব্যক্তি যারা বিভিন্নভাবে শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, হত্যা গুমের শিকার হয়েছেন, সেই মানুষগুলোকে আমি স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে জনগণের সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময়ে ইতিহাসের বাঁকে বাঁকে এমন প্রতিটি আন্দোলন সংগ্রামে অসংখ্য অগণিত মানুষ যাদের নাম আমরা জানি না, যাদের অনেককেই হয়তো আমরা চিনি না, এই মুহূর্তে আজকের এই দিনে এই ঐতিহাসিক মুহূর্তে সকল ব্যক্তির প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই, তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাই।
মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আজ যখন আমরা আলোচনা করছি, সেই সময়টি হচ্ছে জুলাই মাস। 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটি পরবর্তীতে গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। মাননীয় স্পিকার, 2024 সালের বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই শহীদদের আমি বিশেষভাবে স্মরণ করতে চাই আজকের এই সংসদ অধিবেশনে। মাননীয় স্পিকার, আজও আমরা উভয় পক্ষ আলোচনা প্রসঙ্গে আমরা উল্লেখ করেছি যে দেশ স্বাধীনে যারা জীবনকে উৎসর্গ করেছেন, যারা আহত হয়েছেন, সেই সকল মুক্তিযোদ্ধাদের যেমন আমরা এখনও ঋণ শোধ করছি, সেভাবে একইভাবে আমরা বিগত 17 বছর ধরে যে সকল রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের, তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক একইভাবে জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সরকারের পক্ষ থেকে, শুধু সরকার না, আমি বলবো এক্ষেত্রে বিরোধী দলও একসাথে, বিরোধী দল এবং সরকার একই সাথে উভয় পক্ষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সকল মানুষের পাশে, রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াবো। মাননীয় স্পিকার, এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে, জনগণের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি আমাদের শহীদগণ এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে ন্যায়পরণতা এবং ন্যায় বিচারই হবে শেষ কথা, যে বাংলাদেশে ধনী অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না। এবং দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোনো রকম ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যে বিষয়গুলো আপনার সামনে উল্লেখ করলাম, আমি মনে করি এই বিষয়গুলোকেই অ্যাড্রেস করা, সঠিকভাবে অ্যাড্রেস করাই আমাদের সবার কর্তব্য। আমাদের শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, তাদের রক্তের ঋণ যদি আমরা শোধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার মাধ্যমেই আমরা তাদের সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হব হয়তো। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার, অবশ্যই এই সরকারের লক্ষ্য একটি, জনগণ, জনগণ এবং বাংলাদেশের জনগণ। এবং সে কারণেই মাননীয় স্পিকার, বর্তমান সরকার চায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য, যেখানে সমাজের প্রতিটি শ্রেণী, প্রতিটি মানুষ, পেশার মানুষ রাষ্ট্রীয় সেবা কমপক্ষে পাবেন। এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই মাননীয় স্পিকার ইতিমধ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, ইমাম মোয়াজ্জেম সহ অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানি দেওয়ার যে বিষয়টি আমরা উল্লেখ করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজগুলো মাননীয় স্পিকার আমরা শুরু করেছি। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি আগেও বলেছিলাম বাজেট অধিবেশন উপস্থাপনের সময়, আজ আবারও উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই আমার বিরোধী দলীয় বন্ধুদেরকেও। গতকাল কি একজন বিরোধী দলীয় সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন যে কবে তার এলাকায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে? মাননীয় স্পিকার, বিএনপির এই পলিসি বা বিএনপির এই সিদ্ধান্তকে সমর্থন দেওয়ার জন্য আমি মাননীয় বিরোধী দলীয় নেতা সহ সকল বিরোধী দলীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার,
আপনি নিজেও একজন কৃষকের সন্তান। এই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ পরিবার কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার দল যদি বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হয়, আমরা তাহলে 10,000 টাকা পর্যন্ত যে সকল কৃষকের কৃষি ঋণ ছিল মাননীয় স্পিকার, আমরা সেগুলো পরিশোধ করব। মাননীয় স্পিকার, সেগুলো সরকার থেকে পরিশোধ করব, অর্থাৎ সেগুলো সুদসহ ঋণ আমরা মওকুফ করে দেব। মাননীয় স্পিকার, আমরা সরকার গঠন করার সাথে সাথে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে সমগ্র বাংলাদেশে 13 লক্ষ কৃষক যাদের ঋণ 10,000 টাকা ছিল সুদ সহ, সেই ঋণকে মওকুফ করে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। কারণ আগেই আমি বলেছি মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হচ্ছে একটি রাষ্ট্র গঠন, একটি দেশ গঠন, যেখানে আমাদের মূল লক্ষ্যই হবে জনগণ। মাননীয় স্পিকার, সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত নির্বাচিত প্রতিটি সেক্টরের মানুষের কাছে আর্থিক সুবিধা সম্মিলিত বিভিন্ন ধরনের যে সকল কার্ডগুলো আছে, আমরা সফলভাবে সেগুলো পৌঁছে দেওয়ার কাজ পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে শুরু করেছি। কিন্তু মাননীয় স্পিকার, এই সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই, এবং সেজন্যই মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মোয়াজ্জেম সাহেবদেরকে যেই সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সব কিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সব কিছু নিয়ে আসব। মাননীয় স্পিকার, আগেও বলেছি আবারও বলছি, একজন নাগরিক হিসাবে, একজন রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী হিসাবে, একজন জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি, রাষ্ট্র যদি নাগরিকদের দায় মেটাতে ব্যর্থ হয়, তাহলে জনগণ এবং রাষ্ট্র উভয়ই দুর্বল হয়ে পড়বে। মাননীয় স্পিকার, আমি মনে করি এই সকল সুবিধা নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং এই সকল যেগুলো আমরা দিতে চাইছি, যেগুলো আমরা কাজগুলো করতে চাইছি, এগুলো হচ্ছে রাষ্ট্রের দায় জনগণের প্রতি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ভবিষ্যতে যদি আমরা স্বৈরাচারকে তাবেদার রুখতে চাই, স্বৈরাচার তাবেদারকে রুখতে চাই, তাহলে অবশ্যই রাষ্ট্র এবং জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বর্তমান সরকার শুধু যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সহযোগিতা করার জন্য বিভিন্ন রকম কার্ড যে প্রদান করবে তা নয়, আর্থিক সহায়তা হয়তো আমরা অবশ্যই তৈরি করব জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার জন্য, বিশেষ করে যারা ডিপ্রাইভ অংশ, জনগণের যে অংশটি ডিপ্রাইভ। কিন্তু মাননীয় স্পিকার, একই সাথে আমাদের আরেকটি অন্যতম মূল লক্ষ্য হচ্ছে এই দেশে, বাংলাদেশে কর্মক্ষম যে জনশক্তি রয়েছে, সেই কর্মক্ষম জনশক্তির জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা, কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা। মাননীয় স্পিকার, সেজন্যই বিভিন্ন সেক্টরে আমরা ভাগ করে করে পরিকল্পনা গ্রহণ করেছি, যার ফলে আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি, ইনশাল্লাহ আমরা লক্ষ্য নয় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে আমরা সক্ষম হব পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জনশক্তি রফতানি ছাড়াও দেশের ভিতরে বিভিন্ন তথ্য প্রযুক্তি খাতে আমরা 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে মাননীয় স্পিকার, যোগাযোগ পরিবহন খাতের, এছাড়া ব্লু ইকোনমি বলতে আমরা যেটা বুঝি, সেই সমুদ্র সামুদ্রিক সম্পদ আহরণ এবং ইকো ট্যুরিজমের খাতেও মাননীয় স্পিকার 10 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টির চেষ্টা করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এর বাইরেও বিদেশের কর্মসংস্থান ইজি করার জন্য, সহজ করার জন্য আমরা বিভিন্ন ভাষা এবং দক্ষতা প্রশিক্ষণও আমরা চালু করেছি। মাননীয় স্পিকার, চাহিদাভিত্তিক এবং যুব উপযোগী শিক্ষা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রশিক্ষণ এবং ক্যারিয়ার সেন্টার স্থাপনও আমাদের এই পরিকল্পনা মাননীয় স্পিকার এগিয়ে চলছে। মাননীয় স্পিকার, বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন যে কোন প্রেক্ষাপটে কী পরিস্থিতিতে আমরা বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছি।
মানে স্পিকার, ঋণ নির্ভর অর্থনীতিকে আমরা পরিণত করতে চাই বিনিয়োগ নির্ভর অর্থনীতি। এবং আমাদের সরকারের যে মূল যে কটি পরিকল্পনা তার অন্যতমই হচ্ছে যে বিনিয়োগ নির্ভর থেকে অর্থনীতিকে, ঋণ নির্ভর থেকে অর্থনীতিকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে পরিণত করব, কর্মসংস্থান সৃষ্টি করব, সম্পদ তৈরিতে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে আমাদের প্রধান চালিকা শক্তি মাননীয় স্পিকার। এবং সেই কারণেই বর্তমান সরকার সকল পরিকল্পনা এমনভাবে তৈরি করেছে যাতে ইনশাল্লাহ 2034 সালের মধ্যে আমরা ট্রিলিয়ন ডলার অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি। মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ কর্মসূচি দেশকে শুধুমাত্র রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবেই শক্তিশালী করবে না, বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের ভূমিকে বসবাসযোগ্য করে তুলতেও বর্তমান সরকার আমরা নির্দিষ্ট কতগুলি পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, আগামী 5 বছর স্বেচ্ছাশ্রম এবং সরকারি উদ্যোগে আমরা সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ বা সবুজ কর্মসংস্থান সৃষ্টির কাজ আমরা হাতে নিয়েছি। মাননীয় স্পিকার, আজকের অধিবেশনের প্রথম পাঠে আমি বলেছিলাম যে আজকে সকালে আমি প্রাথমিক স্কুলের বাচ্চাদের একটি অনুষ্ঠানে যোগদান করেছিলাম। সেই অনুষ্ঠানেও সেইখানে আমি নিজে এবং অনলাইনে কানেক্টেড হয়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন উপজেলায় সাথে স্কুলগুলোর সাথে কানেক্টেড হয়ে মাননীয় স্পিকার আজকে সকালে আমরা প্রায় 2 লক্ষ গাছের চারা আমরা রোপণ করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যে 25 কোটি গাছ বা 25 কোটি বৃক্ষ রোপণের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি সেটিকে সফল করার জন্য প্রতি বছর ইনশাল্লাহ আমরা 5 কোটি বৃক্ষ রোপণ করতে চাই। এবং এই যে বৃক্ষগুলি রোপণ করা হবে মাননীয় স্পিকার, তার জন্য তো অবশ্যই চারা উৎপাদন করতে হবে। এবং এই চারা উৎপাদন করার জন্য মাননীয় স্পিকার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে 10,000 নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলা হবে। যেই 10,000 নার্সারি মাননীয় স্পিকার গড়ে তোলা হবে, সেই 10,000 নার্সারিতে আমরা আশা করছি যে ইনশাল্লাহ 2,50,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই 10,000 নার্সারিতে। মাননীয় স্পিকার, এছাড়াও ভূমি ব্যবস্থাপনা, নগর বন্দর ব্যবস্থাপনা, গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি নির্ভর শিক্ষার অগ্রাধিকার, বহুভাষা শিক্ষা, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সময় উপযোগী প্রতিরক্ষা কৌশল নির্ধারণ এবং এই সকল প্রত্যেকটি বিষয় কাজ এগিয়ে চলছে পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, একটু আগে মাননীয় বিরোধী দলীয় নেতা বিষয়টি উল্লেখ করেছেন। কি সেই বিষয়টি? বিষয়টি হচ্ছে অবশ্যই দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অগ্রাধিকার। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সম্পূর্ণভাবে পেশাদার হিসাবে গড়ে তুলতে চায় মাননীয় স্পিকার। একইভাবে মাননীয় স্পিকার, দুর্নীতির যে বিষয়টি আছে আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন, এই সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি মাননীয় স্পিকার। এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মাননীয় স্পিকার বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, দেশের মানুষের যে কোটি চাওয়া, মূল যে কোটি চাওয়া, তার মধ্যে অন্যতম সাধারণ নাগরিকের, খেটে খাওয়া মানুষের অন্যতম চাওয়া হচ্ছে একটি নিরাপদ পরিবেশ। অর্থাৎ একজন কৃষক হোক, একজন শ্রমিক হোক, একজন শিক্ষক হোক, শিক্ষিকা হোক, ছোট ব্যবসায়ী হোক, যেমনই মানুষ হোক না কেন, প্রত্যেকটি মানুষ চায় দিন শেষে কাজ শেষ করে যখন সে বাড়িতে ফিরে যাবে তখন সে নিরাপদে যাতে যেতে পারে বাড়িতে, অথবা দিন শেষে বাড়ি গিয়ে যখন পরিবারকে নিয়ে যদি কোথাও বেড়াতে বের হয় সে যাতে নিরাপদে যেতে পারে, আবার নিরাপদে তার বাসস্থানে ফিরে আসতে পারে। মাননীয় স্পিকার, জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটু আগেই আমরা উল্লেখ করেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসাবে গড়ে তুলতে চাই, এবং সেটিরই অংশ হিসেবে মাননীয় স্পিকার আমরা
বর্তমান সরকার 10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আবারও আমি উল্লেখ করতে চাই, বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। এবং আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল আমরা বিভিন্ন বিষয় এই সংসদে কোনো কোনো বিষয়ে হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সাথে অনেক বিষয় আমরা একমত পোষণ করেছি, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আজ থেকে প্রায় 3 বছর আগে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সঙ্গে বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে জনগণের সঙ্গে সংলাপের মাধ্যমে 31 দফা আমরা জাতির সামনে, দেশের সামনে উপস্থাপন করেছিলাম। মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিগত নির্বাচনে এই 31 দফার ভিত্তিতে আমরা আমাদের ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছিলাম। সেই ম্যানিফেস্টোর প্রতি জনগণ তাদের রায় দিয়েছে। মাননীয় স্পিকার, এবং এই 31 দফা এখন যেরকম, 31 দফা এখন যেমন সমগ্র বাংলাদেশের জনগণের 31 দফা, মাননীয় স্পিকার, ঠিক একইভাবে এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সবগুলো রাজনৈতিক দল, আজ আমার দল, একই সাথে বিরোধী রাজনৈতিক দল, আমরা এই জুলাই সনদ স্বাক্ষর করেছিলাম। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আজও বলছি, পরিষ্কারভাবে ল্যাথহীন ভাষায় আমি বলতে চাই, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি, জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মানুষটি

0: মাননীয় স্পিকার, ফ্যাসিবাদ স্বৈরাচারের আমলে যেভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সংগঠনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিটি সাংবিধানিক সংগঠনকে যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম একটি ছিল বাংলাদেশের শিক্ষা খাত। আপনি দেখেছেন মাননীয় স্পিকার, আপনার পরিষ্কার মনে আছে কিভাবে সেই সময় নকলকে উৎসাহিত করা হয়েছিল, কিভাবে সেই সময় অটো প্রমোশন দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা খাতের অনেকগুলো সমস্যা রয়েছে যা ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় হয়েছিল, শুরু হয়েছিল এবং পরিকল্পিতভাবেই তা করা হয়েছিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য যেমন প্রাথমিক সহ সকল পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ সঠিকভাবে ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য, একইভাবে বিভিন্ন বিতর্কিত বিষয়গুলো সিলেবাসগুলোকে ধীরে ধীরে সরিয়ে আনা, একইভাবে শিক্ষার বিভিন্ন উপকরণ নিশ্চিত করা, এই সকল বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চাই মাননীয় স্পিকার। এবং এ কারণেই আপনি দেখেছেন মাননীয় স্পিকার, এবার বাজেটে বর্তমান সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে। এবং মাননীয় স্পিকার, আমরা দেখেছি পৃথিবীতে যে কটি দেশ উন্নতি করেছে প্রত্যেকেই তারা শিক্ষা খাতে সকল সময় বরাদ্দ বেশি রেখেছে। মাননীয় স্পিকার, ইজিপ্ট, সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে লেখা আছে, যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। মাননীয় স্পিকার, আমার কেন জানি মনে হয় এই বাক্যটিকে স্বৈরাচার, ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য। মাননীয় স্পিকার, কোনো একটি বিশেষ গোষ্ঠী, কোনো একটি বিশেষ দেশকে খুশি করার জন্য এই তারা এই নীতিটি গ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, বর্তমান সরকার সম্পূর্ণভাবে এটির বিরোধী এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো শিক্ষার নিশ্চয়তা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যারা গড়ে তুলবেন সেই সকল শিক্ষকদেরকে সুন্দরভাবে সঠিক ভালো ট্রেনিং দেওয়ার জন্য সকল উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, এই কার্যক্রম যাতে আমরা সঠিকভাবে চালিয়ে যেতে পারি সেজন্য মাননীয় স্পিকার আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, আগামী 5 বছরে ইনশাল্লাহ বাজেটের শতকরা 5% আমরা শিক্ষা খাতে পর্যায়ক্রমিকভাবে বরাদ্দ করব, জিডিপির 5%। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যে যতই বলি না কেন, ছোটবেলায় একটি লেখা পড়েছিলাম বইয়ের মধ্যে, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। যদি স্বাস্থ্য কারো নষ্ট হয়ে যায়, তাকে যা কিছুই দেওয়া হোক না কেন, কোনো কিছু, ভালো খাবার দেওয়া হোক, ভালো পোশাক দেওয়া হোক, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হোক, কোনো কিছুই সে উপভোগ করতে পারবে না। মাননীয় স্পিকার, আমরা অতীতের শিক্ষা ব্যবস্থার যে করুণ চিত্র সংক্ষেপে আপনার সামনে তুলে ধরেছিলাম মাননীয় স্পিকার, একইভাবে স্বৈরাচার, ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় স্বাস্থ্যখাতকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, বলতে দ্বিধা নেই, আমার স্ত্রী যেহেতু একজন চিকিৎসক, আমার আশেপাশে যে কোনোভাবেই হোক, সে কারণেই হোক, বহু চিকিৎসক আমার আশেপাশে আছেন, আমার পরিবারের মধ্যেই হোক, পরিবারের আশেপাশে হোক, সবার থেকে যে ধারণাটা আমি পেয়েছি মাননীয় স্পিকার, বলতে দ্বিধা নেই যে স্বৈরাচার, ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল, একটি বিশেষ দেশকে সুবিধার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা বাজেট উপস্থাপনের দিন ওনার বক্তব্যে উনি বলেছেন যে সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা অসুস্থ। আমি ওনার সাথে, উনি বলেছিলেন 100% অসুস্থ, আমি বলেছিলাম 100% না, 101% অসুস্থ। মাননীয় স্পিকার, আজও একইভাবে সেই কথার পুনরাবৃত্তি করতে চাই। মাননীয় স্পিকার, সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই, জনগণের উপযোগী করে তুলতে চাই। সেজন্য মাননীয় স্পিকার, এই চিকিৎসা খাতকে গড়ে তোলার পাশাপাশি জনগণ যাতে সুবিধা পায় সেজন্যই মাননীয় স্পিকার আমরা এই বছর বাজেটের 1.2% বরাদ্দ রেখেছি চিকিৎসা খাতের জন্য, এবং পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছর এটিকে আমরা 5% উন্নীত করতে চাই মাননীয় স্পিকার জিডিপির। মাননীয় স্পিকার, বর্তমান যুগে, বর্তমান বিশ্বে, ইউরোপে তারা একটি নীতি গ্রহণ করেছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ একজন মানুষ অসুস্থ হবার আগেই যদি তাকে আমরা সচেতন করার মাধ্যমে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে সেই মানুষটি যেমন উপকৃত হবে, সেই মানুষটি যেমন সুস্থ থাকবে, একইভাবে মাননীয় স্পিকার রাষ্ট্র বা জনগণের অর্থ কম খরচ হবে, এবং একইভাবে মাননীয় স্পিকার তার ফলে যেটি হবে, যে মানুষটি শেষ পর্যন্ত অসুস্থ হবে, সে যখন হাসপাতালে যাবে সে কিছুটা হলেও বেটার চিকিৎসা, বেটার সুবিধা পাবে। এবং সে কারণে মাননীয় স্পিকার জনগণকে আরও সচেতন করার জন্য, স্বাস্থ্যর বিষয়ে আরও সচেতন করার জন্য আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা সারা বাংলাদেশে 1,00,000 হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন, এবং আপনার মাধ্যমে এই সংসদে আমি জানাতে চাই যে আমরা এই 1,00,000 হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করার কাজ শুরু করেছি। মাননীয় স্পিকার, অতি শীঘ্র এটি ঘোষণা করা হবে। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন, এবং এই সংসদের মাধ্যমে আমি সকলকে, আপনার মাধ্যমে এই সংসদের সকলকে জানাতে চাই যে বাংলাদেশে আরেকটি শ্রেণীর মানুষ আছে যাদের চিকিৎসা পেতে খুবই কষ্ট হয়, বিশেষ করে গ্রামেগঞ্জে যে মানুষগুলো থাকে। কারা তারা? তারা হচ্ছে আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা। তাদের চিকিৎসা ব্যবস্থা সেভাবে নেই বললেই চলে, একদম শূন্যের কোঠায়। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দ্রুততার সাথে 5টি বিভাগে 5টি সম্পূর্ণভাবে 200 বেডের 5টি শিশু হাসপাতাল চালু করার উদ্যোগ গ্রহণ করেছে, যেটি ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি মাননীয় স্পিকার আগামী সেপ্টেম্বর মাসে এই টোটাল 1,000 বেডের হাসপাতালগুলো তো চালু হবে শিশুদের জন্য শুধুমাত্র। মাননীয় স্পিকার, গত কয়েক মাসে আমি বাংলাদেশের অনেকগুলো এলাকা ঘুরেছি, বহু মানুষের সাথে আমার কথা হয়েছে। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদের আমলে, স্বৈরাচারের আমলে শুধু উন্নয়নের কথা শুনতাম, কিন্তু যখন মাননীয় স্পিকার আমি দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছি, বহু মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যখন তাদের এলাকাগুলো সম্পর্কে জেনেছি, তখন মাননীয় স্পিকার সেই ফ্যাসিবাদের উন্নয়নের সেই গল্প এবং বাস্তবতার মধ্যে কোনোই মিল পায়নি মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা তার নিজের জেলা যেহেতু সিলেট, বিগত বাজেট উপস্থাপনের দিন উনি ঢাকা সিলেট হাইওয়ের কথা বলেছিলেন, এবং সেই সাথে তখন স্পিকার সাহেব সেদিন উপস্থিত ছিলেন, সেই সাথে আমাকেও একটু সংযুক্ত করেছেন সিলেটের সাথে, স্পিকার সাহেবকেও সংযুক্ত করেছিলেন আত্মীয়তার সূত্রে সিলেটের সাথে। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে আমি বলতে চাই যে এই সকল কাজগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা শুরু করেছি, ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা জনগণকে এর সুফল পৌঁছে দিতে পারবো। মাননীয় স্পিকার, নিজেদের পকেট ভারী করার জন্য মাননীয় স্পিকার, কোন সেই খাতটি? সেই খাতটি ছিল মাননীয় স্পিকার বিদ্যুৎ সেক্টর। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3,00,000 কোটি টাকা। কুইক রেন্টালগুলোকে, এইটি ছিল তাদের কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জনের একটি সেক্টর, কুইক দুর্নীতির একটি সেক্টর। মাননীয় স্পিকার, এই খাত ফ্যাসিবাদের শাসনামলে সম্পূর্ণভাবে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল এই জ্বালানি খাতকে। এবং শুধু তাই নয় মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছিল সেটি হচ্ছে মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবে জ্বালানি এটি আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয় বিদেশ থেকে। আমরা এখানে, আমাদের কোনো তেলের খনি নেই, ডিজেল বলেন, পেট্রোল বলেন, যেটি আমাদেরকে সম্পূর্ণভাবে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। কিন্তু ইম্পোর্ট করে আনতে হলেও মাননীয় স্পিকার যেই মজুরটি রাখা উচিত
1: আপদকালীন সময়ের জন্য সেই মজুদের উপরে কোনো রকমই নজর দেওয়া হয়নি। ফলে আগে মাত্র 30 দিনেরও কম মজুদ আমাদের হাতে থাকতো। বিগত 3 মাস কাজ করার ফলে, বিশেষ করে যখন এই সমস্যা তৈরি হলো মধ্যপ্রাচ্যের, আমরা কাজ শুরু করেছি এবং পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার আমরা এই মজুদটাকে এখন 45 দিনের উপরে নিয়ে গেছি এবং ইনশাল্লাহ এটিকে আমরা 90 দিন পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি জানলে আশ্চর্য হবেন মাননীয় স্পিকার, বিগত স্বৈরাচারের সময় 17 বছর ধরে বাংলাদেশের যে বাপেক্স আছে, আমাদের যে গ্যাস কূপ খননের যে সংস্থাটি আছে, তাদেরকে কোনোভাবেই কোনোরকমভাবে সুযোগ দেওয়া হয়নি কাজ করার জন্য। মাননীয় স্পিকার, সম্পূর্ণভাবে বিদেশিদের হাতে এটি ছেড়ে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বাপেক্সকে সক্রিয় করে আবার গড়ে তুলছে, তাদের জন্য রিগ আমদানি করা হচ্ছে এবং তারা নিজেরা গ্যাস কূপ খনন করবে। মাননীয় স্পিকার, তারা নিজেরা গ্যাস কূপ খনন করার মাধ্যমে নতুন গ্যাস কূপ খনন করবে, পুরনগুলোতেও তারা গ্যাসের অনুসন্ধান করবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে, সে অভিজ্ঞতা এবং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, এবারও রাষ্ট্র পরিচালনায় আমাদের সুনির্দিষ্ট কতগুলো পরিকল্পনা রয়েছে, যা সংক্ষেপে আপনার সামনে আমি তুলে ধরেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদিও আমাদের অর্থনীতি দুর্বল, সমগ্র বিশ্ব একটি যুদ্ধ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে এবং এই সংসদ এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম, মাননীয় স্পিকার, এমন পরিস্থিতিতেও আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি। মাননীয় স্পিকার, অর্থনৈতিকভাবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা জনগণকে সাথে নিয়ে পরিকল্পনাগুলোকে ইনশাল্লাহ বাস্তবায়ন করব, কারণ মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণ পরিশ্রমী, আমাদের তরুণরা উদ্যমী, আমাদের কৃষকরা পরিশ্রমী এবং উৎপাদনশীল। মাননীয় স্পিকার, এবং আমাদের উদ্যোক্তারা সম্ভাবনাময়। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি সরকার যদি ব্যবসা বাণিজ্যের সামনে সকল বাধা সরিয়ে দিতে সক্ষম হয়, আমরা দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টি করতে পারি, মাননীয় স্পিকার, এবং অবশ্যই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি জবাবদিহিতার আওতায় আনতে পারি, মাননীয় স্পিকার, তাহলেই আমরা শহীদ দেশে এই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। মাননীয় স্পিকার, একটু আগেই বলেছি সারা দেশ ঘুরে আমি মানুষের সাথে কথা বলেছি, দেশ ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। ঘুরে আসার পরে মাননীয় স্পিকার, মানুষের মধ্যে আমি যে উৎসাহ, যে উদ্দীপনা, যে আগুন দেখেছি, যে উদ্যম দেখেছি, মাননীয় স্পিকার, একজন নাগরিক হিসেবে মাননীয় স্পিকার আমি কনফিডেন্ট, এবং সেই কনফিডেন্ট বলেই আজকে আমার সেই বিষয়টি আমি এই সংসদের সাথে শেয়ার করলাম। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই সংসদের সকল সদস্যদের মাধ্যমে, কারণ আমরা সকলে জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিনিধিত্ব আমরা করছি, আমি কয়েকটি বিষয়, হয়তোবা এটি ঠিক সংসদীয় বিষয় না, তারপরেও আমি, কিন্তু আমি মনে করি রাজনীতির বিষয়ও না, কিন্তু আমি মনে করি বিষয়গুলি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সাথে জড়িত, এবং সে কারণে মাননীয় স্পিকার, এই বিষয়গুলি আমি এই মহান সংসদের সামনে, এই 350 জনপ্রতিনিধির সামনে, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, দুর্নীতি, দুঃশাসন, স্বৈরাচার, ফ্যাসিবাদের কবলে পড়ে শুধু রাজনীতি অর্থনীতি নয়, বরং আমাদের ধর্মীয়, খুব সম্ভবত মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে বিষয়টি উপস্থাপন করেছেন, ওনার সাথে একসাথে আমি উপস্থাপন করতে চাই, আমাদের ধর্মীয় সামাজিক সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধের মনে হয় অবক্ষয় ঘটেছে কিছু। মাননীয় স্পিকার, আমাদের এই মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে যে কোনো ভাবেই হোক না কেন। পারিবারিক যে মূল্যবোধ, সেটিকেও আমাদের ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একটি ছোট্ট ছড়া আমিও ছোটবেলায় পড়েছি, আপনিও পড়েছেন, আমার বিশ্বাস অধিকাংশ বিরোধী দলীয় নেতাও পড়েছেন, আমি মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি অনেক সংসদ সদস্যই পড়েছেন সেটি। কি সেটি ছড়াটি? সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মাননীয় স্পিকার, আমাদের এই ছোটবেলার যে ছড়া বা কবিতা, যেই মূল্যবোধ, সেই মূল্যবোধ আমাদেরকে এই সংসদকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। মাননীয় স্পিকার, যদি আমরা এই দেশকে গঠন করতে চাই, তাহলে অবশ্যই এই সকল মূল্যবোধ আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে মাননীয় স্পিকার, আমি প্রতিটি পরিবার যার যার দায়িত্ব পালন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এই দায়িত্বটা যাতে প্রত্যেকটি পরিবার পালন করতে পারে, যাতে করে, মাননীয় আপনার মাধ্যমে মাননীয় সকল সংসদ সদস্যকে আমি অনুরোধ করব, এই ব্যাপারে যদি আপনারা যার যার এলাকায় মানবিক দায়িত্ব গ্রহণ করেন, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আরেকটি বিষয় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় আমি জানি না কিভাবে মিলে গেল মাননীয় বিরোধী দলের নেতা তার একটি

মানুষকে উদ্বুদ্ধ করি, আমরা যেন যত্র তত্র ময়লা আবর্জনা না ফেলি। এটি আমরা যদি প্রত্যেকে বাংলাদেশের 300 এলাকায় 300 জন সংসদ সদস্য এবং আমার বোনেরাও, যে 50 জন আমাদের এখানে নারী সংসদ সদস্য আছেন, সেই বোনেরাও যদি স্ব এলাকায় আমরা দায়িত্ব গ্রহণ করি, তাহলে অবশ্যই আমরা এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারব। মাননীয় স্পিকার, প্লাস্টিক ব্যাগ, পলিথিন ব্যাগ কিংবা বোতল যেখানে যেতেই থাকুক না কেন, সেটি যাতে আমরা মানুষকে সেই সচেতনতা দিতে পারি, সেটি যাতে যেখানে সেখানে ফেলা না হয়। মাননীয় স্পিকার, ছোট্ট এই বিষয়গুলো সংসদে বলার কারণ হলো, বিষয়গুলি ছোট হলেও বিষয়গুলি আমাদের জনজীবনে এর প্রভাব অপরিসীম, বর্তমান এবং ভবিষ্যতের জন্য। মাননীয় স্পিকার, আমরা চাই, নিশ্চয়ই আমরা চাই, প্রত্যেকটি মানুষ আমরা চাই, প্রত্যেকটি সংসদ সদস্য আমরা চাই, একটি পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তুলতে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে, আমি আমার বক্তব্যকে সংক্ষেপ করে নিয়ে আসতে চাই। মাননীয় স্পিকার, আমি এই বাজেট অধিবেশন চলাকালীন সময় যারা নিয়ম শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছেন, সার্জেন্ট রামস, সংসদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটি বিষয়ের উপরে দৃষ্টি আনতে চাই। এটিও আমি বিরোধী দলের সম্মানিত নেতার সাথে একমত হয়ে বলতে চাই, সেটি হলো এই সংসদে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কয়েকজন ব্যক্তি যারা কাজ করেছেন, বাজেট অধিবেশন চলাকালীন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তাদেরকে এই সময়ের মধ্যে যে প্রাপ্য ভাতা সংসদের রীতি অনুযায়ী সেটি দেওয়ার আহ্বান আমি জানাতে চাই মাননীয় বিরোধী দলের নেতার সাথে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার জনগণের সরকার, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি, জনগণের জীবন এবং সম্পদ সুরক্ষা সরকারের পবিত্র আমানত বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক। মাননীয় স্পিকার, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি দ্বিতীয় অধিবেশন গত 7 জুন 2026 তারিখে শুরু হয়ে 1 মাস 9 দিন পর আজ সমাপ্ত হতে যাচ্ছে। গত 11 জুন 2026 তারিখে মাননীয় অর্থমন্ত্রী সংসদে 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন। বাজেটের প্রথম এই সংসদের প্রথম বাজেট উপস্থাপন করেছেন। বাজেটের উপর সরকারি এবং বিরোধী দলের 316 জন সংসদ সদস্য প্রায় 48 ঘন্টা 51 মিনিট আলোচনা করেছেন। এই অধিবেশনে আমি যদি সঠিক বলে থাকি, 11টি বিল পাশ সহ প্রধানমন্ত্রীর প্রশ্ন এবং অন্যান্য মাননীয় মন্ত্রীদের প্রশ্ন জিজ্ঞাসা উত্তর আলোচিত এবং টেবিলে উপস্থাপিত হয়েছে। এছাড়াও মাননীয় স্পিকার, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, সরকারি হিসাব কমিটি সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হয়েছে। অধিবেশন চলাকালে সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ দিন রাত সরকারি ছুটি সহ ছুটির দিনেও এমনকি অক্লান্ত পরিশ্রম করে মঞ্জুরির দাবি, ছাঁটাই প্রস্তাব, বাজেট পাশ, 800টি বিধিতে সংক্ষিপ্ত আলোচনা, 147 বিধিতে সাধারণ আলোচনা এবং সংসদীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা সহ অধিবেশন সুষ্ঠুভাবে সমাপ্তিতে সহায়তা করেছেন। তাই সার্বিক বিষয় বিবেচনাপূর্বক 2026 খ্রিস্টাব্দে বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ে, যা একটু আগে আমি বলেছি, আবারও জোর দিয়ে বলতে চাই, সকল কর্মকর্তা ও কর্মচারী, 7 বাৎসরিক কর্মচারীবৃন্দ, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মচারীবৃন্দ।

0: যারা সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রী দপ্তরের সহায়ক হিসেবে কর্মরত, বিটিভি এবং বাংলাদেশ বেতারের সংসদে কর্মরত কর্মচারীবৃন্দ এবং সংসদে কর্মরত গণপূর্ত বিভাগ সহ সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দকে পূর্ব রেওয়াজ অনুযায়ী তাদের চলতি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী ভাতা হিসেবে প্রদানের জন্য আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, সংসদ পরিচালনার জন্য আমি মাননীয় স্পিকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ডেপুটি স্পিকারকে, মাননীয় চিফ হুইপ, সহ হুইপবৃন্দ, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ এবং সকল মাননীয় সংসদ সদস্যকেও আন্তরিক ধন্যবাদ। আমি মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলের চিফ হুইপ সহ বিরোধী দলের সকল সংসদ সদস্যকেও জানাই আন্তরিক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতি মন্ত্রণালয়ের মাননীয় সদস্যবৃন্দকে, আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ সচিবালয়ে সচিব সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে আরও ধন্যবাদ জানাই চিকিৎসক, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বুদ্ধি, বিদ্যুৎ ও টেলিফোন বিভাগ সহ নিরাপত্তা বাহিনী সহ সকল সেবাকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে। অবশ্যই সাংবাদিক ভাইরা এর থেকে বাদ যাবেন না, ধন্যবাদ তাদেরও প্রাপ্য। মাননীয় স্পিকার, শেষ করার আগে একটি কথা বলতে চাই। অবশ্যই এটি সংসদ এবং সংসদের রীতি অনুযায়ী সারা বিশ্বে যেটি প্র্যাকটিস সেই অনুযায়ী অবশ্যই আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে, তবে অবশ্যই শত্রুতা নয়। মাননীয় স্পিকার, প্রতিহিংসা প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায়পরায়ণতা, যা মাননীয় বিরোধী দলের নেতা জোর দিয়েছেন, আমিও একই সাথে তার উপরে জোর দিতে চাইছি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে আমাদের এই প্রিয় মাতৃভূমি তাবেদারী রাষ্ট্রে পরিণত হতে না পারে, মাননীয় স্পিকার, এই প্রশ্নে মাননীয় স্পিকার আমরা অর্থাৎ সংসদে বিরোধী দল এবং সরকারি দল, আমি দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতে চাই আমাদের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য, এবং যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাকে আমার বক্তব্য উপস্থাপন করতে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেও। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় মাননীয় বিরোধী দলের নেতার প্রস্তাব এবং মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর সদয় সম্মতির প্রেক্ষিতে সংসদীয় রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীদের সম্মানী ভাতা প্রদানের বিষয়টি আমি সাদরে গ্রহণ করছি। পরিশেষে মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে সমৃদ্ধ করেন এবং আমাদের সকলকে জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আমি এখন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির আদেশ পাঠ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন 1433 বঙ্গাব্দের 31 আষাঢ় মোতাবেক 2026 খ্রিস্টাব্দের 15 জুলাই বুধবার বৈঠক শেষে সমাপ্ত ঘোষণা করছি। মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং সমস্ত সংসদ সদস্যদেরকে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
2: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 104 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
3: বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে।

0: পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাথর নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছ নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষনিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। মনে রাখবেন, ভূমিধসে অনেক মানুষের প্রাণহানি ঘটে এবং অনেক সম্পদ নষ্ট হয়। তাই আসুন আমরা সবাই ভূমিধসের বিষয়ে সচেতন হই, অন্যকেও সচেতন করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম, সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি শারমিন সালাম। দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান করেন। আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মন্ত্রী বলেন, শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব। মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রচার করা হয়। জেলা প্রশাসক, শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করেন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছ রোপণের মাধ্যমে জেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। রাজবাড়িতে জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া, বিশেষ মোনাজাত, পুষ্পস্তবক অর্পণ এবং অন্যান্য কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের হোসেনপুর সাহেবের চরে আজ অবৈধভাবে উত্তোলিত বালু ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধ বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ সময় তিনি পরিবেশ ও জনস্বার্থে ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করার দায় অভিযুক্ত ব্যক্তিকে ৭০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রার সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবারও বলছি, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯% এবং সন্ধ্যে ৬টায় ৮৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ২০ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪৯ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮টা ৫ মিনিটে।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী।
3: সামাজিক বা পারিবারিক নানা প্রতিবন্ধকতা ভেঙে যখন একজন নারী কোনো নতুন কাজে হাত দেন, তখন তার সবচেয়ে বড় হাতিয়ার হয় তার ভেতরের প্রত্যয়, আমিও পারব। এই বিশ্বাসটি তাকে লোক লজ্জা বা নেতিবাচক সমালোচনা উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। নিজের পায়ে দাঁড়ানোর এই জেদ তাদের অর্থনৈতিকভাবে স্বাধীন করছে। সকল নারী এগিয়ে চলুক আপন শক্তিতে, এমন শুভকামনায় শুরু করছি নারীদের জন্য অনুষ্ঠান প্রত্যয়ী নারী। বাংলাদেশের অর্থনীতি এবং গ্রামীণ সমাজের মূল চালিকা শক্তি হল কৃষি, আর এই কৃষির মেরুদণ্ড হলেন নারী। কৃষি সভ্যতার সূচনা হয়েছিল মূলত নারীর হাত ধরেই। বীজ সংরক্ষণ থেকে শুরু করে ফসল কাটা এবং তা ঘরে তোলা পর্যন্ত প্রতিটি স্তরেই নারীদের অবদান অনস্বীকার্য। তাই তো তাদের কথা চিন্তা করেই আমরা আমাদের এই আয়োজন সাজিয়ে থাকি। আর কথা নয়, চলুন শুরু করি আজকের পরিবেশনা। শুরুতেই হাঁসের রোগ ও তার প্রতিকার নিয়ে বিস্তারিত সাক্ষাৎকার গ্রহণ করেছেন মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ।
4: কৃষির অগ্রগতির সাথে আমাদের নারীদের অংশগ্রহণ এখন প্রত্যক্ষ, আর সেই নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের কৃষি অর্থনীতি এগিয়ে চলেছে। এটি আমাদের ভাবতে যেমন ভালো লাগে, যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। প্রত্যয়ী নারী অনুষ্ঠানের এই পর্বে আমরা আজ কথা বলবো হাঁসের রোগ এবং তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবেন ডাক্তার মহুয়া ইয়াসমিন, সাবেক প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান। আপনাকে স্বাগত জানাই আমাদের আয়োজনে।
5: আপনাকে অনেক ধন্যবাদ।
4: প্রথমে আমরা হাঁস সাধারণত কোন কোন রোগে আক্রান্ত হতে পারে সে বিষয়টি যদি বিস্তারিত বলেন।
5: হাঁসের প্রধান রোগগুলোর মধ্যে ডাক প্লেগ, ডাক কলেরা, বোটুলিজম ও পাতলা পায়খানায় হাঁস বেশি আক্রান্ত হতে দেখা যায়। স্যাঁতস্যাঁতে পরিবেশ ও দূষিত পানি থেকে এসব রোগ ছড়ায়।
4: সেই আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে বিভিন্ন আমরা বলি যে সতর্কতা প্রয়োজন রয়েছে।
5: জি জি।
4: তো সেই রোগগুলো থেকে রক্ষা পেতে গেলে কি কি ধরনের সতর্কতা সাধারণত প্রথমে মেনে চলা দরকার?
5: হাঁস পালন খুবই লাভজনক একটি ব্যবসা। এরা প্রাকৃতিকভাবে খুব কষ্ট সহিষ্ণু হয়ে থাকে, তবে রোগ বালাই থেকে হাঁসকে বাঁচিয়ে লাভ নিশ্চিত করতে কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন। হাঁসের ঘর সবসময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে। ভেজা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে বিভিন্ন ধরনের রোগের জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করতে পারে, তাই এদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। হাঁসের জন্য সবসময় মানসম্মত সুষম খাবার সরবরাহ সহ বিশুদ্ধ পানীয় সরবরাহে নিশ্চিত করতে হবে। দূষিত পানি থেকে কলেরা, পাতলা পায়খানা আর দূষিত খাবার ছত্রাকযুক্ত হলে বোটুলিজমে হাঁস আক্রান্ত হতে দেখা যায়। এছাড়া খামারে কোনো নতুন হাঁস আনা হলে এগুলোকে অন্তত এক সপ্তাহ আলাদা করে রাখতে হবে। এতে নতুন হাঁসের কোনো রোগ বালাই থাকলে তা পুরাতন হাঁসগুলোকে আক্রান্ত করতে পারে। এক জায়গায় গাদাগাদি করে হাঁস না রেখে পর্যাপ্ত জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে।
4: নানা সতর্কতার কথা আমরা শুনলাম হাঁস পালনের ক্ষেত্রে, কিন্তু বিভিন্ন রোগের কথাও আমরা শুনেছি, সেই রোগগুলো থেকে প্রতিকার বা প্রতিরোধের কি কি উপায় রয়েছে?
5: হাঁস রোগের আক্রান্ত হয়ে গেলে আক্রান্ত হাঁসগুলোকে আলাদা করে রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। হাঁসের রোগ প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে নিয়মিত টিকা প্রদানের ব্যবস্থা করা, এতে রোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে। হাঁসের ডাক প্লেগ ও ডাক কলেরা রোগগুলোর মারাত্মক সংক্রামক ব্যাধি রোগ, তাই টিকা প্রয়োগের ফলে হাঁসের শরীরে এই রোগগুলোর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকবে, এতে রোগগুলো থেকে হাঁস রক্ষা পাবে। জমে থাকা পচা ময়লা পানি পান করানো যাবে না, বিশুদ্ধ খাবার ও পানি সরবরাহ করতে হবে, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে হবে।
4: আমরা সাধারণত হাঁসের ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুটি রোগের সাথে বেশি পরিচিত যারা আমাদের কৃষিজীবী ভাই বোনেরা রয়েছেন, তো এই যে এই রোগের ক্ষেত্রে তো টিকা রয়েছে, কোন বয়সে আসলে হাঁসের এই টিকা দেওয়া দরকার?
5: ডাক প্লেগ টিকা বাচ্চা হাঁসের 3 সপ্তাহ বয়সে প্রথম টিকা দিতে হয়। প্রথম টিকা দেওয়ার 21তম দিনে বুস্টার ডোজ দিতে হয়। 6 মাস পর্যন্ত এই টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে, তাই 6 মাস পরপর এই টিকা দিতে হয়।
4: আর ডাক কলেরার ক্ষেত্রে?
5: আর ডাক কলেরা টিকা 2 মাস বা তার ঊর্ধ্বে বয়সের হাঁসে প্রথম টিকা প্রয়োগের 15 দিন পর বুস্টার ডোজ দিতে হয়, এরপর 6 মাস অন্তরন্তর এই টিকা দিতে হয়।
4: বন্ধুরা শুনলেন তো যে হাঁসের বিভিন্ন রোগ যেমন রয়েছে তার প্রতিকারও রয়েছে, তবে আসার কথা এই যে খুব বেশি রোগাক্রান্ত হাঁস সাধারণত হয় না, তাই না? এটি আমাদের
5: একটু স্বাস্থ্যসম্মত ব্যবস্থা নিলে, মোটামুটি টিকা দিয়ে নিলে ভালোই থাকে,
4: ভালো থাকে। হাঁস যারা পালন করতে চান তারা নিঃসন্দেহেই হাঁসের সবকিছু জেনে বুঝে সতর্ক থেকে এই হাঁস পালনে অগ্রগামী হবেন। যারা নারীরা এই খাতের সাথে জড়িত, যারা এই চাষের সাথে জড়িত, যারা হাঁস পালনে উদ্যোগী হয়েছেন কিংবা আগামীতে হবেন, সবার জন্য আমার শুভকামনা জানাই। কারণ আজকের নারী প্রত্যয়ী নারী, সেই নারীরাই আমাদের কৃষি সম্পদকে এগিয়ে নিয়ে যাবেন, এমন প্রত্যাশায় আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
5: আপনাকেও অনেক ধন্যবাদ।
3: আমাদের বাংলাদেশে ষড়ঋতুর আবর্তনে সারা বছরই হরেক রকমের সুস্বাদু ও পুষ্টিকর ফল পাওয়া যায়। দেশীয় ফলগুলো শুধু খেতেই দারুণ নয়, এগুলোর পুষ্টিগুণও অসাধারণ। আমাদের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে দেশীয় ফলের কোনো বিকল্প নেই। আম, কাঁঠাল, পেয়ারা, কলা ও আমড়ার মতো সহজলভ্য ফলগুলো ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্য আঁশের মতো চমৎকার উৎস, যা শরীরের পানি শূন্যতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি উন্নত করতে সরাসরি সাহায্য করে। এখন পুষ্টি চাহিদা পূরণে দেশীয় ফলের ভূমিকা নিয়ে বলছেন কৃষিবিদ শাকিল আরভিন ঝুমু।
6: দেশীয় ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং সুষম খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের দেশে সহজেই উৎপাদিত হয় এমন ফল আম, কাঁঠাল, কলা, পেয়ারা, পেঁপে, লেবু, আনারস, কুল, জাম, বেল ও আমড়া, এগুলো নানা ধরনের পুষ্টিগুণে ভরপুর। এসব ফলে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ, খাদ্য আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এসব পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় ও দাঁত মজবুত করে, চোখ ভালো রাখে, হজম শক্তি বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। নিয়মিত দেশীয় ফল খাওয়ার মাধ্যমে অপুষ্টি দূর করা সম্ভব এবং অনেক রোগের ঝুঁকিও কমে যায়, বিশেষ করে শিশু, কিশোর কিশোরী, গর্ভবতী এবং বয়স্ক মানুষের জন্য দেশীয় ফল খুবই উপকারী। তাই পরিবারের প্রতিটি সদস্যের প্রতিদিন অন্তত একটি মৌসুমি দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। নারীরা পরিবারের পুষ্টি নিশ্চিত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বাড়ির আঙিনা, পুকুর পার, বসত বাড়ির চারপাশে বা পতিত জমিতে আম, পেয়ারা, কলা, পেঁপে, লেবু, কুল বা অন্যান্য দেশীয় ফলের গাছ লাগিয়ে খুব সহজেই পরিবারের জন্য সারা বছর নিরাপদ ও পুষ্টিকর ফলের ব্যবস্থা করা যায়। ভালো মানের চারা রোপণ, নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার, জৈব সার ব্যবহার এবং রোগ পোকা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিলে গাছ সুস্থ থাকে এবং ভালো ফলন দেয়। নিজের বাগানের ফল টাটকা, নিরাপদ এবং বিষমুক্ত হওয়ায় পরিবারের সবাই নিশ্চিন্তে খেতে পারেন। এতে বাজার থেকে ফল কেনার খরচও অনেক কমে যায়। পরিবারের চাহিদা পূরণের পর অতিরিক্ত ফল স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয় করা যায়। এছাড়া আম, কুল, লেবু, বেল বা আমড়া দিয়ে আচার, জুস, জ্যাম, জেলি, স্কোয়াশ সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে বিক্রি করলে আরও বেশি লাভ করা সম্ভব। এতে নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পান, পরিবারের আয় বাড়ে এবং অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারেন। একই সঙ্গে বাড়ির আশেপাশে ফলের গাছ লাগালে পরিবেশ সবুজ থাকে, ছায়া পাওয়া যায় এবং জৈব বৈচিত্র্য রক্ষা পায়। তাছাড়া আজকাল অনেকেই বাণিজ্যিকভাবে দেশি ফল চাষ করছেন, এটি অনেক লাভজনক। সবার উচিত বাড়ির আশেপাশে যতটা সম্ভব বিভিন্ন ধরনের দেশীয় ফলের গাছ লাগানো, নিয়মিত পরিচর্যা করা এবং পরিবারের সবাইকে প্রতিদিন মৌসুমি দেশীয় ফল খাওয়ার জন্য উৎসাহিত করা। এতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে, শিশু থেকে বয়স্ক সবাই সুস্থ থাকবে, চিকিৎসার খরচ কমবে এবং অতিরিক্ত ফল বিক্রি করে পরিবারের আয়ও বৃদ্ধি পাবে। সুস্থ পরিবার, পুষ্টি সমৃদ্ধ সমাজ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পরিবার গড়তে দেশীয় ফলের উৎপাদন ও নিয়মিত খাওয়ার কোনো বিকল্প নেই।
3: আমাদের চারপাশের এত ব্যস্ততা আর কোলাহলের মাঝে গানের আবেশ হল ঠিক যেন এক পশলা বৃষ্টির মতো। গান মনের সব ক্লান্তি ধুয়ে দিয়ে এমন এক জগতে নিয়ে যায় যেখানে শুধু সুর আর কথার খেলা। তখন চারপাশের চেনা জগৎটাও যেন একটু অন্যরকম, একটু বেশি সুন্দর মনে হয়। চলুন শুনে আসি তেমনি একটি গান।

0: বর্ষা এলেই বাজারে দেখা মেলে টক মিষ্টি স্বাদের দেশি ফল লটকনের। ছোট গোলাকার ও রসালো এই ফলটি শুধু স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণের কারণেও বেশ জনপ্রিয়। পুষ্টিবিদদের মতে, নিয়মিত পরিমিত পরিমাণে লটকন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মিলতে পারে আরও নানা স্বাস্থ্য উপকারিতা। লটকনের পুষ্টি ও ভেষজ গুণ নিয়ে বিস্তারিত বলছেন পুষ্টিবিদ সাইদা লিয়াকত।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমাদের দেশে নানা ধরনের ফল পাওয়া যায়, তার মধ্যে বেশ কিছু ফল ভিটামিন সি সমৃদ্ধ। এর মধ্যে অন্যতম একটি ফল হচ্ছে লটকন, আর এই ফলটার পুষ্টিগুণ ও ভেষজ গুণ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকের আয়োজনে কথা বলার জন্য আমাদের সাথে আছেন সাইদা লিয়াকত, পুষ্টিবিদ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনার কাছে একেবারেই শুরুতে জানতে চাই, এই যে লটকন ফল, এর পুষ্টিগুণ সম্পর্কে।
2: আসলে লটকন খুব অল্প সময়ের একটা কিন্তু ফল, বর্ষাকালে পাওয়া যায়, এখন পাওয়া যাচ্ছে। আসলে লটকন পুষ্টিগুণে ভরপুর, যেটা হচ্ছে লটকন যদি খুব রোদে যদি একটু বেশি ভালোভাবে থাকে এবং একটু পরিপক্ক হয়, তাহলে কিন্তু লটকন ফলটা খেতে বেশ মিষ্টি হয়। আর নাহলে টক মিষ্টি একটা ফল। এই ফলটা আসলে অনেক উপকারী, যেটা হচ্ছে যে ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এতে B1 আছে, B2 আছে, তারপর হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আছে। এটা আসলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল, যা শরীরের জন্য খুবই উপকারী। আর এক কথায় বলতে গেলে, ফলমূলকে আমরা রোগ প্রতিরোধকারী খাবার বলে থাকি, যেটা ইমিউনিটিকে বুস্ট আপ করে। সেই ক্ষেত্রে লটকন আসলে চমৎকারভাবে ইমিউনিটিটাকে ঠিক রাখার জন্য কিন্তু কাজ করে এবং আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে।
1: বা আপনি বলছিলেন যে লটকন আমাদের স্বাস্থ্যগত দিক থেকে অনেক উপকারী, তো এইটাই একটু জানতে চাইবো এখন যে লটকনের স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে একটু জানি।
2: আমরা যে ফলটা খাই, আসলে আমি চট করে লটকনের সময় আসলো, আমি এক দুই দিন লটকন ফলটা খেলাম, তাহলেই যে আমি স্বাস্থ্যগত উপকার পেয়ে যাব তা কিন্তু নয়। তবে হ্যাঁ, তাৎক্ষণিকভাবে কিন্তু আমার কিছু ভিটামিন সির চাহিদা কিন্তু সে পূরণ করছে। যেমন এতে বলা হয় যে, যেহেতু ভিটামিন সি রয়েছে, ভিটামিন সি হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট, আমরা যেটা বলি, রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে চমৎকারভাবে কাজ করে। আর ভিটামিন সি স্কার্ভি যে হয়, সেটা থেকেও কিন্তু আমাদের প্রতিরোধে সাহায্য করে। তারপর হচ্ছে B1, B2 রয়েছে, সেটা আমাদের মুখে যদি ঘা হয় দুই পাশে রিবোফ্লাভিনের অভাবে হয়, এটা যদি আমরা লটকন ফলটা আমরা খেয়ে থাকি, তাহলে কিন্তু দেখা যায় যে মুখের দুই পাশে যাদের ঘা হওয়ার প্রবণতা থাকে, তারা কিন্তু এই রোগটা থেকে সহজেই কিন্তু পরিত্রাণ পেতে পারে। আরেকটি ব্যাপার হলো যে, লটকন যদি নিয়মিত খাওয়া যায়, যে বর্ষার মৌসুমটাতে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু বর্ষার সময় কিন্তু দেখা যায় যে অনেক সময় চর্মরোগের প্রবণতা কিন্তু থাকে, এবং লটকনটা যদি এই সময় গ্রহণ করা হয়, তাহলে কিন্তু এই যে চর্মরোগ হওয়ার আশঙ্কাটাও কিন্তু এই ক্ষেত্রে কমে যায়। আসলে খুব সুন্দরভাবে যদি বলি, প্রকৃতিতে আমাদের আল্লাহ পাক এমনভাবে ফলগুলি দিয়েছেন, আসলে যে ঋতুতে যেটা দরকার সেটাই কিন্তু আমরা ফলগুলি পাই। আমরা যদি এই ফলগুলি খেয়ে থাকি, বিশেষ করে লটকনের কথাই যদি বলি, তাহলে কিন্তু এই ফলগুলি যদি আমরা খাই, যাদের একটু বমি ভাব রয়েছে অথবা দেখা গেল যে ওজন তারা কমাতে চায়, এই সময় কিন্তু একটু বেশি করে যদি এই ফলগুলি তারা খায়, যেমন পটাশিয়াম রয়েছে এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও কিন্তু এই ফলটা কিন্তু চমৎকারভাবে কাজ করে। আসলে লটকনের উপকারিতা বলে শেষ করা যাবে না, তবে আমি যেটা বলি যে সবসময় আসলে মৌসুম অনুযায়ী কিছু ফল খাওয়া উচিত। যে আমি চট করে একটা ফল আমি গ্রহণ করলাম, আমি উপকার পেয়ে যাব তা কিন্তু নয়। তাৎক্ষণিকভাবে কিছু উপকার আপনি পেতে পারেন, সেটা আমি বললাম, কারণ লটকন বা যে কোনো ফলই হোক, আসলে আপনাকে প্রতিদিনই কিছু পরিমাণে ফল কিন্তু গ্রহণ করতে হবে আপনার সাধ্য অনুযায়ী।
1: আচ্ছা, একেবারেই তাই। আপনি কিছু উপকারিতার কথা বলছিলেন, সেখানে যে মানে এই যে স্বাস্থ্যগত উপকার পাওয়া যায়, পাশাপাশি তো কিছু ভেষজ উপকারও রয়েছে এই লটকনের মধ্যে, সেগুলো একটু জানতে চাই।
2: হ্যাঁ, যে লটকন যদি খাওয়া হয়, তাহলে কিন্তু কোলন যে ক্যান্সার আমাদের রয়েছে সেটা কিন্তু ঝুঁকি কমে। এক কথায় আমি বলবো যে ফলে কিন্তু আঁশ রয়েছে, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু সাহায্য করে। আপনার গার্ডসটা, অর্থাৎ আপনার যদি পরিপাকতন্ত্রটা ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি বিভিন্ন রকম রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আর বলা হয় যে ডায়রিয়া দূর করতেও কিন্তু লটকন গাছের পাতার যে গুঁড়া, সেটাও চমৎকারভাবে কাজ করে, দাঁতের নানা সমস্যা প্রতিরোধে সাহায্য করে, এবং মুখের স্বাদ বৃদ্ধি এবং হজমেও কিন্তু লটকন সাহায্য করে।
1: আপনাকে অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য।
0: গৃহস্থালির টুকিটাকি কাজ আসলে দেখতে ছোট মনে হলেও সংসার গুছিয়ে রাখতে এগুলোর জুড়ি নেই। ঘরদোর পরিষ্কার রাখা থেকে শুরু করে টুকটাক জিনিসপত্র মেরামত বা গুছিয়ে রাখা, সবকিছুই এর মধ্যে পড়ে। তেমনি কিছু সাধারণ কিন্তু দারুণ কাজের আইডিয়া এবারে জানাবো, যা আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তোলে। গৃহস্থালির টুকিটাকি জানাচ্ছেন নরসিন ফারহান নূর।
3: সবাইকে স্বাগত জানাচ্ছি গৃহস্থালী টুকিটাকিতে। গৃহস্থালী কাজের এসব টুকিটাকি টিপস জানা থাকলে সময় যেমন বাঁচবে, তেমনি কাজও আপনার অনেকটা সহজ হবে। তাই চলুন জেনে নেই এমনই গুরুত্বপূর্ণ কিছু টিপস। বেসিনের জেলি দাগ তুলতে কি করবেন, কোল্ড ড্রিঙ্কস এর সাথে ডিটারজেন্ট মিশিয়ে ঘষে নিন, তারপর 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে আপনার বেসিনটি। রান্নাঘরে হাত মোছা তৈলাক্ত কাপড় ভাতের মারে ডুবিয়ে ঘষে নিন, দেখবেন এক একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আমাদের রান্নাঘরে সবচেয়ে বেশি দরকারি সামগ্রী হচ্ছে চুলা। রান্নার তেল মশলায় চুলার উপরিভাগ চিটচিটে হয়ে যায়। লোহা বা পেতলের বেরিয়াটি ভিনেগার মেশানো গরম পানিতে ভিজিয়ে রাখুন, একদম পরিষ্কার হয়ে যাবে। এবারে বলি কাপড় পরিষ্কার করার কথা। সাদা কাপড় ধপধপে রাখতে ওয়াশিং পাউডারে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। কাপড় ধোয়ার পরে লেবুযুক্ত গরম পানিতে 10 মিনিট ভিজিয়েও রাখলে কিন্তু কাপড় দেখবেন একদম আপনার মন মতো সাদা হয়ে গিয়েছে। সাদা মোজা ধোয়ার জন্য গুঁড়ো সাবানের সাথে 1 চামচ সাদা সিরকা মিশিয়ে নিন। এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়েম থাকবে। পোশাকে কাদা লাগলে শুকোতে দিন আগে, তারপর কাদা ঝেড়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। কাপড়ে চুইংগাম লাগলে কাপড়টি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিন। মোম লেগে গেলে দাগযুক্ত স্থানে একটি পরিষ্কার কাপড় রেখে হালকা গরম করে ইস্ত্রি ঘষে নিন, দেখবেন দাগটা উঠে গিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা তো অনেক হলো, এবারে আসি মশলা সংরক্ষণের কথায়। ব্যস্ত জীবনে কাজ গুছিয়ে রাখতে এবং অপচয় রোধ করতে মশলা সংরক্ষণে জুড়ি নেই। পেঁয়াজ কুচি করে হলুদ আর সর্ষের তেল মেখে নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এভাবে ডিপও সংরক্ষণ করতে পারেন, স্বাদ একেবারেই নষ্ট হবে না। আদা ব্লেন্ড করে লবণ সর্ষের তেল মেখে আইস কিউব করে পলিব্যাগে রেখে ডিপে রাখুন, 1 বছর ফ্রেশ থাকবে। ধনে পাতা বা পুদিনা পাতাও কুচি করে কেটে অল্প পানিতে তেল মিশিয়ে আইস কিউব করে সংরক্ষণ করতে পারেন। কাঁটা মাছ অনেক দিন পর্যন্ত ফ্রিজে রাখলে গন্ধ হয়ে যায়। একটি বাক্সে পানি দিয়ে তার মধ্যে মাছ ডুবিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত সতেজ থাকবে।
0: হাট পুড়ে গেলে দ্রুত টুথপেস্ট অথবা পাকা কলা মেখে পোড়া স্থানে লাগান, দেখবেন জ্বালা কমে গিয়েছে। মাছ ভাজার সময় অল্প একটু ময়দা বা চালের গুঁড়ো মাখিয়ে রাখুন, মাছ থাকবে একেবারেই মচমচে। ভেজা কাপড়ে কলা মুড়ে ফ্রিজে রাখলে খোসা কালো হবে না। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবু কেটে রেখে দিতে পারেন, ছড়ে যাবে গন্ধ।
3: তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরিচ্ছন্ন দাগহীন আর সমৃদ্ধ হোক আপনার নিত্যদিনের গৃহস্থালী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি গৃহস্থালী টুকিটাকি থেকে।
0: প্রত্যয় হল নারীদের ভেতরের সেই অদৃশ্য শক্তি যা তাদের স্বপ্ন দেখতে শেখায় এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস যোগায়। একজন প্রত্যয়ী নারী শুধু নিজেই এগিয়ে যান না, বরং পুরো সমাজ ও পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন। আলোকিত হোক প্রতিটি নারীর জীবন। শেষ করছি আজকের অনুষ্ঠান। আজ অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম জান্নাতুল ফেরদৌস তমা, সম্পাদনায় জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি শাহনাজ পারভীন রুশি, শাহনাজ পারভীন, বর্ষা আহমেদ, আফরোজ আক্তার পপি এবং প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

সেনানৌ ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রথমে শোনাব একটি দেশের গান, আমার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, সবার বাংলাদেশ, তাকে নিয়ে চিন্তা, তাকে নিয়ে এগিয়ে যাবার সেই প্রেরণা, আর অবশ্যই প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পদক্ষেপে সেই দেশ গড়বার জন্য যারা কাজ করে চলেছেন, আমাদের মতো সাধারণ মানুষ এবং যারা আমাদের বীর সেনা, সবার প্রতি বিনম্র শ্রদ্ধা। অকুতো ভয় সাহস নিয়ে অবশ্যই দেশ গড়বার এই মহান ব্রতে আমরা সবাই একসাথে থাকব, পাশে পাশে চলব, এমনই প্রত্যাশায় বন্ধুরা প্রথমে শোনাতে চাই একটি দেশের গান। শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, গীতিকার নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন অজিত রায়।

দুর্বারে আপনারা শুনছেন চাওয়া পাওয়া। এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী বেবি নাজিন, গানের কথা নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

0: সেনানো ও বিমান বাহিনীর বীরসেনানী ভাই ও বোনেরা, এই গানটির সাথেই শেষ করব দুর্বারের আজকের আয়োজন। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ফিফা বিশ্বকাপ ফুটবলের আজ দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টায় বাংলাদেশ সময় রাত একটায় খেলা শুরু হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: উত্তর আমেরিকার আকাশে যখন বিশ্ব জয়ের চূড়ান্ত আলো রং, তখন ফুটবল মানচিত্রের দুই গোলার্ধের দুই চিরন্তন পরাশক্তি এবার মুখোমুখি হতে যাচ্ছে এক মহানাটকীয় দ্বৈরথে। একদিকে ফুটবল সংস্কৃতির আদিভূমি থ্রি লায়ন্স ইংল্যান্ড, অন্যদিকে বিশ্ব জয়ের মুকুট মাথায় নিয়ে উঠতে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার সিংহাসন ধরে রাখা আলবিসেলেস্তে আর্জেন্টিনা। ইউরোপিয়ান নান্দনিকতা বনাম লাতিন জাদুর এই সংঘাত মঞ্চ একেবারেই প্রস্তুত। সবুজ গালিচায় এবার কোনো ক্ষমা নেই, নেই কোনো আপোষের সুযোগ। ইংল্যান্ডের ডেরায় আছেন ক্ষিপ্ত গতির হ্যারি কেইন আর মাঝ মাঠের তরুণ জাদুকর জুড বেলিংহাম, যারা যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণ ভাগ চূর্ণ বিচূর্ণ করতে প্রস্তুত। অপরদিকে আকাশী সাদা শিবিরে শেষবারের মতো বিশ্বমঞ্চ কাঁপাতে তৈরি সর্বকালের অন্যতম সেরা ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর আক্রমণ ভাগে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে প্রস্তুত কোপা আমেরিকার ফাইনাল নির্ধারক গোলদাতা লাউতারু মার্তিনেস। ঘড়ির কাঁটা যখন ছুঁয়ে যাবে বাংলাদেশ সময় রাত একটা, তখন ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন বেজে উঠবে আটলান্টা স্টেডিয়ামে সেই মহাযুদ্ধের বাসি। মাঠের ভেতরের ক্ষিপ্ত গতি আর গ্যালারির আকাশ ফুড়ে যাওয়া গর্জন মিলে তৈরি হবে এক অলৌকিক আবহ, যেখানে ড্র বলে কিছুই থাকবে না, থাকবে কেবল বিজয়ের শেষ রক্তিম সূর্য। এর আগে গত মঙ্গলবার রাতে বাংলাদেশ সময় ঠিক একটায় ডালাসের সবুজ গালিচায় শেষ চারের প্রথম মহাযুদ্ধে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও স্পেন। সেখানে এমবাপ্পের ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে স্প্যানিশ আর্মাডা। আর এভাবেই যবনিকা ঘটল ফরাসিদের বিশ্বকাপ স্বপ্নযাত্রার। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বুলাওয়েতে আজ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে 32 রানে বাংলাদেশকে পরাজিত করেছে। বাংলাদেশ টসে জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানালে তারা 20 ওভারে 6 উইকেট হারিয়ে 170 রান করে। জবাবে বাংলাদেশ 19 ওভারে সবকটি উইকেট হারিয়ে 138 রান করতে সক্ষম হয়। আগামী শুক্রবার একই ভেন্যুতে বাংলাদেশ সময় বিকেল 4:30 দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধে 6টায় খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে ইংল্যান্ডের জয় ছাড়া কোন বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। এদিকে আগামীকাল প্রভিডেন্সে বাংলাদেশ সময় দিবাগত রাত 12:30 স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। 5 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। গাজীপুরের শ্রীপুরে যুব ক্লাবের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে জামালউদ্দিন ফুটবল একাডেমি জয়লাভ করেছে। স্থানীয় মাঠে আয়োজিত খেলায় তারা 4-1 গোলে বন্ধু একতা সংঘকে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। আগামী শনিবার থেকে ঢাকায় বয়সভিত্তিক 10ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা শুরু হচ্ছে। দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত 2-দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের 565 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন কুড়ি স্পোর্টস সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জাতীয় পর্যায়ের অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসব মুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: প্রিয় শ্রোতা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানের শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? আমাদের আজকের বিষয়, মুখের ঘায়ের কারণ, লক্ষণ ও প্রতিরোধে করণীয়। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার তৌফিক আহমেদ এবং সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জ্যোতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: আপনাকে ধন্যবাদ, এর সাথে বাংলাদেশ বেতারে কেউ ধন্যবাদ এটি সুন্দর এবং সময়োপযোগী বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
0: আপনার কাছে প্রথমেই জানতে চাই যে মুখের ঘা এটি আসলে কি, বা মুখের কোন অংশে ঘা হয়ে থাকে?
1: মুখের ঘা এটা সাধারণত মুখের ভিতরে হয়, জিহ্বায় হতে পারে, আমরা বলি বাক্কাল মিউকোসা হতে পারে, মাড়িতে হতে পারে। তো এটার জন্য অনেকগুলো উপসর্গ নিয়ে এটা আমরা বুঝতে পারি। অনেক সময় মুখে ব্যথা হয়, খাবার খেলে মুখে জ্বলে, অনেক সময় অস্বস্তি বোধ করে, লাল হয়, সাদা হয়, এরকম অনেক কিছু হতে পারে। এগুলো নিয়েই আমরা মুখের ঘা আমাদের কাছে সাধারণত ওই উপসর্গগুলো নিয়ে আসে রোগীরা।
0: মুখে ঘায়ের কারণ কি বা মুখে ঘা কেন হয়?
1: মুখে ঘায়ের অনেকগুলো রোগের জন্য এটা হতে পারে। স্বাভাবিকভাবে আমরা সাধারণত যে মুখের ঘাগুলো সবচেয়ে বেশি ভুগী সেটাকে বলে অ্যাপথাস আলসার। অ্যাপথাস আলসারগুলোর সাধারণত কারণ জানা নাই, এবং কিছু কিছু কারণ আছে, মহিলাদের মিনিস্ট্রেশনের আগে হতে পারে, এছাড়া অন্য অন্য অনেক রোগের জন্য হতে পারে, যেমন ইনফেকশনের জন্য ফাঙ্গাল ইনফেকশন ক্যান্ডিডিয়াসিসের জন্য হতে পারে, ভাইরাল ইনফেকশন হার্পিস সিমপ্লেক্স বা এইচআইভি রোগের জন্য হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন টিউবারকুলোসিস সিফিলিস নামক রোগের জন্য হতে পারে, এছাড়া কিছু স্কিন ডিজিজের জন্য হতে পারে, যেমন লাইকেন প্লানাস, ইমুনোবোলাস ডিজিজ, হাইপারটেনশন, ডার্মাটাইটিস, এগুলোর জন্য হতে পারে। এছাড়া কিছু গ্যাস্ট্রোএন্টেরোলজির কিছু রোগের জন্য আমাদের হতে পারে, যেমন আমরা বলতে পারি সিলিয়াক ডিজিজ বা ক্রনস ডিজিজ, এগুলোর উপসর্গ নিয়ে আসতে পারে। আরো কিছু রোগ আছে, যেমন সিস্টেমিক ডিজিজ, আমরা বলি এটা সিস্টেমিক লুপাস এরাইথোমাটোসিস বা এসএলই বা ব্যাসেট ডিজিজের জন্য হতে পারে। আর কিছু সহজ কারণ আছে, আমরা প্রতিনিয়ত কিছু ওষুধ খেয়ে থাকি, সেই ওষুধের জন্য আমাদেরকে এগুলো হতে পারে, যেমন ইনসাইট খাই, নিকোরান্ডিল খাই, এসি ইনহিবিটর, অন্য কোনো রোগী যারা সাইটোটক্সিক ড্রাগ খায়, ক্যান্সার আক্রান্ত রোগী খায়, মেথোট্রেক্সেট, এগুলোর জন্য হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর যে রোগগুলো, কিছু ক্যান্সারের জন্য কিন্তু মুখে ঘা হতে পারে, তার জন্য একটা স্কোমাস সেল কার্সিনোমা আছে, তারপর লিউকিমিয়ার জন্য হতে পারে, এমনকি ক্যাপসিস সারকোমা নামক রোগের জন্য মুখে ঘা হতে পারে।
0: আপনার কাছে জানতে চাই যে লক্ষণগুলো কি কি?
1: আচ্ছা, মুখে ঘায়ের লক্ষণগুলো এটা প্রধানত নির্ভর করে কোন রোগের জন্য হচ্ছে, তার উপর গুলো সাধারণত মুখে ঘায়ের লক্ষণগুলো আমরা প্রকাশ পেয়ে থাকি রোগীদের কাছে। আমি প্রথমে আপনাকে বলেছি, যেমন অ্যাপথাস আলসার, অ্যাপথাস আলসার একটা এমন একটা রোগ, যে রোগটা হচ্ছে তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে জানা যায় না, কিন্তু অনেক সময় কিছু কিছু অংশের কারণ জানা যায়, যেমন মহিলাদের মিনিস্ট্রেশনের আগে হয় বা কিছু কিছু কারণের জন্য হতে পারে, যদি অনিদ্রা হয়, কনস্টিপেশন হয়, সেটির জন্য অ্যাপথাস আলসার হয়। এখন অ্যাপথাস আলসার আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার কিছু উপায় আছে। অ্যাপথাস আলসার গুলো সাধারণত মুখের বাক্কাল মিউকোসাতে যে কোনো পাশে হতে পারে, এটা সুপারফিশিয়াল থাকে, লাল এবং মাঝখানে সাদা স্পট থাকে, এটা সাধারণত পেইনফুল হয়, ব্যথা করবে, প্রচন্ড ব্যথা করবে, এটা সাধারণত সেলফ লিমিটিং, অনেক সময় নিজে নিজেই ভালো হয়, নাহলে কিছু ওষুধের জন্য হয়। মুখে ঘায়ের সবচেয়ে যে খারাপ যে অংশগুলো সেটাকে আমরা বলি স্কোমাস সেল কার্সিনোমা, সেটার আবার লক্ষণ আলাদা। সেটা হতে পারে কি, সিঙ্গেল একটা আলসার হবে মুখের মধ্যে, যে আলসার কোনো ট্রমা মানে আঘাতের জন্য হবে না, সে আলসারের জন্য কোনো ব্যথা থাকবে না, সে আলসারে কোনো সাদা দাগ থাকতে পারে, কিন্তু দাগগুলো সহজে ঘষা দিলে উঠে যাবে না, লাল দাগ থাকতে পারে, এটা লাম্পের মতো হতে পারে, এটা চাকার মতো হবে, সেই চাকাগুলো এখন ফিক্সড হয়ে থাকবে। অনেক সময় এই আঘাতের জন্য কি হয়, জিহ্বায় বা ঠোঁটে অনুভূতিহীন হয়ে যায়, এগুলো হচ্ছে খারাপ যে আলসার সেগুলো লক্ষণ।
0: মুখের ঘা অনেক সময় অনেকের হয়ে থাকে, কিন্তু বলছিলাম যে খুব বেশি একটা পাত্তা দেয় না, তো কি করে আমরা বুঝবো যে এটি আসলে কোন রোগের কারণেই হয়েছে, বা হঠাৎ করে মুখে ঘা হয়েছে, কিছুদিন পর ভালো হয়ে গেল, তো কোন সময়ে আমাদেরকে আমরা বুঝতে পারবো যে আমাদের এখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত?
1: যদি সিঙ্গেল আলসার হয়, সেই আলসার গুলো মুখের ঘা কিন্তু কোনো ব্যথা নেই, শক্ত হয়ে আছে, বা এর সাথে যদি দেখি যে আমাদের ঠোঁটগুলো অবশ হয়ে গেছে, তাহলে এটাকে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ এটাই আসলে মুখের ঘা সবচেয়ে যে জীবন সংশয়ী যে রূপ আছে সেটা ছিল স্কোমাস সেল কার্সিনোমা, সেটার জন্য। এর সাথে যদি আমরা মুখের ঘার সাথে অন্য অন্য যে রোগগুলো, আমি আপনাকে অনেকগুলো রোগের সাথে বললাম, অন্য কোনো রোগের যদি কোনো প্রকাশগুলো থাকে, তাহলে আমাকে বুঝতে হবে সেটা একটু জটিল জিনিস, এটার জন্য দ্রুত আমাদের ডাক্তার কাছে যেতে হবে।
0: স্কোমাস সেল কার্সিনোমা এটি আমরা বারবারই শুনছি, কি কেন হয় বা এটি কতটা মারাত্মক হতে পারে মানব জীবনের জন্য একটু যদি আমাদেরকে বলতেন।
1: আচ্ছা, এটা হচ্ছিল মুখের এক ধরনের ক্যান্সার, এই ক্যান্সারের এটা খুবই ভয়াবহ ক্যান্সার, কারণ দেখা গেছে যে এই ক্যান্সারের জন্য মৃত্যু হার প্রায় 50%, এবং রিসেন্ট ইয়ারগুলোতে প্রায় স্কোমাস সেল কার্সিনোমার ইনসিডেন্স রেট 25% মতো বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ, এটা যে হওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে, আমরা যদি পোর ডায়েট খাই, কেউ যদি স্মোকিং করে মানে বিড়ি সিগারেট ধূমপান করেন, এক্সেসিভ অ্যালকোহল খান, আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি কমন সেটা হল পান খাওয়া এবং গুল ব্যবহার করা, এগুলো হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমার জন্য অন্যতম প্রধান কারণ। এখন আমরা যদি একটা কাজ করতে পারি, শুধুমাত্র যদি আমরা এই যে কারণগুলো বললাম এগুলো যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে দেখবো যে যেটা আমাদের মুখের ঘায়ের জন্য যেগুলো আমাদের মৃত্যুর কারণ ঘটায়, সেটা থেকে আমরা মুক্ত পেতে পারি। এই জন্য স্কোয়ামাসেল কার্সিনোমা নিয়ে আমি এত বেশি কথা বলছি, যেটা আমি প্রিভেন্ট করতে পারবো। আমরা যদি এই বদাভ্যাসগুলা, গুল ব্যবহার করা, ধূমপান করা, তামাক ব্যবহার করা, মুখের হাইজিন যদি মেনটেন করতে পারি, তাহলে এই যে ভয়ঙ্কর জীবন সংগ্রাহী যে রোগ, সেখান থেকে আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারি। আর এই রোগের চিকিৎসা পদ্ধতি অনেক ব্যয়বহুল এবং অনেকটা বেশি, কারণ এটা চিকিৎসা পদ্ধতি দুইটা, একটা হচ্ছে আমরা অপারেশন করতে পারবো, আর একটা হচ্ছে এর সাথে আমাদের রেডিওথেরাপি দিতে হবে। যে জন্য আমাদেরকে এটা নিয়ে আগে থেকে যদি আমরা সচেতনতা থাকি, তাহলে আমরা দেখবো যে অনেকগুলো মানুষের জীবন আমরা রক্ষা করতে পারবো।
0: মুখে ঘা হলে প্রাথমিকভাবে কি ধরনের ঔষধ আমরা খেতে পারি বা গ্রহণ করতে পারি?
1: মুখে ঘার জন্য আমি আপনাকে যেটা বললাম প্রথম দিকেই, যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মুখে ঘাড় অন্যতম কারণ থাকে অ্যাপটাস আলসার। আমরা যদি দেখি যে আমার মুখের ঘাটা হচ্ছে, ওরাল মিকোসাতে হচ্ছে, এটা পেইনফুল, ব্যথা পাচ্ছি, সাদা সাদা হচ্ছে, বারে বারে হচ্ছে, চলে যাচ্ছে, বারে বারে হচ্ছে, চলে যাচ্ছে, তাহলে এটা আমরা ধরে নিব এটা একটা অ্যাপটাস আলসার। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা মুখের হাইজিন গুলো মেনটেন করি, আমরা কিছু ট্রায়ামসিলোলন ওরাল পেস্ট এটা ব্যবহার করতে পারি, এছাড়া আমাদের আরো কিছু অ্যাপসল নামক কিছু ওষুধ আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর ওরাল হাইজিন যেমন রেগুলার সফট ব্রাশ ইউজ করতে পারি। আর আমরা যেটা করতে পারি, যাতে কনস্টিপেশন না থাকে, অনিদ্রা বা ঘুমের যদি এলোমেলো জিনিস থাকে, এগুলো থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি। এছাড়া কিছু কিছু মুখের ঘা হতে পারে আমাদের কোন ভিটামিনের অভাবে, ম্যালঅ্যাবজর্পশন সিমটমের জন্য থাকতে পারে, সেক্ষেত্রে আমরা রিবোফ্লাভিন বা এই জাতীয় কিছু ভিটামিন খেয়েও দেখতে পারি যে কোনো কিছু হচ্ছে কিনা। এটা ইনিশিয়াল ভাবে যদি হয় সেক্ষেত্রে আমরা তো ব্যবস্থা করতে পারি।
0: মুখের ঘা এর চিকিৎসা পদ্ধতিটা বা আপনারা কিভাবে রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকেন একটু যদি আমাদেরকে বলতেন।
1: আচ্ছা, মুখের ঘা চিকিৎসা পদ্ধতি যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের প্রথমে আসতে হবে যে এটা আসলে মুখের ঘা কারণটা কি। সে চিকিৎসা পদ্ধতি নির্ভর করেছিল কারণের উপর। আমি যদি বলি যে অ্যাপটাস আলসার, তার চিকিৎসা পদ্ধতি আমি আগে বলেছি। এর সাথে যদি অন্য যে কারণগুলো আমি বলেছি, অনেকগুলো স্কিনের রোগ বলছি, গ্যাস্ট্রোএন্টেরাইটিস রোগ বলছি, এটা যদি যে তার প্রাথমিক যে রোগ, সেই রোগের যদি চিকিৎসা করে ফেলি, তাহলে মুখের ঘাগুলো এমনি চলে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমরা স্কোয়ামাসেল কার্সিনোমা যেটা বললাম, মুখের যে ক্যান্সার, সেই ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সার্জারি করে ঘা এবং ওখানে যে যে অংশগুলো ইনভলভ থাকে সেটা ফেলে দেওয়ার পরে, তারপরে আমরা রেডিওথেরাপি দিই। সেটা লোকাল জায়গা দিতে পারি বা অনেক বড় একটা জায়গা জুড়ে দেওয়ার প্রয়োজন হতে পারে, সেটা নির্ভর করে তার কোন কোন অংশগুলো ইনভলভ হয়েছে। এছাড়া তার যে কারণের জন্য তার মুখের ঘা হয়েছে, সেই রোগের চিকিৎসা দিলে মুখের ঘাগুলো ভালো হয়।
0: মুখের ঘা প্রতিরোধে আপনার পরামর্শ?
1: মুখের ঘা প্রতিরোধে আমার পরামর্শ দুইটা। সর্বপ্রথম আমাদেরকে যে বদাভ্যাসগুলা, ধূমপান করা, পান খাওয়া, গুল ব্যবহার করা, এগুলো বন্ধ করতে হবে, রেগুলার ব্রাশ করতে হবে। এবং মুখের ঘাড় যে আমি যে রেড ফ্ল্যাগ সাইনগুলো বললাম, যদি ভয়াবহতা মনে করি যে কোনো যদি মুখে ঘা হচ্ছে, সে ঘাসগুলো একটা ঘা, সে ঘাটাগুলো কোনো ব্যথা নেই, সে ঘাগুলো যাচ্ছে না, অনেকদিন ধরে আছে, সেটা শক্ত হয়ে আছে, আমি জিভ্যায় কোনো অনুভূতি পাচ্ছি না, এরকম যদি কোনো কিছু হয়, তাহলে আমাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ রোগ নির্ণয় করে পরবর্তীতে আমাদের চিকিৎসা নিতে হবে, কারণ এই রোগগুলো দেরি হয়ে গেলে চিকিৎসায় এটা কোনো ফলাফল পাওয়া যায় না।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। মোহাম্মদ মেহেদী হাসান দিনাজপুর বোচাগঞ্জ গোপালপুর থেকে আমাদেরকে লিখেছেন, মুখে ঘা ও অ্যাপথাস আলসারের লক্ষণগুলো কি আর এই রোগ থেকে কিভাবে আমরা ভালো থাকতে পারবো?
1: অ্যাপথাস আলসারের যে লক্ষণগুলো থাকবে সেটা হচ্ছিল ওরাল মিকোসাতে আপনার ঘা হবে, ঘাগুলো লাল থাকবে, মাঝখানে সাদা থাকবে এবং এটা প্রচন্ড পেইনফুল থাকবে, মানে ব্যথা থাকবে। এখান থেকে আমরা আসলে এই রোগটা আসলে একদম নির্মূলের কোনো উপায় নেই। এটা থেকে আমরা যে আমাদের যে কষ্ট ব্লাকআউট করার জন্য আমরা যেটা করতে পারি, ওরাল হাইজিন মেনটেন করতে পারি, আমরা নিয়মিত ঘুমের অভ্যাস করতে পারি, পায়খানা যেন কনস্টিপেশন না থাকে সেটা থেকে ই করতে পারি, এছাড়া আমরা ট্রায়ামসিলোলন ওরাল পেস্ট এর ব্যবহার করতে পারি বা অ্যাপসল নামক ক্রিম আছে এই জাতীয় ওষুধ আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে পার্মানেন্ট ভাবে প্রতিকারের কোনো আসলে ব্যবস্থা নেই।
0: ওমর ফারুক পুলক আমাদেরকে লিখেছেন মাদারগঞ্জ জামালপুর থেকে, বলেছেন কোন কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয়, প্রতিরোধ করার উপায় কি?
1: সাধারণত রিবোফ্লাভিন জাতীয় ভিটামিন, ভিটামিন বি এর একটা অংশ, সে থেকে আমার হতে পারে। সেক্ষেত্রে আমাদের রিবোফ্লাভিন কন্টেনিং যে খাবারগুলো আছে, ফলমূল, এগুলো আমাদেরকে একটু বেশি করে খেতে হবে। এবং এছাড়াও আর একটা বড় কারণ, ওরাল হাইজিন একটা বড় জিনিস। আমরা যদি ওরাল হাইজিন ঠিক মতো না মেনটেন করতে পারি, সেক্ষেত্রে মুখে ঘা হতে পারে। সুতরাং আমরা ওরাল হাইজিন যদি মেনটেন করতে পারি, তাহলে আমরা কিছু মুখের ঘা থেকে আমরা মুক্ত হতে পারবো।
0: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন অলোক কুমার দে শেরপুর থেকে, জিভে ঘা হলে কোনো কিছু খেতে গেলে ঝাল অনুভূত হয়, এটাও কি অ্যাপথাস আলসার অথবা মুখের ঘা?
1: এটাও এক ধরনের মুখের ঘা বলতে পারি আমরা একটা লক্ষণ। এটা ভিটামিনের কারণ হতে পারে বা আমি আগে অনেকগুলো কারণ বলেছি, এটা যে কোনো একটা কারণের জন্য এটা হতে পারে।
0: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন অনাথ বন্ধু দেবনাথ, তিনি বলেছেন দিনে তিনবার বা তার অধিক সময় খুব জোরে দাঁত ব্রাশ করার কারণে কি মুখে ঘা হতে পারে? গাছের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজা যাবে? কিংবা কেমন ব্রাশ ব্যবহার করা উচিত এবং কতদিন ব্যবহার করা যাবে? যশোরের বন্ধু উনি আমাদের প্রশ্ন লিখেছেন।
1: আচ্ছা, ব্রাশ ব্যবহার করার ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে দুইবার বা তিনবার ব্রাশ করাই ভালো, অতিরিক্ত চাপ দিয়ে ব্রাশ না করাই ভালো। আর সেক্ষেত্রে যদি আপনারা যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সফট ব্রাশ যেগুলো সেগুলো ব্যবহার করাই ভালো, আর 15 দিনের বেশি একটা ব্রাশ না ব্যবহার করাই ভালো। এক্ষেত্রে অথবা ডেন্টাল সার্জন ওনারা আরো বেশি ভালো পরামর্শ দিতে পারবেন এই বিষয়গুলো নিয়ে।
0: আর গাছের ডাল দিয়ে,
1: গাছের ডাল দিয়ে এটা আসলে এটা একটু সমস্যা হয়, আমরা ডালগুলো ব্যবহার করলে অনেক সময় বাইরে ফেলে রাখি বা সেখানে অনেকদিন ব্যবহার করলে সেখানে জীবাণু থাকতে পারে, সেটা অ্যাভয়েড করলেই ভালো। এখন
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আর করেন বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনতে পাবেন পবিত্র ঈশান নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: যেহেতু আমাদের দেশে ব্রাশ সব জায়গায় অ্যাভেলেবল আছে, সেক্ষেত্রে আমরা ব্রাশ ব্যবহার করাটাই আমাদের মনে হয় উত্তম।
5: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন আতাউর রহমান রঞ্জু। তিনি বলেছেন, মুখে ঘা বা জিহ্বায় ঘা বা পেটে ঘা কি আলসার রোগের কারণ?
4: না, মুখে ঘার সাথে আসলে আলসার রোগের কোন কারণ নেই। আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজির অন্য কিছু কারণ আছে, যে ক্রনস ডিজিজ বা সিলিয়াক ডিজিজ, সেটা আলাদা রোগ, এটা আলসার রোগের কোন সম্পর্ক।
5: দীপক চক্রবর্তী দীপক আমাদেরকে লিখেছেন পঞ্চগড় থেকে। তিনি বলেছেন, মুখের ঘা থেকে আরো কি কি ধরনের রোগ হতে পারে?
4: আসলে যে উনি যে কোশ্চেনটা করেছেন, মুখের ঘা থেকে আসলে রোগ হয় না, বরং অন্য রোগের প্রকাশ, বহির্প্রকাশ হিসেবে মুখের ঘা আমাদের দেখায়। মানে মুখের ঘা হচ্ছে কোনো রোগ না, বেশিরভাগ ক্ষেত্রে এটা ছিল অন্য রোগের লক্ষণ।
5: হারুনুর রশিদ আমাদেরকে লিখেছেন, মুখের ঘা প্রতিরোধের উপায় জানাবেন।
4: মুখের ঘা প্রতিরোধের উপায় আমরা স্বাভাবিকভাবে যদি বলি, প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে হবে। তার অর্থ হচ্ছে আমরা রেগুলার দাঁত ব্রাশ করব। অনেক সময় মুখে ঘার জন্য আমরা যদি নাক কান গলা একসাথে থাকে, এখানে অন্য কোনো রোগের জন্য যদি হাইজিন না থাকে, সেক্ষেত্রে রোগ হতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস আছে, যদি আমরা যারা রেগুলার যদি কেউ ধূমপান করে, ধূমপান বন্ধ করতে হবে। যারা অ্যালকোহলিক আছে, তার মানে অ্যালকোহল খাওয়া যাবে না। পান এবং জর্দা যদি খায়, সেটা বন্ধ করতে হবে। অনেক সময় আমরা মুখে গুড় লাগাই, এগুলো যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে বড় ধরনের মুখের ঘা যেগুলো আমাদের জন্য জীবন সংশয়ী হয়, সেই থেকে আমরা মুক্ত পেতে পারি। সর্বোপরি হচ্ছে যে আমাদের সাবধানতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং স্বাস্থ্যকর খাদ্য থেকে আমরা অনেক সময় মুখের ঘা থেকে মুক্ত হতে পারি।
5: জাকির হোসেন আমাদেরকে কুমিল্লা থেকে প্রশ্ন পাঠিয়েছেন, ফাঙ্গাল ইনফেকশন কেন হয় এবং এর প্রতিরোধে করণীয়? শিশুদেরও তো অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়, কিভাবে এটিকে প্রতিরোধ করা যায়?
4: ফাঙ্গাল ইনফেকশন এটা হচ্ছে জিব্বায় আমরা অনেক সময় দেখি সাদা হয়ে থাকে, থ্রাশ বলি। এটা আমাদের নর্মালি জিব্বায় বা মুখে ক্যান্ডিডা অ্যালভিগান্স এটা নর্মালি থাকে কমেন্সাল হিসেবে। তো আমরা যদি অনেক সময় দেখা গেলো বাচ্চাদেরকে যদি আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ দিই, বা বয়স্কদের ক্ষেত্রে যারা ডিভিয়েলিয়েটিং পেশেন্ট, যাদের ক্যান্সার আছে, যারা ডায়াবেটিস পেশেন্ট, যারা সাইটোটক্সিক ড্রাগ খাচ্ছেন বা ইমিউনোসাপ্রেশন ড্রাগ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে তখন এটা নিজেই আমাদের মুখগহ্বরকে আক্রমণ করে ফেলে। সেক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হয়, মুখে জিব্বায় সাদা সাদা প্রলেপ পড়ে, অনেক সময় খাবার খেলে মুখে জলে, অনেক সময় ঢোক গিলতে সমস্যা হয়, খাবার খেতেও সমস্যা, আমরা বলি ডিসপেজিয়া হয়, এই কারণগুলোর জন্য হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সেটা আমাদেরকে বন্ধ করতে হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা খুব বেশি দেখি।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
6: তো বন্ধুরা, যেতে যেতে শেষ কথাগুলো জানিয়ে দিই। আজ সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
7: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার একটু পরেই শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত। সাধারণ জনগণের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে ইউনিভার্সাল কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। দেশকে আরও সবুজ করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের। শিশুদের মানবিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন। ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি তেহরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত 1:00 বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চলতি অধিবেশনের সমাপ্তির ঘোষণা দেন। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী ভাষণে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমান সরকারের পর্যায়ক্রম সব কল্যাণমুখী নাগরিক সুবিধা একটি একক কার্ডের আওতায় নিয়ে আসার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল কার্ড। তারেক রহমান বলেন, রাষ্ট্র যদি তার নাগরিকদের দায় মেটাতে ব্যর্থ হয় তবে জনগণ এবং রাষ্ট্র উভয়ই দুর্বল হয়ে পড়ে। তাই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড কিংবা ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের জন্য দেওয়া বিশেষ কার্ডের মতো সুযোগ সুবিধাগুলো জনগণের প্রতি রাষ্ট্রের কোনো করুণা বা দয়া নয়, বরং এটি রাষ্ট্রের পরম দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, এই দায়িত্ব পালনের অংশ হিসেবে ভবিষ্যতে আলাদা আলাদা সব কার্ডের সমন্বয়ে এই সর্বজনীন বা ইউনিভার্সাল কার্ড চালু করা হবে, যার মাধ্যমে নাগরিকরা একক পরিচয় ও কার্ডে সমস্ত সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন। তিনি বলেন, এদেশের অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। এই বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ছাড়া সামগ্রিক উন্নয়ন অসম্ভব। প্রধানমন্ত্রী বলেন, সে কারণেই জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের আপামর কৃষকদের কাছে একটি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি সংসদকে অবহিত করে বলেন, সরকার গঠন করার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম ও প্রধান সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ করা হয়েছে। তিনি আজ জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের দায়িত্বে যারা ছিলেন তারা সেটিকে সঠিকভাবে না করে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছেন।
2: পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন এই সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা তারা সেই সময় তৈরি করেনি, বরং তালিকা তৈরি করতে গিয়ে সেখানে তারা রাজনীতি টেনে নিয়ে এসেছিল। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে।
0: প্রধানমন্ত্রী আরেক প্রশ্নের জবাবে সংসদকে জানান, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার হিসেবে পর্যটন শিল্পকে বেছে নিয়েছে বর্তমান সরকার। তারেক রহমান বলেন, এই খাতকে টেকসই করার পাশাপাশি অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার একটি সমন্বিত ও সুদূরপ্রসারী পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিধি একাত্তরের আওতায় উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে সংসদে জানান, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন এবং নির্ধারিত কোর্স সম্পন্ন না করার কারণে দেশে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হচ্ছে। তিনি বলেন, এ কারণে বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং এ বিষয়ে অভিযান আরও জোরদার করা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলন 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে চলমান HSC ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন।
3: প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান HSC ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় 2,00,000 চারা রোপণ করা হয়। তারেক রহমান শিশুদের স্কুল বা বাসার আশেপাশে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোরও আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত স্মরণীয় উল্লেখ করে বলেন, আজ সবাই মিলে দেশের মাটিতে একসঙ্গে অনেক গাছ রোপণ করা হল। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। পরে প্রধানমন্ত্রী একই স্থানে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করেন। পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, তাই দেশ গড়ার এই কারিগরদের দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। তিনি আরও বলেন, শিশুদের পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা এবং সামাজিক ও পারিবারিক মূল্যবোধের বিষয় যুক্ত করা হবে। এ সময় শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সাহায্য চান সরকার প্রধান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান এবং মেধা ও মননশীলতা বিকাশের স্বীকৃতি হিসেবে প্রাথমিক শিক্ষা পদক দিল সরকার। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, বিষয়ভিত্তিক কুইজ, বিতর্ক সহ বিভিন্ন ক্যাটাগরির এই প্রতিযোগিতায় সারা দেশের স্কুল পর্যায়ের 2 কোটিরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা থেকে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক ও প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য সংশ্লিষ্ট কয়েকজনকেও পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামীর দেশ গড়ার কারিগর, তাদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি লার্নিং হ্যাপিনেসে গুরুত্ব দিচ্ছে সরকার।
5: প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে, তাদের সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন।
4: পড়াশোনার পাশাপাশি দেশ ও পরিবারের ব্যাপারে সচেতন হতে প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।
5: সারা বাংলাদেশে প্রায় 2,00,000 মতন গাছের চারা রোপণ করেছে। এটি প্রকৃতিতে আমরা, প্রকৃতি যাতে সুন্দর থাকে, ভালো থাকে, তার জন্য আমরা এই কাজটি করেছি। আমাদের এমনি সরকারের পরিকল্পনা আছে যে আগামী 5 বছর ইনশাল্লাহ সারা দেশে আমরা 25 কোটি বৃক্ষ রোপণ করব। যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে? তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে।
4: অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশিত ছড়া, গান, নাচ, বিতর্ক সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মনোমুগ্ধকর নানা পরিবেশনা। শিশুদের এমন আয়োজনে উঠে আসে হিংসা বিদ্বেষ ভুলে সুন্দর বাংলাদেশের চিত্র। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে। তিনি আজ রাজধানীতে মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন 2026 বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী আইন কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগী কেন্দ্রিক ফৌজদারি বিচার ব্যবস্থার মাধ্যমে মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে সরকারের দৃঢ় ও অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সদ্যপ্রণীত আইনটি গুরুতর আন্তদেশীয় অপরাধ মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। ত্রাণ বিতরণে কোন ধরনের অনিয়ম স্বজনপ্রীতি ও রাজনৈতিক মতভেদ বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি আজ চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বৃহত্তর চট্টগ্রাম সহ সিলেট ও হবিগঞ্জের কয়েকটি জেলায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে মন্ত্রী খানখানাবাদ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের পূর্ব ঢোমরা জলকদর খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। এবার জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর একটি বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 15 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের দফায় দফায় হামলায় সারাদেশে আহত হন শত শত শিক্ষার্থী। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া এর আগের দিন 14 জুলাই বিকেলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তির প্রতিবাদে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আরও শুনুন প্রতিবেদনে।
1: 2024 সালের 15 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রলীগের এই হামলায় সারাদেশে 400+ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নারী শিক্ষার্থী সহ আহত হন প্রায় 300 জন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। সে সম্পর্কে বলছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী।
2: এবং তারা যেভাবে তাদের উপরে যেভাবে চড়া হয়েছিল, এটা নজির ভবিষ্যৎ পাওয়া মুশকিল। বহুদিন বাইরে থেকে এসেছি, মানে কোন ছাত্ররা যে আপনার নিজের সহকর্মীদের উপরে এইভাবে চড়া হয়, এরকম দৃষ্টান্ত কোথায়? সাত কন্টিনেন্টে মানে এই উপমহাদেশে কোথাও নাই। সুতরাং আমরা যখন ছাত্রলীগের কার্যকলাপকে পরিচয় দেখে বন্ধ করতে হবে, কারণ তারা তো ছাত্র হিসেবে কাজ করে নাই, তারা তো রাষ্ট্রীয় মর্যাদা একটা সন্ত্রাসী বাহিনী হিসাবে পুলিশের সঙ্গে যাদেরকে আমরা হেলমেট বাহিনী বলে আখ্যায়িত করা হয়েছিল।
1: অন্যদিকে 14 জুলাই বিকেলে এক সংবাদ সম্মেলনে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তির প্রতিবাদে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, শেখ হাসিনা ওই মন্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে চরমভাবে উপহাস করেছিলেন, যার ফলে ক্ষোভ আরো দানা বাঁধে।
2: ইয়াং জেনারেশন, তাদের মনে অনেক স্বপ্ন, তারা লেখাপড়া শিখছে যে ভবিষ্যতে তারা নিজেদের জন্য তো বটেই কিন্তু দেশের এবং দশের জন্য কাজ করবে। সেখানে তাদেরকে এরকম একটা বিদ্রুপাত্মক ভাবে একটা সম্বোধনটাই আমার মনে হয় একটা বারুদের স্তূপে আগুন দেওয়ার মতো ঘটনা।
1: এদিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে আহত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। শিক্ষার্থীরা যাতে আন্দোলনে যেতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দেওয়া হয়, কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ তালা ভেঙে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পুলিশি বাধা অতিক্রম করে তাদের সঙ্গে যোগ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, 15 জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে আজ দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হয়। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। স্পিকার গতকাল কাতারের লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত রাষ্ট্রীয় শোকবার্তা গ্রহণ অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করেন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানি বন্দরগুলোর উপর পুনরায় যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি হলে তা সবার জন্য হবে, অন্যথায় কারো জন্যই নয়। সতর্কবার্তায় লোহিত সাগরের প্রবেশদ্বার বাবেল মানদ্বীপ দিয়ে জাহাজ চলাচল করতে না দেওয়ার সম্ভাব্য হুমকির কথাও জানানো হয়। সাম্প্রতিক এসব ঘটনা বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ পুনরায় আরোপের পর আজ তারা তেহরানের বিরুদ্ধে আরও এক দফা বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী একটি নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠীর সমর্থকদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত 9 জন নিহত এবং 12 জন আহত হয়েছে। কর্মকর্তারা আজ জানান, পুঞ্চ জেলায় বিক্ষোভ শুরু হয় এবং সেখানে গতকাল সহিংসতা ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে 7 জন বেসামরিক নাগরিক, 1 জন আধাসামরিক বাহিনীর কর্মকর্তা ও 1 জন পুলিশ সদস্য। জুন মাসে আঞ্চলিক সরকার সন্ত্রাসবিরোধী আইনে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC কে নিষিদ্ধ করার

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টায় বাংলাদেশ সময় রাত একটায় খেলা শুরু হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: উত্তর আমেরিকার আকাশে যখন বিশ্ব জয়ের চূড়ান্ত আলোড়ন, তখন ফুটবল মানচিত্রের দুই গোলার্ধের দুই চিরন্তন পরাশক্তি এবার মুখোমুখি হতে যাচ্ছে এক মহানাটকীয় দ্বৈরথে। একদিকে ফুটবল সংস্কৃতির আদিভূমি থ্রি লায়ন্স ইংল্যান্ড, অন্যদিকে বিশ্ব জয়ের মুকুট মাথায় নিয়ে উঠতে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার সিংহাসন ধরে রাখা আলবিসেলেস্তে আর্জেন্টিনা। ইউরোপিয়ান নান্দনিকতা বনাম লাতিন জাদুর এই সংঘাত মঞ্চ একেবারেই প্রস্তুত। সবুজ গালিচায় এবার কোনো ক্ষমা নেই, নেই কোনো আপোষের সুযোগ। ইংল্যান্ডের ডেরায় আছেন ক্ষিপ্ত গতির হ্যারি কেইন আর মাঝ মাঠের তরুণ জাদুকর জুড বেলিংহাম, যারা যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণ ভাগ চূর্ণ বিচূর্ণ করতে প্রস্তুত। অপরদিকে আকাশী সাদা শিবিরে শেষবারের মতো বিশ্বমঞ্চ কাঁপাতে তৈরি সর্বকালের অন্যতম সেরা ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর আক্রমণ ভাগে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে প্রস্তুত কোপা আমেরিকার ফাইনাল নির্ধারক গোলদাতা লাউতারু মার্তিনেজ। ঘড়ির কাঁটা যখন ছুঁয়ে যাবে বাংলাদেশ সময় রাত একটা, তখন ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন বেজে উঠবে আটলান্টা স্টেডিয়ামে সেই মহাযুদ্ধের বাসি। মাঠের ভেতরের ক্ষিপ্ত গতি আর গ্যালারির আকাশ ফুরে যাওয়া গর্জন মিলে তৈরি হবে এক অলৌকিক আবহ, যেখানে ড্র বলে কিছুই থাকবে না, থাকবে কেবল বিজয়ের শেষ রক্তিম সূর্য। এর আগে গত মঙ্গলবার রাতে বাংলাদেশ সময় ঠিক একটায় ডালাসের সবুজ গালিচায় শেষ চারের প্রথম মহাযুদ্ধে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও স্পেন। সেখানে এমবাপ্পের ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে স্প্যানিশ আর্মাডা। আর এভাবেই যবনিকা ঘটল ফরাসিদের বিশ্বকাপ স্বপ্নযাত্রা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ক্রিকেট বুলাওয়েতে আজ 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে 32 রানে বাংলাদেশকে পরাজিত করেছে। বাংলাদেশ টসে জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানালে তারা নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 170 রান করে। জবাবে বাংলাদেশ 19 ওভারে সবকটি উইকেট হারিয়ে 138 রান করতে সক্ষম হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন সমাপ্ত। সাধারণ জনগণের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে ইউনিভার্সাল কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, দেশকে আরও সবুজ করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের। শিশুদের মানবিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকরী ভূমিকা রাখবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বাংলাদেশের রাষ্ট্রীয় শোক পালন। ইরানি বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি তেহরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত একটায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি সৈয়দা জামিলা আখতার। দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। ভারী বৃষ্টিপাত কমে আসায় পানি নামছে, তবে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বিভাগের সব জেলায় টানা এক সপ্তাহের আকস্মিক বন্যা ভারী বর্ষণে বসতবাড়ি, সড়ক, বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিবর্ষণ, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়

0: ধসে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54 জনে। বন্যার শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখছেন। তিনি ইতিমধ্যে 10টি জরুরি পদক্ষেপ নিয়েছেন। সেগুলো বাস্তবায়নে মন্ত্রী, সংশ্লিষ্ট সাংসদ, বিএনপি নেতা ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা মতো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দেশের বিভিন্ন বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন, ক্ষয়ক্ষতি নিরূপণ ও ত্রাণ বিতরণ সমন্বয় করছেন। এর পাশাপাশি রাজধানীতে গতকাল এক আন্তঃমন্ত্রণালয় জরুরি সভায় বন্যা পরিস্থিতি মোকাবেলা, জরুরি সাড়াদান এবং সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উদ্ধার, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানান। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের একটি নির্ভুল ডাটাবেজ তৈরি করা হবে, যাতে ত্রাণ বিতরণ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করা যায়। একই সঙ্গে তিনি সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ অবকাঠামো সচল রাখার উপরও গুরুত্ব দেন। সভায় আরও যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তার মধ্যে রয়েছে এলজিইডির আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া, একই সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওতাধীন ক্ষতিগ্রস্ত মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ দ্রুত পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সরকারি সূত্র জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো সমন্বিতভাবে উদ্ধার, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি বলেন, উদ্ধার কার্যক্রমের পাশাপাশি এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, কৃষি পুনরুদ্ধার এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চট্টগ্রাম জেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বর্তমান পরিস্থিতিতে বন্যায় জনগণের দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রত্যেক মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সেবা ও সহায়তা পৌঁছে দিতে হবে। বন্যার ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত, স্বেচ্ছাসেবী, সাংগঠনিক এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ নিতে হবে। বিত্তবানদের এগিয়ে আসতে হবে তাদের দরিদ্র প্রতিবেশীদের সাহায্যে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী। গানটি গীতিকার আব্দুল হাই আল হাদী এবং সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: এতক্ষণ দেশের গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি গত 12 জুলাই 74 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
1: তিনি ছিলেন সমসাময়িক বিশ্বের অন্যতম প্রজ্ঞাবান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে কাতার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং মানব সম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে। এ কারণেই তিনি বিশ্বব্যাপী আধুনিক কাতারের স্থপতি হিসেবে স্বীকৃতি লাভ করেন।
0: শেখ হামাদের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
1: তাঁর মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উত্তরণ পরিবার তথা বাংলাদেশ বেতারের পক্ষ থেকেও কাতারের সাবেক আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

0: প্রিয় শ্রোতা, এক বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের স্মৃতি এখনও তরতাজা। 2024 খ্রিস্টাব্দের এই মাসে বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল এক ঐতিহাসিক ছাত্র গণ আন্দোলন, যা পরিণত হয়েছিল জাতীয় জাগরণে।
1: এই সময়ে আমরা দেখেছি তরুণ প্রজন্মের অভূতপূর্ব সাহস, দেখেছি তাদের অদম্য স্বপ্ন আর প্রতিবাদের ভাষা।
0: আজ আমরা সেই দিনগুলোর কথা স্মরণ করছি যে ত্যাগ আর সংগ্রাম আমাদের শিখিয়েছে ঐক্যের শক্তি কতটা অপরিসীম হতে পারে।
1: সুপ্রিয় শ্রোতা, একটা দেশের ভবিষ্যৎ আসলে কোনো নীতি নির্ধারকদের হাতে নয়, থাকে তার তরুণদের হাতে, তাদের দক্ষতা, তাদের আত্মবিশ্বাস, তাদের প্রস্তুতির ওপর।

0: শ্রোতা বন্ধুরা, আজ 15ই জুলাই, বিশ্ব যুব দক্ষতা দিবস। জাতিসংঘের এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয়, শুধু সার্টিফিকেট নয়, বাস্তব দক্ষতাই তরুণদের কর্মসংস্থানের আসল চাবিকাঠি।
1: কারিগরি শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ, নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো, এই সবকিছুর গুরুত্ব আজ আগের চেয়ে অনেক বেশি। বাংলাদেশের লাখো তরুণ তরুণী যারা প্রতিদিন নিজেদের দক্ষতা বাড়িয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, তাঁদের প্রতি আজ আমাদের শ্রদ্ধা।
0: শিল্প সাহিত্য সংস্কৃতি আর সমসাময়িক প্রসঙ্গের এই বৈচিত্র্যময় আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পৃথিবীটা এক বিশাল বিস্ময়ের ভাণ্ডার। প্রতিদিন কোথাও না কোথাও কিছু ঘটছে যে আমাদের ভাবনার সীমানা একটু বাড়িয়ে দেয়।
1: সেই বিচিত্র খবরগুলো প্রতি সপ্তাহে আমরা সাজিয়ে আনি প্রতিদিনের এই আয়োজনের বিশ্ব বিচিত্রা। আজকের আয়োজনে সংগ্রহ এবং সংকলন করেছেন আবরার জাহিন পাটোয়ারি,
0: আর সেই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেবেন কোন শিকদার। শুনুন তাহলে বিচিত্র বিষয়কর সব খবর

মানুষ শুধু শরীর ঢাকার জন্যই পোশাক পরিধান করে না। পোশাক একটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয়েরও প্রতীক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কিছু পোশাক রয়েছে যেগুলো আমাদের কাছে অবাক করা বা অদ্ভুত মনে হতে পারে। কোথাও পোশাক তৈরি হয় গাছের ছাল দিয়ে, কোথাও আবার শত শত বছর ধরে চলে আসছে বিচিত্র সব রীতিনীতি। আজকের বিশ্ব বিচিত্রায় আমরা জানব বিশ্বের কিছু অদ্ভুত ও বিস্ময়কর পোশাক সম্পর্কে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অনেক অঞ্চলে প্রচলিত রয়েছে ঘাসের স্কার্ট। এই পোশাকটি শুকনো ঘাস, পাতা বা উদ্ভিদের আঁশ দিয়ে তৈরি করা হয়। উৎসব, নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আজও এই পোশাক পরা হয়। দেখতে সাধারণ মনে হলেও এটি শত শত বছরের ঐতিহ্য বহন করে। যুক্তরাজ্যের রাজকীয় প্রহরীদের মাথায় যে বিশাল কালো টুপিটি দেখা যায় সেটিকে বলা হয় বেয়ার স্কিন। এই টুপিগুলো এতটাই বড় যে কখনো কখনো প্রায় 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। দূর থেকে দেখলে মনে হয় যেন মাথার ওপর একটি ছোট্ট পশমের পাহাড় বসানো আছে। আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় কিছু অঞ্চলে গাছের ছাল দিয়ে পোশাক তৈরির প্রাচীন ঐতিহ্য রয়েছে। গাছের ছাল বিশেষভাবে প্রক্রিয়াজাত করে নরম কাপড়ের মতো বানানো হয়। হাজার বছর আগে যখন আধুনিক কাপড় ছিল না, তখন এই পোশাকই মানুষের অন্যতম ভরসা ছিল। নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী কাঠের জুতা পৃথিবীর অন্যতম অদ্ভুত পোশাক সামগ্রীর মধ্যে একটি। সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এই জুতা কৃষকদের পা কাদা ও পানির হাত থেকে রক্ষা করত। আজও এটি দেশটির সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলের ইনুইট জনগোষ্ঠী প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য পশুর চামড়া ও পশম দিয়ে পোশাক তৈরি করত। এই পোশাকগুলো এতটাই কার্যকর ছিল যে মাইনাস তাপমাত্রাতেও মানুষকে উষ্ণ রাখতে পারত। আধুনিক প্রযুক্তি আসার আগেই প্রকৃতির উপাদান ব্যবহার করে তারা অসাধারণ সমাধান বের করেছিল। ভারত ও পাকিস্তানের কিছু অঞ্চলে আয়না বসানো পোশাক খুবই জনপ্রিয়। এই পোশাকে ছোট ছোট আয়না এমনভাবে বসানো হয় যে সূর্যের আলো পড়লে পুরো পোশাক ঝলমল করে ওঠে। দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ তারার আলো গায়ে জড়িয়ে হাঁটছে।

0: বিশ্ববিজেতার এই খবরগুলো প্রতিবার আমাদের শিখিয়ে দেয়, জানার আগ্রহটাই সবচেয়ে বড় দক্ষতা। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিশ্ববিচিত্রা পর্বের বিচিত্র সব খবরের ঝুড়ি। পৃথিবী যে কতটা রঙিন আর বিস্ময়ে ভরা, তা বোধহয় আমরা প্রতিদিনই নতুন করে অনুভব করি।
1: শ্রোতা বন্ধুরা, এবার বিহঙ্গ পর্ব। আপনাদের চিঠি ও ইমেইল আমাদের কাছে পৌঁছে দেয় আপনাদের মনের কথা।
0: প্রতিটি চিঠি লেখাটাও তো একটা দক্ষতা, নিজের ভাবনাকে গুছিয়ে প্রকাশ করার দক্ষতা। আর আপনারা সেই কাজটা করেন বলেই এই অনুষ্ঠানটা সমৃদ্ধ হয়।
1: একদম ঠিক। আর সেই কৃতজ্ঞতা নিয়েই আজকের বিহঙ্গের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ।

0: প্রথমেই বন্ধু মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সভাপতি বেলকুচি, হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি চন্দনগাতি, বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু আমাদের লিখেছেন আষাঢ়ের বৃষ্টি ভেজা শুভেচ্ছা জানিয়ে। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না আমি যে তোমারই পাশে আছি হে প্রিয়, অনন্ত ভালোবাসার বিহঙ্গ। 8ই জুলাই 2026 ইংরেজি তারিখে প্রচারিত বিশ্ববিচিত্রা অনেক কিছু জানা হলো, অনেক প্রিয় বিহঙ্গ শুনলাম, চিঠিপত্র এবং ইমেলের উত্তর, তারপরে ব্রাজিলের তারকা খেলোয়াড়ের জীবনী, এরপর আমাদের সিরাজগঞ্জের বানিয়াগাঁতি গ্রামের সুরকার এবং গীতিকার আলম খানের স্মরণে তার গানের জগৎ ফিরে আসা বিস্তারিত তথ্য জানলাম, অনেক ভালো লাগলো। আর এজন্যই বলি উত্তরণ, তুমি নতুন কিছু নতুনত্বের ছোঁয়া নিয়ে আসো প্রতিদিন রাত 9টা 5 মিনিটে। ধন্যবাদ তোমাকে, অজস্র ধন্যবাদ ওয়াসিউর রহমান মিন্টু, নিয়মিত বন্ধু, প্রাণিত করলে আমাদের এমন চমৎকার কথামালা দিয়ে,
1: মুগ্ধ করে দেয় একদম না। সাদাত হোসেন, সভাপতি মধুমালা রেডিও ক্লাব, জাপাইডাবাগঞ্জের মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে। এটি কিন্তু আমি যেটি পড়ছি শাহাদাত হোসেনের কথা, বলেছে 5ই জুন ও 27শে জুন ক্লাব সদস্যদের নিয়ে 10 নম্বর শাহজাহানপুর ইউনিয়নের 13টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 3টি মাদ্রাসা এবং 1টি হাইস্কুলের ছাত্রছাত্রী ও শিশু কিশোরদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের উদ্যোগে স্কুল আঙিনা, বাড়ির ছাদ, টব এবং রাস্তার ধারে গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও স্কুল আঙিনা, নিজ নিজ বাড়ির আঙিনা এবং বাগান পরিষ্কার করার কর্মসূচিও পালন করা হয়। মধুমালা রেডিও ক্লাবের মতো অন্যান্য বেতার শ্রোতা ক্লাব সদস্যদের বৃক্ষরোপণের অনুরোধ করছি। বাহ, চমৎকার উদ্যোগ। এমনি করে সবাই এভাবে কিন্তু আমরা যদি এগিয়ে আসি তাহলে কিন্তু মন্দ হয় না। ধন্যবাদ।
0: আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, শ্রোতাবন্ধন রেডিও ক্লাবের বন্ধু, কুকিবাজিত বড়িহাট মোকামতলা বগুড়া থেকে বলছেন শুভেচ্ছা জানিয়ে, মনোযোগ দিয়ে শুনছিলাম গত 5ই জুলাই প্রিয় আয়োজন, অদ্ভুত সকল ফুটবল খেলোয়াড়দের কুসংস্কার নিয়ে বিশ্ববিচিত্রা পর্বটি ভীষণ উপভোগ করলাম, ভালো লেগেছে। সেদিনে বিশ্ব সাহিত্য পর্বতে প্লেটো গার্বো এর জীবনী নিয়েও সপুরো অনুষ্ঠানের পরিবেশনা, আমাদেরও ভালো লাগলো বন্ধুর ভালো লাগা জেনে।
1: এবং আমরা দেখতে পাচ্ছি আরো একটি লেখা কিন্তু তার, আব্দুল হক প্রধান সম্রাটের আরো একটি লেখা, কুকিবাজিত বড়িয়াহাট মোকামতলা বগুড়া থেকে, বলেছেন আষাঢ়ের বৃষ্টিমুখর এ বেলায় ভেজা কদম ফুলের শুভেচ্ছা রইল, উত্তরণ মানে অজানা জ্ঞান আহরণ, বিনোদনে প্রশান্তি, ভালো লাগার বিশেষ অনুষ্ঠান। গত 10/7/2026 উত্তরণের জীবন ও প্রকৃতিতে জয়পুরহাটের নান্দাইল দীঘি সম্পর্কে জানতে পারলাম, এছাড়া বাংলা ভাষার অন্যতম কবি আহসান হাবিব নিয়ে প্রচারিত পর্ব দারুণ লেগেছে, আমি দেশ বিদেশের খাবার পর্বে চীন দেশের খাবার সম্পর্কে প্রচারের অনুরোধ করছি। ধন্যবাদ জানিয়েছেন সবাইকে, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
0: এম বিল্লাল শেখ আমাদের সাথে আছেন ছায়াপথ রেডিও ক্লাব সিএনবি পাড়া, রজনীগন্ধা সড়ক চুয়াডাঙ্গা থেকে, বন্ধু জানিয়েছেন যে সবাইকে শুভকামনা জানিয়েছেন সময়ের, আর উত্তরণ আমার মনের 4/3 ভাগ দখল করে রেখেছে, ভালো লাগে, শুনে আসছি, বেঁচে থাকা অবধি শুনে যাব, কারণ এমন মিষ্টি মধুর কথামালা যারা বলেন তাদের মনটাও মিষ্টি সুবাসিত, আর আছি তোমাদের পিছু পিছু, ছাড়ছি না কোনো কিছু। গত 8ই জুলাই 26-এর প্রচারিত উত্তরণের সকল পর্ব ছিল মধুময়, বিশেষ করে ডক্টর সক্রেটিসের ফুটবলের মাঠ মাতানো গল্প আমাকে মুগ্ধ করেছে অনন্ত ধারায়, আর বরেণ্য সুরকার আলম খানের স্মৃতি বিজড়িত সৃষ্টির অপলোক মায়াবী তরঙ্গ কার না বিমোহিত করে না। আচ্ছা, তবলার তেরে কেটে তেরে কেটে তাক, খুরশিদ আলমকে শিল্পী বানিয়েছে, দারুণ দারুণ ভাবে ভালো লাগলো, আমাদেরও খুব ভালো লাগলো বিল্লাল, এমনি করেই সাথে চাই উত্তরণের।
1: ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদাইর সুলতান শাহী গোপালগঞ্জ থেকে বলেছেন, 13ই জুলাই প্রচারিত নন্দিত জন পর্বে বাংলাদেশের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানের লিজার সাথে আলাপন ও তার কণ্ঠে মিষ্টি গান শোনা ভীষণ উপভোগ্য ছিল। বিশ্ব ঐতিহ্য পর্বে ভ্রমণ পিপাসুদের কাছে ইউরোপের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনেছেন, ভালো লেগেছে, বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী স্থানগুলোর অন্যতম পশ্চিমের বিষয় মাউন্ট সেন্ট মিশেল সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ আপনাকেও, এই যে এমনি করে মনোযোগ দিয়ে শোনা এবং লিখবার জন্য।
0: সম্রাট এমডি ফারুক মোঘল, নলমা মোঘলবাড়ি ছনখোলা ঘাটাল টাঙ্গাইলের বন্ধু, আমাদের নিয়মিত লিখেন, লিখছেন এবারে যে বাংলাদেশ বেতারের উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানটি শ্রোতাদের জন্য একটি জ্ঞান সমৃদ্ধ, সচেতনতামূলক এবং শিক্ষণীয় আয়োজন। সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সংস্কৃতি, বিজ্ঞান এবং সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয় সহজ এবং প্রাঞ্জল ভাষায় উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শ্রোতাদের তথ্য সমৃদ্ধ করে এবং ইতিবাচক চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ করে। উত্তরণ শুধু একটি ম্যাগাজিন অনুষ্ঠান নয়, এটি শ্রোতাদের জন্য এক চলমান পাঠশালা। প্রতিটি পর্বে নতুন কিছু জানার, শেখার এবং বাস্তব জীবনে প্রয়োগ করার মতো গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়, যা ব্যক্তি, পরিবার ও সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। এমন মানসম্মত, জনকল্যাণমূলক ও শিক্ষামূলক অনুষ্ঠান নিয়মিত প্রচারের জন্য বাংলাদেশ বেতারের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি উত্তরণ ভবিষ্যতেও জ্ঞান, সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনে বার্তা নিয়ে শ্রোতাদের পাশে থাকবে। আমরা পাশেই থাকতে চাই, বন্ধুরাও পাশে আছেন জেনে আমাদেরও ভালো লাগে। এই পাশে থাকাটাই আমাদের অনেক বড় শক্তি। সবার জন্য অনেক অনেক শুভকামনা যারা আজকে আমাদের লিখেছেন।
1: শোনা হলো, জানা হলো আমাদের প্রাণপ্রিয় শ্রোতা বন্ধুদের মনের কথা, যারা এখনো লেখেননি আজই লিখে ফেলুন।
0: আপনার একটি চিঠি বা একটি ইমেইল হয়তো অন্য কারো মনের কথাও বলে দেবে, লিখতে থাকুন, আমরা সেগুলো পড়ে দেব।
1: আর চিঠি লিখুন এই ঠিকানায়, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
0: ইমেইলেও আমাদের কাছে আপনাদের মতামত, পরামর্শ জানাতে পারেন। আমাদের কাছে ইমেইল করুন UTTARON অর্থাৎ উত্তরণ @gmail.com এই আইডিতে।
1: প্রিয় শ্রোতা, ফুটবল ইতিহাসে যার নাম উচ্চারিত হলো আজও কোটি মানুষের হৃদয় স্পন্দন বেড়ে যায়। আজকের ক্রীড়াঙ্গনের মুখে আমরা কথা বলব তাকে নিয়ে।
0: তিনি আর্জেন্টিনার লিওনেল মেসি। ছোট্ট গড়নের এই মানুষটি বল পায়ে যা করেন তা পদার্থবিজ্ঞানের নিয়মকেও বিভ্রান্ত করে দেয় বলে অনেকে মজা করে বলেন। অসংখ্য ব্যালন দ'ওর, 2022 বিশ্বকাপ জয়, মেসির অর্জনের তালিকা শেষ হয় না। আজ রাত একটায় বিশ্বকাপ ফুটবল 2026 দ্বিতীয় সেমিফাইনালে মেসির দল আর্জেন্টিনা জয়লাভ করলেই আবার তারা অংশ নেবে বিশ্বকাপ ফাইনালে, হবে চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ।
1: হ্যাঁ বন্ধুরা, এবারে তাহলে শুনে আসি মেসির জীবনের গল্প। গল্পটা শুরু হয়েছিল একটা ছোট শহরের একটা ছোট ছেলের হরমোনের সমস্যা নিয়ে লড়াই দিয়ে। মেসিকে নিয়ে বিস্তারিত গবেষণা গ্রন্থনা করেছেন সাগর আহমেদ, পাঠ করেছেন শামসুল ইসলাম।
2: ফুটবল ইতিহাসের এমন একটি নাম যা শুনলেই কোটি কোটি ভক্তের চোখে ভেসে ওঠে অসংখ্য অবিশ্বাস্য গোল, জাদুকরী ড্রিবলিং এবং অবিস্মরণীয় মুহূর্ত। আর্জেন্টিনার এই কিংবদন্তি শুধু একজন ফুটবলার।

0: সম্পর্কে জানতে পারেন। তিনি মেসির খেলা দেখে মুগ্ধ হন। তিনি মেসির বাবার সাথে চুক্তি স্বাক্ষর করেন। বার্সেলোনা শুধু তার ফুটবল ক্যারিয়ারের দায়িত্বই নেয়নি, বরং তার চিকিৎসার ব্যয়ও বহন করেছে। লা মাসিয়ায় যোগ দেওয়ার পর তার প্রতিভা আরও বিকশিত হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি ক্লাবের সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার হিসেবে পরিচিতি লাভ করেন। বার্সেলোনার সি দলের হয়ে 10 ম্যাচে 5 গোল করেন, বি দলের হয়ে 22 ম্যাচে 6 গোল করেন। 2004 সালের 16 অক্টোবর ইস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার তৃতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে মেসির লা লিগায় অভিষেক হয় 17 বছর এবং 114 দিন বয়সে। 2005 সালের পহেলা মে আলবাকেতে বালম্পাইয়ের বিপক্ষে বার্সেলোনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগায় গোল করার রেকর্ড গড়েন মেসি 17 বছর 10 মাস 7 দিন বয়সে। আর্জেন্টাইন স্পেনীয় নাগরিক হিসেবে 2004 সালে মেসিকে স্পেনের জাতীয় অনূর্ধ্ব 20 ফুটবল দলে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়, কিন্তু মেসি তা প্রত্যাখ্যান করেন। তিনি 2004 সালের জুনে আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দলের হয়ে প্যারাগুয়ের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলায় মাঠে নামেন। অনূর্ধ্ব 20 দলের হয়ে মোট 18 ম্যাচ খেলে 14 গোল করেছেন। অনূর্ধ্ব 23 দলে 5 ম্যাচে করেছেন 2 গোল। জাতীয় দলে 2005 সালের 17 আগস্ট 18 বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে সিনিয়র দলে মেসির অভিষেক হয়। খেলার 63তম মিনিটে বদলি হিসেবে খেলতে নেমে 65তম মিনিটেই তাকে লাল কার্ড দেখে মাঠের বাহিরে চলে যেতে হয়। 2006 সালের পহেলা মার্চ আর্জেন্টিনার হয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি প্রীতি খেলায় মেসি প্রথম গোল করেন। 2022 সালে তিনি ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি বিশ্বকাপ জয় করেন এবং পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স করে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। এর ফলে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা পূরণ হয় এবং 2026-এর বিশ্বকাপ জেতার দ্বারপ্রান্তে তিনি রেকর্ড সংখ্যক বেলন ডিওর জিতেছেন, যা ধারাবাহিকভাবে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে তাঁর স্বীকৃতির প্রমাণ। প্রায় 2 দশক ধরে ক্লাব ও জাতীয় দল উভয় পর্যায়েই সর্বোচ্চ মানের পারফরমেন্স ধরে রেখেছেন। দীর্ঘ সময় শীর্ষ পর্যায়ে থাকা ফুটবলে খুবই বিরল। তিনি শুধু গোলদাতা নন, সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও ইতিহাসের অন্যতম সেরা। একই সঙ্গে প্লেমেকার ও ফিনিশার দুই ভূমিকাতেই সমান কার্যকর। ক্লাব পর্যায়ে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, জাতীয় দলে ফিফা ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা প্রায় সব শিরোপাই জিতেছেন। ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ, পাসিং, দৃষ্টি, ফ্রি কিক, গোল করার ক্ষমতা সব মিলিয়ে তিনি অত্যন্ত পরিপূর্ণ একজন ফুটবলার। অনেক বিশ্লেষকের মতে আক্রমণভাগের প্রায় প্রতিটি ভূমিকায় তিনি বিশ্বমানের। গুরুত্বপূর্ণ ম্যাচ ও ফাইনালে তাঁর অসংখ্য ম্যাচজয়ী পারফরমেন্স রয়েছে, যা তাঁকে অন্যদের থেকে আলাদা করে। সব মিলিয়ে বিশ্বকাপ, ব্যক্তিগত পুরস্কার, গোল, অ্যাসিস্ট, ট্রফি, দীর্ঘমেয়াদি ধারাবাহিকতা এবং খেলার নান্দনিকতা, এসবের সমন্বয়ে মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন বিপুল সংখ্যক ভক্ত, সাবেক খেলোয়াড় ও ফুটবল বিশ্লেষক। তবে সর্বকালের সেরা নিয়ে বিতর্কের কোনো চূড়ান্ত উত্তর নেই। এটি অনেকটাই ব্যক্তিগত মূল্যায়ন ও মানদণ্ডের উপর নির্ভর করে।
1: হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, ফয়সাল আহমদ অনন্তর উচ্চারণে শুনছিলাম লিওনেল মেসির জীবনের গল্প।
2: আর এই সাথেই শেষ করছি আজকের উত্তরণ।
1: মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশের গ্রন্থনায় আজকের উত্তরণ উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা
2: এবং আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম,
2: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: সবার জন্য শুভকামনা,
2: আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ।
1: শুভরাত্রি।
2: শুভরাত্রি।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা ইংরেজিতে।

0: গ্রহণ করা হল।
1: আজ সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
2: আপনি সিঙ্গাপুরে যান, আমরা নিজেরাই কিন্তু হয়তো যে চকলেট থেকে চকলেটের যে প্যাকেটটা ওটা রাস্তায় ফেলে দেবো না, আমি দেখবো যে কোথায় বিন আছে সেখানে গিয়ে বিনটা ফেলার চেষ্টা করবো। এটা হচ্ছে সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা, ওই কাজটা সবার আগে করতে হবে, মানুষের মধ্যে এই ধারণা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। এখন তো ঢাকা মূল জায়গা, কেন্দ্র একেবারে অল ইকোনমিক অ্যাক্টিভিটিস, ফলে এখানে দুটো কালচার গড়ে উঠেছে, একটা কালচার হচ্ছে আরবান কালচার আর একটা হচ্ছে রুরাল কালচার। আপনি দেখবেন আমাদের ঢাকার মানুষেরা বেশিরভাগই আমরা কিন্তু কসমোপলিটন যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার কিন্তু আমরা বুঝতে নই, আমরা আপনাদের আমাদের একটা সেই গ্রাম্য ব্যাপার স্যাপার আমাদের মধ্যে থেকেই গেছে প্রায় সকলের মধ্যে, একেবারে পুরো ঢাকা নগরের নাগরিক হওয়ার মতো আমরা সবাই হয়ে উঠতে পারিনি। আমার ড্রাইভার যখন ঢাকা শহরে গাড়ি চালায় তখন সে সুযোগ পেয়ে ফাঁকফুক দিয়ে যায়, সমস্ত নিয়ম ভঙ্গ করে দিয়ে যে ক্যান্টনমেন্টে ঢোকে দেখবে সে সিধা একদম সেই এক সিট চলছে। সেহেতু এখন কি ইদানিংকালে একটা বিরাট উন্নতি হয়েছে, কিন্তু সিগন্যাল চালু হওয়ার পর থেকে এটা কিন্তু মানতে শুরু করেছে সবাই। কেন? কারণ সে দেখছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সে ধরা পড়ে যাবে যদি সেই নিয়ম ভঙ্গ করে, তার ফাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে আপনার একটা সচেতনতা, এই যে বোধ, এই বোধ থেকে কিন্তু নাগরিক যে চিন্তা ভাবনা সেটা গড়ে ওঠে। এখন আমি আপনার সুন্দর ঢাকা সিটি করতে চাই, আমার অবস্থানটা কোথায় আপনি লক্ষ্য করে দেখবেন, ঢাকায় ঠিক যখন বর্ষাটা আসে ঠিক সেই সময় রাস্তাঘাট শুরু হয়, কারণটা হচ্ছে ওই সময় টাকাগুলো ছাড় হয়, কন্ট্রাক্ট গুলো ওয়াসা ওই সময় দিতে পারে, ফলে ওইগুলো তখন সেভাবেই হয়, বিদ্যুৎ যেটা নিচ দিয়ে যায় সেটাও তাই, উপর দিয়ে যায় সেটাও তাই, ফলে বিষয়টা আপনার এত সহজ নয়। সবার আগে চিন্তাটা আমরা করতে চাই যে আনলেস আমরা যদি এই সিটি কর্পোরেশন গুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্ট গুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন, তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস, আপনারা দেখেছেন যে উনি নিজে ঘুরে বেড়াচ্ছেন, শহরগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বর্জ্যের সংখ্যা বাড়ছে, অভ্যস্ত রই যে আমার ময়লাটা আমি একটা বিশিষ্ট নির্দিষ্ট জায়গায় ফেলবো, এটা তো এখনো আমরা অভ্যস্ত হতে পারিনি। আপনি মানুষের মধ্যে এই ধারণা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। আমাদের এই এলাকা তো সমস্ত স্বচ্ছ লোকদের বাস, বেশিরভাগ বনানি, গুলিস্তান, গুলশান, বাড়িধারা, এমনকি আপনার নতুন নতুন যে বসুন্ধরা, অন্যান্য নতুন নতুন যে সমস্ত আপনার রেসিডেন্সিয়াল এরিয়া গুলো গড়ে উঠছে সেখানে কিন্তু সমস্ত শিক্ষিত এবং স্বচ্ছল মানুষদের বাস। আপনাদের জন্য অনেক সহজ, আমরা যদি একটু সহজ মানুষের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি, একটা মুভমেন্ট তৈরি করি, সেই মুভমেন্টটাকে কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যেতে হবে।
1: বিশেষ অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উল্লেখ করেন,
3: আমাদের সরকার দায়িত্ব নেবার পরে বিভিন্ন অব্যবস্থাপনার মধ্য থেকে আমরা চেষ্টা করছি কাজ করবার জন্য, আমাদের সীমাবদ্ধতা আছে। ঢাকা শহরের ধানমন্ডি লেক, গুলশান লেক, বাড়িধারা লেক, বনানী লেক, বর্জ্য ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থা, পানি নিঃশাসন, খাল খনন, খালের ডিমার্কেশন সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিগত চার মাসে প্রাথমিক পর্যায়ের অনেক কাজ আমরা করেছি, এগুলো দৃশ্যমান হতে একটু সময় লাগবে, দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে। এসব বিষয়ে সোসাইটিগুলো আমাদেরকে সহায়তা করছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদেরকে সহায়তা করছেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা রয়েছে, রাষ্ট্রীয় প্রধানের যখন ইচ্ছা থাকে, রাষ্ট্রীয় প্রধানের যখন অভিপ্রায় থাকে, তখন এই কাজগুলি এগিয়ে নিতে আমাদের জন্য সহজ হয়। আপনাদেরকে আমি এইটুকু বলতে পারি যে বিগত চার মাসে শুধুমাত্র নগর ব্যবস্থাপনা, সবুজ নগরায়ন, ক্লিন বা পরিষ্কার নগরের জন্য শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন টায়ারের ডিপার্টমেন্টকে নিয়ে এই চার মাসে বসেছে উনি কম পক্ষে 20 বার। আমরা তো সবসময় সচেতনতার কথা বলছি, কিন্তু আদৌ সচেতনতা কি আমরা পরিবার থেকে শিখছি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখছি, সেখান থেকে শিখবার কথা সেখানে থেকে শিখছি, সেখান থেকে শিখছি না? আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি যে পরিষ্কার করে অন্তত আপাতত যাতে দাসের কান্দি লাইন না দেওয়া পর্যন্ত, এসটিপি গুলি নির্মাণ না হওয়া পর্যন্ত, যাতে অন্তত পক্ষে একটা মিনিমাম পরিবেশের মধ্যে আমরা এগুলো রাখতে পারি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে আমরা ভালো মন্দ অনেক কিছুই দেখতে পারি। আমি ঢাকা মহানগরবাসীকে বিনয়ের সাথে আগেও বলেছি, এখনো বলছি, বৃষ্টিপাতের একটা লিমিটেশন যদি থাকে পানি নিষ্কাশন হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয় এই যে বিভিন্ন ময়লা আবর্জনার মাধ্যমে যে পানি

0: সিকাচনের পকেটগুলি পয়েন্টগুলি যখন বন্ধ হয়ে যায় তখন কিছু কিছু মোর এলাকায় অতিরিক্ত পানি হয়ে যায়, যেটা ভিডিও করে অনেকে ছাড়ে এবং আমরা এতে বিব্রত হই। আপনারা খেয়াল করেছেন যে টানা গত কয়েকদিন বর্ষায় যেটুকুই কষ্ট হয়েছে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমি প্রশাসকের পক্ষ থেকে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ভাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন। দেখবেন প্রশাসক নিজেই গামবুট পরে লোকজন নিয়ে ওই মুখগুলো আমরা নিজেরাই পরিষ্কার করে চেষ্টা করেছি যত দ্রুত সময়ের মধ্যে পানিগুলি নিষ্কাশন করা যায়। একটা কথা আমাদেরকে স্বীকার করতে হবে যে 100-200-300 বছরে এই নগরায়ণ যখন হয়েছে অবশ্যই এটা পরিকল্পিত ভাবে হয়নি। অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা একটা নগরায়ণকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে গেলে একটু আমাদেরকে সময় দিতে হবে। যেহেতু এটা গণতান্ত্রিক পন্থায় মানুষের ভোটে নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের আন্তরিকতার অভাব নাই, আমরা দিন রাত কাজ করছি, আমাদেরকে একটু সহায়তা করেন যে আমরা এই বাংলাদেশকে মানুষের বসবাসযোগ্য নিরাপদ একটি নগরী যাতে আমরা মানুষকে উপহার দিতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা নিয়েই এটা আমরা করব।
1: বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন,
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিখ্যাত তার সেই খাল খনন কর্মসূচির মাধ্যমে যেভাবে আমাদের জলবায়ু পরিবেশের যে পরিবর্তনের লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছিলেন, আমার কাছে মনে হয় যে আমাদের ঢাকা শহরের যে খালগুলো রয়েছে এই খালগুলো নতুন করে প্রকল্প করে
3: খনন করাটা আমাদের জন্য একদম অপরিহার্য হয়ে পড়েছে। যদি এটা করতে পারি, বৃষ্টিতে কিভাবে গুলশান বনানী থেকে শুরু করে ঢাকা শহর কিভাবে পানির তলে চলে গেছে, বিভিন্ন বর্জ্য যে আমরা নির্ধারিত জায়গায় ফেলি না, আমরা যেখানে সেখানে যত্রতত্র ভাবে ফেলে দিই, যার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে আমাদের। তো আমরা একটি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে, সুদূর প্রসারী পরিকল্পনা করে যদি আমরা এই কাজগুলো করি, কারণ অনেক সেমিনার হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, কারণ নগরে যদি কোনো সমস্যায় সরাসরি টার্গেট থাকে প্রশাসক, প্রশাসক তো একজন ব্যক্তি, তিনি একা কি করবেন, তিনি চাইলে পুরো নগরকে চেঞ্জ করে ফেলতে পারবেন না। এটার জন্য আমাদের সচেতনতার মাধ্যমে আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে, তাহলে কিন্তু একটি উন্নত সমাজ ব্যবস্থা, আমাদের যে নগরের যে উন্নয়ন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থা, এটাকে আমরা কাজে লাগাতে পারব।
1: খাল খনন করে চট্টগ্রামবাসীকে বন্যামুক্ত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তিনি আজ সকালে চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এইসব কথা উল্লেখ করে আরো বলেন,
4: কোন রকম দুর্নীতি স্বজনপ্রীতিকে আমরা বরদাস্ত করব না। এবার এই চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে বিপুল এলাকা প্লাবিত হয়েছে, তার মধ্যে অন্যতম এই বাঁশখালী উপজেলা, এটা আমাদের কাছে তথ্য ছিল। এবং গত 45 বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলে, যার কারণে অনেক এলাকা প্লাবিত হয়েছে। তাৎক্ষণিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দ্রুততম সময় বরাদ্দ দিয়েছিলাম জেলা প্রশাসকের বরাবরে উদ্ধার কাজ অভিযান পরিচালনা করার জন্য এবং দুঃস্থ মানুষকে সহযোগিতা দেওয়ার জন্য। আমি আজকে সরজমিনে দেখতে এসেছি যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। গতকালকে আমরা জেলা পর্যায়ে একটা সভা করেছি উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে, তাদেরকে আমরা বলেছি যে অতিসত্বর একটা অ্যাসেসমেন্ট তৈরি করতে, যে কৃষিতে কি ক্ষতি হয়েছে, আমাদের মৎস্য ঘের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো মানুষের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবগুলোকে সরকার পুনর্বাসনের কর্মসূচির আওতায় নিয়ে আসবে। যেহেতু বীজতলা নষ্ট হয়ে গিয়েছে, কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদেরকে বীজতলা তৈরি করার জন্য সহযোগিতা দিবে, বীজের চারা দিবে এবং বীজ সরবরাহ করবে, পাশাপাশি সার দিবে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেহেতু পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে পানিবাহিত রোগে আক্রান্ত হবে অনেক মানুষ, সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটা দায়িত্ব দেওয়া আছে। আর আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মনে করি যে সমস্ত লোকের বাড়িঘর ভেঙে গেছে, আমরা অ্যাসেসমেন্ট পেয়ে গেলে তাদের গৃহ নির্মাণের জন্য মঞ্জুরি দিব এবং কাউকে কাউকে আমরা ঢেউটিন দিয়ে সহযোগিতা করব।
1: আজ দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে অন্ধত্ব দূরীকরণ ও চোখের উন্নত চিকিৎসায় বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিদ এমপি বলেন,
5: লিটারেচার সার্চ করলে পাবমেডে বাংলাদেশ ক্যাটারাক্ট ব্লাইন্ডনেস বেশ কয়েকটা পেপার পাবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট পেপার এবং ভ্যালিড পেপার পাবেন 2001 সালে একটা ন্যাশনাল সার্ভে হয়েছিল, 26 বছরের পুরনো, স্টিল এটা আপনাকে এক্সাক্ট ফিগার দিবে দেবে কতজন মানুষ বাংলাদেশে ক্যাটারাক্ট ব্যাকলগ অফ ব্লাইন্ডনেস। দ্বিতীয় সোর্স পাবেন, ওটা সার্চ করলেই পাবমেডে 19টা জেলায় আমরা অন্য মেথোডোলজি র্যাব র্যাপিড অ্যাসেসমেন্ট অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস করেছিলাম 19টা জেলায়, সেখানে আমরা কিছু ফিগার পেয়েছি ক্যাটারাক্টেড ব্লাইন্ডনেস এর। আর আমরা যদি আমাদের ইন্টারভেনশনটা করি, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ক্যাটারাক্ট সার্জারির ব্যবস্থা করি, গভর্নমেন্ট এনজিও সবাই মিলে করি, হয়তো এটা নামতে থাকবে এবং ক্যাটারাক্ট ব্লাইন্ডনেস জিরো হয়ে যাবে। মানুষের চোখে ক্যাটারাক্ট থাকবে, পাতা চুল যেমন আছে, কিন্তু ব্লাইন্ড হচ্ছে না এটার জন্য। এই হলো মেইন কাহিনী। নেক্সট কোশ্চেন হচ্ছে এটার পিছনে ওয়ার্কফোর্স লাগবে। আমি আপনি তো ক্যাটারাক্ট সার্জারি করতে পারবো না, উনি পারবে না। ক্যাটারাক্ট সার্জারিতে যা ট্রেনিং আছে তাদের, ক্যাটারাক্ট সার্জারিতে ট্রেন্ড অফথালমোলজিস্টের সংখ্যা বাংলাদেশে কত, এই সংখ্যা আমার লাগবে। ওয়ার্কফোর্স অ্যানালাইসিস করে আপনাকে বলতে হবে 700-800 ওয়েবির সাথে যোগাযোগ করেন। 1600 রাখি আমি অলরেডি আছে আমার অফথালমোলজিস্ট, তার মধ্যে 1000 সার্জিক্যালি ট্রেন। সো এই 1000 লোক আছে আমার যে সার্জারিটা পারে, প্রথম কথা। আর আপনার রুগী আছে 11 লোক।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
6: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
7: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের নাট্যানুষ্ঠানে।
8: আজকের নাটক আলোকিত অতীতের হৃদয়। রচনা মুস্তাফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা আব্দুল আজিজ। নাট্যানুষ্ঠান আলোকিত অতীতের হৃদয়।

0: এসো, বসো। এখন অনেক রাত, যদিও আমার ঘরের দরজা জানালা সারা রাত খোলা থাকে, আমি রাতে ঘুমোই না, ঘুমোতে পারি না। আমি একজন স্মৃতিতাড়িত মানুষ, জীবনের অস্তিত্ব কতটুকু অবশিষ্ট আছে আমি জানি না, জানার প্রয়োজনও আমার নেই। আমি মানুষ না অমানুষ তাও জানি না। 17 বছর জেল খেটেছি, এর আগে তোমাকে 3 দিন বলেছি, হ্যাঁ 3 দিন বলেছি, রাতে আমার ঘরে এসো না। তোমার বয়স বেশি নয়, জীবন সম্পর্কে তোমার সেই ধারণা নেই, সমাজ পৃথিবী এবং মানুষ সম্পর্কেও তোমার তেমন ধারণা নেই যেমনটা আমার আছে। তুমি মেয়ে, আমি পুরুষ অথবা কাপুরুষ, তাই তোমাকে বলছি, বলেছি, সতর্ক করেছি, রাতে আমার ঘরে এসো না। তুমি কি শুনছো?
1: শুনছি, আগে 3 দিন বলেছেন তাও শুনেছি।
0: কি নাম তোমার?
1: আলো।
0: আলো, তোমাকে আবার বলছি, রাতে আমার ঘরে এসো না।
1: আমি তো আসতে চাইনি, আসতে চাই না।
0: তবে আসো কেন?
1: আপনার ভায়োলিন,
0: ভায়োলিন, এই বাড়িটা আমার। তোমাদের কজনকে আমি ওপরতলায় থাকতে দিয়েছি নাম মাত্র ভাড়ায়, কারণ ভাত তরকারি খেতে হলে পয়সার প্রয়োজন। তোমাদের কলেজও বেশ কাছে, মাত্র 15 কিলোমিটার দূরে।
1: সব ঠিক আছে।
0: আবার বলছি, রাতে আমার ঘরে এসো না।
1: আপনার ভায়োলিন,
0: এসো তুমি, শোনো, এই ভায়োলিন, ভায়োলিনের এই সুর আমার নিত্যদিনের একমাত্র সঙ্গী, এসো তুমি।
1: আবার গিয়েছিলি? কিন্তু কেন? ভায়োলিনের সেই সুর আমার সবকিছু ওলট পালট করে দেয়। বিশ্বাস কর, আমি থাকতে পারি না। কেন আমি জানি না। এটা কি একটা কথা হলো? তুই বিশ্বাস কর শিমুল, বিশ্বাসের একটা ভিত্তি প্রয়োজন। ভদ্রলোক প্রতি রাতেই ভায়োলিনের সুর তোলেন, কিন্তু যে রাতে এই সুর তোলেন তুই না যেয়ে থাকতে পারিস নে, এর কোনো উত্তর নেই তোর কাছে?
2: সত্যি কোনো উত্তর নেই। তবে এটা ঠিক, আমার ভেতরটা, আমার মনের ভেতরটা সব কিছু যেন ওলট পালট হয়ে যায়, তোকে বোঝাতে পারবো না। ও সুর আমাকে প্রচণ্ড শক্তিতে টানতে থাকে, কিন্তু কেন আমি জানি না।
1: সমস্যা তো ওখানেই, ওই সুর কেন তোকে টানে তুই জানিস না, তোর মনের ভেতরটা ওলট পালট করে দেয়, কেন দেয় তুই জানিস না।
2: হ্যাঁ,
1: নাটক সিনেমায় এরকম ঘটনা থাকে, কিন্তু তার পেছনে একটা অতীত স্মৃতি থাকে, সেরকম কিছু আলো, সেরকম কিছু অতীত স্মৃতি?
2: আমি বলছি তো জানি না।
1: শুয়ে পড়, রাত অনেক হয়েছে। শোন, ভদ্রলোকের সঙ্গে কাল কথা বলবো আমি, এমনিতে তো খুব খোলামেলা মানুষ, সজ্জন। ঠিক আছে, কাল আমি কথা বলবো, ঘুমো তুই।
0: বসো। হ্যাঁ, এবার বলো।
1: আপনি কিছু মনে করবেন না তো?
0: না না, কি আমার বাসায় থাকতে তোমাদের কি সমস্যা হচ্ছে?
1: না।
0: তবে ও, তোমার নামটা যেন?
1: আমি শিমুল।
0: শিমুল, শিমুল, বেশ বলো এবার।
1: আমরা ওই দক্ষিণের রুমে থাকি, আমি আর আলো নামের এক মেয়ে।
0: আলো,
1: কখনো কখনো গভীর রাতে, মানে যে রাতে আপনি ভায়োলিনে বিশেষ একটা সুর তোলেন, সেই রাতে আলো আপনার ঘরে যায়।
0: আলো, আমি ওকে নিষেধ করেছি,
1: কিন্তু ওই সুরটা বাজালে আলোর মনের ভেতরে সব কিছু ওলট পালট হয়ে যায়, ও না এসে পারে না। ভায়োলিনের ওই সুর ওকে টেনে নিয়ে আসে।
0: কেন বলো তো?
1: আলো নিজেই জানে না কেন। আমি অনেকবার জানতে চেয়েছি, প্রশ্ন করেছি, ওর উত্তর একটাই, আমি জানি না।
0: শিমুল, যেদিন তোমরা আমার কাছে আসো, মানে ওপরতলাটা ভাড়া নিতে আসো, সেদিন আমার বেশ মনে আছে আমার সম্পর্কে তোমাদের সব কিছু বলেছিলাম, কোনো কিছুই গোপন করিনি।
1: মনে আছে?
0: এমনকি জেলখানার ভেতরে আমার 17 বছর কেটেছে এটাও বলেছি।
1: বলেছেন?
0: তাহলে
1: আলোর ব্যাপারটা আমাদের ভাবিয়ে তুলেছে, এমনটা কেন হচ্ছে ওর?
0: এর উত্তর তো আমার কাছে নেই শিমুল, যদি কোনো উত্তর থাকে তা তো আলোর কাছেই থাকার কথা, অথচ তুমি বলছো ওর কাছেও কোনো উত্তর নেই। আচ্ছা, আলোর পারিবারিক, যদিও ব্যাপারটা সম্পূর্ণরূপে ব্যক্তিগত,
2: পারিবারিক দিক থেকে যতটা আমি জানি তেমন কোনো সমস্যাই নেই। বাবা মা দু বোন এক ভাই, স্কুল ফাইনালের পর বছর তিনেক লেখাপড়া করতে পারেনি, স্বাস্থ্যগত সমস্যা ছিল। তারপর উচ্চ মাধ্যমিকে আমরা একই সঙ্গে পড়েছি। আলো পরিবারের বড় মেয়ে, ওর বাবা মাকে দেখেছি আমি, চমৎকার মানুষ।
0: তোমাদের আমি আগামী সপ্তাহে একটা মোবাইল দেব, যদি চাও টেলিফোনও দেব, কিন্তু খরচটা তোমাদেরই দিতে হবে।
2: তাহলে তো ভালোই হয়। একটা অনুরোধ আপনাকে করছি।
0: কি?
2: যে সুরটা বাজালে আলো স্থির থাকতে পারে না যদি।
0: শিমুল, আমি তোমাদের ব্যক্তিগত বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করি না, করতে চাইও না কখনো। তেমনি আমিও চাই না কেউ যে কোনোভাবে আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করুক। কি কষ্ট পেলে?
2: না।
0: তোমাকে একটা কথা বলি?
2: বলুন।
0: কিছু কিছু ক্ষেত্রে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোন না কোন সীমাবদ্ধতায় আপনাকে প্রত্যক্ষ করে, এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না। অনেক সময় সবকিছু হারানোর বিনিময়েও, এমনকি মৃত্যুকেও অতিক্রম করার দুঃসাহসে ধ্বংসের মুখে দাঁড়িয়ে যায়।
2: আপনার এই কথাগুলো মানে কিছু মনে করবেন না, আমার কাছে দুর্বোধ্য মনে হচ্ছে। তবে এটা বেশ বুঝতে পারছি, ভায়োলিন এবং বিশেষ এই সুর অমোঘ নিয়তির মতো আপনাকে জড়িয়ে রেখেছে।
0: কি নিয়ে পড়ছো?
2: দর্শন,
0: আমার প্রিয় বিষয়। তবে আমার আগ্রহ বেশি অতি প্রাকৃত মনোবিজ্ঞানে, যদিও এই বিষয় নিয়ে আমাদের দেশে চর্চা হয় না বললেই চলে। এটাকে তুমি আবার ব্ল্যাক আর্টের সঙ্গে মিলিয়ে নিও না, অনেকে তাই করে। চা নেবে?
2: নিতে পারি।
0: এই এই যে এই যে চায়ের ফ্লাক্স, তোমার জন্য এক কাপ আর আমার জন্য। হ্যাঁ নাও। শিমুল, আমার লেখাপড়া বেশি নেই, ইচ্ছে ছিল অনেক দূর এগিয়ে যাব, সুযোগ ছিল, কিন্তু জেল খাটতে যে সুযোগটা হাতছাড়া হয়ে যায়, নইলে এদেশে আমার থাকার কথা নয়। তবে জেলখানায় এক ভদ্রলোককে পেয়েছিলাম, মিথ্যা এক মামলায় 20 বছর জেল খাটছিলেন। জেলে যাওয়ার 3 মাস পরে বিশেষ ব্যবস্থায় আমরা একই রুমে থাকার সুযোগ পেয়েছিলাম। ওই ভদ্রলোকের ছাত্র সহকারী জেলার ছিলেন, বলতে পারো জেলখানায় আমরা বিশেষ সুযোগ প্রাপ্ত কয়েদি ছিলাম। ইচ্ছে মতো লাইব্রেরিতে বসতে পারতাম, আলোচনা করতে পারতাম দীর্ঘ সময় ধরে। তার কাছে এই অতি প্রাকৃত মনোবিজ্ঞান সম্পর্কে বেশ অনেকটা জেনেছি, শিখেছি, বুঝেছি। তোমার নিশ্চয় খারাপ লাগছে?
2: না।
0: তোমাকে একটা কথা বলি?
2: বলুন।
0: বিশ্বাস করছি কথাটা গোপন রাখবে, কারণ এটা আমার সাধারণ ধারণাও হতে পারে।
2: আপনি বিশ্বাস রাখতে পারেন।
0: আলো মানে আলোর ভেতরে প্রভাব নিয়ন্ত্রিত স্মৃতিময়তা আমার ভায়োলিনের ওই বিশেষ সুরের প্রভাবে সক্রিয় হয়ে ওঠে। তার জীবনের কোনো অতীত ঘটনা এর পেছনে আছে, এমনটাই বিশ্বাস করা যেতে পারে। কিন্তু আলো তা জানে না, অনেক সময় এসব ব্যাপার জানার বাইরেই থেকে যায়। আমি তোমাকে কথা দিতে পাচ্ছি না ওই সুরটার কখনো বাজাবো না, তবে চেষ্টা করব। এসো এবার।
2: আচ্ছা আলো, একটা কথার উত্তর দিবি?
1: কি?
2: তোর মনের ভেতরে এমন কোনো অতীত স্মৃতি কি আছে যেখানে তোর কোনো অতীত ঘটনা আত্মগোপন করে আছে? এমন কোনো অতীত যে অতীত তুই কোথাও হারিয়ে ফেলেছিস?
1: না না, তেমন কিছু নেই। তুই বিশ্বাস কর শিমুল, তাছাড়া তুই তো জানিস যে পরিবারে আমি জন্মেছি, বড় হয়েছি। না, এমন ঘটনা, এমন কোনো অতীত না শিমুল, আমার মনে পড়ে না। বাবা মা, ভাই বোন, তাছাড়া কোনো ছেলের সঙ্গেও আমার কোনো সম্পর্ক আজও গড়ে ওঠেনি। আমার বাবাকে তো তুই দেখেছিস, কথা বলেছিস, কেমন এক আত্মভোলা মানুষ, অধ্যাপনা শেষে বইপত্র নিয়েই সময় কাটে তার। আর মার সঙ্গে তো তার সম্পর্ক ভালো।
2: তবে কেন এমন হচ্ছে তোর?
1: আমার তো সে একই প্রশ্ন, কেন এমন হচ্ছে? আসলে
2: আমি ঠিক বোঝাতে পারছি না।
1: আলো, আমারও কিন্তু একই অবস্থা। আমিও ঠিক বুঝে উঠতে পারছি না কেন তোর এসব হচ্ছে।
2: শাহেদ চাচার সঙ্গে তুই কথা বলেছিস তো?
1: বলেছি। তার মুখ থেকে যেসব কথা শুনেছি, ওরে বাবা, এত সব ভারী ভারী কথা! তিনি তো অতি প্রাকৃত মনোবিজ্ঞান টেনে নিয়ে এলেন। না, আমি তো শুনিনি, কোনো রকমে কথার মধ্যে গোঁজামিল দিয়ে গেছি। তবে তার একটা মতের সঙ্গে আমি প্রায় একমত।
2: কি?
1: অতীতের কোনো স্মৃতি, যে বাস্তবতাকে তুই ভুলে গেছিস অথবা তোর জানার বাইরে রয়ে গেছে?
2: দূর, এমন কোনো স্মৃতি আমার নেই যে স্মৃতি আমি কিছুতেই মনে করতে পারছি না।
1: কিছু নেই মানলাম, বিশ্বাস করলাম এমন কোনো স্মৃতি তোর নেই। অতীতের কোনো ঘটনা তোর জানার মধ্যে নেই?
2: কি সব বলছিস পাগলের মতো!
1: কই, আমি তো তোর কথাই বলছি। আলো, আমার একটা অভ্যেস আছে, মা বলেন বাজে অভ্যেস, বাবা বলেন এসব অভ্যেসের কারণে ভুল বোঝাবুঝির অবকাশ সৃষ্টি হতে পারে, বড় ভাই বলেন পাগলামো, আর আমার দুলাভাই বলেন কি অনুসন্ধিৎসু চেতনা। তবে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারলে সমস্যা দেখা দিতে পারে।
2: তো আমাকে নিয়ে কি তুই পাগল হয়ে গেলি?
1: না শোন আলো, পৃথিবীতে প্রত্যেকটা ঘটনা, সেটা যতই ছোট হোক, একটা না একটা কারণ থাকতেই হবে তার পেছনে। কি চুপ করে গেলি কেন?
2: এত জটিল কথা শিমুল, আমি ক্লান্ত হয়ে পড়ি, আমার মাথার পেছনের দিকটায় কাছে ব্যথা করতে থাকে।
1: ওহো, দুঃখিত ভাই, থাক থাক থাক ওসব। তবে একটা কথা শুনে রাখ, আমি চেষ্টা করেই যাব।
2: কেন তুই আমাকে নিয়ে এভাবে?
1: ওই যে বললাম, একটা অভ্যেস আমার আছে।
2: আসলে তুই একটা পাগল।
1: হয়তো তাই। বড় দুলা ভাই বলেন পৃথিবীর সব মানুষই কোনো না কোনো ক্ষেত্রে কিছুটা পাগলামো করে থাকে। এটা নাকি মানুষের একটা জন্মগত অভ্যেস। তোর কি খুব খারাপ লাগছে?
2: না।
0: কাল তো কথা হলো, আবার আজ?
1: আপনার যদি কথা বলতে আপত্তি থাকে তাহলে।
0: না, বসো, বলো।
1: গত রাতে আপনার কথাগুলো নিয়ে খুব ভেবেছি।
0: এই বয়সে এতটা ভাবা ঠিক নয় শিমুল।
1: আপনি ঠিক বলেছেন, বেশি ভাবতে গেলেই খেই হারিয়ে ফেলি, তবুও এলোমেলো করে ভেবে যাই।
0: বলো কি বলবে।
1: আমার একটা বাজে অভ্যেস আছে, কোনো কিছু মাথায় ঢুকে গেলে
0: এলোমেলো করে হলেও ভাবতে থাকো।
1: হ্যাঁ
0: বলো।
1: অতি প্রাকৃত মনোবিজ্ঞানের কথাটাই আমাকে বেশি ভাবাচ্ছে।
0: দেখো শিমুল, এসব নিয়ে বেশি ভাবতে গেলে তোমার বন্ধুরা তোমাকে হয়তো পাগলই বলে বসবে।
1: পাগল কথাটা মাঝে মধ্যেই আমাকে শুনতে হয়, অভ্যেস আছে। আপনি বলুন
0: শিমুল।
1: জি।
0: আমরা যে মহাজাগতিক পরিমণ্ডলে বাস করি তার কতটুকুই জানি আমরা, সামান্য ভগ্নাংশও নয়। এইটুকু জানা নিয়ে কত হইচই, কত যুক্তি তর্ক। এই যে মহাজাগতিক প্রকৃতি, এই মহাপ্রকৃতি জুড়ে রয়েছে এক অপরিমেয় শক্তির সঞ্চালন প্রক্রিয়া। এই শক্তির যেটুকু আমাদের জানার ভেতরে, তার ভেতরেও আবার রয়েছে অজানা শক্তি। এর প্রভাব প্রতিটি সৃষ্টির উপরই প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে ছড়িয়ে আছে। যেমন ধরো এই মানুষ, এই মানুষও সেই শক্তির প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এই শক্তি এবং প্রভাবের যেটুকু আমরা জানছি তার ব্যাখ্যা দিচ্ছি একভাবে, যেটা জানছি না অথচ আছে তার ব্যাখ্যা দিচ্ছি অন্যভাবে। কি বোঝা যাচ্ছে তো?
1: আপনি বলুন।
0: মানুষের মন বড়ই রহস্যময়। এই রহস্যময়তার উন্মোচনে আমরা প্রকৃতি এবং বিজ্ঞানের সাহায্য নিই, যা গ্রন্থিত আকারে মনোবিজ্ঞান নামে পরিচিত। এই মনোবিজ্ঞানকে আমরা বিষয় ভিত্তিক ভাবে বিভাজন করেছি। এরই সর্বশেষ সংস্করণ অতি প্রাকৃত মনোবিজ্ঞান। এই বিভাজনটা হয়েছে আমাদের জানার বাইরের বিষয়গুলো নিয়ে।
1: আমরা জানি না, বুঝতে পারছি না, তবুও কিছু ঘটছে। কিছু ঘটছে এটা বুঝতে পারছি, কিন্তু কেন ঘটছে তা কিছুতেই বুঝে উঠতে পারছি না।
0: শিমুল, হিসেব তো মিলতেই হবে। এটা অবশ্য জেনেটিক সাইকোলজির সঙ্গে আংশিক সম্পর্ক যুক্ত। কি হাসছো যে?
1: এই চেনা আপনি কখনো অচেনা হয়ে যান।
0: সব মানুষেরই দুটো রূপ আছে, চেনা, চেনার ভেতরে অচেনা। শিমুল, একজন মানুষের যতটুকু চেনার প্রয়োজন আমরা ততটুকুই চেনার চেষ্টা করি, কিন্তু এর বাইরে একটা বড় অংশ অচেনা থেকে যায়। বাবা মা, সন্তান, স্বামী স্ত্রী, ভাই বোন, আমাদের খুব কাছের অথচ অনেক দূরের, তাই পৃথিবী জুড়ে মানুষে মানুষে এত বিভেদ, এত দূরত্ব, অথচ আমরা কত কাছাকাছি। ভালোবাসার মতো অপরিমেয় শক্তি এখানে কুল খুঁজে পায় না। কি কিছু বলবে?
1: না না, আরেকদিন বলবো।
0: তার মানে আমি পালাতে চাইলেও তুমি পালাতে দিচ্ছ না। শিমুল, এত কম বয়সে এত বড় বোঝা মাথায় নিতে যেও না। ভারসাম্য রাখতে না পারলে সমস্যায় পড়ে যাবে, তার জন্য অপরাধী হিসেবে আমি চিহ্নিত হব।
1: না, আমি জানতে চাই কেন আলো আপনার ভায়োলিনের বিশেষ ওই সুর শুনলে অস্থির হয়ে পড়ে, কেন গভীর রাতে ছুটে আসে আপনার ঘরে?
0: কেন শিমুল, কেন? কি লাভ হতে?
1: পৃথিবীর অনেক কিছুই লাভ ক্ষতির হিসেব মেনে চলে না, মানুষের জীবনের বেশিরভাগই হিসেবের বাইরে থেকে যায়।
0: এই বয়সে এত জানলে কি করে?
1: জেনেছি, কোনো কিছু জানার ব্যাপারে আমার আগ্রহ প্রচুর। উঠছি আমি।

0: তুমি আবার, আমি তোমাকে নিষেধ করেছি।
1: এই সুর আমাকে টেনে নিয়ে আসে। আমি চেষ্টা করি নিজেকে সংযত রাখতে, বিশ্বাস করুন আমি চেষ্টা করি কিন্তু পারি না। ভেতরে ভেতরে আমি ভীষণ দুর্বল হয়ে পড়ি।
0: কিন্তু কেন,
1: বিশ্বাস করুন আমি জানি না। আমি অনেক ভেবেছি, কোনো কারণ খুঁজে পাইনি। এমন কোনো স্মৃতি, কোনো অতীত, আমি কিছুই খুঁজে পাইনি।
0: আলো, তুমি বুঝতে চেষ্টা করো, তোমার সঙ্গে আমার দূরতম কোনো সম্পর্ক নেই। অন্য মেয়েরা এটাকে সহজভাবে নেবে না। আমার সঙ্গে তোমাকে জড়িয়ে অনেক কথা হবে, যদিও বয়সের অনেক ব্যবধান।
1: কেন এমন ভাবে? আমাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই, এটা ভাবাও যায় না।
0: আলো, একটা প্রশ্নের জবাব দেবে তুমি?
1: দেব।
0: শুধু কি তুমি সুরের টানেই ছুটে আসো?
1: না, ভায়োলিনে যখন এই সুর তোলেন তখন কি কখনো আপনাকে দেখেছেন?
0: না,
1: আমি দেখেছি, দু চোখ ভরে দেখেছি, বারবার দেখেছি।
0: কি দেখেছ?
1: ধ্যান তন্ময় একজন মানুষের মুখ, যে মানুষ মনে হয় পৃথিবীর নয়।
0: আলো, এ তোমার অতি ভাবনা। আলো আলো, এমন কোন মুখ তোমার স্মৃতিপটে মিশে আছে তুমি তাকে অতীত এবং বর্তমানের প্রেক্ষাপটে মনে করতে পারছ না? চেষ্টা করছো তুমি, কিন্তু তোমার মেমোরি রিকলিং সিস্টেম ওখানে গিয়ে কাজ করতে পারছে না।
1: প্লিজ অত ভারী কথা বলবেন না।
0: আলো, তোমার জন্য এর চেয়েও ভালো একটা মেস যদি ঠিক করে দিই।
1: আমি যাব না।
0: আলো, আমি যে তোমাকে কথা দিতে পাচ্ছি না, আর কখনো এ সুর বাজাবো না। আলো, তুমি বিশ্বাস করো আলো,
1: আমি শিমুলের মতো অনুরোধ করতে আসিনি।
0: কেন,
1: আমি জানি না
0: আসলে কি চাও তুমি।
1: আমি তো বলেছি।
0: আলো, তোমাকে চেনো কি তুমি?
1: আপনি যতটুকু আপনাকে চেনেন আমিও ততটুকুই আমাকে চিনি।
0: এবারে এসো তুমি। মেয়েটি তো দিন দিন কেমন বদলে যাচ্ছে, আগে তো এভাবে কথা বলতো না। তাহলে কি ওর অভিভাবক মহলে জানাবার ব্যবস্থা করব, নাকি আরো কিছুদিন সময় নেব? শিমুলের মুখে শুনেছি ছাত্রী হিসেবে খুবই ভালো, মনের দিক থেকে অনেক বেশি খোলামেলা। তবে কি এর মধ্যে প্যারাসাইকোলজি জাত কোনো সমস্যা রয়েছে? তাহলে তো বিষয়টা এভাবে আসবে না। নাকি দূর কোনো অতীতের সঙ্গে ভায়োলিনের এই সুরের কোনো অনুষঙ্গ রয়েছে, যেটাকে আলো কিছুতেই শনাক্ত করতে পারছে না? আরো কিছুদিন দেখা যাক।
2: এত দেরি হলো যে? কথা বলছিলাম।
1: কথা বলছিলি মানে?
2: হ্যাঁ, কথা বলছিলাম।
1: কি কথা হলো?
2: ভারী ভারী কথা। তবে একটা কথা বেশি বলছিলেন, মানে আমার স্মৃতিপটে কোনো অতীত লুকিয়ে আছে। আমার স্মৃতিপটে এমন কোনো অতীত লুকিয়ে আছে আমার মেমোরি রিকলিং সিস্টেম যেখানে কাজ করছে না, অথবা আমি সেই অতীতকে আইডেন্টিফাই করতে পারছি না, মানে এই ধরনেরই কথা। তাছাড়া আমার জন্য অন্য একটা মেস খুঁজে দেবার কথাও বললেন।
1: কি বললি তুই?
2: অন্য মেসে যাবো না বললাম।
1: আলো, আমি একটা বিষয় কিছুতেই বুঝে উঠতে পারছি না। ঘটনা একটা ঘটছে, কিন্তু কেন ঘটছে সেই সূত্রটা খুঁজে পাওয়া যাচ্ছে না।
2: আচ্ছা আলো, ব্যাপারটা নিয়ে তোর বাবা মায়ের সঙ্গে কি কথা বলা?
1: বাবা মা কেন,
2: যদি কোনো সূত্র মেলে?
1: শিমুল, এত সব ভাবছিস কেন? আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি তো ভালো আছি, বেশ আছি।
2: তুই ভালো আছিস, বেশ আছিস, সেখানে তো কোনো সমস্যা নেই, কিন্তু ভদ্রলোকের তো সমস্যা হচ্ছে। মাঝে মধ্যেই তোর দ্বারা তার ব্যক্তিগত জীবন আক্রান্ত হচ্ছে। উনি তো আমার অথবা তোর আত্মীয় নন, এই বাড়িটা তার। আমরা ওপরতলার চারটে রুম ভাড়া নিয়েছি মাত্র। নিজের সম্পর্কে প্রায় সব কিছুই খুলে বলেছেন, যেটুকু বলা যায় তার চেয়েও বেশি বলেছেন।
1: হ্যাঁ বলেছেন, এতে তো কোনো সমস্যা দেখছি না। কি হাসছিস কেন?
2: হাসছি
1: কেন?
2: সব কেনর কি উত্তর মেলে?
1: না।
2: তাহলে তাই।
1: শিমুল, আমি বুঝতে পারছি আমার এই সমস্যাটা নিয়ে তুই
2: ভাবছি।
1: হ্যাঁ,
2: কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছি না।
1: আমিও তোকে কোনো সাহায্য করতে পারছি না। শিমুল, তুই হয়তো মনে করছিস এ নিয়ে আমি মোটেই ভাবছি না। আমিও ভাবছি, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছি না। আজ কি দেখলাম জানিস?
2: কি?
1: ভায়োলিনের সেই সুর আর ধ্যানতন্ময় একটা মুখ, আশ্চর্য গভীরতায় মানুষ এভাবে সুরের ধ্যানে ডুবে যেতে পারে আমি প্রথম দেখলাম। আমার কেবলই মনে হচ্ছিল এই সুরের ভেতর দিয়ে মানুষটা নিশ্চয়ই দূর কোনো অতীতে ফিরে গেছেন, যে অতীত মধুর অপার্থিব আনন্দে আলোকময়। সে অতীত তার জীবন এবং মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে, এমন কিছু তিনি হারিয়ে ফেলেছেন। আমার মনে হলো এই সুর তাকে সেই পৃথিবীতে নিয়ে যায় যে পৃথিবী তার জীবন থেকে হারিয়ে গেছে।
2: এসব এসব তুই জানলি কিভাবে?
1: আমার মনে হলো।
2: তোর মনে হলো কেন?
1: আমি জানি না।
2: হ্যাঁ,
1: তবে আমার মনে হলো এটা জানি।
2: অথচ তোর কথা এই মনে হলো পর্যায়েও মনে পড়ছে না।
1: হ্যাঁ,
2: পড়ছেন
0: না গো মেয়ে? বইটা আজই হাতে এসেছে, ছমাস চেষ্টা করার পর তবে বইটা পেয়েছি। বসো। কি কিছু বলবে?
2: আপনি বলবেন, আমি শুনব।
0: আচ্ছা শিমুল, কদিন থেকে একটা কথা ভাবছি, তুমি মাঝে মধ্যে আসো, চায়ের সঙ্গে কথা বলে বিকেলটা বেশ চলে যায়। আলো একটা বিশেষ পরিস্থিতিতে আসে, আর সব মেয়েরা তো আসতে পারে।
2: আপনাকে একটু অন্যভাবে দেখে তো তাই।
0: অন্যভাবে মানে?
2: এই ভাবগম্ভীর একজন মানুষ।
0: তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেমনটা ওরা মনে করে তেমনটা আমি নই। আসতে বলো, আর কিছু খাওয়াতে না পারি এক কাপ চা নিশ্চয়ই দেব। আর আলোচনায় যদি বসতে চাই অনেক বিষয় নিয়ে কথা বলা যায়।
2: বলবো, ওদেরকে আসতে বলবো।
0: আচ্ছা এবার বলো কি শুনতে চাও।
2: আপনি তো আমার আগ্রহের কথা জানেন, সেদিন বলছিলেন অতি প্রাকৃত মনোবিজ্ঞান এবং প্যারাসাইকোলজি।
0: দেখো মেয়ে, আমার জীবনের বড় একটা লক্ষ্য ছিল আমি সুরের সাধনা নিজেকে ডুবিয়ে দেব, কিন্তু হলো না। একেবারে যে হয়নি তা নয়, তবে যেভাবে চেয়েছিলাম সেভাবে হলো না। বিশ্ববিদ্যালয় জীবনে পা দেবার পর এমন একজন শিক্ষকের খুব কাছে চলে আসি, এখনো তার কথা ভাবি আমি।
2: আপনার সাবজেক্ট?
0: আমার সাবজেক্ট ইংরেজি সাহিত্য, পরে মনোবিজ্ঞান, দর্শন আর বাংলা সাহিত্য নিয়েও মাস্টার্স করেছি। তাছাড়া অ্যাবনর্মাল মনোবিজ্ঞান নিয়ে দেশের বাইরে বছর তিনেক পড়াশোনা করেছি। কি মুখের দিকে তাকিয়ে কি দেখছ?
2: আপনাকে একটা প্রশ্ন করি।
0: হ্যাঁ।
2: আপনি এভাবে কেন নিজেকে লুকিয়ে রাখেন?
0: তোমরা তো জানো আমি 17 বছর জেলে ছিলাম।
2: জানি।
0: এই 17 বছর আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমার স্বপ্ন আশা ভরসা সব সব এই 17 বছরে দুমড়ে মুচুড়ে একাকার করে দিয়েছে। আমি ভেবে উঠতে পারিনি মানুষ হিসেবে আমি বেঁচে উঠতে পারব। জেলের ভেতরেই এক ভদ্রলোক, একজন শিক্ষক, তার কথা তো বলেছি তোমাকে, তিনি একজন গবেষকও বটে, আমাকে নতুনভাবে বেঁচে ওঠার মন্ত্র শিখিয়েছেন। তাই আজ তোমাদের মধ্যে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি। তবে এই সমাজটাকে আমি হাড়ে হাড়ে চিনেছি, চিনেছি মানুষকে, এখনো চিনবার চেষ্টা করি এই মানুষকে, যারা আমারই মতো মানুষ। কি অবাক হয়ে ভাবছ আমি আবার কি ধরনের মানুষ? হ্যাঁ
2: না, আমি ভাবছি কত ক্ষুদ্র আমরা, কত তুচ্ছ।
0: ইয়ে চা নাও। আবার বলছি আর সবাইকে বলো, নইলে তোমাকে ওরা হিংসে করতে শুরু করবে।
2: বলবো, কিন্তু ওরা সবাই দল বেঁধে এলে আপনি বিরক্ত হবেন না তো?
0: না না, আমার বরং ভালো লাগবে। তোমাদের আনন্দ কোলাহলে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো, বেঁচে থাকার শক্তি পাবো, সাহস পাবো। এই ভাবতে আজও আমি মানুষ হয়েই বেঁচে আছি, মরে যাব মানুষ হয়েই। কি কথা বলছ না যে?
2: মনটা আমার ভারী
0: হয়েছে। নিজেকে এভাবে ছোট করে ভেবো না। তাছাড়া তুমি তো বয়সের তুলনায় অনেক এগিয়ে আছো, তোমার ভাবনার ভেতর অবশ্যই ম্যাচিউরিটি থাকতে হবে। হ্যাঁ এবার বলো কি জানতে চাও তুমি।
2: না আর কিচ্ছু জানার নেই আমার, অনেক অনেক বেশি বলেছেন আজ। আমার মনে হচ্ছে অনেকগুলো বছর পর আপনি মনের জানালা খুলে দিয়েছেন।
0: না শিমুল না, মনের জানালা হয়তো কোনোদিনই খুলবে না শিমুল, কোনোদিনই খুলবে না। তবু একটা কথা থেকে যায়, এই প্রকৃতি, এই বিশ্ব, এই বিশ্বজগৎ আমার অজান্তেই এমন কিছু ঘটতে পারে এখানে, তখন হয়তো শুধু জানালায় নয় মনের দরজাটাও খুলে যেতে পারে। শিমুল শিমুল, আমি সেই দুঃসাহসী সময়ের প্রতীক্ষায় আছি। আমি জানি না শিমুল, সময়ের রথ কবে আসবে আমার সম্মুখে, তবে এটুকু বিশ্বাস আমার আছে মৃত্যুর আগে নিশ্চয়।
1: কথা বলি,
0: বলো।
1: এই বয়সে কিছুটা হলেও জীবনকে দেখেছি, কিন্তু দুর্ভাগ্য আমার, দুঃখ দেখিনি। বড় সাধ আমার, প্রাণ ভরে দুঃখের সেই জ্যোতির্ময়তা দেখি, আমার বড় সাধ হয়।
0: আমি অবাক হয়ে ভাবি, এই বয়সে এত সাহস তুমি পেলে কেমন করে?
1: মাঝে মধ্যে আমিও অবাক হয়ে ভাবি, মা অবশ্য এসব নিয়ে সবসময় শঙ্কার ভেতর থাকেন, আর বাবা হাসেন।

0: আপনি কাঁদছেন? আমি আপনার চোখের জল মুছিয়ে দিই?
1: অনেক অনেক বছরের অবরুদ্ধ এই যন্ত্রণা চোখের জল হয়ে নিঃশ্বাসে ঝরে যাক। আলো আলো, আজ কতদিন পরে আমি প্রশান্তি অনুভব করছি। আমার হৃদয়, আমার পৃথিবী আলোকিত হয়ে উঠছে। তবে কি আমার সুদীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে? আমার সম্মুখে কি আলোকিত দিগন্তের আগমনী সংকেত প্রবল হয়ে উঠছে?
0: মানুষ যে এত পবিত্র হতে পারে, আজ আমি প্রথম উপলব্ধি করলাম। আজ আমি আপনাকে ধ্যানতন্ময় এক মানুষের রূপে দেখিনি। আমার মনে হচ্ছিল সীথায়রন প্রান্তরে দাঁড়িয়ে থাকা ঊর্ধ্বমুখী স্বজনবিহীন সেই নিঃসঙ্গ রাজা ইদিপাস, যেন তার ক্ষতবিক্ষত দুচোখ থেকে রক্তের ফোঁটা হয়ে ঝরছিল পৃথিবীর মানুষের অপরিসীম বেদনা। আর তিনি কি প্রচণ্ড দুঃসাহসে দাঁড়িয়ে ভাগ্য নিয়ন্ত্রিত অমোঘ সময়ের সামনে? তার নামে, তার কীর্তিতে কি লজ্জা, কি অপরিমেয় গ্লানি জড়িয়েছিল! অথচ তিনি সেই লজ্জার নরকে কত পবিত্র, কত মহান, কত সুন্দর!
1: আলো, আজ তুমি এভাবে কথা বলছো কেন? মনে হচ্ছে আমি কোনো বন্ধুর কণ্ঠস্বর শুনছি।
0: আমি আপনার কান্না ভেজা দুটো চোখ একবার স্পর্শ করি, আমাকে ধন্য করি, পবিত্রতম আনন্দে অভিভূত হই। পৃথিবীর অন্তরে যত ভালোবাসা আছে অবগাহন করে আরো পরিশুদ্ধ হই, একজন মানুষের হৃদয়কে স্পর্শ করি।
1: আজ তুমি এভাবে কথা বলছো কেন?
0: আমি জানি না।
1: কেন জানো না তুমি?
0: আমি জানি না।
1: না জেনে বলছো কিভাবে?
0: বিশ্বাস করুন, আমি জানি না।
1: তোমার ভেতর থেকে যে কথা বলছে সে তো এই আলো নয়।
0: আপনি বিশ্বাস করুন, মাঝে মাঝে এমন হয়, আমার এমন কিছু বলি, এমন ভাবে বলি, এমন ভাষায় বলি যে আমার স্বভাবের বাইরে, যে আমার জানার বাইরে, যে আমার বোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু কেন, বিশ্বাস করুন, আমি জানি না, আমি বলতে পারি না কেন এমন হয়।
1: বসো।
0: আজ আমাকে যেতে বলছেন না যে?
1: আলো, আজ আমি অন্যরকম প্রশান্তির মধ্যে অন্তর্লীন হয়ে আছি। মনে হচ্ছে আমার অন্ধকার পৃথিবীতে আলোর পূর্বাভাস দেখতে পাচ্ছি।
0: আমি প্রার্থনা করছি।
1: তুমি প্রার্থনা করছো কেন আলো, কেন?
0: জানি না, শুধু এটুকু জানি আপনার জন্য প্রার্থনা করছি। আলো আসুক, আলো, আলোর ঐশ্বর্যে আপনার দীনতা মুছে যাক, আপনি গ্লানি মুক্ত হন।
1: তুমি চলে যাচ্ছ?
0: হ্যাঁ।
1: শিমুল, গত রাতে আমি এক অন্য আলোকে দেখলাম।
2: আলো বলছিল গতরাতে সে অন্য এক আপনাকে দেখেছে।
1: শিমুল, বিশেষ কোন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আলো এমন সব কথা বলে, এমন ভাষায় বলে, এমন ভাবে বলে যার সঙ্গে ওর প্রাত্যহিক স্বভাবের সঙ্গতি নেই। মনে হয় আলো নয়, অন্য কেউ কথা বলছে।
2: এটা আমিও লক্ষ্য করেছি। পরে প্রশ্ন করলে বলে আমি জানি না।
1: হ্যাঁ,
2: কেন এটা হয়?
1: আমি যেটুকু জানি, বিশেষ কোনো পরিস্থিতির মুখে পড়লে আলো ওর নিজ প্রকৃতিতে ফিরে আসে। পরিস্থিতির চাপ কমে গেলে আবার সে বর্তমান স্বভাবে কনভার্ট হয়ে যায়। আসলে শিমুল, ও মূল স্বভাবকে কন্টিনিউ করতে পারে না। এটা এক ধরনের মানসিক সমস্যা। জন্মগতভাবে আলো যে প্রকৃতির জন্ম পরবর্তী সময়ে তার মূল প্রকৃতি চাপা পড়ে যেতে থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা হয়তো অন্যভাবে ব্যাখ্যা দেবেন।
2: একটা কথা বলবো?
1: হ্যাঁ।
2: আমি ওর বাবা মাকে এখানে আসার জন্য খবর দেবার কথা ভাবছি।
1: আমিও ভাবছি, কিন্তু
2: আমি বুঝতে পারছি আপনি খবরটা দিলে একটু অন্যরকম হয়ে যেতে পারে। আমি আলোর বন্ধু, ওর বাবা মা আমাকে চেনেন, তাছাড়া এখানে অনেক অভিজ্ঞ ডাক্তার আছেন, আপনিও নিশ্চয়ই সাহায্য করবেন। আর আমরা তো আছি, আলোর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। সবসময় কি যেন এক ভাবনায় ডুবে থাকে, জিজ্ঞেস করলে চমকে ওঠে, তারপর হাসে, কোনো উত্তর দেয় না।
1: তুমি বলছিলে একদিন এর আগেও আলো দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিল।
2: হ্যাঁ, ওর মার মুখ থেকে শুনেছি, যেভাবে ঘটনাটা আমাকে বললেন এখন আমি বুঝতে পারছি সমস্যাটা ছিল মানসিক।
1: আমি তোমাকে এ ধরনের একটা ধারণা দিতে চেয়েছি। দেখো শিমুল, আমারও তো একটা দায়িত্ব আছে, আলোর বাবা মার সঙ্গে আমিও কথা বলবো। তেমন মনে হলে আলোকে তারা নিজ দায়িত্বে নিয়ে যাবেন, ওকে নিয়ে একটা জটিল সমস্যা সৃষ্টি হোক আমি চাই না। তাছাড়া মেসের আর সব মেয়েরাও ব্যাপারটা জেনে গেলে,
2: এর মধ্যে দু চারজন কৌতূহলী হয়ে উঠেছে, মানুষের মন উল্টোপাল্টা ভেবে নিতে কতক্ষণ।
1: সে কথা আমিও ভাবছি, যেহেতু ব্যাপারটার কেন্দ্রবিন্দু আমি, আর এমন একটা মানুষ আমি, দুর্ভাগ্যের অন্ধকার প্রতিটা মুহূর্ত আমাকে ঘিরে থাকে, প্রতিকূল সময়ে আমার অবস্থান। পারছি, এবার প্রশ্ন করতে পারো কেন পারছি, তারপর আরো প্রশ্ন। শিমুল,
2: দুঃখিত, আমার প্রশ্ন আমি ফিরিয়ে নিচ্ছি।
1: খুশি হলাম,
2: আজ কিন্তু আপনি চা নিতে বললেন।
1: কথায় কথায় আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম। শিমুল, এই পৃথিবীটা মানুষের, কিন্তু মানুষের মনের পৃথিবী এটা নয়। আর মানুষ কর্মের জন্য বাঁচলেও মর্মের জন্য শান্তি পায় না, তাই এত সুখ ঐশ্বর্য আর প্রাচুর্যের ভেতরে থেকেও এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা। শিমুল, শিমুল দেখো, মানব জীবনের উন্মেষ থেকেই এই দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, ধ্বংস আর হিংসাশ্রয়ী রক্তপাত।
2: আপনি উত্তেজিত হয়ে পড়ছেন
1: না? আমি মানুষ আর মানুষের মনের ইতিহাস বলছিলাম। এই আলোর কথাই ধরো, আমাদের সঙ্গেই থাকছে সে, অথচ তার মন, তার মন আমাদের সঙ্গে নেই, বিস্তৃত প্রায় পথের সন্ধানে ব্যাকুল। ঠিক আছে শিমুল, তুমি খবর দাও, তাড়াতাড়ি আসতে বলো, আমি একটু বাইরে যাব।
2: কোথায়?
1: ঠিক করিনি, এই ঘুরে বেড়ানো আর কি। এসো, বিকেল মুছে যাচ্ছে।
0: শিমুল, তোর কি মনে হচ্ছে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছি?
2: না,
0: তবে
2: এটা তো স্বীকার করবি, তুই একটা সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে আছিস।
0: হ্যাঁ,
2: সবসময় কি একটা সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে থাকা যায়?
0: না, মনের উপর চাপ বাড়তে থাকে,
2: পরিণতি
0: মানসিক অবসাদ, মেন্টাল ডিপ্রেশন।
2: আমরা খুব ভালো বন্ধু,
0: সন্দেহ নেই।
2: আমি বন্ধু হিসেবে চাই তোর এই সমস্যার অবসান হোক, তুই যেটাকে খুঁজে পাচ্ছিস না, তোর বাবা মা তো নিশ্চয়ই সাহায্য করতে পারেন। হ্যালো, বাবা মার চেয়ে ভালো বন্ধু পৃথিবীতে আর কেউ আছে? না হতে পারে, তাই আমি তোর বাবা মাকে আসতে বলেছি। এই তুই প্রায় দেখছি এক ধরনের মানসিক অস্থিরতার মধ্যে অস্থির হয়ে আছিস, তোর পড়াশোনার ক্ষতি হচ্ছে। দেখ, তোকে আরও একটা কথা বলে রাখি, যদি ভালো মনে হয় তোকে নিয়ে আমি অন্য মেসে চলে যাব, খোঁজ নিচ্ছি আমি।
0: না না, কি, আমি এখানেই থাকবো।
2: কেন
0: জানি না,
2: তোর বাবা মা যদি মনে করেন,
0: না, তারা ভালো করেই জানেন জোর করে আমাকে বদলাতে গেলেই সমস্যা কঠিন হয়ে যাবে।
2: ঠিক আছে, আগে তারা আসুন তো, কি আপত্তি নেই তো? আর
0: না,
1: এই যে শিমুল, কেমন ঘটলো রে মা?
3: এই শুরু হলো। শিমুল, চল তো মা, তোদের রুমে যাই, হাত মুখ ধুয়ে একটু চা খাবো। আলোকে দেখছি না যে
2: ঘুমিয়ে আছে, আসুন।
3: জায়গাটা তো ভালোই, কেমন খোলামেলা, শহরের ভিতরে হলেও দম আটকে পড়ার মতো নয়। ও ভালো কথা, পড়াশোনা কেমন হচ্ছে?
1: শুরু হলো, এতটা পথ এলে হাত মুখ ধুয়ে নাও, আলো ঘুম থেকে উঠুক, তারপর চাটা খেয়ে জিজ্ঞেস করো পড়াশোনা কেমন চলছে, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে কিনা, পানি কীরকম, চুল উঠে যাচ্ছে কিনা, পেটের অবস্থা ভালো না খারাপ, রাতে ভালো ঘুম হচ্ছে তো, বাড়িওয়ালা কীরকম।
3: শিমুল, দেখ মা দেখ কীভাবে লেজে আগুন ধরাচ্ছে, বয়স হলো অভ্যাস বদলালো না। বাথরুম কোন দিকে?
1: আমি আগে যাই, তোমার তো মেলা দেরি হয়।
0: বাবা মা,
3: যা হাত মুখ ধুয়ে আয়।
1: ওট, বেড়ালের বাচ্চার মতো আর কতক্ষণ শুয়ে থাকবি? ওট,
0: উঠছি বাবা।
3: তোর শরীরটা কেমন শুকিয়ে গেছে রে।
1: ডাক্তার হয়েছে তোর মা, আমাদের ওই পল্টন ডাক্তারের কাছে।
0: বাবা শুরু হলো, তোমার মগজে কত কোটি কথা যে সাজানো আছে জানতে পারলে ভালো হতো।
1: তোর মার চেয়ে 2-5 কোটি কমই হবে।
0: আমার বাবা আমার মা। আমার বাবা আমার মা।
1: আচ্ছা ইয়ে দাঁড়িয়ে কেন, বসুন। একা মানুষ সবকিছু এলোমেলো পড়ে থাকে। শিমুল চায়ের ব্যবস্থা করো।
0: আচ্ছা
1: আমরা কথা বলি। আলো তুমিও যাও, শিমুলকে সাহায্য করো। শিমুল বুদ্ধিমান মেয়ে, আমিও ভেবেছিলাম আপনাদের আসতে বলবো। যাক আপনারা এসেছেন।
4: শিমুলের মুখে শুনেছি কিছুটা।
3: আমাদের আলোচনা করে একটা সিদ্ধান্ত আসতে হবে।
1: নিশ্চয় নেবেন মিসেস
4: মুহিত।
1: ও মিসেস মুহিত, তবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি শুধু সমস্যার কথা বলবো, যে সমস্যায় আপনাদের মেয়ে অসুবিধায় পড়েছে।
4: নিশ্চয়ই বলবেন।
1: জানেন শিমুল, আলোকে নিয়ে ওপরে যাও। আলো আমরা বড়রা একটু কথা বলে নিই, হ্যাঁ, তারপর তোমার বাবা মাকে তোমার কাছে। হ্যাঁ এসো এসো।
4: বলুন এবার।
1: আপনাদের মেয়ে আলো এক জটিল মানসিক সমস্যায় জড়িয়ে পড়তে যাচ্ছে।
4: সে কি
1: আগে শুনে নিন। আমি একা মানুষ, একসময় বিয়ে করেছিলাম, যে বিয়ের পেছনে দীর্ঘদিনের সঞ্চিত প্রেম এবং বছরের পর বছর প্রতীক্ষার যন্ত্রণা ছিল, কিন্তু সে বিয়েটা টিকে ছিল মাত্র 6 মাস। তারপর 17টা বছর আমাকে কাটাতে হয় জেলখানার অন্ধকারে। মোহিত সাহেব, জেল থেকে বেরিয়ে বছর 4 পর আমার বাবার রেখে যাওয়া অর্থের প্রায় সবটুকু দিয়ে এই বাড়িটা কিনে নিই, যে বাড়িটার উপরতলা মেয়েদের মেস হিসেবে নামমাত্র ভাড়ায়।
4: আমরা আলোর কথা বলছিলাম।
1: এই মেসেই শিমুল আর অন্যান্য মেয়েদের সঙ্গে আলো এসে ওঠে। আলো থাকে তার বন্ধু শিমুলের সঙ্গে একই রুমে, আর মেসের দায়িত্ব আমি শিমুলের হাতে তুলে দিয়েছি। মহিত সাহেব, আমার একটা বাজে অভ্যেস আছে, আমার বাবারও এই অভ্যাস ছিল। বাবার মুখে শুনেছি আমাদের পূর্বপুরুষদের অনেকেরই এই বাজে অভ্যেসটা ছিল।
4: বাজে অভ্যেস?
1: হ্যাঁ, ভায়োলিন বাজানোর নেশা। জেলখানাতেও আদালতের অনুমতি নিয়ে এই ভায়োলিনে সুর তুলতাম। রাত যখন গভীর থেকে গভীরতর হয়ে ওঠে তখন আমার ভায়োলিনে সুর উঠে, আর এই সুরে আলো, আপনাদের মেয়ে আলো, ওপর থেকে নেমে আসে নিচে আমার ঘরে। প্রথম প্রথম আমি বিরক্ত হতাম, আলোকে ঘর থেকে বেরিয়ে যেতে বলতাম। পরে আলোর এই অদ্ভুত আচরণের ব্যাপারটা নিয়ে শিমুলের সঙ্গে কথা বলেছি। শিমুল আলোর সঙ্গে কথা বলেছে, সেই কথার সূত্র ধরে বেরিয়ে এসেছে এমন এক সত্য যা শুধু বিস্ময়করই নয়।
4: কি এমন সত্য যে শুধু বিস্ময়করই নয়?
1: হ্যাঁ হ্যাঁ মহিত সাহেব, বিস্ময়করই নয়, শুধু মনোবিজ্ঞানের বিশেষ শাখা প্যারাসাইকোলজি এবং অতি প্রাকৃত মনোবিজ্ঞানের বেশ কিছু জটিল এবং প্রায় অপ্রমাণিত বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত।
4: অবাক কাণ্ড।
1: এছাড়াও আলোর মধ্যে আরও একটা সমস্যা আছে, বিশেষ কোনো ধরনের পরিস্থিতির মুখে পড়লে এমন কিছু বলে, এমন ভাষায় এমন ভাবে কথা বলে যা তার বয়সের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পরে জিজ্ঞেস করলে বলে, আমি জানি না, বলেছি এটা ঠিক কিন্তু কেন বলেছি জানি না। এর আগে আলো বছর 3 ধরে অসুস্থ ছিল। মিসেস মুহিত যদি কষ্ট করে শিমুলকে একটু।
3: আমি ডেকে আনছি।
4: হ্যাঁ, বছর 3 মতোই আলো অসুস্থ ছিল, তখন মাঝে মধ্যে উত্তেজিত হয়ে বলতো, আমি আমার বাড়িতে বাবার কাছে চলে যাব, তোমাদের আমি চিনি না। তবে ভায়োলিনের প্রতি ওর দুর্বলতা আগে থেকেই ছিল, কিন্তু ওর মা ভায়োলিনের নামই শুনতে পারত না। এই ভায়োলিন নিয়ে বকাবকির পরই আলো অসুস্থ হয়ে পড়ে। সে সময় আমি দেখেছি আলো ওর মাকেও সহ্য করতে পারত না। তাছাড়া আপনি যেমনটা বললেন, বিশেষ বিশেষ পরিস্থিতিতে এমন সব কথা বলতো যা ওর বয়সের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমি তো হা করে মুখের দিকে তাকিয়ে থাকতাম।
1: শিমুল এসো এসো বসো।
4: হ্যাঁ, যা বলছিলাম, আলোর ওই অবস্থাকে নিয়ন্ত্রণে আনার জন্য বেশ লম্বা সময় ধরে চিকিৎসা চালাতে হয়। তাছাড়া ছাত্রী হিসেবে অত্যন্ত ভালো।
1: আলোকে মেস পরিবর্তনের কথা বলেছি?
2: আমিও বলেছি, না বলে দিয়েছে। আমি ওর সঙ্গে যেতে চেয়েছি, তবুও রাজি হয়নি।
4: আপনি কি বলছেন এখন?
1: মেয়ে আপনাদের, আমার মেসে থাকে, জটিল সমস্যায় পড়েছে। সমস্যাটা মানসিক, ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছে। আপনারা চিকিৎসকের কাছে নিয়ে যান।
2: আমি ওর বন্ধু হিসেবে একটা কথা বলতে চাই।
4: বলো।
2: আপনারা দুজনেই এখানে আছেন, আপনারা নিশ্চয়ই একটা বিষয় ভালো করেই বলতে পারবেন।
4: বলো।
2: চিকিৎসকের সাহায্য নেবার আগে সমস্যার মূল সূত্র আপনাদেরই খুঁজে বের করতে হবে।
1: শিমুল, আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। মোহিত স্যার, আপনাদের মেয়ে আলো, আলোর মানুষ প্রকৃতিতে দূর অতীতের কিছু স্মৃতি, যেটাকে আমরা বংশানুক্রমের সংরক্ষণ বলে থাকি। কিন্তু সমস্যাটা ওখানেই, আলো তার সেই দূর অতীতের স্মৃতিকে কনফার্ম করতে পারে না। একটা উদাহরণ দিই, অন্ধকার রাতে দূর থেকে বাঁশির সুর ভেসে আসে, কে বাজায় জানা যায় না, চেনা যায় না, বোঝা যায় না, কিন্তু বাঁশি বাজে, এটা সত্য। সুর শোনা যায়, এটা সত্য।
4: আমি এখানে অসহায়, একমাত্র আলোর মাই পারে এ বিষয়ের উপর আলোকপাত করতে।
2: তার মানে?
4: যেদিন আমাদের বিয়ে হয় সেদিন আলো মাস পাঁচেকের শিশু।
2: আমরা তো
4: আলোকে আমি বাবার দৃষ্টিতেই দেখেছি। কেউ কখনো জানতে পারেনি, বুঝতে পারেনি, ভাবতেও পারেনি আলোর পিতা আমি নই।
1: মিসেস মোহিত মেয়ের জীবনের জন্য, মেয়ের সুস্থতার জন্য, মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাকেই আলোর অতীতে আলো জ্বেলে দিতে হবে। আমি একজন মানুষ হিসেবে সাহায্য করতে পারি।
4: বলো, সন্তানের জীবনের জন্য এই পৃথিবীতে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে তারা বাবা আর মা। মায়ের ত্যাগের কোনো তুলনা নেই। শোনো আলোর মা, আমি এতগুলো বছর পরে আবার বলছি, আলোর ভবিষ্যতের কথা ভেবে এই আমি তোমাকে নিয়ে বছরের পর বছর পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি। তারপর আমরা তিনটে সন্তান নিয়ে ফিরে আসি নিজের শহরে। কেউ জানে না আলোর বাবা আমি নই। সবাই জানে আমি তিন সন্তানের বাবা। আমি তোমাকে বলছি, আলোর জন্য তার অতীতকে আমাদের জানতে হবে, যে অতীত নিয়ে আমি কোনো দিন সামান্যতম প্রশ্ন তুলিনি। শুধু এটুকু জেনেছি তোমার স্বামী বিয়ের পর নিরুদ্দিষ্ট হয়ে গেছেন।
1: মিসেস মোহিত, আলোর সেই ধূসর অতীত আলোকে ফিরিয়ে দিন। আলো ফিরে আসুক সুস্থ জীবনে। এখানে আপনি লাভ ক্ষতির হিসেব করবেন না। আলো তিন বছর মানসিক সমস্যায় ভুগেছে। আমি মনে করি সে সময় তার প্রকৃত চিকিৎসা হয়নি, মূল সমস্যাটা ভেতরে থেকেই গেছে। কিন্তু ওষুধ ব্যবহারের কারণে আলো শুধুমাত্র তার অবস্থানগত প্রকৃতিতে সাময়িকভাবে ফিরে এসেছে। মিসেস মোহিত, আবার যদি এ ধরনের চিকিৎসা সহায়তা নেন, ফলাফল একই হবে। একমাত্র আপনার সাহায্য পেলে চিকিৎসক আলোর প্রকৃত চিকিৎসা করতে পারবেন। আপনি হয়তো ভাবছেন আমি এত কথা বলছি কেন। মিসেস মোহিত, আলো আমার কাছে একজন মানুষ। তাছাড়া আলোর সমস্যা আমাকেও মাঝে মধ্যে বিব্রত করে তুলছে। আমি বাধ্য হয়ে তাকে মেস পরিবর্তনের কথা বলেছিলাম, রাজি করাতে পারিনি।
3: শিমুল, আলোকে নিয়ে আয়। তার সামনে আমি তার অতীতকে নিয়ে আসতে চাই।
1: মিসেস মোহিত, এখানে কেউ আমরা মনোচিকিৎসক নই। আপনারা একজন চিকিৎসকের কাছে যান, তাকে সব খুলে বলুন।
3: আমি এখানেই বলতে চাই।
4: কেন?
3: আমাকে তুমি বাধা দিও না। তোমরা এতক্ষণ কথা বলেছ, আমি শুধু ভেবেছি। আমি এখানে আলোর অতীতকে উন্মোচিত করব। আমি বিশ্বাস করি ওর কোনো চিকিৎসকের প্রয়োজন হবে না। আলো, বস। আলো, তোর সামনে যে ভদ্রলোক বসে আছেন, যার ভায়োলিনের বিশেষ সুর তোকে নিশুতি রাতে তার ঘরে টেনে নিয়ে আসে, শাহেদ সাহেব, শাহেদ সাহেবই তোর প্রকৃত পিতা। যখন শাহেদ সাহেবের সঙ্গে আমার দূরত্ব সৃষ্টি হয়, তখন তোর বয়স মাত্র 4 মাস আমার গর্ভে। আমারই জন্য তোর বাবাকে জেলে যেতে হয়েছিল। আলো, যে সুর তোকে বিহ্বল করে তুলে, সেই সুর আমাকেও ধ্যানমগ্ন করে দিত। আলো,
2: তোমার কি বলা শেষ হয়েছে?
3: আমি আরো বলতে চাই। বলতে পারি।
0: তুমি কি আমার দৃষ্টি থেকে দূরে সরে যেতে পারো?
3: হ্যাঁ পারি।
0: তুমি কি আমাকে নিশ্চয়তা দিতে পারো তোমার ছায়া আমার উপর আর পড়বে না?
3: হ্যাঁ পারি।
0: বাবা, তোমার দায়ভার আমি মাথায় নিয়ে বাঁচতে চাই। তুমি আমার বাবা নও, তবু নিঃস্বার্থভাবে আমার বাবার অভাব পূর্ণ করে চলেছ। তোমার এই মহত্বকে মূল্য দেবার সাধ্য আমার নেই।

0: ভাই, তারা আমার পৃথিবীতে আসবে।
1: আলো, আমি উঠবো এবার।
0: আমার জন্য প্রার্থনা করে নিজেকে ছোট করো না, আমি তোমার জন্য প্রার্থনা করব। জগৎ সংসারে সবচেয়ে সুন্দর তুমি, অথচ নরকে নরক জ্বেলেছ তুমি। যে নরকে পড়েছি আমি, পড়েছেন আমার সেই বাবা যিনি তোমাকে ভালোবাসতেন, এবং তুমিও।
2: আমাকে নির্দয়ের মতো এতগুলো বছর খণ্ডিত করে রেখেছিলে তুমি, এত বড় পাপ তুমি কেন করলে মা, কেন করতে গেলে?
3: আলো, আলো,
0: আমার অন্তঃসত্ত্বাই আমাকে অনেক অন্ধকার সরিয়ে আলোকিত অতীতে আপনাকে আবিষ্কার করেছে। আর তাই সে রাতে বাবা, সে রাতে তোমার কান্না ভেজা চোখ দুটো স্পর্শ করে স্বর্গের সন্ধান পেতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তোমাকে স্পর্শ করে পরিশুদ্ধ পূর্ণতা পেতে। বাবা, সে রাতে আমি একজন মানুষের হৃদয় স্পর্শ করে চেয়েছিলাম আরো পবিত্র হতে। তা আমি স্পর্শ করতে বাবা, বাবা, বাবা, আজ দেবে তোমার হৃদয়টা স্পর্শ করতে?
3: আলো, আলো,
0: আমার পৃথিবী পূর্ণ করো বাবা, পূর্ণ করো। Oh,

এতক্ষণ মুস্তফা মোহাম্মদ আব্দুরব রচিত আলোকিত অতীতের হৃদয় নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে ছিলেন বাবা আব্দুর রহমান মন্টু, মা বক্তরুন্নেসা আজিজ, শিমুল ঈশিকা আজিজ এবং আলো প্রমা আজিজ। বেহালা বাদনে রঘুনাথ দাস, সহযোগিতায় মর্জিনা বেগম, সম্পাদনায় ইমদাদুল হক। সাহেদ চরিত্রে রূপদান ও নাটকটি প্রযোজনা করেছেন আব্দুল আজিজ।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন দেশের গান। শিল্পী জগলুল হায়দার শাহীন, গানের কথা লিখেছেন হেলাল উদ্দিন আহমেদ, সুর করেছেন তানসেন খান।

0: বৃদ্ধি অর্জন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের অন্যতম হাতিয়ার হিসেবে পর্যটন শিল্পকে বেছে নিয়েছে বর্তমান সরকার। দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল 2026 আজ জাতীয় সংসদে পাশ হয়েছে। সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। নতুন আইনের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ পিপিপি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বিলুপ্ত করে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ নামে একটি একক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ধরনের দায়িত্ব পালনকারী বিভিন্ন কর্তৃপক্ষের কাজের মধ্যে সমন্বয়হীনতা ও পুনরাবৃত্তি তৈরি হয়েছে, এজন্যই এইসব সংস্থাকে একীভূত করে একটি কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি গাছের নিম গাছের চারা রোপণ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় 2 লাখ চারা রোপণ করা হয়। তারেক রহমান শিশুদের স্কুল বা বাসার আশেপাশে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোরও আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী একই স্থানে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করেন। পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের শিশুরাই আগামী বাংলাদেশ গড়ার কারিগর, তাই দেশ গড়ার এই কারিগরদের দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। তিনি আরও বলেন, শিশুদের পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা ও সামাজিক এবং পারিবারিক মূল্যবোধের বিষয় যুক্ত করা হবে। এ সময় শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সাহায্য চান সরকার প্রধান। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপে আজ রাত 1টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: প্রথমে ঢাকা কোয়ের অনুষ্ঠান। সকাল ছটায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আব্দুল ওয়াদুদ। পথ ও পাথে অনুষ্ঠানে জামাত চলাকালীন নামাজের অংশগ্রহণের নিয়ম সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বেজে বিশ মিনিটে।
1: গণতান্ত্রিক বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী শুনবেন সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল আটটা বেজে তিরিশ মিনিটে। জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেলা এগারোটা বেজে তিরিশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল শুনতে পাবেন বেলা এগারোটা বেজে তিরিশ মিনিটে। নাটক হৃদয় বেহাগ বেলা তিনটা বেজে পাঁচ মিনিটে, রচনা মুনোয়ারা বেগম,

0: প্রযোজনা কাজী ইসাক। তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05।
1: ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা শুনবেন বিকেল 5:10। রথযাত্রা উপলক্ষে বিশেষ কথিকা শুনবেন বিকেল 5:45। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রিয়াঙ্গন রাত 10:00।
0: প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি FM 90 MHz অনুষ্ঠান। রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক মারিয়া আমার মারিয়া, রচনা মোজাম্মেল হোসেন খান, প্রযোজনা শফিউর রহমান। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যায় 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 6:00-11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান শুনতে পাবেন। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6:00 পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পটুয়াখালীতে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:79%, সন্ধ্যে 6:83%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:20, অস্ত যাবে সন্ধ্যে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 MHz, FM 102 ও FM 90 MHz। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم

0: صدق الله العظيم.
1: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়েত দান করবেন তাদের ঈমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র। আর সেথায় তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
3: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা আমাদের নিশুতি অধিবেশন শুরু হলো। প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz। অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা দুজন,
1: আমি মির্জা মোহাম্মদ মাহতাবুজ্জামান
0: এবং আমি মোহাম্মদ ইসহাক আলী। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে মীর মোহাম্মদ শহীদুল্লাহ।
1: শ্রোতা বন্ধুরা, শুনছেন আমাদের নিশুতি অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 MHz। এবারে জেনে নিচ্ছে আমাদের আজকের আয়োজন সূচি। শুরুতেই শুনবেন প্রথমে বাংলা এবং পরে ইংরেজিতে খবর। রাত 12:10 দেশাত্মবোধক গান, রাত 12:15 নিশুতি নাটক মারিয়া আমার মারিয়া, রাত 1:15 থাকছে আধুনিক গান নিয়ে আয়োজন বর্ণালী, রাত 1:40 ভ্রমণ ও পর্যটক বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান মন ছুটে যায়, রাত 2:00 দেশ বিদেশের রকমারি গান নিয়ে অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা, 2:50 নজরুলসঙ্গীত এবং 2:55 আবহাওয়া এবং পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। জানিয়ে দিলাম আমাদের আজকের নিশুতি অধিবেশনের আয়োজন সূচি।

0: আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার, ঢাকা। খবর পড়ছি ফাতুমা শারমিন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চলতি অধিবেশনের সমাপ্তি ঘোষণা দেন। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী ভাষণে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমান সরকারের পর্যায়ক্রমিক সব কল্যাণমুখী নাগরিক সুবিধা একটি একক কার্ডের আওতায় নিয়ে আসার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল কার্ড। তারেক রহমান বলেন, রাষ্ট্র যদি তার নাগরিকদের দায় মেটাতে ব্যর্থ হয় তবে জনগণ এবং রাষ্ট্র উভয়ই দুর্বল হয়ে পড়ে। তাই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড কিংবা ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের জন্য দেওয়া বিশেষ কার্ডের মতো সুযোগ সুবিধাগুলো জনগণের প্রতি রাষ্ট্রের কোন করুণা বা দয়া নয়, বরং এটি রাষ্ট্রের পরম দায়িত্ব। প্রধানমন্ত্রী সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, দেশ স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের দায়িত্বে যারা ছিলেন তারা সেটিকে সঠিকভাবে না করে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছেন। ইতোমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তালিকা প্রণয়নে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকার চেষ্টা করবে সঠিক মুক্তিযোদ্ধা ও শহীদদের চিহ্নিত করতে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে বলেন, খেলার মাঠ ও ফুটপাথ থেকে অবৈধ দখল উচ্ছেদ করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী আরেক প্রশ্নের জবাবে সংসদকে জানান, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের অন্যতম হাতিয়ার হিসেবে পর্যটন শিল্পকে বেছে নিয়েছে বর্তমান সরকার। এদিকে দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল ২০২৬ আজ জাতীয় সংসদে পাশ হয়েছে। সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। নতুন আইনের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ পিপিপি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বিলুপ্ত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ নামে একটি একক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ধরনের দায়িত্ব পালনকারী বিভিন্ন কর্তৃপক্ষের কাজের মধ্যে সমন্বয়হীনতা ও পুনরাবৃত্তি তৈরি হয়েছে, এজন্যই এসব সংস্থাকে একীভূত করে একটি কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এ আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হয়। তারেক রহমান শিশুদের স্কুল বা বাসার আশেপাশে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী একই স্থানে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান করেন। পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তাই দেশ গড়ার এই কারিগরদের দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। তিনি আরও বলেন, শিশুদের পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা এবং সামাজিক ও পারিবারিক মূল্যবোধের বিষয় যুক্ত করা হবে। এ সময় শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সাহায্য চান সরকার প্রধান। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপে আজ রাত ১টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই আশিকুজ্জামান। দ্য সেকেন্ড অ্যান্ড বাজেট সেশন অব দ্য 13th জাতীয় সংসদ হ্যাজ বিন প্রেরক্ড। Prime Minister Tariq Rahman, in his winding up speech in the concluding sitting of the session, reaffirmed his commitments, his government's zero-tolerance policy on corruption and extremism. Earlier, the House resumed its sitting with Deputy Speaker Barrister Kaiser Kamal in the chair. The Prime Minister said the government is determined to curb corruption by any means. Tariq Rahman said the government is taking decisive steps to strengthen law enforcement, protect state resources and restore public confidence in state institutions. The Prime Minister also announced plans to introduce a universal card to bring all government welfare programs under a single platform, while outlining an ambitious roadmap to create 9 crore jobs and transform Bangladesh into a $1 trillion economy by 2034. Prime Minister Tariq Rahman has said the list of martyrs and freedom fighters of the country's 1971 liberation war was not prepared impartially and accurately. The Prime Minister made the remarks while replying to a supplementary question in the Jatiyo Shangshut today. The Prime Minister said the Ministry of Liberation War Affairs has already formed a committee comprising experts to prepare the list. Tariq Rahman said while preparing the list, the government will make every effort to accurately identify the genuine freedom fighters and the true martyrs. In reply to another question, the Prime Minister told the House that the government is committed to freeing the capital's playground and footpaths from illegal occupation. Tariq Rahman also informed the House that efforts are underway to free playground and parks from illegal occupation and restore them for public use in Mymensingh, Barishal and other city corporations across the country. Prime Minister Tariq Rahman has said everyone must work together to make Bangladesh greener and urged children to plant at least 1 tree each every year. He made the call while inaugurating a nationwide tree plantation program at government primary schools at the Bangladesh-China Friendship Conference Center in the capital today. The Ministry of Primary and Mass Education organized the event. Marking the launch of the nationwide initiative All Government Primary Schools, the Prime Minister planted a neem saplings. And under the initiative, nearly 2 lakh saplings were planted simultaneously today on the premises of primary schools across the country. Addressing students and teachers connected virtually from schools across the country, Tariq Rahman encouraged children not to plant trees but also to learn about them. Later, the Prime Minister distributed Primary Education Model 2026 to students and teachers. Speaking on the occasion, he sought the cooperation of primary school teachers in raising children with humane values, saying children must be brought up as humane people to build a humane Bangladesh. A state of mourning was observed in the country today on the death of former Emir of Qatar Sheikh Hamad bin Khalifa Al Thani. On the occasion, the national flag were flown at half-mast in all government, semi-government, autonomous educational institutions, government and private buildings in the country and all Bangladeshi missions abroad. Special munazat was offered at all mosques of the country today, seeking eternal peace of departed soul of the former Emir of Qatar. Besides, special prayer was offered at other religious worships. FIFA World Cup football and defending champion Argentina will take on England at Atlanta Stadium in the USA at 1 tonight. Dhaka Meteorological Office says a low-pressure area has been formed over Northwest Bay and adjoining North Odisha Bengal coast. Under the influence, squally weather may affect the Maritime Ports, North Bay and adjoining areas of the country. Maritime Ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 9 tomorrow morning says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in this area start to hoist cautionary signal number 1. And that is the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: Bangladesh Betar Dhaka. সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আমাদের নিশ্চিত অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন দেশের গান। শিল্পী ইন্দ্র কিশোর, গানের কথা লিখেছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

দেশাত্মবোধক গান শুনলেন এন্ড্রু কিশোরের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের নিশ্চিত অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন নিশুতি নাটক মারিয়া আমার মারিয়া।

আমাদের আজকের নাটক মারিয়া আমার মারিয়া, রচনা আবদুল্লাহ ইউসুফ ইমাম, প্রযোজনা শামসুল আলম, নাট্যানুষ্ঠান মারিয়া আমার মারিয়া।

0: এই নিন আপনাদের চার গ্লাস রোমাগনা, এক চুমুকেই প্রাণ উষ্ণ হয়ে উঠবে।
1: ভালো, খুব ভালো।
0: তোমাকে এই সময় এখানে পেয়ে কি খুশি লাগছে?
1: আজ তোমার এই রেস্তোরাঁয় এত খুশির জোয়ার বইছে, কি ব্যাপার?
0: ওই যে ওখানে এক প্রৌঢ় ভদ্রলোক গ্লাস হাতে হাসছে, উনি সিনোর গঞ্জালো, বিরাট মাছের ব্যবসায়ী। তারই জন্মদিন উপলক্ষে সবাইকে আপ্যায়িত করছেন। এই সংসারে ভদ্রলোকের আপনজন বলতে তো কেউ নেই।
1: ও
0: কি দেখছ?
1: দেখছি তোমাকে, তোমাকে আজ শুধু দেখতে ইচ্ছে করছে।
0: কেন?
1: তোমাকে আজ অপূর্ব লাগছে।
0: খুব হয়েছে, এত যদি দেখার ইচ্ছে তাহলে এতদিন পর এখানে আসতে না।
1: কি করবো বলো, চিঠিতে তো লিখেছি আমি জাহাজে চাকরি করি, বন্দরে বন্দরে ঘুরতে হয়। জানো, ক্যাপ্টেনকে বলে আজ অনেক কষ্টে ছুটি পেয়েছি, এসছি আজ বিকেলে।
0: কদিন থাকবে এখানে?
1: এই তো দিন তিনেক পর জাহাজ আবার ছেড়ে দেবে। ও ভালো কথা, এই দেখো তোমার জন্য না এই জরির স্কার্ফটা এনেছি।
0: বাহ,
1: পছন্দ হয়েছে?
0: খুব চমৎকার।
1: আলেকজান্দ্রিয়া থেকে তোমার জন্য কিনেছি।
0: দূরে থেকেও যে আমার কথা তোমার মনে পড়ে সেজন্য আমি ধন্য। কিন্তু লরেঞ্জো, এভাবে আর কতদিন চলবে?
1: কিচ্ছু ভেবো না, আমি একটু গুছিয়ে নিতে পারলেই তোমাকে বিয়ে করে সংসার পাতব, তখন একদিনের জন্য আমরা আর আলাদা হব না। জানো না, সাগরে ভাসতে ভাসতে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। তোমাকে নিয়ে এবার আমি সুখে নীর পাড়তে চাই।
0: আমিও
1: সত্যি
0: সত্যি
1: না।

0: সুপ্রভাত আন্তনিও চাচা।
1: সুপ্রভাত আলফানসো।
0: সুপ্রভাত রিকার্ডো চাচা।
2: সুপ্রভাত।
1: কি ব্যাপার,
0: এত বেলা হয়ে গেল এখনো রেস্তোরাঁ চালু করনি?
2: আজ একটু দেরি হয়ে গেল, অনেক রাত পর্যন্ত গঞ্জালুর জন্মদিন উপলক্ষে খুব হই হুল্লোড় গেল তো।
0: ও, আমি তো ভুলেই গিয়েছিলাম।
2: অবাক করলে তুমি, কাল তুমি আসোনি?
0: আসতে পারলাম কোথায়, গিয়েছিলাম সমুদ্রে মাছ ধরতে, মালিককে সব বুঝিয়ে দিয়ে এই এলাম, ভাবলাম এক কাপ গরম কফি খেয়ে বাড়ি ফিরব, তো এখনো দেখছি কিছুই করনি।
1: আরে না না, পানি ফুটছে, দেরি হবে না। রিকার্ডো, আমি রান্নাঘরে গেলাম, প্রয়োজনে ডাক দিও।
2: এই নাও তোমার কফি
3: দাও।
2: আর কিছু দেবো?
0: দুটুকরো রুটি আর পনির দাও, বড্ড খিদে পেয়েছে। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল অ্যাডেলিনার দেখা নেই, হোটেল মালিক হয়ে?
2: আরে বললাম তো, কাল রাতের অনেক ঝামেলা গেছে, তাই ঘুম থেকে উঠতে দেরি করছে, তুমি এসে যাবে। এই নাও তোমার রুটি আর পনির
3: দাও দাও দাও।
4: সুপ্রভাত, সকলকে সুপ্রভাত। আরে আলফানসো নানা যে, কি ভাগ্য!
0: কি নানা, আমি আবার তোমার নানা হলাম কবে থেকে, এখনো বিয়েই করলাম না।
4: বাহ, বিয়ে না করলে বুঝি নানা হওয়া যায় না?
0: না যায় না, আমি এই বয়সে কারো নানা হতে রাজি নই।
4: ও মা, সে কি কথা! তাহলে
0: কেন, আমি কি দেখতে খারাপ, বুড়িয়ে গেছি? আমি কি তোমার প্রেমিক হতে পারি না?
4: প্রেমিক? তুমি রিকার্ডো চাচা শুনছো?
0: কেন, পছন্দ হলো না বুঝি?
4: হায় ঈশ্বর, আমি কোথায় যাব, পছন্দ হবে না কেন? তবে
0: তবে বাধা কোথায়?
4: বাধা একটা আছে।
0: বলো সুন্দরী, সেই বাধাকে অতিক্রম করে আমি মহাবীর হারকিউলিসের মতো তোমাকে জয় করব।
4: এক চুমুক কফি খেয়ে এই না জানি আসল জিনিস পেটে গেলে কি করতে।
0: ঠাট্টা করছো?
4: না না, ঠাট্টা নয়, একটাই তো হৃদয়, কজনকে দেব বলো?
0: ঠিক আছে, তোমার ওই ক্ষুদ্র হৃদয়ে আমি ভাগ বসাতে যাব না।
4: হ্যাঁ, মনে থাকে যেন, আবার যদি ভাগ বসাতে আসো তাহলে কিন্তু আমি সোফিয়াকে বলে দেব।
0: সোফিয়া? সোফিয়াকে?
4: আসছে বসন্তকালে বিয়ে করতে যাচ্ছ, আর সোফিয়াকে চেনো না? ও চাচা, শুনছো আলফ্রান্সোর কথা?
0: দোহাই তোমার, হাঁটে হাড়ি ভেঙ্গো না।
4: বেশ, মনে থাকে যেন, খাচ্ছ খাও, তোমার সঙ্গে বকবক করলে তো আমার চলবে না। চাচা, বেকারি থেকে মালপত্র সব দিয়ে গেছে তো?
2: হ্যাঁ, সেই তো কোন সকালে দিয়ে গেছে।
4: বেশ, ঝুড়িটা দাও তো, আমি বাজারটা সেরে আসি।
2: আচ্ছা শোনো শোনো, কিছু জ্যাম জেলি আর বিন এনো।
4: আচ্ছা চলি। হ্যালো, কে? ও লরেঞ্জো, ইস কোথেকে, বন্দর? হ্যাঁ বলো, ছুটি পেয়েছো? ইস কি মজা, কি যে আনন্দ লাগছে আমার। আসবে, এসো। হ্যাঁ, আমি একটু বাজারে যাচ্ছি। না না, দেরি করব না। হ্যাঁ রাখি। আচ্ছা চাচা, তাহলে আমি গেলাম।
0: বুঝলে চাচা, অ্যাডেলিনা আছে বলেই এখানে আসি, প্রাণ পাই। এ তল্লাটে তো আরও রেস্তোরাঁ আছে, কিন্তু অ্যাডেলিনা যেমন সরস কৌতুকে হাসিতে জমিয়ে রাখে, তেমনটি কেউ পারে না। খুব ভালো মেয়ে।
2: হ্যাঁ খুব ভালো, বেচারির আপন বলতে কেউ নেই, শুনেছি দূর সম্পর্কের, দু একজন আত্মীয় স্বজন যাও বা আছে অনেক দূরে থাকে বলে, আজকাল তারা কেউ তেমন খোঁজ খবর নেয় না, এখন আমরাই ওর আপন জন বলতে পারো আর কি।
0: ঠিক বলেছ, এই নাও তোমার পয়সা।
2: হ্যাঁ
0: চলি, আবার দেখা হবে।
5: রিকার্ডো,
2: কি বলছো আন্তনিও?
5: গোলমরিচের বড় শিশিটা কি তোমার কাছে?
2: হ্যাঁ, কেন, দরকার নাকি?
5: একটু দিয়ে যাবে?
2: হ্যাঁ আনছি।

0: কি ব্যাপার, কাউকে দেখছি না। কেউ আছেন?
1: কে? আসছি।
2: সুপ্রভাত, বলুন আপনার জন্য কি করতে পারি?
0: থাকার জন্য কি একটা ঘর পাওয়া যাবে?
2: নিশ্চয়ই নিশ্চয়ই।
0: তাহলে দয়া করে আমাকে একটা দিন।
2: আপনাকে উপরতলার পশ্চিম দিকের ঘরটা দিই, বেশ খোলামেলা। তা আপনার কদিন থাকা হবে?
0: এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। ঠিক আছে, আপাতত দুদিনের জন্য লিখে রাখুন, প্রয়োজনে হয়তো আরো দু চার দিন বেশি থাকতে হতে পারে।
2: আপনার নাম?
0: রবার্ট মার্সেলো।
2: রবার্ট মার্সেলো। পেশা?
0: পেশা চাষাবাদ।
2: কোথেকে আসছেন?
0: সিসিলির থেকে।
2: কিছু মনে করবেন না, আপনার এখানে আগমনের কারণ?
0: কারণ ওটা কি লিখতেই হবে?
2: হ্যাঁ হ্যাঁ, ওটা হোটেলের নিয়ম।
0: ট্যুরিস্ট, বেড়াতে।
2: বেড়াতে?
0: অবাক হলেন যেন।
2: না, বলছিলাম এই অজপাড়া গায়ে কেউ বেড়াতে আসে না। আশেপাশে সব জেলে চাষিদের বসতি, এক সমুদ্র ছাড়া দেখবার মতো আছে?
0: আমি সব জানি, এখানে আসা আমার এই প্রথম নয়।
2: কি আশ্চর্য, আপনাকে আগে দেখেছি বলে তো মনে পড়ে না। অবশ্য আমরা ওই এলাকায় খুব পুরনো নই।
0: না, সে অনেকদিন আগের কথা।
2: ও, তাই বলুন। আন্তিনু এসেছো? ইনি এখানে এসছেন, কদিন থাকবেন?
3: সুপ্রভাত।
2: ওনাকে দোতলায় নিয়ে যাও, 3 নম্বর রুমের সব গোছগাছ করে দিও।
3: আসুন সিনর। না না, সুটকেসটা আমাকে দিন।
0: ধন্যবাদ।

0: সুপ্রভাত চাচা।
1: অ্যাডলিনা ফিরেছে?
2: না,
1: আমি তাহলে অপেক্ষা করি।
2: নিশ্চয়ই, তুমি খুব ভাগ্যবান হে।
1: কেন?
2: আরে, অ্যাডলিনার কাছে আজ পর্যন্ত কেউ পাত্তাই পেল না। তুমি সিরাফিনোকে চেনো?
1: না তো।
2: ও হো, তোমার তো চেনার কথা নয়। এখানকার এক ধনী মহাজনের ছেলে, কিন্তু হলে কি হবে, অ্যাডলিনা তাকে কাছেই ভিড়তে দিল না। আরে বাপু, নারীর মন বোঝা বড় শক্ত। শোনো, 30 বছর হলো বিয়ে করেছি, আজও বুঝতে পারলাম না।
1: তা যা বলেছ।
2: ওহে, তুমি তো নাবিক, অথই সমুদ্রে কম্পাস নিয়ে দিক ঠিক করো। ওই কম্পাসটি ঠিক রাখবে সব সময়, বুঝলে? দেখবে প্রেমের তরি ঠিক তরতর করে এগিয়ে চলছে। এই যে আন্তনিও, সব ঠিকঠাক করে দিয়েছ তো?
3: হ্যাঁ। আরে লরেঞ্জো, কতক্ষণ?
1: এই তো।
2: ভদ্রলোক খাবার টাবার কিছু দিতে বলল?
1: না। কার কথা বলছো? কে এসেছে?
2: একজন নতুন বোর্ডার, বলল সিসিলি থেকে এসেছে।
1: জেলে? মাছ ব্যবসায়ী?
2: না, বলল তো চাষাবাদ করে, এক পা খোঁড়া।
1: এক পা খোঁড়া চাষাবাদ করে, অথচ সিসিলি থেকে এখানে।
4: লরেঞ্জো, এসে পড়েছো? এই চাচা, এই নাও, তুমি যা যা বলেছো সব এনেছি।
1: অ্যাডলিনা, আমার হাতে সময় কিন্তু কম, চলো যাওয়া যাক।
2: দুপুরে কি এখানে খাবে নাকি?
1: না না, আজ আমরা বাইরে কোথাও খেয়ে নেব। নাও চলো।
4: দাঁড়াও, একটু ভেতর থেকে আসি।
1: আবার ভেতরে কেন?
4: কাপড়টা একটু বদলে নেই না?
1: কোনো দরকার নেই।
4: কি যে বলো, বাতাসের চুল সব এলোমেলো হয়ে আছে না?
1: ওই এলো কুন্তলেই তোমাকে আরো সুন্দর দেখায়।
4: সুন্দর দেখায় না, পাগলি দেখায়। চলি চাচা।
3: শোনো মা, 3 নম্বরে একজন নতুন বোর্ডার এসেছে।
4: ভালোই তো, কি লাগে না লাগে তোমরা একটু দেখো। কই, চলো।

0: ওই মেয়েটিকে?
1: ওই তো হোটেলের মালিক, ওর নাম অ্যাদেলিনা।
0: ওই ছেলেটি?
1: এক সদাগরের জাহাজের নাবিক, অ্যাদেলিনার ফিয়াসে। তা আপনি কি এখন কিছু খাবেন?
0: হ্যাঁ, কিছু খাবার আর সেই সঙ্গে এক বোতল শাস্তি দিন। তা মেয়েটি এত কম বয়সে হোটেল চালাচ্ছে, ওর বাপ মা কেউ নেই?
1: না, বেচারি এতিম, ছোটবেলায় মা বাবা দুজনকে হারিয়েছে।
2: অ্যাদেলিনা, এবার যে আমাকে উঠতে হয়, অনেক দূর যেতে হবে।
3: যেতেই যখন হবে তখন তোমাকে বাধা দেব না, যাও।
2: কি করব বলো, খেটে খাওয়া মানুষ, কাজ তো করতেই হবে। কাল সকালে জাহাজ ছাড়বে, প্রায় দু মাস সমুদ্রে কাটাতে হবে। কি হলো, অমনি মন খারাপ হয়ে গেল?
3: না, দুটি মাস তোমাকে দেখতে পাবো না, আমার কাছে যে এক যুগ। আর কতকাল তোমার এই আংটি পরে থাকবো?
2: এই তো আর বেশি দিন নয়, দেখতে দেখতে সময়টা কেটে যাবে। তারপর আমি চাকরি ছেড়ে দিয়ে তোমাকে নিয়ে স্বপ্নের নীর বাঁধবো, সমুদ্রের ধারে ছোট্ট একটা ঘর আর একখানা খামার বাড়ি। তুমি আমার সে ঘর আলো করে রাখবে।
3: আমি সেই শুভক্ষণের আশায় থাকলাম।
2: অ্যাদেলিনা, আজ তাহলে চলি?
3: প্রত্যেক বন্দরে নেমেই আমাকে চিঠি দিও।
2: নিশ্চয় নিশ্চয়,
3: চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি।

0: কে, রিকার্ডো চাচা নাকি?
1: না,
0: আপনি?
1: সুপ্রভাত, আমার নাম মার্সেলো।
0: ও, আপনি আমাদের সেই নতুন বোর্ডার, সিসিলি থেকে এসেছেন?
1: হ্যাঁ।
0: কিছু বলবেন?
1: তোমার সঙ্গে একটু আলাপ করব বলে এলাম। অবশ্যই তোমার যদি কোনো অসুবিধা না থাকে।
0: না না, অসুবিধা কি, ভেতরে আসুন, বসুন। কি দেখছেন?
1: অনেকদিন আগের কথা মনে পড়ে গেল।
0: মানে?
1: আচ্ছা, তোমার তোমার মা বাবার কথা কি তোমার মনে আছে?
0: এ কথা বলছেন কেন?
1: জানতে পারলাম তোমার মা বাবা কেউ নাকি বেঁচে নেই।
0: হ্যাঁ, কেউ নেই।
1: তোমার মাকে মনে পড়ে?
0: মা? না, জন্মের পর থেকেই আমি এতিমখানায় মানুষ, মায়ের চেহারা মনেও করতে পারি না।
1: তোমার মার সম্বন্ধে তুমি কি কিছু শোনোনি?
0: হ্যাঁ, শুনেছি দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মানরা আমার মাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে ধরে নিয়ে যায়, আর সেখানেই আমার জন্ম।
1: তারপর?
0: আমার জন্মের পর অনাহারে, অত্যাচারে আমার মা মারা যান। তখন মার এক বান্ধবী আমাকে বুকে তুলে নেয়। যুদ্ধ শেষ হবার পর আন্তর্জাতিক রেডক্রস আমাকে উদ্ধার করে এতিমখানায় পাঠিয়ে দেয়। মার সেই বান্ধবীও পরে মারা গেছেন। আমার যখন 7-8 বছর বয়স, তখন আমার আপন মামা আমাকে খুঁজে বের করেন এবং তার ওখানে আমি বড় হই। এই যে বাড়ি, রেস্তোরাঁ দেখছেন, এটার মালিক ছিলেন আমার মা। মামার চেষ্টায় এটা উদ্ধার করা হয়। প্রায় 1 বছর হলো আমার মামাও মারা গেছেন।
1: তোমার মার কোনো স্মৃতি কি তোমার কাছে আছে?
0: মার একটা পুরনো ছবি আছে, মামাই আমাকে দিয়েছিলেন।
1: আমি একটু দেখতে পারি?
0: নিশ্চয়ই, এই নিন। সকলে জানে আমি হাসি খুশিতে মেতে থাকি, কিন্তু এই হাসির আড়ালে যে আমার কত কান্না লুকিয়ে আছে তা কেউ জানে না। জীবনে মায়ের স্নেহ ভালোবাসা যে কি আমি জানি না, পিতার স্নেহের পরশ কেমন তাও কোনোদিন বুঝিনি। ও কি, আপনি কাঁদছেন, কি হয়েছে?
1: সে অনেক দিনের কথা মা। 1943 সাল, তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলছে।

0: সর্বনাশ। কে কে? মোমবাতি জ্বালিয়ে আসছি।
1: শিগগির দরজা খোলো।
0: তুমি মার্সেলো?
1: চুপ মারিয়া, মিত্রবাহিনী আবার আক্রমণ করেছে।
0: এত রাতে তুমি কোত্থেকে?
1: আমাদের এজেন্টের কাছ থেকে শত্রুদের গতিবিধি সম্বন্ধে খবর সংগ্রহ করে ইউনিট কমান্ডারের কাছে পৌঁছে দেবার দায়িত্ব দিয়ে আমাকে এলাকায় পাঠায়। এত কাছে এসে তোমাকে একবার দেখার লোভ সামলাতে পারলাম না।
0: কখন যে তোমার কোন বিপদ হয় আমার খুব ভয় করে।
1: তোমার কাছে আসতে আমি কোনো বিপদের তোয়াক্কা করি না।
0: কিছু খেয়েছো?
1: খাবার সময় পেলাম কোথায়?
0: এসো দিচ্ছি।
1: ওই শুরু হলো, বুঝলে মারিয়া? মনে হচ্ছে সান পাওলো বন্দরে নাচিয়ারা যে নৌঘাটি করেছে সেখানে মিত্রবাহিনী বোমা ফেলছে।
0: সে কি? সে তো এখান থেকে বেশি দূরে নয়।
1: ভয় নেই, তারা লক্ষ্যবস্তু ছেড়ে এখানে বোমা ফেলতে আসবে না।
0: বলা তো যায় না, আশেপাশেও তো নাচিয়ারা আছে।
1: ভয় নেই মারিয়া, আমাদের মুক্তিবাহিনীও জোরদার হয়েছে। দেশের ছেলে মেয়েরা দলে দলে আমাদের পার্টিজান গ্রুপে যোগ দিচ্ছে।
0: ভাগ্যের কি নির্মম পরিহাস, নিজের দেশে থেকে শত্রুর মতো পলাতক জীবনযাপন করতে হচ্ছে। এর থেকে দুঃখ আর কি থাকতে পারে বলো?
1: একটা লোকের ভুলের জন্য গোটা জাতিকে কিভাবে ভুলের মাশুল পোহাতে হচ্ছে, আমাদের দেশ হচ্ছে তার জ্বলন্ত দৃষ্টান্ত। তবু বলছি মারিয়া, এত অত্যাচার এত অন্যায় ঈশ্বর সইবেন না। আমরা জনগণ তো এটা চাইনি, অথচ মুসোলিনি দেশের কর্ণধার হয়ে সারা পৃথিবীর ধ্বংসলীলার নায়ক হিটলারের সঙ্গে হাত মিলালো।
0: ঠিকই বলেছ।
1: দেখে নিও, এর পরিণতি কখনো ভালো হতে পারে না। অশুভ শক্তির পরাজয় একদিন না একদিন হবেই, আর তারই প্রতিশোধ নিতেই তো দেশের মাটিতে থেকে দেশের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছে।

0: যাক, এতক্ষণে থামলো, দাঁড়ো লাইটটা জ্বালাই।
1: আমার আর দেরি করা উচিত নয়, এই সুযোগে আমি পথটা পেরিয়ে যেতে পারবো।
0: না না, এই সময় তুমি যেও না।
1: না মারিয়া, আজ রাতের মধ্যেই আমার ইউনিটে ফিরে যেতেই হবে।
0: আবার কবে আসবে?
1: তা তো বলতে পারছি না। ভালো কথা, তোমার বাবা কোথায়?
0: সন্ধ্যার পর বাবা কোথায় যায় জানো না?
1: সেই রোলান্ডো চাচার বাসায় দাবা খেলতে বুঝি?
0: আর বলো না, এত করে বলি যে আপদে বিপদে রাতে বেরিও না, কিছুতেই শুনবে না।
2: হ্যাঁ মা, কিছুতেই শুনলো না। এত করে বললাম মেয়েটা একলা রয়েছে, আমি যাই, বলে না একা খেলে যেতে হবে, তা কি আর করি। তা বাবা তুমি কতক্ষণ, কেউ আবার দেখে ফেলেনি তো?
1: না।
2: তোমাদের ওদিককার খবর কি?
1: আমাদের কাজ ঠিক মতোই চলছে।
2: আরে দেরি করছো কেন? ওই নরঘাতকদের দেশ থেকে তাড়াও। আরে বুড়ো হয়ে পড়েছি, এই নলিকে আমি ঘরে বসে থাকি।
0: এমনিতেই তুমি যে কত ঘরে বসে থাকো।
1: আচ্ছা আমি চলি।
0: এই নাও কিছু খাবার দিলাম।
1: ধন্যবাদ। শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: বুঝলি মারিয়া, হঠাৎ করে বোমা বর্ষণ শুরু না হলে ওই রোলান্দোকে আমি এক হাত দেখাতাম।
0: হয়েছে, এবার তুমি শুতে যাও তো, অনেক রাত হয়েছে।
2: হ্যাঁ যাচ্ছি। তুই?
0: আমি সব গুছিয়ে আসছি।

0: সুপ্রভাত, কি খবর এত সকালে?
1: মা মারিয়া, বিপদে পড়েই তোমার কাছে এসেছি। কাল থেকে পেটে কিছু পড়েনি, কিছু খাবার দেবে? এক টুকরো রুটি।
0: বিপদে ফেললে?
1: ঘরে মাত্র কয়েকটা আলু ছিল, ওই খেয়েই দুদিন চালিয়েছি, আর পারছি না মা, খিদের জ্বালা দুর্বল হয়ে পড়েছি।
0: খালা, জানোই তো আমার অবস্থা, যুদ্ধের বাজারে সব জিনিসের আকরা লেগেছে, কোথাও কোনো জিনিস পাচ্ছি না, বাইরে থেকেও কোনো জিনিস আসছে না। রুটির কারখানাগুলো তো সরকার নিয়ে গেছে, সব রুটি সৈন্যদের জন্য পাঠানো হচ্ছে, আমার তো রেস্তোরাঁ চালানো মুশকিল হয়ে গেছে। খালা,
1: দয়া করে কিছু দাও মা, নইলে না খেয়ে মরে পড়ে থাকতে হবে।
0: ঠিক আছে, এই নাও, এই রুটি দিয়ে আপাতত চালিয়ে নিও।
1: বেঁচে থাকো মা, বেঁচে থাকো, ঈশ্বর তোমার মঙ্গল করো। কোনো দিন কারো কাছে হাত পাতিনি, আজ বাধ্য হয়ে লজ্জা শরমের মাথা খেয়ে।
0: তোমার ছেলের কোনো খোঁজ পেয়েছো?
1: না মা, আজও কোনো খোঁজ পাইনি। ওই গেষ্ট পোড়া আমার একমাত্র ছেলেকে কোথায় নিয়ে গেছে জানি না। তুমি বিশ্বাস করো মা, ওই ছেলে কোনো দোষ করেনি, তবু ওরা তাকে ধরে নিয়ে গেল। কোথায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে কিনা জানি না। যারা আমার বুক খালি করে আমার বুকের ধনকে কেড়ে নিয়ে গেছে, ঈশ্বর তাদের কখনো ক্ষমা করবে না। ঈশ্বর তুমি বিচার করো।
0: থামো থামো, এভাবে প্রকাশ এসব বলো না, চারদিকে ফেউ ঘুরে বেড়াচ্ছে, ওরা শুনে ফেললে।
1: নিজের জীবনটা ছাড়া ওরা আর কি নেবে? আমার নিরপরাধ ছেলেকে যখন ওরা নিয়ে গেল, তখন আর জীবনের মায়া করি না মা, করি না। ঈশ্বর তুমি এই নরঘাতক পিশাচদের বিচার করো, বিচার করো, বিচার করো।
0: বলুন আপনার কি চাই?
2: অসহ্য, অসহ্য, মানুষের এই দুরবস্থা সহ্য করা যায় না।
0: ধৈর্য হারা হলেও চলবে না। বলুন আপনাকে কি দেব, খেয়ান্তি, রোমাঙ্ক না নাকি সার্তি?
3: এক কাপ কফি।
0: এই নিন আপনার কফি। মার্সেলো, কি ব্যাপার এত সকালে?
2: কোনো খবর শোনোনি?
0: কি,
2: কাল ভোর রাতে পিয়াজা ভেনেজিয়ার পুলটা উড়িয়ে দেওয়া হয়েছে, আর চারদিকে খুব তল্লাশি আর ধরপাকড় হচ্ছে, তাই এদিকে চলে এসেছি।
0: আর কিছু দেবো আপনাকে?
3: না, দরকার নেই।
4: এই যে আমার কত হলো?
0: 300 লিরা সিনোর, ধন্যবাদ।
2: শোনো, তোমাকে একটা জরুরি কাজে ভার দেব।
0: আমাকে?
2: হ্যাঁ, আমার পক্ষে এখন এখান থেকে বাইরে কোনো জায়গায় যাওয়া বিপজ্জনক, তাই তোমাকে।
0: আপনি যা বলছেন সিনোর, সমুদ্রে মাছ ধরা চারটিখানি কথা নয়। সাবধান, গোয়েন্দা এসেছে। আসুন আসুন সিনোর, বসুন। বলুন আপনি কি খাবেন?
4: না, বসবার সময় নেই, একটা কথা জিজ্ঞেস করতে এলাম।
0: বলুন।
4: তোমার রেস্তোরাঁ আজ কখন খুলেছে?
0: কেন, যথারীতি সকালে।
4: তোমার এখানে কোনো সন্দেহজনক লোক দেখেছো?
0: কি করে বুঝবো বলুন।
4: যারা এখানে আসে তুমি কি সবাইকে চেনো, মানে কোনো অচেনা লোককে দেখেছো?
0: অচেনা লোক আমার এখানে?
4: হ্যাঁ,
0: যারা আসে তারা তো বেশিরভাগই এই এলাকার।
4: আচ্ছা, ওই চেয়ারে বসে যুবকটাকে চেনো?
0: এখানে প্রায়ই আসে।
4: তার নাম জানো? কোথায় থাকে, কি করে?
0: মুশকিলে ফেললেন। দেখুন সিনোর, কত খদ্দেরই তো এখানে আসে, সবার নাম ধাম জানা কি সম্ভব?
4: এই যে, তোমার নাম কি?
5: কেন,
4: যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আমি গোয়েন্দা বিভাগের লোক।
5: আমার নাম সার্গিও মার্টিনো।
4: কোথায় থাকো?
5: থাকি তো অনেক দূরে।
4: কোথায় সেটা?
5: লা ক্যামেলোসিয়া।
4: তা সাত সকালে এখানে কেন?
5: দেখছি তো নাস্তা করতে।
4: লা ক্যামেলোসিয়া থেকে এখানে এসেছো নাস্তা করতে? এ কথাও আমাকে বিশ্বাস করতে হবে? আমি বেশ বুঝতে পারছি তুমি সত্য গোপন করছো।
5: সত্য গোপন করছি?
4: নিশ্চয়ই, পিঠে চবকের ঘাও পড়লে আপনা থেকেই সত্যি কথা বেরিয়ে আসবে।
5: হ্যাঁ, কি হয়েছে সিনোর, এত হইছে?
4: এই তুমি কে?
2: আমি আমি মার্সেলো।
4: কোথায় থাকা হয়?
2: এই পাড়ায়।
4: গেলে?
2: যুদ্ধের আগে ছিলাম, প্রচুর মাছ ধরেছি, এখন টুকটাক ব্যবসা করছি।
4: কিসের ব্যবসা?
2: বুঝতেই তো পাচ্ছেন সিনোর, যুদ্ধের বাজার, সব জিনিসের আকরা, এদিককার জিনিস ওদিক করে দু পয়সা কামাই। তবে হলপ করে বলতে পারি, ওই চুরি চামারির মধ্যে আমি নেই। আমার বুড়িমা বলতো, ওরে মার্সেলো। তা ইয়ে কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না সিনোর।
4: কেন, কিছুই কি শুনতে পাওনি?
2: সিনোর, শুনেছি তো অনেক কথাই, কিন্তু আপনি কোন কথাটা জিজ্ঞেস করছেন তা তো বুঝতে পারছি না।
4: আরে তুমি কি শুনেছো তাই বলো আগে।
2: ওই যে পশ্চিম আর উত্তর অনঙ্গনে মিত্রবাহিনী মার খেয়ে খেয়ে চিড়ে চ্যাপ্টা হলো, আমাদের আর ফুয়েরারের সম্মিলিত বাহিনী নাকি শত্রুদের উত্তর আফ্রিকায় মারতে মারতে না বিশ্বাস তুলে দিয়েছে। এই ক্ষমা করতে, পরিমাণে একটু বেশি গিলে ফেলে।
4: থামো, আমি ওসব শুনতে চাইনি। কাল রাতে যে পিয়াজ্জা ভেনিজার পুলটা পার্টিজান গ্রুপের লোকেরা উড়িয়ে দিয়েছে সে খবর রাখো।
2: পুল উড়িয়ে দিয়েছে?
4: হ্যাঁ
2: কিশোর ভাগ, আমি একেবারে ধনে পানি মারা।

0: লাইন এত সকালে গিয়েও লাইনের পেলাম। আরে বাবা, পারমিট দেখে দিবিতে মাত্র কটা রুটি, বাপের জন্ম এসব কাণ্ড দেখিনি। আরে পয়সা দিয়ে জিনিস নেবো তার জন্য এত কেন? কি যে আকাল পড়লো, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার কোমরটাই ধরে গেল। সাবরিনা সাবরিনা, এসব নিয়ে যায় মা, মারিয়া কোথায়?
1: কি কাজে বাইরে গেছে?
0: আরে এই সময় আবার বাইরে কেন, দিনকাল খারাপ। আরে মাসেলো, দেখো দেখি তোমাকে খেয়ালই করিনি, তুমি কতক্ষণ, খবর ভালো তো?
2: হ্যাঁ।
0: দেখো বাবু, সাবধানে থাকো, বাইরে দেখে এলাম, আজ এই এলাকার বাতাসের জন্য খুব গরম, চারিদিকে আয়নার তল ছোটাছুটি করছে।
2: হ্যাঁ জানি।
0: হ্যাঁ, গলাটা একবার শুকিয়ে গেছে, একটু ভিজিয়ে নি, কি বলো তুমি খাবে?
2: মন্দ কি।
3: কার্লো, কার্লো!
0: হ্যাঁ,
3: ও আছো তাহলে? আচ্ছা, ব্যাপার কি বলতো?
0: কেন, কি হয়েছে রোনাল্ডো?
3: আমাদের এলাকায় সৈন্যরা এসে সব লন্ড বন্ড করে দিচ্ছে, সব বাড়িতে তল্লাশি চালাচ্ছে, যাকে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করছে। বয়সে তরুণ হলে তো আর রক্ষে নেই।
0: কেন কেন, ওরা হঠাৎ এমন খেপে গেল কেন?
3: আরে ভাই, আমি তো আমার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, কিছুই বুঝতে পারছি না, এ কি শুরু হলো? আরে ইনি কে?
0: নাম মার্সেলো, আমার বিশেষ পরিচিত, ভয় নেই, স্বচ্ছন্দে বলতে পারো।
3: দেখলাম রাইফেলের মুখে অনেকগুলো ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, ওদের বাপ মায়ের কান্নাকাটি যদি দেখতে, ঈশ্বর জানেন ওদের কপালে কি আছে।
0: ভীষণ চিন্তার কথাই বটে।
3: এদিকে সমুদ্রে মাছ ধরাও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে।
0: কেন?
3: জার্মান সাবমেরিন আর গানবোটগুলো যেভাবে চষে বেড়াচ্ছে, কোন ব্যাটার বুকের পাটা এত যে সেখানে গিয়ে মাছ ধরবে? ওই তো আলফ্রেডো গিয়েছিল, ওকে দুদিন আটকে রেখে নাস্তা নাবুদ করে ছেড়েছে।
0: তাই নাকি?
3: তাহলে আর বলছি কি, এদিকে শুনছি মিত্রবাহিনী ইটালির দক্ষিণ দিক দিয়ে এগিয়ে আসছে, সিসিলিতে প্রায় ঢুকে পড়েছে।
0: দারুণ খবর শোনালে, চলো একটু বাইরে গিয়ে যুদ্ধের পরিস্থিতি জেনে আসি।
3: না ভাই, আবার গিয়ে করে ঝামেলায় না জড়িয়ে পড়ি, বেটাদের কিছু বিশ্বাস আছে।
0: দূর, এত ভয় পেলে কি চলে? যুদ্ধের মধ্যে বসবাস করে মনের সাহস হারাতে নেই। মার্সেলো, মারিয়া এলো বলে আমি খবরটা জেনে এক্ষুনি আসছি।
3: বলতে না বলতেই তোমার মারিয়া এসে গেছে।
0: হেজিমা, এসে পড়েছিস?
1: এ সময় আবার কোথায় যাচ্ছ?
0: এই এলাম বলে মা। কই রোনাল্ডো, চলো
3: চলো চলো।
2: সব ঠিক মতো হয়েছে?
1: হ্যাঁ।
2: জানো এটা কিসের চিঠি?
1: খুলে না বললে কি করে বুঝবো?
2: গুপ্তচর মারফত আমরা খবর পেয়েছি, আগামীকাল রাতে আমালফিক ঘাটির উপর মিত্রবাহিনীর প্রচণ্ড বিমান আক্রমণ চলবে।
1: আচ্ছা,
2: তাই আশেপাশে যারা আছে তাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সতর্ক করে দিতে হবে। আমি চলি মারিয়া, অনেক দেরি হয়ে গেল, আবার দেখা হবে।
1: সাবধানে থেকো, বিদায়।

0: মারিয়া, সামনে ট্রেন যাচ্ছে, সেখানে আশ্রয় নেওয়া যাক। না না, বাড়িতে এখন যাওয়া যাবে না, অনেক দূর, চলে এসো, এখানে বসো।
1: তোমার কথা যে এমন ভাবে ফলে যাবে ভাবতেও পারিনি।
0: আস্তে, কে কোথা থেকে শুনে ফেললে বিপদ হবে।
1: মিত্রবাহিনী যেভাবে বোমা বর্ষণ করছে তাতে মনে হয় সবকিছু যেন ধূলিসাৎ করে দেবে।
0: মনে রেখো মারিয়া, এখন থেকে প্রতিশোধের পালা, চরম প্রতিশোধ।
1: নাসিরা যেভাবে মানুষের উপর অযথ অত্যাচার চালিয়ে যাচ্ছে আর সহ্য হয় না। ঈশ্বর দিনের পর দিন কি করে সহ্য করছে? কেন ওদের উপর ঈশ্বরের নিষ্ঠুর বজ্র নেমে আসে না?
0: তাই হতে যাচ্ছে মারিয়া।
1: কেন মিত্রবাহিনী মরণ ছোবল মারছে না?
0: তাই হতে যাচ্ছে মারিয়া। ইতিমধ্যে মিত্রবাহিনী সিসিলি দখল করে নিয়েছে। শুনেছি গত 8ই সেপ্টেম্বর মিত্রবাহিনী ইটালির দক্ষিণ প্রান্তে ক্যালিব্রিয়ায় প্রবেশ করেছে। এবার শত্রুর পরাজয় অনিবার্য।
1: তাই নাকি?
0: শুধু তাই নয়, ইউরোপের পূর্ব রণাঙ্গনে হিটলারের বাহিনী রাশিয়ার সাথে পেরে উঠতে না পেরে ক্রমে ক্রমে পিছিয়ে আসতে বাধ্য হচ্ছে। পোল্যান্ড হাত ছাড়া হতে বোধহয় আর বেশি দেরি নেই। এদিকে ব্রিটিশ সমন্বয়ক ফিল্ড মার্শাল মন্টগোমারি, আমেরিকার জেনারেল আইসেনহাওয়ার আর ফরাসি জেনারেল দগল, এই তিন শক্তি এক হয়ে শত্রুদের উপর এক চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

0: তাহলে কি বলতে চাও শিগগিরই আমরা স্বাধীনতা ফিরে পাবো?
1: কি করে বলি বলো, আজ যেখানে সারা পৃথিবীর যুদ্ধে জড়িয়ে পড়েছে সেখানে নিশ্চিত করে কিছু বলা যায় না।
0: তাহলে কি বলতে চাও আরো রক্ত দিতে হবে?
1: হ্যাঁ, বলতে বাধা নেই, আগামীতে আমি আরো রক্তপাত দেখতে পাচ্ছি।
0: মনে হচ্ছে স্বাধীনতার স্বাদ গ্রহণের সুযোগ বোধ হয় আর পাবো না। মার্সেলো,
1: বলো।
0: ভাবছি আজ বেঁচে আছি, কাল হয়তো নাও থাকতে পারি। জীবন মৃত্যু যখন এত অনিশ্চিত, তখন কি আমরা
1: এই অনিশ্চিত জীবনে বিয়ে করে তোমাকে আরো অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে আমি চাই না মারিয়া।
0: জীবনের চারদিকে যখন এত অনিশ্চয়তা ঘিরে রয়েছে, তখন আমি আর ভয় করি না মার্সেলো। এই তো সু যন্ত্রণার অবসান হোক,

0: Tahle tayha be Maria. Hepimiz teşekkür.
1: এই যে কার্লো, কি ব্যাপার, খবর দিয়েছো কেন?
2: রে ও রোনাল্ডো, বসো বসো, আগে বলো কি খাবে, ক্রিয়ান্তি না রোমাগনা?
1: কি ব্যাপার, তুমি যে একেবারে চুর হয়ে আছো।
2: সবই বলছি বন্ধু, আজ আমার চরম আনন্দের দিনটা স্মরণীয় করে রাখবার জন্য পান করছি।
1: তোমার চরম আনন্দের দিনটা কি জানলাম না, অথচ পান করে গেলাম।
2: আগে বলো তুমি আমার বন্ধু কিনা?
1: আলবত বন্ধু।
2: তোমার বিশ্বাস করা যায়?
1: নিশ্চয়ই।
2: কতটুকু বিশ্বাস করা যায়?
1: একেবারে 100%।
2: বেশ তাহলে বলে শোনো, মারিয়া বিয়ে গেল।
1: গেল?
2: হ্যাঁ গেল।
1: বিয়ে? মারিয়ার মানে তোমার মেয়ে?
2: আলবত আমার মেয়ে।
1: কখন? আমরা জানলামই না।
2: আসতে আজ সকালে।
1: কার সঙ্গে?
2: ওই রবার্টো মার্সেলোর সঙ্গে।
1: মার্সেলো? যে তোমাদের রেস্তোরাঁয় মাঝে মধ্যে আসে।
2: হ্যাঁ,
1: একবার অবশ্য তুমি পরিচয় করিয়ে দিয়েছ।
2: হ্যাঁ, মারিয়ার বন্ধু, প্রাণের বন্ধু, কথা নাই বার্তা নেই, হঠাৎ মেয়ে বলে কিনা বিয়ে করব। আমি আর কি করি, জামানা খারাপ তো, রাজি হয়ে গেলাম। ব্যাস চার্চে গিয়ে পাদ্রি ডেকে বিয়ে হয়ে গেল, আর কাউকে তেমন খবর না দিয়ে ব্যাপারটা গোপনে সেরে ফেললাম।
1: খুব ভালো হয়েছে।
2: তুমি বলছো?
1: হ্যাঁ
2: হ্যাঁ।
1: আরে এই যুদ্ধ কবে শেষ হবে কে জানে, তোর দিন মেয়েকে আইবুড়ি রেখে বসে থাকবে নাকি? ঈশ্বরের কৃপা আছে এই দুর্দিনে মেয়েকে পার করতে পেরেছো। একটা কাজের মতো কাজ করেছে তোমার মেয়ে মারিয়া। এই বিয়ের খুশিতে আরেক গ্লাস হয়ে যাক।
2: নিশ্চয়ই। এই নাও।

0: শুনছো, বেলা কত হয়েছে খেয়াল আছে? ওঠো, ওঠো না, কি হলো?
1: এরই মধ্যে সকাল হয়ে গেল।
0: কি, হ্যাঁ,
1: কতদিন এমন নিশ্চিন্তে ঘুমাইনি।
0: তাহলে আর একটু ঘুমিয়ে নাও।
1: না, আর ঘুমাবো না। ভাবছি দুদিন পরেই তো আবার নরকে প্রবেশ করতে হবে।
0: মানে?
1: মানে সেই শত্রুর চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানো, গোলাগুলি, মৃত্যু, অনিশ্চয়তা।
0: তোমার না গেলে হয় না? আরো কটা দিন।
1: না মারিয়া, এই মুহূর্ত কর্তব্যটাই সবচেয়ে বড়। আগামী দিনের সুখ আর নিশ্চিত জীবনের জন্য আজকের সুখটাকে বিসর্জন দিতেই হবে।
0: আমাকে ভুল বুঝো না, স্বার্থপরের মতো কথাটা বলিনি, কিন্তু বারবার তোমার এই অনিশ্চিত জীবনের মুখোমুখি হওয়া, তাই মনটা কেমন করে।
1: জীবনটাই তো খেয়াল ঈশ্বরের অনিশ্চিত খেলা। তা না হলে সুদূর সিসিলিতে আমার জন্ম, মাছ ধরার ট্রলারের একজন জেলে হিসেবে এলাম তোমাদের এখানে। কখন যে কিভাবে তোমার জীবনের সঙ্গে জড়িয়ে গেলাম।
0: আমার সৌভাগ্যই তোমাকে এখানে টেনে এনেছে।
1: সৌভাগ্য তোমার একার নয় মারিয়া, এমনিভাবে তোমার সঙ্গে আমার বিয়ে হবে ভাবতেও পারিনি। বাবা মা জানলে কি যে খুশি হবেন। জানি না আজ তারা কেমন আছেন, বেঁচে আছেন কিনা।
0: সিসিলি তো মিত্রবাহিনী দখল করে নিয়েছে, আশা করি তারা ভালোই আছেন।
1: কি করে বলি বলো, দখল তার এমনি হয়নি, প্রচন্ড যুদ্ধ আর প্রচুর রক্তপাত হয়েছে সেখানে।
2: আমার এখানে পার্টিজান দলের লোক, কি বলছেন আপনি সিনর? অসম্ভব, এটা হতেই পারে না। এখানে যারা আসে সবাই এলাকার গরিব, জেলে, চাষি, মজুর।
0: সপনাশ, গেস্টাপো বাহিনীর লোক।
1: কি বাইরে শব্দ ঘিরে রেখেছে, কি করি?
0: তুমি তুমি এসো আমার সঙ্গে।
2: আমার একটি মাত্র মেয়ে মারিয়া, মারিয়া, মা মারিয়া, এ বোধকরি এখনো ঘুমোচ্ছে। আমার এখানে মাত্র দুজন কর্মচারী, ওরা এখনো আসেনি। আসুন, আমার কথা বিশ্বাস না হয় আপনি নিজের চোখে দেখবেন। মারিয়া, মা মারিয়া, দরজা খোল, দরজা খোল।
0: একি, কি ব্যাপার?
3: গুড মর্নিং। দরজা খুলতে এত দেরি করলেন কেন?
0: আমি আমি একটু গোসলখানায় ছিলাম।
3: ও, এই সাত সকালে আপনাকে বিরক্ত করার জন্য সত্যি আমি দুঃখিত, কিন্তু কি করা, কর্তব্য। তা আপনার ঘরটা একবার দেখতে চাই।
2: নিশ্চয়ই দেখবেন, একবার কেন।

0: নিশ্চয়ই অবগত আছেন যে ইদানিং পার্টিজানদের ধ্বংসাত্মক কার্যকলাপ বেড়ে গেছে। অবশ্যই এর জন্য ওদের অনেকে গুলি করে হত্যা করা হয়েছে।
1: যে অন্যায় করে শাস্তি তাকে পেতেই হয়।
0: আপনি স্বীকার করেন এটা অন্যায়?
1: অস্বীকার করবার কি আছে বলুন।
0: আপনার অগপর স্বীকারোক্তিতে আমি খুশি হয়েছি, তবু বলতে বাধ্য হচ্ছি যে এই এলাকায় পার্টিজানদের আনাগোনা হয় বলে আমাদের হাতে যথেষ্ট প্রমাণ আছে। ওই আলমারিতে কি আছে?
1: ওতে ওতে ওতে আমার কাপড় চোপড়, মেল, জিনিসপত্র ওসব আর কি।
0: আচ্ছা আলমারিটা খুলুন।
1: আপনাদের অনেকেই আমাদের এই রেস্তোরাঁয় মাঝে মধ্যে পদধূলি দেন, কিন্তু আপনাকে আজই প্রথম দেখা সৌভাগ্য হলো।
0: সৌভাগ্য আপনার নয়, বরং বলুন আমার। আশ্চর্য!
1: আশ্চর্যের কি দেখলেন?
0: না, এই অজপাড়া গায়ে আপনার মতো একজন সুন্দরী মহিলার সাক্ষাৎ পাবো ভাবতেই পারিনি।
1: আমার মতো সাধারণ একজন হোটেলওয়ালিকে সুন্দরী বলে আখ্যায়িত করে আপনি আপনার মুহূর্তে প্রকাশ করেছেন।
0: সে যাক, অযথা সময় নষ্ট করতে চাই না। আশা করি আপনাকে মনে করিয়ে দিতে হবে না যে ওই পার্টিজান শয়তানদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখা দেশদ্রোহিতা বলে বিবেচিত হবে, এবং দেশদ্রোহিতার শাস্তি যে কত মারাত্মক আর ভয়ঙ্কর হতে পারে আপনাকে নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না। চলে, অবসর পেলে আপনার রেস্তোরাঁয় এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যাব, তখন আশা করি আপনার সঙ্গদান থেকে আমি নিশ্চয়ই বঞ্চিত হব না।
1: অবশ্যই না, সে তো আমার সৌভাগ্য।
0: আফিদা দেন।
2: বলেছি না সিনহাল, আমার এখানে সব ঝক্কি ঝামেলা নেই। ওদের সঙ্গে সহযোগিতা করে সে বুড়ো বয়সে বেঘরে প্রাণটা হারাতে আমি রাজি নই।
0: আস্তে কথা বলতে পারেন না?
2: হ্যাঁ, আমি দুঃখিত সিনহাল।
0: চলুন।
1: কই, বেরিয়ে এসো।
3: তোমার জন্য যাত্রায় বেঁচে গেলাম। ওরা যখন একবার সন্দেহ করেছে তখন আরো সাবধান হতে হবে।
2: মারিয়া, মারিয়া, এই যে ভীষণ ফাড়া কেটে গেল। ওই কেসটা পড়ে যখন হঠাৎ করে ঢুকে পড়লো আমি তো ভয়ে কাঠ, ভাবলাম এবার বুঝে রক্ষে নেই। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো, চেঁচিয়ে কথা বলতে শুরু করলাম। কেন বলতো?
1: কেন আবার? আমরা যাতে শুনে সাবধান হই।
2: তা তা মাসলোকে কোথায় লুকিয়ে রেখেছিলে?
1: ওই আলমারির ভেতর কাপড়ের আড়ালে।
2: সাব্বাস! আরে আমার মেয়ে না হলে এত বুদ্ধি? যাই, অনেক কাজ পড়ে আছে। ওহে ছোকরা, তুমি কাকি কি বলছি, এই যে জামাই বাবাজি সব দেখলে তো, এদিকে আসা যাও, এবার থেকে একটু সাবধানে করো। তাহলে আমি চলি।
1: কই, নিচে চলো, সকালে নাস্তা করে নেবে।
4: আসতে পারি?
1: কে?
3: হে কি রুক্ষ, তুমি এত সকালে?
4: সুপ্রভাত সিনিয়র। সুপ্রভাত সিনোরা, খুব জরুরি তাই এই সময় বিরক্ত করতে এলাম। এই নিন চিঠি। চলি সিনিয়র।
1: কি ব্যাপার, কিসের চিঠি?
3: আমাকে এক্ষুনি যেতে হবে, খুব জরুরি।
1: এই সাত সকালে জরুরি ব্যাপার?
3: হ্যাঁ হ্যাঁ, আমি চলি।

0: মারিয়া, মা মারিয়া, রাত কত হলো, খেয়াল আছে? নিচে কি করছিস এখনো?
1: যাচ্ছি বাবা, সবকিছু গোছ গাছ করে আসছি, তুমি শুয়ে পড়ো।
0: বেশ, তুই তাড়াতাড়ি কাজ সেরে শুয়ে পড়, সবকিছু দেখে শুনে আসিস মা।
1: আচ্ছা বাবা।
0: মারিয়া, মারিয়া, তুই এখনো নিচে নাকি?
1: হ্যাঁ বাবা।
0: আরে শুনতে পাচ্ছিস না চারিদিকে কি হচ্ছে? তাড়াতাড়ি সব দেখে চলে আয়।
1: আসছি।
0: জলদি বাতি নিভিয়ে দে।
1: কে কে এত রাতে কথা বলছেন না কেন? কে?
2: একে, তুমি? কি হয়েছে? গুলি লেগেছে? কিভাবে? এখানে বসো, বসা কেন?
3: টিবার নদীর উপরের পুলটা পাহারা দেবার জন্য শত্রুরা যে বাংকার করেছে, আমরা সেটা আক্রমণ করেছিলাম। ভীষণ গোলাগুলি হয়, আমাদের দু তিনজন মারা গেছে। আর আমি?
2: তুমি তুমি যেখানে এসছো কেউ দেখে ফেলেনি তো? ইস, কি রক্ত! হাঁটুর কাছে গুলি লেগেছে। এখন এখন কি করি? একটা ডাক্তার?
3: না, এত রাত্রে ডাক্তার কোথায় পাবে? তাছাড়া ওতে বিপদ আরো বাড়বে।
2: কিন্তু কিন্তু তোমার জখম তো মারাত্মক।
3: আজ রাতটা কোনো রকম কাটাতে পারলে কাল দেখা যাবে।
4: সে কাল তোমার জীবনে আর আসবে না শয়তান। নো নো, খবরদার, হাত উপরে তোলো, তুমি বন্দী।

0: তারপর মারিয়া যে আমার জীবন থেকে কোথায় হারিয়ে গেল, মারিয়া আমার মারিয়া, সে আমার সারাটা জীবন জুড়ে আজও বেঁচে আছে।
1: আপনি?
0: আমি আমি তোমার হতভাগ্য বাবা।
1: বাবা? আপনি আমার বাবা? কি বলছেন আপনি? আমি তো জানি আমার বাবা মরে গেছেন।
0: সকলেই তাই জানে, কিন্তু আমি মরিনি। নাৎসিরা আমাকে ইতালির সানভিত্তোর জেলখানায় নিয়ে গেল, স্বীকারোক্তি আদায় করার অনেক চেষ্টা করল, অত্যাচার নিপীড়ন করল, হত্যা করার ভয় দেখাল, তবু তারা আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারেনি।
1: আমি বুঝতে পারছি, নিজের চোখে না দেখলেও ওদের অত্যাচারের যে কাহিনী শুনেছি তাতে গায়ের রক্ত হিম হয়ে যায়।
0: তুমি ঠিক বলছো।
1: তারপর কি হলো?
0: সাত দিন না খাইয়ে ওরা ফেলে রাখল। তখন আমার পায়ে পচন ধরেছে, অসহ্য যন্ত্রণা, একসময় জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমি হাসপাতালে, একটু ভালো হতে ওরা আমাকে পাঠিয়ে দিল জার্মানির শ্রম শিবির দা চাউতে।
1: জানি গেস্টাপোদের হাতে পড়লে জীবন তো ফিরে আসা প্রায় অসম্ভব ছিল,
0: কিন্তু আমি বাঁচলাম। প্রথমত ওরা আমার হাতে কোনো অস্ত্র পায়নি, দ্বিতীয়ত পার্টিজান দলের সঙ্গে আমার সম্পর্ক ওরা প্রমাণ করতে পারেনি। বাঁচার সবচেয়ে বড় কারণ হলো, মারিয়ার বাবা হঠাৎ বুদ্ধি করে বলেছিল যে রোলান্ডো চাচার বাসার থেকে দাবা খেলে ফেরার পথে গুলি বিনিময়ের সময় আমি আহত হয়েছিলাম।
1: রোলান্ডো কে?
0: তোমার মার প্রতিবেশী ছিল।
1: তারপর?
0: প্রায় দু বছর পর যুদ্ধ শেষ হল, আমি মুক্তি পেয়ে এখানে ফিরে এলাম, কিন্তু তোমার মাকে ওরা আমার জীবন থেকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলল যে আমি শত চেষ্টা করেও তার সন্ধান পেলাম না। ওরা মানুষকে তার মনুষ্যত্বের সিংহাসন থেকে দুলয় নামিয়েছে। তারা কোনো বিশেষ জাতি বা গোষ্ঠী নয়, ওদের কোনো ভৌগোলিক সীমা এখানে শান্তির নামাবলী আর মুখোশের আড়াল থেকে ওদের বিষাক্ত নিঃশ্বাস আজও পৃথিবীর বাতাসকে ভারী করে তুলেছে। ইতিহাসে ওদের কিভাবে লেখা হবে জানি না।
1: ইতিহাসে ওদের স্থান নেই বাবা, ওরা আস্তা করে নিক্ষিপ্ত হবে।
0: কিন্তু তবু মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেনি, আজও পৃথিবীতে চলছে হানাহানি, হিংসা, বিদ্বেষ। আজও মানুষ বুঝতে চাইছে না যে যুদ্ধ কোনোদিন শান্তি বয়ে আনতে পারে না। ওরা বুঝতে চাইছে না পৃথিবীটা মানুষের জন্য, পৃথিবীর জন্য মানুষ নয়।
1: তোমাকে দেখার পর আজ মনে হচ্ছে আমি স্বাধীন দেশে নতুন করে আবার জন্ম নিলাম। আমি অতীতকে ভুলে যেতে চাই বাবা।
0: মা, মা, মা, অতীতকে ভোলা যায় না। আমার সমস্ত অতীত জুড়ে মারিয়া, আমার মারিয়ার অস্তিত্ব। আমি অতীতের মাঝে তোর মাকে ফিরে পাই, অতীতের তোর মা আর বর্তমানের তুই, এই দুয়ের মাঝে আমি বাঁচতে চাই।
1: বাবা

মারিয়া আমার মারিয়া নাটকের অভিনয় শুনলেন। রচনা আবদুল্লাহ ইউসুফ ইমাম, অভিনয়াংশে অ্যাদেলিনা, দিল আফরোজ আসাদ, লরেঞ্জো, শামসুদ্দিন কায়েস, কার্লো, তবিবুল ইসলাম, রোলান্দো, ইনাম আহমেদ, রিকার্ডো, শহীদুল আমিন, আন্তোনিও, মোহাম্মদ কামরুজ্জামান, মার্টিনো, সাদেকুর রহমান, আলফানসো, এনামুল হক, গোয়েন্দা, কাজী আসাদ, দুস্থা মহিলা, মিনতি হুসেন, সাব্রিনা, হুসনেয়ারা আরজু, খদ্দের, কাজী আব্দুল ওয়াদুদ, গেস্টাপো অফিসার কালো আহমদ, রুকো আশরাফুল হক। মার্সেলো ও মারিয়ার চরিত্রে অভিনয় করেছেন খলিলুল্লাহ খান ও হুসনে আরা। শব্দগ্রহণে সেকান্দার আলী, সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন শামসুল আলম।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, শুনছেন আমাদের নিশুতি অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্টজে। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। বর্ণালীতে প্রথমে শুনবেন রুনা লায়লার কণ্ঠে গান। গানের গীতিকার আবু হেনা মুস্তাফা কামাল, সুর করেছেন আব্দুল আহাদ। এরপরেই শুনবেন মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। গানের গীতিকার মাহমুদুল হক দুলাল, সুর করেছেন ইউনুস আলী। এরপরই নুরুল ইসলাম মানিকের কথায় রুবায়েত শামীম চৌধুরীর সুরে গান শুনবেন চম্পা বণিকের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এবারে গানের শিল্পী আব্দুর রউফ, গানের গীতিকার হামিদুল ইসলাম, শুরু করেছেন এ এইচ এম রফিক। এবং এরপরই শুনবেন শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে গান, গানের গীতিকার জীবননেশা জামাল, শুরু করেছেন করিম শাহাবুদ্দিন। এবং তারপরে শুনবেন খালিদ হাসান মিলুর কণ্ঠে আধুনিক গান, গীতিকার সৈয়দ আব্দুল মতিন, সুরকার শাহ আলম।

0: প্রিয় শ্রোতাবন্ধু, এই গানের সাথে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে ভ্রমণ ও পর্যটক বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান মন ছুটে যায়। গ্রন্থনা এবং উপস্থাপনায় সাদিয়া ইসলাম লিজা।

0: ভ্রমণ, এই ছোট্ট শব্দটার ভেতর লুকিয়ে আছে অদ্ভুত এক মুক্তি। মানুষ যখন একই রাস্তায় বারবার হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, তখন ভ্রমণ তাকে নতুন আকাশ দেখায়, নতুন বাতাসে শ্বাস নিতে শেখায়। ভ্রমণ মানে শুধু দূরে কোথাও যাওয়া নয়, ভ্রমণ মানে নিজের ভেতরের ক্লান্ত মানুষটাকে একটু শান্তি দেওয়া। কখনো পাহাড় আমাদের ডাকে, কখনো সমুদ্র, আবার কখনো শহরের মাঝেই কোনো সবুজ নীরবতা আমাদের মনটাকে টেনে নিয়ে নেয় নিজের কাছে। কারণ প্রকৃতির একটা অদ্ভুত ক্ষমতা আছে, এটা মানুষকে ধীরে ধীরে শান্ত করে দেয়। কংক্রিটের এই শহরে প্রতিদিন আমরা দৌড়াচ্ছি, সময়ের পেছনে, কাজের পেছনে, জীবনের পেছনে, কিন্তু কখনো কি মনে হয় না একটু থামি, একটু সবুজ দেখি, একটু গভীর নিঃশ্বাস নিই? কারণ মানুষ শুধু বেঁচে থাকে না, মানুষ বাঁচতে চায় শান্তিতে, প্রকৃতির কাছে। আজ আমরা চলে এসেছি এমন এক জায়গায় যেখানে হাজারো গাছ একসাথে গল্প বলে, আর পাখির ডাক যেন সকলকে গান শোনায়, আর বাতাসে মিশে থাকে এক অদ্ভুত প্রশান্তি। শ্রোতা বন্ধুরা, স্বাগতম জাতীয় উদ্ভিদ উদ্যানে, যা অনেকের কাছেই পরিচিত বোটানিক্যাল গার্ডেন নামে। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায় এর আমাদের আজকের আয়োজন। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি সাদিয়া ইসলাম লিজা, আর আমাদের সাথে আছেন ভ্রমণ সঙ্গী মোহাম্মদ ইসহাক আলী। ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের বৃহত্তম উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্র, যা প্রায় 84 হেক্টর অর্থাৎ 208 একর এলাকা জুড়ে বিস্তৃত। এটি চিড়িয়াখানার পাশেই অবস্থিত এবং এখানে প্রায় 800 প্রজাতির স্থানীয় ও বিদেশি গাছ, পুকুর ও জলাশয় রয়েছে, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি জনপ্রিয় স্থান। মেন গেট দিয়ে ঢুকতে দুই পাশে অশোক গাছ, হিজল, তমাল, গোলাপ বাগান, ঝাউ গাছ, অশোক গাছ। এখানে রয়েছে দুটি পরিদর্শন টাওয়ার, যেখান থেকে পুরো উদ্যান দেখা যাবে। বিশ্রামের জন্য রয়েছে দর্শনার্থী সেন্টার। পথে কৃষ্ণচূড়ার সৌন্দর্য আপনাকে করবে বিমোহিত। সামনে এগিয়ে গেলে হাতের ডানে কৃত্রিম লেক, কৃত্রিম দ্বীপ রয়েছে। চলুন এ সম্পর্কে শুনব ভ্রমণ সঙ্গী ইসহাকের কাছ থেকে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় উদ্ভিদ উদ্যানে।
2: গেট থেকে প্রবেশের পরপরই আপনি যখন সামনের দিকে অগ্রসর হবেন, তখন আপনার হাতের ডান পাশেই পড়বে কৃত্রিম লেক এবং কৃত্রিম দ্বীপ এখানে বানানো রয়েছে। এবং কৃত্রিম লেকের চারপাশে হিজল তমালের বৃক্ষ রয়েছে, এবং এখানে আরও একটি লেক রয়েছে, সেটা জাঙ্গালিয়া লেক। এবং সেই লেকের চারপাশে কিন্তু হিজল তমাল এবং অর্জুনের যে বৃক্ষরাজি সেটা রাখা রয়েছে।
0: শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি নগরবাসীর মানসিক চাপ কমাতে ও রক্ত সঞ্চালন বাড়াতে এই উদ্ভিদ উদ্যানে 390 ফুট দীর্ঘ এবং 6 ফুট চওড়া একটি বিশেষ বেয়ারফুট ট্রেইল বা খালি পায়ে হাঁটার রাস্তা তৈরি করা হয়েছে, যেখানে বালি, নুড়ি পাথর, কাঠের গড়ি, মাটি ও কাদার মতো বিভিন্ন প্রাকৃতিক ধাপ রয়েছে। দর্শনার্থীরা এই ট্রেইলে হেঁটে প্রকৃতির নিবিড় ছোঁয়া পেতে পারেন, যেখানে হাঁটা শেষে পা ধোয়ার জন্য পানির সুব্যবস্থাও রয়েছে। শ্রোতা বন্ধুরা, ঘুরতে ঘুরতে কয়েকজন দর্শনার্থীর দেখা পেয়ে গেলাম আমরা, চলুন শুনবো তাদের অনুভূতির কথা।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা জাতীয় উদ্ভিদ উদ্যান ঘুরে দেখছি, আর এই উদ্ভিদ উদ্যান ঘুরতে ঘুরতে আমরা অসংখ্য দর্শনার্থীকে পেয়েছি, যারা এই উদ্ভিদ উদ্যানের যে বৃক্ষরাজি রয়েছে সেগুলো দেখছেন, নানা ধরনের বৃক্ষ সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। আমরা তেমনই একজন দর্শনার্থীর সাথে কথা বলতে চাই, আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই।
3: আমার নাম নিরঞ্জন সমাদ্দার,
1: এখানে পাখির ডাক শুনতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায় ঝিঝি পোকার ডাক, যেটা প্রায় গ্রামেও এখন বিলুপ্ত, এবং ব্যাঙের ডাক শুনতে পাওয়া যায় লেকের পাশটায় গেলে। এই যে বিলুপ্ত প্রায় বিভিন্ন ধরনের প্রাণী, বিলুপ্ত প্রায় বিভিন্ন বৃক্ষ, এগুলো সমারোহ এই জাতীয় উদ্ভিদ উদ্যান, বিষয়টা কেমন লাগে?
3: এটা খুবই ভালো, কারণ ঢাকার মতো জায়গায় এরকম একটা উদ্যান থাকলে মানুষ যে এত যানজটের ভিতরে থাকে, এখানে আসলে সেই জিনিসটা ভালো লাগে, রিল্যাক্সে থাকা যায়, যত সময় থাকা যায় সেই সময়টা খুব ভালো লাগে।
1: শ্রোতা, এই পরিবারেরই একজন সদস্যকে পেয়েছি, আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই।
4: আমার নাম শক্তি।
1: আপনি পড়াশোনা করছেন?
4: না, জব করছি।
1: আপনি এই যে জাতীয় উদ্ভিদ উদ্যান ঘুরতে এসেছেন, এর আগে এসেছেন না এবারেই প্রথম?
4: এটা ফার্স্ট টাইম।
1: ফার্স্ট টাইম। আচ্ছা, একটু জানতে চাই, ঢাকায় তো আমরা সচরাচর পায়ের জুতা খুলে ঘুরি না বা জুতো খোলা হয় না, এখানে একটি রাস্তা তৈরি করা রাখা হয়েছে বা যেটা হচ্ছে খালি পায়ে হাঁটা যায়, এই যে উদ্যোগটা, মাটির স্পর্শ পাওয়া, কেমন লাগে?
4: উদ্যোগটা খুবই ভালো। আমি মেইনলি হচ্ছে এইটার জন্যই আসছি, ভিডিওতে যখন দেখেছি হেঁটেও আসলাম, কিন্তু বলবো আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো, বাট জায়গাটা ওভারঅল ভালো।
1: আপনাকে যারা শুনছে তাদেরকে কি আপনি জাতীয় উদ্ভিদ উদ্যান ঘুরতে আসতে বলবেন?
4: সাপ্তাহিক ছুটিতে আসা উচিত, কারণ আমরা এত কোলাহলের মাঝে থাকি, চারপাশে এত যানজট, সেটা অ্যাভয়েড করার জন্য হলো আসা উচিত।
0: অর্কিড হাউস যাওয়ার পথে পেরিনিয়াল বাগান, যেখানে রয়েছে দুর্লভ একজোড়া ছোট জারুল গাছ। বিদেশি গন্ধরাজ, বেহালা বট, রজনীগন্ধা, মৌসুমি ফুলের উদ্যান সহ আরো বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবারে এই অর্কিড হাউসে চলে এসেছি আমরা। চলে যাচ্ছি ভ্রমণ বন্ধু ইসাকের কাছে।
1: শ্রোতা বন্ধু, আমরা অবস্থান করছি এই মুহূর্তে অর্কিড হাউসের সামনে। আমরা একটু যেতে চাই, অর্কিড হাউসটা ঘুরে দেখতে চাই। সত্যি অসাধারণ, দারুণ সব অর্কিড, সাদা এবং অনেকটা বেগুনি আমরা দেখতে পাচ্ছি। দারুণ চমৎকার লাগছে অর্কিড গুলোকে। এখানে বেশ কয়েকটা অর্কিড গাছ পাশাপাশি রয়েছে এবং প্রত্যেকটা অর্কিড গাছেই কিন্তু অসংখ্য অর্কিড ফুল ফুটে আছে। সত্যি মুগ্ধ হয়ে আপনি শুধু এই অর্কিড হাউসের অর্কিড ফুলের সৌন্দর্য অবলোকন করবেন। আমরা মুগ্ধ হয়ে দেখছি অর্কিড গুলোকে। আমরা একটু কথা বলবো এই অর্কিড হাউসে যারা কর্মরত আছেন তাদের একজনের সাথে, একটু কথা বলবো, জানবো এখানে কি কি রয়েছে। আপনার নাম পরিচয়টা জানতে চাই।
5: আমার নাম মোহাম্মদ হোসেন।
1: আপনি বাগান মালিক, এখানে কত বছর ধরে বাগান মালিক হিসেবে কাজ করছেন?
5: এখানে 30-এর উপরে।
1: আচ্ছা, জানতে চাই অর্কিড কত প্রজাতির আছে এখানে?
5: অর্কিড তো অনেক প্রজাতির আছে, যেমন ভেন্ডা আছে, টেরিস আছে, এমনি রাসনা আছে, সিডাম আছে, অনসিডিয়াম আছে।
1: এখানে আর কি কি গাছ পাওয়া যায় অর্কিড হাউসে?
5: বেশিরভাগ অর্কিড, আবার কিছু বাইন আছে, ওই যে ঝুলানো আছে টবে, এগুলো বাইন করি আর কি আমরা বিভিন্ন প্রজাতির।
1: অর্কিড হাউসের আশেপাশে দেখছি কাঠ গোলাপ, সেই সাথে আর কি কি ফুল আছে?
5: রঙন আছে, শেওড়া আছে, কামিনী আছে, ডুমুর আছে।
1: এই বনসাইগুলো হচ্ছে জাতীয় বৃক্ষ মেলায় যায় পরিদর্শনের জন্য, তাই তো?
5: জি জি। ওই যে আবার বাহবাব আছে, এরকম মোটা গোড়া, ওই সিডি নলিনা আছে।
0: চলে এলাম শাপলা পুকুরের পাশে। শাপলা পুকুরের ঘাটে রয়েছে এক ঝাঁক তরুণ তরুণী, এছাড়াও রয়েছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। শুনবো এখন তাদের অনুভূতির কথা।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা শাপলা পুকুরে এসে উপস্থিত হয়েছি। এখানে শাপলা পুকুরের ঘাটে বসে থাকা এক ঝাঁক তরুণ তরুণীকে পেয়েছি, তারা এখানে ঘুরতে এসেছেন, কথা বলতে চাই তাদের একজনের সাথে। আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই।
6: জি, আমার নাম হচ্ছে শাওন, আমি হচ্ছে শান্তমুরি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি।
1: আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি পদ্ম পুকুরের পাশে বসে আছেন। এছাড়া এই জাতীয় উদ্ভিদ উদ্যানে আর কি কি দেখেছেন, কি কি আছে?
6: প্রচুর ফুল গাছ, প্রচুর গাছপালা আছে, পরিবেশ খুবই সুন্দর।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আমরা তাদের মধ্যে আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনার নাম পরিচয়টা জানতে চাই।
7: আমার নাম ফারজানা সৃষ্টি, আমি শান্তমুরিয়াম ইউনিভার্সিটির ইন্টেরিয়র আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরা আসছি হচ্ছে আমাদের পুরো ব্যাচের জাস্ট একটু টাইম স্পেন্ড করতে, বিকজ আমাদের অনেক বেশি পড়ালেখার চাপ থাকে। ঢাকার ভিতরে এরকমের ন্যাচার, খোলামেলা পরিবেশ, বাতাস সত্যি অনেক অ্যাপ্রিসিয়েটের একটা ব্যাপার, বিকজ ঢাকার ভিতরে এরকমের নিরিবিলি শান্ত এরিয়া খুবই কম পাওয়া যায়। অনেক সুন্দর টাইম স্পেন্ড করছি আমরা সবাই মিলে, অনেক সুন্দর সময় কাটাইছি।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি আমাদের সাথে, কথা বলতে চাই আমাদের ছোট্ট বন্ধুর সাথে। আমাদের বন্ধুটির নাম কি?
8: জিম।
1: জিম, আচ্ছা জিম, তুমি এখানে জিম করতে এসছো না ঘুরতে এসছো?
8: ঘুরতে।
1: কেমন লাগলো ঘুরে?
8: ভালো।
1: এই যে তুমি জাতীয় উদ্ভিদ উদ্যানে ঘুরতে এসছো, এখানে কি কি দেখেছো?
8: অনেক রকমের ফুল, অনেক রকমের গাছ, আরো অনেক কিছু।
1: ছোট ছোট, আমরা আরো একজন ছোট বন্ধুকে পেয়েছি, তার সাথে কথা বলতে চাই। কি নাম তোমার?
9: মিম আক্তার।
1: মিম আক্তার, মিম তুমি এখানে জাতীয় উদ্ভিদ উদ্যানে কি কি দেখেছো?
9: অনেক রকমের ফুল, ফল, অনেক কিছু।
1: আচ্ছা, তুমি তোমার বন্ধুদেরকে ঘুরতে আসতে বলবে এখানে?
9: অবশ্যই।
1: একটু পরিবারকে পেয়েছি, যে পরিবার এই জাতীয় উদ্ভিদ উদ্যান ঘুরতে এসেছে, সেই পরিবারের কর্তা ব্যক্তির সাথে আমরা কথা বলতে চাই। আপনার নামটা জানতে চাই।
10: আমার নাম মোহাম্মদ খোকন।
1: আপনি কি এখানে প্রায় আসেন? না,
10: আমি প্রায় আসি।
1: প্রায় আসেন?
10: মাসে দুই একবার আসি।
1: কেমন লাগে?
10: আমার খুব ভালো লাগে।
1: আপনার পরিবারের কাকে কাকে নিয়ে এসেছেন এখানে?
10: আপনি যে হয়, আমার দুটো মেয়ে আছে।
1: আপনার ওয়াইফ সাথে আছে? আপনার নাম পরিচয়টা জানতে চাই।
11: আমার নাম জেসমিন আক্তার।
1: আচ্ছা, এই যে আপনি ভাইয়ার সাথে জাতীয় উদ্ভিদ উদ্যানে ঘুরছেন, কেমন লাগছে?
11: ভালোই লাগছে। অনেক ধরনের ফুল যেগুলো গাছে আছে এগুলো দেখে আমাদের খুবই ভালো লাগে। নিরাপদ জায়গায় এখানে বসে নিরিবিলি গল্প করা যায় নিজেরা ছেলে মেয়ে সহ।
0: শ্রোতা বন্ধুরা, জাতীয় উদ্ভিদ উদ্যান কিন্তু প্রতিদিন খোলা থাকে। আপনারা ভোর 6টা থেকেই চলে আসতে পারেন এবং সূর্যাস্ত পর্যন্ত এখানে সময় কাটাতে পারেন। এই উদ্যানে ভোরবেলা অনেকেই আসেন শরীর চর্চা করার জন্য, তাছাড়া শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করার জন্য প্রায়ই আসেন। সব সময় এখানে দর্শনার্থীর আনাগোনা থাকে। শ্রোতা বন্ধুরা, এবারে এই উদ্ভিদ উদ্যানের উপবন সংরক্ষকের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। সাক্ষাৎকার গ্রহণ করছেন ভ্রমণ সঙ্গী ইসা গালি।
12: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় উদ্ভিদ উদ্যানে। কথা বলবো এই উদ্ভিদ

0: একটু শুরুতেই জানতে চাইব, এই যে জাতীয় উদ্ভিদ উদ্যান, এইটা কতটুকু জায়গা নিয়ে গড়ে উঠেছে এবং এখানে কি পরিমাণ বৃক্ষ রয়েছে?
1: এই জায়গাটা আসলে একটা শান্তির নিয়ে, এটা আসলে মূলত 1961-62 সালে একদল প্রাজ্ঞ ফরেস্ট অফিসার 215 একর জমি অধিগ্রহণের মাধ্যমে এই জাতীয় উদ্ভিদ উদ্যানটা প্রতিষ্ঠা করেন। এই এরিয়াটা আসলে 215 একরের হলেও আসলে এটার আপনার মূল যে খণ্ড, যেটা আপনি টোটালটা গ্রিন দেখবেন একেবারে, সেটা হচ্ছে 208 একর। এখানে কিন্তু 57টা সেকশনে কিন্তু বিভক্ত। এটার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে এখানে দেশি এবং বিদেশি যে বিপুল পরিমাণ যে একটা আমাদের যে উদ্ভিদরাজি আছে, উদ্ভিদরাজির একটা সংগ্রহশালা এখানে গড়ে তোলা হবে। তো ওভাবেই কিন্তু এখানে কিন্তু আপনার বৃক্ষরাজি তখন থেকে রোপণ করা হয়েছে, যার কারণে এখানে আপনি বিচিত্র প্রজাতির কিন্তু আপনি উদ্ভিদরাজি দেখতে পাবেন। এখানে কিন্তু 1042টি প্রজাতির আপনি উদ্ভিদ এখানে আছে, যেগুলো মাতৃবৃক্ষ হিসেবে কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ মাতৃবৃক্ষ থাকার কারণে কিন্তু এটাকে আমরা কিন্তু বলতে পারছি যে জিন পুল সংরক্ষণ করছি। অর্থাৎ অন্য যে কেউ দেশের অন্য জায়গা থেকে যদি এসে চাই যে এই একটা বিলুপ্ত প্রজাতির বা বিপন্ন প্রজাতির একটা উদ্ভিদের আমি একটা শাখা নিয়ে যাব বা আমি একটা বীজ কালেকশন করব, সিস্টেমেটিক ওয়েতে যেটা যে দাপ্তরিক ওয়ে আছে সেটার মাধ্যমে কিন্তু এই জিনটা কিন্তু কেউ বৃদ্ধির জন্য বা সংরক্ষণের জন্য কিন্তু এখান থেকে সংরক্ষণ করতে পারেন। প্রতিষ্ঠান থেকে অনুমতি নিয়ে যারা এখানে আসেন ঘোরার জন্য, যে শিক্ষা সফরে যারা আসেন তাদের জন্য হচ্ছে এখানে ক্যাকটাস হাউস আছে, অর্কিড হাউস আছে, ফার্ন হাউস আছে, ন্যাট হাউস আছে। তারপর আপনার জলজ উদ্ভিদ সংরক্ষণের জন্য আমাদের এখানে শাপলা পুকুর আছে, পদ্ম পুকুর আছে। এক কথায় যদি এখানে যদি সংক্ষেপে যদি আমি বলতে চাই, বিশ্বসাহিত্যের যে জায়গাগুলো আছে তার মধ্যে আসলে যে ক্যাকটাস হাউস, অর্কিড হাউস, ফার্ন হাউস এগুলো খুবই স্পেশাল। আর হচ্ছে আমাদের এখানে একটা বিশাল একটা সংগ্রহশালা আছে, যেটা হচ্ছে গোলাপ বাগান। এখানে 2টি গোলাপ বাগান আছে। এখানে প্রায় 300 ভ্যারাইটির গোলাপকে কিন্তু এখানে কিন্তু সংরক্ষণ করা হয়। যারা প্রকৃতি লার্নার যারা বা প্রকৃতি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য একটা আতুর ঘর। তারপর যারা প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের সেবা পেতে চান, যেমন শরীর চর্চা, নির্মল অক্সিজেন, চোখ জোড়ানো, নির্মল প্রশান্তি, এটা যদি চান তাদের জন্য একটা পছন্দের জায়গা।
0: আপনাকে এই মুহূর্তে বাংলাদেশ বেতারের মাধ্যমে অসংখ্য শ্রোতা বন্ধুরা শুনছে দেশ দেশের বাইরে থেকে, তাদের প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা?
1: আমি সবাইকেই নিমন্ত্রণ জানাই বোটানিক্যাল গার্ডেনের প্রকৃতিটা দেখার জন্য, এখানকার উদ্ভিদ রাজীব প্রাণী কুলকে দেখার জন্য একবার আসার জন্য।
2: শ্রোতা বন্ধুরা, এই উদ্ভিদ উদ্যানে কিন্তু চমৎকার একটি নার্সারি রয়েছে। আপনারা সেখান থেকে চাইলে চারা সংগ্রহ করতে পারেন নিয়মতান্ত্রিক উপায়ে। এই নার্সারিতে কর্মরত একজনের সাথে কথা বলছেন ভ্রমণ বন্ধু ইসা কালী।
3: নার্সারিতে কাজ করছেন এমনই একজনের সাথে কথা বলতে চাই, আপনার নামটা একটু জানতে চাই।
4: মোহাম্মদ আমজাদ হোসেন।
3: আপনি এই জাতীয় উদ্ভিদ উদ্যানে কতদিন ধরে কর্মরত আছেন?
4: মোটামুটি 34 বছর।
3: আপনারা এখানে, আমরা যতদূর জানি যে বিলুপ্ত প্রায় বিভিন্ন গাছের চারা আপনারা উৎপাদন করেন এবং সেটা পরবর্তীতে মানুষের কাছে বিক্রি করেন, যাতে করে বিলুপ্ত বৃক্ষগুলো বেঁচে থাকে এবং সারা দেশে ছড়িয়ে পড়ে, কয়েকটা নাম জানতে চাই বিলুপ্ত প্রায় এরকম কিছু গাছ।
4: নাগলিঙ্গন একটা গাছ, এটা মনে করেন প্রায় বিলুপ্তের পথে। তাই আমরা ওই যে গাজীপুর থেকে বীজ সংগ্রহ করে চারা করছি, এখনো আমাদের কাছে কিছু আছে। আর একটা আছে যেটার নাম হলো বাউবাউ।
3: আচ্ছা,
4: বাউবাউ একটা গাছের নাম, এই গাছটা সচরাচর আপনি পাবেন না। তারপরে এই দেখেন, এই একটা গাছ, এটা কিন্তু মশলা জাতীয় দারচিনি, যেটা আমাদের সবসময় দরকার এবং লাগে। এটা ওষুধি গাছ, দাঁত মদন বলে, নাগেশ্বর, এগুলো কিন্তু ফল দিয়ে চারা তৈরি হয়। তারপরে দেখেন আবার কানাই ডিঙ্গা, এটাও উপকারিত গাছ। তারপরে আরো আমাদের এখানে এই যে এদের বলে ডুমুর, এগুলেন কিন্তু মানুষ জানে না যে কোনটার কোন উপকার, এই জন্য এগুলেন জানাই দিতে হয় মানুষকে।
3: আচ্ছা, আপনাদের এখানে মানে গাছ যে বিক্রি করেন মূল্য কেমন?
4: গোলাপ চারা 80 টাকা, আর বিভিন্ন ধরনের চারা আছে এগুলেন 50-এর নিচে, সামান্য কিছু আছে 30-35 টাকাও আছে, কিন্তু 50-80 এরকমই বিক্রি হয়।
2: শ্রোতা বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলুন না, একটু গান শুনে নেওয়া যাক। শুনবো এবার চমৎকার একটি গান।

0: বন্ধুরা, এই উদ্ভিদ উদ্যান এতই বড় যে এর পুরোটা ঘুরে দেখতে হলে কিন্তু আপনাকে অনেকটা সময় হাতে নিয়ে বের হতে হবে, অথবা আপনি চাইলে এই উদ্ভিদ উদ্যানের সবগুলো সেকশনকে কয়েকদিন সময় হাতে নিয়ে ঘুরে দেখতে পারেন। শুনবো গোলাপ বাগানের কথা ভ্রমণ সঙ্গী ইসাকের কাছ থেকে।
1: প্রিয় শ্রোতা বন্ধু, এখানে আমরা গোলাপ বাগানে প্রবেশের পর একেবারে প্রবেশ দ্বারের সামনেই কিন্তু রয়েছে অ্যামাজন লিলি, যেটার পাতা বেশ বড় সড়। অ্যামাজন লিলি আমাদের জাতীয় ফুল শাপলা, পাশাপাশি পদ্ম ফুলও এখানে রয়েছে। আপনি চাইলে কিন্তু এখানে এসে বাইরে থেকে, যেহেতু এই গোলাপ বাগানে প্রবেশের অনুমতি সর্বসাধারণের জন্য নেই, আপনারা বাইরে থেকেই এই ফুলের সৌন্দর্য অবলোকন করতে পারবেন।
0: প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে আমাদের সবাইকেই সচেতন হতে হবে। গাছের ক্ষতি করবেন না, ফুল ছেঁড়া থেকে বিরত থাকুন, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন, উচ্চ শব্দে গান বাজানো এড়িয়ে চলুন, শিশুদের দিকে খেয়াল রাখুন। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসা মানে ভবিষ্যৎকে ভালোবাসা। সুপ্রিয় বন্ধুরা, সবুজের ভেতর লুকিয়ে থাকে এক ধরনের শান্তি, যা কোনো শব্দে পুরোপুরি বোঝানো যায় না। আজ আমরা ঘুরে দেখলাম জাতীয় উদ্ভিদ উদ্যান, যেখানে প্রকৃতি প্রতিদিন মানুষকে শেখায় কিভাবে নীরবে সুন্দর হয়ে বাঁচতে হয়। আপনারাও সময় করে একদিন চলে আসুন, নিজেকে একটু সবুজ উপহার দিন। ঘুরতে ঘুরতে হয়ে এলো যাবার সময়, আজ বিদায় নিতে হচ্ছে এখানেই। আজকের মন ছুটে যায় অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সাদিয়া ইসলাম লিজা, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নোশিন। বন্ধুরা, আগামী পর্বে আমরা আবারও আপনাদের সাথে নিয়ে ছুটে যাব নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের সবার জীবন।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের নিঃশ্রুতি অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্টজে। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারায়। শুরুতেই শোনাব দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে। গানের গীতিকার আশরাফ বাবু, শুরু করেছেন শেখ মিলন। এরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত তপন মাহমুদের কণ্ঠে, এবং তারপরে শুনবেন ইংরেজি গান শাকিরার পরিবেশনায়। তারপরে শুনবেন পল্লীগীতি দিলরুবা খানের কণ্ঠে। গানের গীতিকার নজরুল ইসলাম বাবু, শুরু করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ।

প্রিয় শ্রোতা বন্ধু, শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন লিউ সিউং চুলের কণ্ঠে দক্ষিণ কোরিয়ান গান, এরপরেই শুনবেন লালন গীতি রিমা খানের কণ্ঠে, তার পরপরই শুনবেন তাণ্ডব বাণী চিত্র থেকে গান শিল্পী প্রীতম ও জেফার এবং তাদের সাথে সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। এর পরপরই স্প্যানিশ গান শুনবেন রো আলি জেন্ড্রিওর কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবার শিল্পী বিপুল ভট্টাচার্য, গানের গীতিকার আবিদ আনোয়ার, সুর করেছেন হাবিবুল আলম। এরপরেই শুনতে পাবেন ফুল রেণু রায়ের কণ্ঠে হাসন রাজার গান, তারপর পরই রাশিয়ান গান শিল্পী কেটিয়া লেল।

এই গানটির সাথে শেষ হল দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা। বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের নিশ্চিত অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 MHz। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফিরোজা বেগম।

0: শ্রোতা বন্ধুরা শুনলেন নজরুল সঙ্গীত ফিরোজা বেগমের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান, সকাল 6টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আব্দুল ওয়াদুদ। পথ ও পাথে অনুষ্ঠানে জামাত চলাকালীন নামাজে অংশগ্রহণের নিয়ম সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রচারিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রচারিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20।
1: গণতান্ত্রিক বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী শুনবেন সকাল 7:30। ম্যাগাজিন

0: অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুনবেন বেলা 11:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল শুনবেন বেলা 11:30। নাটক হৃদয় বিহার বেলা 3:05। রচনা মনোয়ারা বেগম, প্রযোজনা কাজী ইসহাক। তারুণ্যে শক্তি ও সম্ভাবনার অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ শুনবেন বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05।
1: ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশ্ব অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। রথযাত্রা উপলক্ষে বিশেষ পত্রিকা শুনবেন বিকেল 5:45। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00।
0: প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদন মূলক অনুষ্ঠান। FM 106 MHz বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। FM 90 MHz সকাল 6:00 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান শুনতে পাবেন। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা। আজ বৃহস্পতিবার, পহেলা শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, পহেলা সফর ১৪৪৮ হিজরি, ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ।
1: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েব ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ এবং এফএম ১০২ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি ইশরাত জাহান নীলা ও মোহাম্মদ শাহিনুর রহমান।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইব্রাহিমের ১২-১৪ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ